গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এতক্ষণ শুনছিলে প্রথমে কিছু শান্তি সংকেত, পরে সুধীন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলে এই

আনন্দধ্বনি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছিলে। আনন্দধ্বনি অনুষ্ঠানটি আপাতত এখানেই শেষ হলো। আবারও কোনো একদিন এরকম কোনো গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে, তোমাদের পছন্দের ভালো লাগার গান শোনাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 5 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী জানানো হচ্ছে যে 6 মে 2026 সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার সংলগ্ন সমুদ্র উপকূলে 40-50 কিলোমিটার

ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ পরে ঘণ্টায় 60 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন মৎস্যজীবীদের 6 মে সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে

সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয় তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনিই মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এইরূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন রাগ যোগিয়া ও জৌনপুরী রাগে সারেঙ্গি, পণ্ডিত রাম নারায়ণ।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন যোগিয়া ও জনপুরি রাগে সারেঙ্গি, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ। সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। NIA ক্যাস্টার বীজ থেকে পাওয়া জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। IPL ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। দুই নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষর হওয়ার কথা আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম

0: সাপ্রুহাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার দশম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নতুন দিল্লিতে গতকাল ভিয়েতনামের রাষ্ট্রপতি, সে দেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক বলেছে, দুদেশের মধ্যে বহুমাত্রিক সুসংহত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তারা মত বিনিময় করেছেন। ভারত ও জাপানের মধ্যে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তৃতীয় যৌথ কমিটির বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং জাপানের স্বাস্থ্যনীতি সংক্রান্ত দফতরের মন্ত্রী কিমি অনোডা। স্বাস্থ্যক্ষেত্রে দুদেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জাপানের সংসদ সদস্য তথা লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান তাকায়ুকি কোবায়াশির সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানিয়েছেন, দুদেশের কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষিত ও স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সালে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 জন বৃদ্ধি পাবে। তুলো উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মানোন্নয়ন করা।
1: 5,659 কোটি রুপে কা ইয়ে প্রজেক্ট হে জিসকে তিন কম্পোনেন্টস হে। পহলা কম্পোনেন্ট রিসার্চ, দুসরা প্রোডাকশন কি টেকনোলজিস কো বাড়ানা অর তিসরা নিউ এজ ফাইবার্স কে লিয়ে কিসানো কো প্রোৎসাহিত করনা। ইয়ে প্রধানমন্ত্রী জি কা ভিশন হে 5F, ফার্ম সে ফাইবার বানানা, ফাইবার সে ফ্যাক্টরি মে জানা, ফ্যাক্টরি সে ফ্যাশন, ফ্যাশন সে ফরেন শোর্স তক কটন কা পুরি সাপ্লাই চেইন কো মেইনটেইন করনা। কস্তুরি কটন ইসকি প্রপার মার্কেট মে স্থাপনা করবানা, ইয়ে ভি ইস মিশন কা পার্ট হে।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদেরকে আরও জানান, ওই বৈঠকে সিদ্ধান্তের সংশ্লিষ্ট সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করার প্রস্তাবও রাখা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,437 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিকেও অনুমোদন দিয়েছে। এছাড়াও গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার প্রসঙ্গেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোনোরকমভাবে বরদাস্ত না করার জন্য মুখ্য সচিব রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফকেও তা সুনিশ্চিত করতে বলেছে কমিশন। নির্বাচনের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে কমিশন অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ভয় দেখানো, আতঙ্ক ছড়ানো, জোর করে হিংসাত্মক কাজে লিপ্ত করা এবং সংঘর্ষ ও পাল্টা হামলা আটকাতে সব রকমের ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসছেন। বিজেপি সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গের পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি বলেছে, ভারত এক বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সে বিষয়টি সর্বদাই মেনে চলা উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন না বলে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানান, এ ধরনের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে তার দলের পরাজয় অস্বীকার করেছেন

0: এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে তিনি রাজভবনে যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদিকে এম কে স্ট্যালিন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয় নিয়েও আলোচনা চলছে। আসামেও নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়েছে। বিহারে নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে 7ই মে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় সারোগি জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালাবদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালাবদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের আওতায় ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান SLN শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ফ্রান্সের নিসে ভারত ইনোভেটস 2026 উদ্যোগের আয়োজন করতে চলেছে। আগামী মাসের 14 তারিখ থেকে 3 দিনের এই আয়োজনে ভারতীয় উদ্ভাবনকে তুলে ধরতে প্যারিসে একটি রোড শো করে মন্ত্রক। জাতীয় তদন্ত সংস্থা NIA নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS এর একটি বায়োটেরর বা জৈব পদার্থ ব্যবহার করে জঙ্গি হামলা ষড়যন্ত্র অভিযুক্ত 3 ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। ক্যাস্টার বীজ থেকে পাওয়া মারাত্মক বিষ রিসিন ব্যবহার করে জনবহুল স্থানে তা প্রয়োগ করে মানুষকে হত্যা করা এই হামলার মূল উদ্দেশ্য ছিল। IPL ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। 156 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংস 17 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 159 রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 155 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 1838 খ্রিস্টাব্দে 17ই এপ্রিল হুগলি জেলার গুলিটা গ্রামে মাতুলালয়ে জন্ম হয় 19 শতকের বাংলার অন্যতম কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলায় মামার বাড়ির গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করেন তিনি। 9 বছর বয়সে খিদিরপুরে দাদামশায়ের কাছে চলে আসার পর এখানেই তিনি পড়াশুনো করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং তারপর 1861 খ্রিস্টাব্দে LLB পাশ করার পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দে সরকারি উকিল হিসেবে নিযুক্ত হন হেমচন্দ্র। কিন্তু তার প্রকৃত পরিচয়, তিনি অসামান্য কবি। 1864 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী প্রকাশ পায়। প্রকাশের অল্পদিনের মধ্যেই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। 1872 খ্রিস্টাব্দে এডুকেশন গেজেট পত্রিকায় হেমচন্দ্রের ভারত সঙ্গীত কবিতা প্রকাশিত হয়। দেশবাসীর কাছে স্বদেশপ্রেমী কবি হিসেবে সুখ্যাতি অর্জন করলেও শাসক ইংরেজ সরকারের রোষদৃষ্টিতে পড়েন তিনি। ভারত সঙ্গীত ছাড়াও তিনি রচনা করেন ভারত বিলাপ, কালচক্র, বীরবাহু কাব্য, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ, গঙ্গা, জন্মভূমি প্রভৃতি।

0: তবে হেমচন্দ্র চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর বৃত্রসংহার কাব্যের জন্য। 1875 খ্রিস্টাব্দে বৃত্রসংহার কাব্য প্রকাশিত হওয়ার পর বঙ্কিমচন্দ্র কাব্যটির সমালোচনা লেখেন বঙ্গদর্শন পত্রিকায়। সেখানে কাব্যটির প্রভূত প্রশংসা করেন তিনি। কাব্য আলোচনার এক জায়গায় তিনি হেমচন্দ্রকে জগৎবিখ্যাত কবি মিল্টনের সঙ্গে তুলনা করেন। হেমচন্দ্র ছিলেন স্বদেশপ্রেমিক এবং সত্যের পূজারি। এছাড়াও নারী মুক্তি, বিশেষ করে অসহায় বিধবা নারীর ওপর হিন্দু সমাজের হৃদয়হীন আচরণের বিরুদ্ধেও তিনি তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তার কুলীন মহিলা বিলাপ কবিতাটি বিদ্যাসাগর মহাশয়ের বহু বিবাহ রোধ আন্দোলনের সহায়ক হয়েছিল। মৌলিক কাব্য ছাড়াও হেমচন্দ্র শ্রেষ্ঠ ইংরেজ কবিদের কবিতার অনুবাদও করেন। টেনিসন, ড্রাইডেন, আলেকজান্ডার পোপ প্রমুখ কবির রচনার অনুবাদ যেগুলি তিনি করেছিলেন তা অনুবাদ হলেও মৌলিক রচনার স্বাদ গন্ধি। জীবনের শেষ পর্যায়ে পরপর আত্মীয় বিয়োগ ব্যথা, স্ত্রীর উন্মাদ অবস্থা এবং সর্বোপরি দৃষ্টিশক্তি হারিয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হন তিনি। এককালে আইন ব্যবসায় প্রচুর উপার্জন করলেও তার মন ছিল উদার ও পরদুঃখ কাতর। বৈষয়িক ব্যাপারেও একেবারেই অনভিজ্ঞ ছিলেন তিনি। তার অর্জিত অর্থের বেশ বড় একটা অংশ খরচ করতেন আত্মীয় স্বজন ও আশ্রিতদের ভরণ পোষণের জন্য। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কখনোই করেননি তিনি। এর সঙ্গে ঘটে নানা পারিবারিক বিপর্যয়। স্ত্রী কামিনী দেবী উন্মাদ রোগগ্রস্ত হয়ে পড়েন মধ্য বয়সে। একের পর এক আত্মীয় বিয়োগ ঘটতে থাকে। উপরন্তু তার সন্তানদের মধ্যেও সেরকম উপার্জনশীল কেউ ছিলেন না, ফলে হেমচন্দ্র আর্থিক অনটনের সম্মুখীন হন। শেষ বয়সে কবি অন্ধ হয়ে যান। অসহায় অবস্থায় গুণগ্রাহী হিতৈষীদের দানের উপরেই তাকে বেঁচে থাকতে হয়েছিল। শোক, তাপ এবং দুঃখ দারিদ্র্যের মধ্যে শেষ জীবন কাটিয়ে 1903 খ্রিস্টাব্দের 28 মে অমৃতধামে যাত্রা করেন কবি হেমচন্দ্র।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা।

আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mairtrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী প্রমিত সেন।

0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন প্রমিত সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribanduhu, maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitribanduhu, maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ। এই বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
2: নমস্কার। জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে এখন বর্তমান সময়ে খুবই আলোচনা হচ্ছে। এর কারণ কি? যে পরিবেশের পরিবর্তন, চাষবাসের পরিবর্তন, মানুষের ব্যবহারের পরিবর্তন অনেক নতুন ধরনের রোগের উদ্ভাবন ঘটাচ্ছে, যেগুলো মানুষের মধ্যে চলে আসছে প্রাণীর শরীর থেকে, আবার প্রাণীর শরীরের রোগও কিছু মানুষের মধ্যে চলে আসছে। তো সুতরাং আমাদের এই বিষয়ে চিকিৎসা করার কথা ভাবলে হবে না, কেন চিকিৎসা ব্যয়সাধ্য, চিকিৎসা করেও যে মহামারী আটকানো যায় এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট নেই। সুতরাং প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আমরা এই প্রতিরোধ করতে গেলে কারণ জানতে হবে, কারণ অনুযায়ী রোগের প্রতিরোধ পদ্ধতি ঠিক করতে হবে। কিছু সাধারণ ব্যবস্থাপনা আছে যেগুলো রোগ প্রতিরোধ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। মনুষ্য যেসব রোগ যেগুলো প্রাণীর শরীর থেকে আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পোষা প্রাণী বা খামারের প্রাণীর সংস্পর্শে যদি আসেন এবং খাওয়ার আগে পরে অন্তত 20 সেকেন্ড সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নেবেন। আপনার যদি পোষ্য প্রাণী থাকে বা খামারের প্রাণী থাকে, কুকুর বিড়াল হোক বা গরু ছাগল হোক, তাদের নিয়মিত ভ্যাকসিনেশন বা টিকা দানের কাজটি গুরুত্ব দিয়ে করবেন। পোকামাকড়, ভেক্টর বা যেসব বাহকের মধ্যে দিয়ে এই ধরনের রোগ ছড়ায়, সেক্ষেত্রে মশা, মাছি, টিক এই ধরনের এদের কামড় থেকে বাঁচতে গেলে মশারি ব্যবহার করতে হবে, কিছু পরজীবী নাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদভাবে খাদ্য পানীয় গ্রহণ করতে হবে। মাংস, দুধ ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে খেতে হবে। কাঁচা বা আঁতকাঁচা মাংস খাওয়া থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং বন্য প্রাণী এবং বন্য এলাকার যেসব প্রাণী যদি মানুষের বসবাস জায়গায় চলে আসে, তাদের থেকে বিশেষ সাবধানতা নিতে হবে, কেননা বন্য প্রাণী

0: থেকে অনেক রোগ কিন্তু প্রাণীর দেহে এবং মানুষের দেহেও আসতে পারে। আর আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সতর্ক থাকুন, তাহলেই আপনি সুরক্ষা পাবেন। অসুস্থ প্রাণীর যত্ন নেওয়ার জন্য গ্লাভস বা মাস্ক বা বুট ব্যবহার করুন। যদি আপনার খামার থাকে, খামারে যাওয়ার আগে জৈব নিরাপত্তা ব্যবস্থা নেবেন। জলাতঙ্ক রোগ, অ্যানথ্রাক্স রোগ, অ্যানথ্রাক্স রোগে মারা গেলেই গরুটা আমরা কেটে রাস্তার পাশে ফেলে দিই, চামড়াটা বিক্রি করে দিই। এই যে সর্বনাশটা করলেন, এই রোগের যে জীবাণু, সে ফুলে রেণুর মতন বাতাসে ছড়িয়ে যায়, বা শিয়ালে কুকুরে যদি সেই মাংস খেয়ে নেয়, সেটা কিন্তু বন্যপ্রাণীর মধ্যে রোগ চলে যেতে পারে, তার থেকে মানুষের মধ্যে রোগ চলে আসতে পারে। জলাতঙ্ক রোগের যেমন সাবধানতা নিতে হয়, অ্যানথ্রাক্স রোগ বা ইনফ্লুয়েঞ্জা রোগ, যেগুলোই প্রাণীবাহিত মনুষ্য রোগ, সব ক্ষেত্রে কিন্তু নিজস্ব সাবধানতা নিন এবং অন্যকেও সচেতন করুন, তাহলে অবশ্যই এই জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ থেকে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। বিশেষ করে কিছু বলার দরকার, যেগুলো যে ছোট ছোট বাচ্চারা, গর্ভবতী মহিলা বা যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের মধ্যে ইমিউনিটি লস আছে, যেমন কিছু কিছু রোগে ইমিউনিটি লস হয়, তাছাড়া যারা দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন, যেসব মানুষ, তারা কিন্তু বেশি ঝুঁকির জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা নিতে হবে। আপনার যদি পোষ্য প্রাণী থাকে ঘরের মধ্যে, তাদের জন্য খাবার দাবার আলাদা করে রাখা, আলাদা করে তৈরি করা, তাদের খাবারের সঙ্গে নিজের খাবার একসঙ্গে না খাওয়া, এই ব্যবস্থাগুলো নিতে হবে। আর যদি আপনার খামার বাড়ি থাকে, গরু ছাগল যেগুলো আপনার খামারে আছে, খামারেই থাকতে দিন, খামারের মধ্যে যেন কোনো বন্য প্রাণী না আসে, আসলে তাকে তাড়াতে হবে, ব্যবস্থা নিতে হবে, খামারের মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে বর্জন করতে হবে, দরকার হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, এবং খামারের গরু ছাগল হাঁস মুরগি আমাদের প্রিয় হলেও তাদের থেকে সাবধানভাবে তাদেরকে হাত লাগাতে হবে, এবং তার থেকে আমরা যখন কোনো রোগ হবে তাকে আলাদা করে চিকিৎসা করতে পারলে অনেকটা অংশেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। তাই প্রাণীবাহিত মনুষ্য রোগের প্রতিরোধই হচ্ছে তার প্রধান উপায়।
1: শুনলেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:16। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেওয়ার। সাতটা বেজে 5 মিনিটে শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য মাও ফানলুর, মেঘালয়, উপস্থাপনা অর্পিতা পোদ্দার। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনা অর্পিতা পোদ্দার। 8:30 বুধ সকালে, বিষয় নতুনত্ব, উপস্থাপনায় থাকবেন সুতোপাদে, অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন অভিষেক ভূঁইয়ার কণ্ঠে এবং লোকগীতিতে আকাশলীনা আমিন। 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, আজ শুনবেন প্রথম পর্ব। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন সৃজনী পাল। 12:30 নজরুলগীতি। 1:00 রাজ সাক্ষী, বাংলা নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। তিনটে

বেজে 35 মিনিটে অনুরোধের আসর, 4:05 মিনিটে মহিলাদের আসর। সুরের ভুবনে অনুষ্ঠানে অতিথি অর্পিতা চক্রবর্তী। অনুষ্ঠানটির নির্মাণ ও সম্পাদনা সুস্মিতা বিশ্বাস। উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 মিনিটে কলকাতা কলতান। বিষয় হেরিটেজ অ্যাওয়ার্ড 2026। যুবকদের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ঐতিহ্য পুরস্কার। অনুষ্ঠানটির নির্মাণ ও সম্পাদনায় উৎসব সিনহা, প্রযোজনায় দুর্বাদে। 4:50 মিনিটে লালন গাথা। 5:05 মিনিটে শুনবেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন। আজকের বিষয় ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি ফিল হিউজ। অনুষ্ঠানটি নির্মাণে রাজীব ঘোষ। সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা। বিষয় খারিফ মরশুমে ফসলের বৈচিত্র্যকরণ। এ বিষয়ে ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রৌলিনা সেনগুপ্ত। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য। গরমে জলবাহিত জন্ডিস বিষয়ে বলবেন ডাক্তার সুজয় কুমার রায়। সন্ধ্যে 7:00 বাংলা নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার। 8:15 মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9:45 মিনিটে সিনেমা জগৎ। বিষয় তথ্যচিত্রের সত্যজিৎ ও ইনার আই। এ বিষয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ মাইতি। রাত 10:15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়া কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় ও সারেঙ্গিতে আল্লা রাখা কালাবন্ত। 10:45 মিনিটে উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এই ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। আজকের শিল্পী অমর পাল। আকাশবাণী মৈত্রী, এখন লোকগীতি, শিল্পী অমর পাল।

লোকসঙ্গীত শুনলেন অমর পালের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় অর্পিতা পোদ্দার।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনাদের স্বাগত। আজ বেড়াতে নিয়ে যাব একটু অফবিট জায়গায়। আসলে বেড়াবারও কিন্তু বেশ প্রকারভেদ আছে, তাই না? কেউ চান নতুন নতুন অচেনা অজানা জায়গায় বেড়াতে যেতে, আবার কেউ চান পুরনোকেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতে। তাই কিছু জায়গায় পর্যটকেরা বারবার ফিরে ফিরে যান। কারুর পছন্দ খুব নামি দামি জায়গা, কারুর আবার নাম না জানা কোনো গ্রাম। আর এরকম বৈচিত্র্য থাকে বলেই তো বেড়ানোর গল্প, বেড়ানোর লেখা পড়তে এত ভালো লাগে। তবে চলুন আজ যাই ভারতের উত্তর পূর্ব প্রান্তে, মেঘেদের বাড়ি মেঘালয়। এই রাজ্যের চেরাপুঞ্জি, মসনারাম, মৌলিলং খুব বিখ্যাত, সবাই শুনেছেন এর কথা। আজ বলি মাওফানলুরের কথা। খাসি পাহাড়ের পশ্চিমে একটা কোণ ঘেঁষে প্রকৃতির অকৃপণ দান কিছু হ্রদ, জলপ্রপাত আর দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের গালচে বিছানো ছোট ছোট টিলা। হ্যাঁ, এখানে এটাও একটু বলে নিই যে মাওফানলুরে কিন্তু প্রকৃতি আপনাকে অধিগ্রহণ করে রাখবে। খুব নামি সৌধ বা চমকে দেবার মতো কোনো স্থাপত্য কিন্তু নেই এখানে। যা আছে তা একেবারেই প্রকৃতির কাছে সমর্পণ। প্রথমে জানাই যাবেন কিভাবে।

যেতে হবে গুয়াহাটি। ট্রেনেও যেতে পারেন, আকাশপথেও যেতে পারেন। সেখান থেকে মাওফানলুর 5 ঘন্টা লাগে গাড়িতে, বড্ড বেশি মনে হচ্ছে। তবে এক কাজ করতে পারেন, কলকাতা থেকে সোজা প্লেনে যেতে পারেন শিলংয়ের উমরাই, সেখান থেকে মাওফানলুরের দূরত্ব 3 ঘন্টার। এরপর যা করতে হবে তা হলো একটা গাড়ি ভাড়া করে নিতে হবে এবং তার পরের রাস্তাটা আপনি আর চোখ ফেরাতে পারবেন না, এবং মাওফানলুর পৌঁছে থাকবার জন্য বেছে নিতে পারেন হোমস্টে। শিলং থেকে নংস্টোন তুরা হাইওয়ে ধরে গাড়ি চলবে আর আপনি বাইরের দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাবেন মৈরাং। এটি মোটামুটি বড় শহর। মৈরাং থেকে মারকাসা পৌঁছে রাস্তাটা আবার দুভাগ হয়ে গেছে। একটা রাস্তা আপনাকে নিয়ে যাবে মাওফানলুর লেকের দিকে, আরেকটা যাবে আপনার হোমস্টের দিকে। কিন্তু এত দূর যেতে যেতে সন্ধে নেমেই যায়, তাই সেই দিন যেদিন মাওফানলুর পৌঁছবেন হোমস্টের রাস্তা ধরাই ভালো। একটু অপেক্ষা করতেই হবে সকালের জন্য। সকালে জানলা দিয়ে তাকালেই দেখবেন যেন সবুজ গালচেতে শুয়ে আছেন। তাড়াতাড়ি জলখাবার পর্ব শেষ করে বেরিয়ে পড়তে হবে গাড়ি নিয়ে বুগিয়াল দেখার জন্য। বুগিয়াল কি? তাই তো, বুগিয়াল মানে হচ্ছে ঢেউ খেলানো তৃণভূমি। আসলে পর্বতের সব শৃঙ্গ তো আর বিশাল উঁচু উঁচু হয় না, আর যদি বা হয়ও তার উপর চলে প্রকৃতির নানা ক্ষয়কার্য, হাওয়া, সূর্যের তেজ, বৃষ্টি, এর ফলে ছুঁচলো শৃঙ্গ ঘষে ঘষে ক্ষয় হয়ে বেঁটে বেঁটে টিলা তৈরি হয়। প্রচুর বৃষ্টিপাতের ফলে সেগুলো সবুজ ঘাসে ঢেকে থাকে। এই বুগিয়াল দেখতেও কিন্তু টিকিট লাগবে, সে বড় মজার ব্যাপার। কোথাও কোনো কাউন্টার পাবেন না, ওখানকার স্থানীয় বাসিন্দাদেরই ছোট ছোট ছেলে কিংবা মেয়ে এসে ছাপানো 10 টাকার টিকিট দিয়ে টাকা নিয়ে গুটি গুটি পায়ে আবার চলে যাবে। আমরা হয়তো অনেকেই রাগ করি যে সম্পূর্ণ প্রাকৃতিক এক টিলা দেখাবে বা টিলা দেখব, তার জন্য কেন টাকা দিতে হবে? আহা শুনুন না, বেশি তো না, মাত্র 10টা টাকা। আর ওরাই কিন্তু আমাদের ফেলে দেওয়া জলের বোতল, চিপসের প্যাকেট সব কুড়িয়ে উপত্যকা পরিষ্কারও রাখে। বুগিয়াল দেখে যাবেন ওয়েনিয়া ফলস দেখতে। ওয়েনিয়া ফলসে পৌঁছানোর আগেই কিনসি নদীতে জোড়া আর্চ ব্রিজ দেখে নেবেন। এখানে প্রচুর লোকেরা ছবি তোলেন, অবশ্যই আপনিও তুলবেন। 2010 সালে এই ফলস এটির উদ্বোধন হয়েছে, এই জোড়া আর্চ ব্রিজের। এই ওয়েনিয়া ফলস দেখলে বিশ্বাসই হয় না যে পাশের ওই শান্ত কিনসি নদী এভাবে ঝাঁপিয়ে পড়ে এই জলপ্রপাত হয়েছে। ওয়েনিয়া জলপ্রপাতের জল বহু উঁচু থেকে নেমে আছড়ে পড়ছে বলে আপনার ভ্রম হতে বাধ্য যে এ কি জলেরই স্রোত নাকি দুধের। জলের ফেনা একেবারে দুধের মতো সাদা, আর পাশে দাঁড়ালে জলের কণায় প্রায় পুরো ভিজে যেতে বাধ্য আপনার শরীর এবং ক্যামেরার লেন্স। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, ক্যামেরা বা মোবাইল যাই নিয়ে যান না কেন, তার জন্য কিন্তু উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা সঙ্গে রাখবেন। না, সুরক্ষা ব্যবস্থা বলতে সেরকম বিশেষ কিছুই না। খুব ভালো হয় যদি ক্যামেরার জন্য প্লাস্টিকের জ্যাকেট থাকে, নিদেন পক্ষে সঙ্গে সুতির কাপড় রাখবেন, যা দিয়ে জলপ্রপাত থেকে এসেই ক্যামেরা ও মোবাইল শুকনো করে মুছে নিতে পারবেন। ওয়েনিয়া জলপ্রপাত দেখে সোজা চলে যেতে পারেন মাওফানলুর হ্রদ দেখতে। এখানে বেশ কয়েকটি হ্রদ আছে। টিলা ঘেরা হ্রদগুলিতে আকাশের মেঘের ছায়া পড়ে সে এক অপূর্ব ছবি সৃষ্টি হয়। নাগরিক কোলাহল থেকে দূরে খাসিয়া পাহাড়ের পশ্চিম কোলে টিলা ঘেরা এই হ্রদ উপত্যকায় আপনার মন এক অপার্থিব শান্তি লাভ

মাওফাল্লুরের অ্যাক্টিভিটির মধ্যে আপনি করতেই পারেন হাইকিং ও ট্রেকিং। হ্রদে প্রচুর মাছ আছে। স্থানীয় গেস্ট হাউসের অনুমতি ও সাজ সরঞ্জাম নিয়ে সেখানে মাছ ধরতে পারেন। কায়াকিং এবং বোটিংও করতে পারেন। আর আরেকটা জিনিস করতে পারেন, যেটা আপনি শহরে কিছুতেই পাবেন না, যাকে খুব পরিশীলিত ভাষায় বলা হয় স্টার গেজিং। যদিও এখানের আবহাওয়ার কথা আগে থেকে কিছুই বলা যায় না, তবে যদি পরিষ্কার আকাশ পান তবে রাতে দেখতে পাবেন তারা ভর্তি আকাশ। আমাদের শহরের আকাশে কিছুতেই অতিরিক্ত আলো প্রদূষণের জন্য এরকম আকাশ দেখা যায় না। যদি সম্ভব হয়, এখন অনেক রকম ছোট কিন্তু শক্তিশালী টেলিস্কোপ, বাইনাকুলার ইত্যাদি পাওয়া যায়, সেরকম একটিকে যদি সঙ্গী করেন আপনার মাওফাল্লুরের রাত্রিযাপন সার্থক হবে। তবে আর দেরি কেন, যারা সত্যি শুধু বেড়ানোর আনন্দ উপভোগ করতে চান, প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চান কিছুক্ষণের জন্য, তাদের জন্য মাওফাল্লুর এক অনন্য সাধারণ অভিজ্ঞতা হয়ে উঠবে সন্দেহ নেই। আসুন বেরিয়ে যান ভারতে, আজ এই পর্যন্তই। আজকের গন্তব্য ছিল মেঘালয়ের মাওফাল্লুর। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস কান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। দুই নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম সাপ্রু হাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার 10ম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ও ভিয়েতনামের মধ্যে সাংস্কৃতিক ঐতিহাসিক বন্ধন রয়েছে, তা গত কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতির সফরে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তো লামের এটিই প্রথম ভারত সফর। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীর কর্মসংস্থান সংক্রান্ত দ্বিতীয় কর্মী গোষ্ঠীর বৈঠক আজ তিরুবনন্তপুরমে শুরু হবে। 2 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা শ্রম, কর্মসংস্থান এবং শ্রমিক কল্যাণ বিষয়ে আলোচনা করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, সভার সদস্য রাষ্ট্রগুলি সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শ্রম বাজারকে সংগঠিত করা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। এই আলোচনায় কর্মসংস্থানের যোগ্যতা নির্ধারণ, দক্ষতা বৃদ্ধি এবং গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতি সহ অর্থনীতির কর্মী সহ অন্যান্য কর্মীদের নানা সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ভূমিকাও স্থান পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের আওতায় ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান FLN শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সর্বজনীন মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অভিভাবক এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক একটি শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। SMC প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বা স্থানীয় ভাষার ব্যবহারকে উৎসাহিত করে রিডিং কর্নারের মাধ্যমে পড়ার অভ্যাসকে উৎসাহিত করে, গল্প বলার অক্ষরের আয়োজন করে যা শিশুদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, বৈদ্যুতিক যানবাহন কেনার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নতুন দিল্লিতে বেসরকারি গাড়ি নির্মাণ সংস্থাগুলির অটো সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির সেরা বিকল্পগুলির ব্যবহার এবং জনসাধারণের মধ্যে এর প্রচারের জন্য প্রচুর গবেষণা করা হচ্ছে। জাতীয় রাজধানী অঞ্চলে 1,60,000 কোটি টাকার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ভারতীয় শিল্প সংস্থাগুলিও বায়োমাস থেকে BioCNG তৈরির কাজ করছে। বিকল্প জ্বালানি উৎপাদনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে শ্রী গড়করি বলেন, কৃষকদের ভূমিকা এখন আর খাদ্য উৎপাদনকারীর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা জ্বালানি, বিটুমিন এবং হাইড্রোজেন উৎপাদনকারীর ভূমিকায় পরিচিতি লাভ করছেন।
1: कि ये ट्रांसफॉर्मेशन बहुत तेजी से चल रहा है। सेकेंड थिंग रिसर्च भी चल रहा है, ये बायो बिटुमिन तैयार किया। अब इथेनॉल से आइसोबिटेनॉल तैयार हुआ, बड़े बड़े इंडस्ट्रीज अभी बायोमास से बायो सीएनजी बनाने का काम। तो अब ये किसान एक प्रकार से अन्नदाता नहीं, ऊर्जा दाता, ईंधन दाता, बिटुमिन दाता, हवाई ईंधन दाता, और आगे अब हम किसानों को हाइड्रोजन दाता बनाना चाहते हैं। हाइड्रोजन इज द फ्यूएल फॉर द फ्यूचर।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 জন বাড়বে। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে দাঁড়াবে 37। তুলা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মানোন্নয়ন ঘটানো। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,473 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। এছাড়াও গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও সম্পত্তি নষ্ট করার সঙ্গে যারা যুক্ত সেই সব ঘটনার মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহানির্দেশকদের পাশাপাশি প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার এসপি এবং পুলিশ কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যে হিংসা ছড়ানোর সঙ্গে যারা যুক্ত সেই সব মতদাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাঘা ভেত্রি কাজাকাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকে বিধায়করা পনাইয়ারেতে দলের সদর দফতরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেছেন। এদিকে এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছে। আসামেও নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পুডুচেরি বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গনের পৌরোহিত্যে দলের সদর দফতরে নবনির্বাচিত বিজেপি বিধায়করা গতকাল বৈঠক করেন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। এদিকে আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস গতকাল 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আইএসএল ফুটবলে আজ পাঞ্জাব এফসি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে। লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। পাঞ্জাব 9 ম্যাচে 15 এবং চেন্নাই 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার।

সকালের আড্ডায় সবাইকে স্বাগত। আজ সকালের আড্ডায় আছে রোজকার মতোই কিছু খবর, কিছু গান, নিয়মিত বিভাগ, দৃষ্টিকোণ ও জানা অজানা, আর সঙ্গে আছেন জানি

সকালের আড্ডায় অজয় চক্রবর্তীর সুরে সুরে বেঁধে ফেললাম আপনার সঙ্গে মৈত্রীর বন্ধন। দর্শক না পেয়েও এক অদ্ভুত ভালোবাসার বন্ধন সৃষ্টি হলো আমাদের মধ্যে, যা আগেও হয়েছে এবং আগামী দিনেও থাকবে। আর এই বেঁধে থাকার নামই জীবন, বন্ধুত্ব ভালোবাসা যাই বলুন না কেন, এইসব নিয়েই আমরা মানে মানুষ। কমিউনিটি লিভিং প্রায়ই শোনা যায় এই শব্দটি। গুজরাতের একটি গ্রাম চন্দনকি, যেখানে একেবারে চাক্ষুষ দেখা যায় এই কমিউনিটি লিভিংয়ের উদাহরণ। এই গ্রামে নাকি কোনো বাড়িতেই নিয়মিত দুবেলা রান্না হয় না, তবে গ্রামের লোকেরা নিয়মিত খাওয়া দাওয়া করেন কি করে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নই উঠে আসে। কমিউনিটি কিচেন অর্থাৎ গ্রামের সব মানুষের জন্য এক জায়গায় রান্নাবান্না করা হয়। সৌরশক্তি চালিত একটি খাবার ঘর আছে, যেখানে গ্রামের মানুষ দুবেলা যান এবং খাওয়া দাওয়া করেন। তার জন্য তারা মাসে মাসে

কিছু টাকা দেন। এই সুন্দর ভাবনাটি আসলে মাথায় আসে গ্রামের সরপঞ্চ পুনম ভাই প্যাটেলের, যিনি বহু বছর নিউ ইয়র্কে ছিলেন। তিনি গ্রামে ফিরে এসে দেখেন যে গ্রামে বেশিরভাগই বয়স্ক মানুষ এবং তারা ভীষণ একাকিত্বে ভুগছেন।

কর্মসূত্রে সবাই বাইরে, গোটা গ্রাম পড়ে আছে জীবনের পরন্ত বেলার এই মানুষদের নিয়ে। তখনই তার মাথায় আসে এরকম একটি ভাবনার কথা। এই গ্রামের মানুষদের কাছে দুবেলা খাওয়াটাই একমাত্র কারণ নয় এই কমিউনিটি কিচেন গড়ে তোলার ক্ষেত্রে। এর মূল আকর্ষণ আর পাঁচজনের সঙ্গে মেলামেশা, গল্প, সুখ দুঃখের কাহিনী ভাগ করে নেওয়া। দুবেলা একসঙ্গে খাওয়া তাদের মধ্যে এমন এক বন্ধন তৈরি করেছে যা তাদের মধ্যে একাকিত্ব কমিয়ে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এনেছে। আর রান্না খাওয়ার মতন কাজে সারাদিন ব্যস্ত থাকতে হয় না বলে তারা নিজেরা এমন অনেক কাজ করতে পারেন যেটা তাদের ভালো লাগে এবং তাদের ভালো রাখতে সাহায্য করে। আসলে কি জানেন, মানুষ তো গোষ্ঠীবদ্ধ জীব, সে সবসময় একসাথে বেঁধে বেঁধে থাকতেই পছন্দ করে। হ্যাঁ, তবে কিছু মানুষ আছেন যারা শুধুই মুখের বুলিতে নয়, করে দেখানোর সাহস রাখেন। এই গ্রামের পঞ্চায়েত প্রধান এবং অবশ্যই গ্রামের মানুষেরা সেই স্বপ্ন সফল করেছেন। আশা রাখি আমাদের চারপাশে আরও এরকম গ্রাম, পাড়া, জনপদ গড়ে উঠবে যেখানে মানুষ মানুষের পাশে থাকবে এভাবেই।

কণ্ঠে ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। আর এই গল্প বলতে বলতেই মাথায় এলো সাম্প্রতিক পড়া একটি পরিসংখ্যান। পৃথিবীর 17% মানুষ, প্রতি 6 জন মানুষের একজন এই একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন। 2014 সাল থেকে 2023 সালের মধ্যে একাকিত্ব গ্রাস করায় 8,71,000 মানুষ চিরতরে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেখানে দাঁড়িয়ে এই কমিউনিটি লিভিং এক দারুণ উদাহরণ তো বটেই।

সেই ব্যাকওয়াটারের পাড়ের রিসর্টে বিকেল হলেই দেখা মেলে চায়া চাচির। সাধারণত চায়ের দোকানে দাঁড়িয়ে বা দোকানের সামনে রাখা বেঞ্চে বসে হাতে ভাঁড় নিয়েই তুফান ওঠে, আবার নেমেও যায়। কত গল্পই না হয় চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে। চায়ের আসলে চরিত্রই তাই, বেঁধে রাখা, কাছে আনা। চা আমাদের আত্মীয়তার বন্ধনে বাঁধে। হ্যাঁ, তা বলছিলাম শান্তাম্মার কথা। বয়স নেয়াত কম নয়, 80-এরও বেশি। তিনি প্রতিদিন বিকেল 4টার সময় নৌকো বেয়ে আসেন, সঙ্গে থাকে চা তৈরির সরঞ্জাম এবং কেরালের মুখরোচক স্ন্যাক্স। বৃষ্টি, রোদ, গরম সব কিছুকে সঙ্গে নিয়েই শান্তাম্মা রোজ আসেন চা বিক্রি করতে। নৌকো থেকে নামেনও না, নৌকোর মধ্যেই চা বানান। হাত বাড়িয়ে পাড়ে তার চায়ের জন্য অপেক্ষারত চা প্রেমীদের চা খাওয়ান, আবার নৌকো বেয়ে চলে যান। কি অদ্ভুত জীবন না! কিভাবে মানুষকে আনন্দ দেন উনি। মানে এই রিপোর্ট পড়ার সময় আমি দেখলাম যে কত শত মানুষ শুধুমাত্র তার চা খাওয়ার জন্য রিসর্টের পাড়ে রীতিমতো দাঁড়িয়ে অপেক্ষা করেন, বা হয়তো শুধুমাত্র তার চা খাওয়ার জন্যই ওই জায়গাটিতে যান। এক একজন মানুষ কীরকম পাল্টে দেন একটা জায়গার মানচিত্র, শুধু ভৌগোলিক নয়, একটা জায়গার সাংস্কৃতিক মানচিত্র।

গুজরাট থেকে এবার কেরল। গল্প বলবো চায়া চাচির বা শান্তাম্মার কথা, কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। এখন সময় আজকের হারানো দিনের গানের প্রোমোটা একটু বলে দিই। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, স্বর্ণযুগের এ গানের কলি সেদিনের বিকেলে সেই ডাকবাক্সকে সত্যিই যেন রঙিন করে তুলেছিল। বাঙালির চিরকাঙ্ক্ষিত সেই রঙিন খামের মোহ শতগুণ বাড়িয়ে তুলেছিল সেই কালজয়ী কণ্ঠ। আজও তাঁর দরদি কণ্ঠের জাদুতে মোহাচ্ছন্ন করে রেখেছেন আপামর গান বিলাসীকে। তিনি অনন্য সঙ্গীত প্রতিভার অধিকারী বনশ্রী সেনগুপ্ত। আজ হারানো দিনের গানের আসর সেজে উঠুক তাঁরই সাদামাটা জীবনের নানান কাহিনী এবং গানে। স্টুডিওতে শ্রবণসঙ্গী হবেন আপনাদের মৈত্রীবন্ধু সাধনা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত এগারোটায়। জানিয়ে দিলাম আজকের রাতের হারানো দিনের গানের খবর। এবার চলে যাই দুটো গানে, পরপর দুটি গান আপনাদের জন্য।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় পরপর দুটি গান শোনালাম, প্রথমে কিশোর কুমারের কণ্ঠে এবং পরে শ্রাবণী সেনের কণ্ঠে। যদিও এখন সেরকম গরম পড়েনি, তবুও গরম সম্পর্কের কিছু সচেতনতার বার্তা দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য।
2: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তাঁর শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। দৃষ্টিকোণে আজ শুনবেন, প্রথমে শুনবেন শিল্পী গিরীন চক্রবর্তীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ, ও পরে অভিনেতা বসন্ত চৌধুরীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।

শিয়ালদহ গোয়ালন্দ আজও আছে ভাই, আমি যাব আমার দেশে সোজা রাস্তা নাই। তার লেখা গানে তার ফেলে আসা জন্মস্থান পূর্ববঙ্গের কথা বারবার উঠে এসেছে। দেশ ছেড়ে আসার বেদনা তার গানকে করেছে দরদী। শিল্পী গীতিকার সুরকার গিরীন চক্রবর্তী পল্লীগীতিকে জনপ্রিয় করে তোলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পল্লীগীতির অনুষ্ঠান চালু করে। ১৯১৮ সালের 5ই মে ওপার বাংলার ব্রাহ্মণবাড়িয়ায় গিরীন চক্রবর্তীর জন্ম। খুব ছোটবেলায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর শিষ্যা নিজের মায়ের কাছেই গিরীনের সঙ্গীত শিক্ষার শুরু। কালে কালে তাঁর সুরে গান গিয়েছেন আব্বাসউদ্দিন থেকে শচীন দেব বর্মন, তালাত মামুদ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের কাছের মানুষ গিরীন চক্রবর্তী কাংড়া তালে খাম্বাজ রাগে এই শিকল পরা ছল গানটিতে সুর করে স্বয়ং নজরুল ইসলামকেও বিস্মিত করে দিয়েছিলেন। আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী ছিলেন গিরীন চক্রবর্তী। গিরীন চক্রবর্তীর গান কিশোরগঞ্জ মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপাড়, বাবার বাড়ি বাউন বাইরা, নিজের বাড়ি নাই আমার, শুনে আজও দেশে বিদেশে ছিন্নমূল মানুষের হৃদয় উৎপেল হয়ে ওঠে।

0: তার প্রথম ছবি 1952-তে কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত মহাপ্রস্থানের পথে। স্মরণীয় অন্য ছবিগুলির মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যদুভট্ট, আঁধারে আলো, অনুষ্টুপ ছন্দ, অভয়া ও শ্রীকান্ত, দিবারাত্রির কাব্য, দেবী চৌধুরানী প্রভৃতি।
1: মা, কাল রাত্রে তুমি ডাকাতি করেছ?
2: কাল তো ডাকাতি করিনি।
1: রঙ্গরাজকে তুমি ডাকাতি করতে পারো না?
2: রঙ্গরাজ ডাকাতি করেনি, ডাকাতির ভান করেছে।
1: কেন?
2: একজনকে ধরে নিয়ে আসা হচ্ছে।
1: কে সে? কি নাম তার?
2: নাম
1: ব্রজেশ্বর রায়। তাকে তোমার কি প্রয়োজন?
2: তার বাবা খাজনা দায়ী জায়গাতে হাতে কয়েক হচ্ছে, তাই আমি জানতে পেরেছি সে দিয়ে ব্রাহ্মণের কে আশ্রয় করেছে।
1: ভালো করনি। হরবল্লভ রায় একটি পাষণ্ড, বহু লোকের সর্বনাশ করেছে, টাকার জন্য সে সব কিছু করতে পারে।
0: অসিত সেনের পরিচালনায় সুচিত্রা সেনের সঙ্গে তার ছবি দ্বীপ জেলে যাই আজও সিনেমা প্রেমীদের মনে একই রকম অনুরণন তোলে।
3: হ্যালো হ্যালো, গুড মর্নিং মিস্টার চৌধুরী, হাউ ডু ইউ ফিল? জায়গাটা কেমন লাগছে আপনার?
4: আপনি কে?
3: আমি আমি আপনাকে দেখতে এসেছি। কেন, আপনি একটা নতুন জায়গায় এসেছেন, আপনাকে দেখবো না? কিরকম রয়েছেন আপনি?
4: এটা কি হাসপাতাল? ওকে,
5: আমি
4: উনি আমাদের এখানকার একজন। আমার ঘরে মেয়েরা কেন আছে?
5: কেন আসে মেয়েরা?
4: ওকে, যেতে বলে দাও।
0: বসন্ত চৌধুরী, জন্ম 1928-এর 5ই মে, অভিজাত শিক্ষিত মার্জিত চেহারার মানুষটি কাজ করেছেন রাজেন তরফদার, অজয় কর ও বিজয় বসুর মতো পরিচালকদের সঙ্গে। বিএফজে এর সেরা অভিনেতার পুরস্কার পান রাজা রামমোহন রায় ছবিতে অভিনয়ের জন্য।
6: বসুন বসুন,
7: ভীষণ মুশকিলে পড়ে গেছি তো আঞ্জি।
6: কি হলো?
7: স্কুলের জন্য বাড়ি আমি কিছুতেই জোগাড় করতে পারছি না, যেহেতু আমি খ্রিস্টান, কেউ আমাকে বাড়ি ভাড়া দিতে চায় না। তাদের ভয় স্কুল খুলে তাদের সন্তানদের আমি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তুলব।
6: কিছু মনে করবেন না মিস্টার ডাফ, আমার দেশের লোকেরা হয়তো অন্ধ, কিন্তু দোষটা পুরোপুরি তাদেরও নয়। কিছু কিছু মিশনারিরা আমাদের নেটিভদের প্রকাশ্যে এমন নিন্দে করেন যে আপনাদের দেখলেই আমাদের ভয় হয়।
7: তার জন্য আমি দুঃখিত বাবু রামমোহন। আমি
6: কি? না না না, আপনার কথা কিছু বলছি না। যাগা, এই আলোচনা থাক তাহলে। আপনার স্কুলের জন্য বাড়ি কি করে জোগাড় করা যায়?
7: আপনি এখন আমার একমাত্র ভরসা বাবু রামমোহন।
6: দেখি দ্বারকানাথকে বলে কি করা যায়।
0: শেষের দিকে তাকে দেখা যায় তপন সিংহ পরিচালিত বৈদুর্য রহস্য ছবিতে।

বিরল মুদ্রা এবং কাশ্মীরি ও পার্সি শালের আকর্ষণীয় সংগ্রহ ছিল তার। কলকাতার শেরিফও হয়েছিলেন তিনি। করেছেন কিছু হিন্দি ছবিও। ২০০০ সালের ২০শে জুন তিনি পাড়ি দেন আর এক মহাপ্রস্থানের পথে। তবে বাংলা ছবির জগতে তার এক স্বতন্ত্র উপস্থিতি আজও উজ্জ্বল।

আমার বলতে নাই রে কেউ চন্দের হাট ভাঙা গেছে, চন্দের হাট, চন্দের হাট ভাঙা গেছে, একুলো কুল।

টাকা মনে ভাবলাম ঘুরলো চাকা আইসা দেখি সবই ফাঁকা আইসা দেখি সবই ফাঁকা পোড়া কপাল চমৎকার আমি আইসা দেখি সবই ফাঁকা পোড়া

আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। বেশ, গুরুগম্ভীর আলোচনাতে প্রায়ই শুনতে পাওয়া যায় ফ্রয়েডীয় তত্ত্ব বা ফ্রয়েডের মতানুসারে এই কথাগুলো। এই ফ্রয়েড যে সিগমুন্ড ফ্রয়েড তাও আমরা জানি, প্রায় সবাই জানি। ইনি ভীষণ কঠিন কঠিন তত্ত্বের বই লিখেছেন। ইনি একজন অস্ট্রিয়ান মনস্তত্ত্ববিদ। মনসমীক্ষণ অর্থাৎ কিনা সাইকো অ্যানালিসিস নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। তার বিভিন্ন কাজ জনমানসে বিরাট প্রভাব ফেলেছিল। 1900 থেকে 1930-এর দশক অর্থাৎ তাঁর 44 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি, এই সময়টায় সিগমুন্ড ফ্রয়েড প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই সময়কালে তাঁর এমন সব তত্ত্বের বই প্রকাশিত হয়েছে যা পড়ে মনোবিজ্ঞানীরা চমৎকৃত হয়েছেন, অবাক হয়েছিল মধ্যবিত্ত সমাজ। তিনি বলেছিলেন যে মানুষের মনের মধ্যে আছে অজানা অচেনা এক অবচেতন জগৎ, যার সিংহভাগ জুড়ে নানান গোলমেলে ইচ্ছে, ভীতি আর হিংসার প্রবণতা নাকি ঘুরপাক খাচ্ছে। না, এই সিগমুন্ড ফ্রয়েডকে নিয়ে সকালের আড্ডার না এই পরিসর সঠিক না সম্ভব। এই কটি কথা বললাম শুধু আজ তাঁর জন্মদিন বলে। তবে এ কথা তো বলতেই হয় যে আজ তিনি ছিলেন বলেই হয়তো মানুষের যে মন বলে একটা কিছু আছে তাই নিয়ে এত ভাবনা চিন্তা হচ্ছে।

সারাক্ষণ খিটখিটে লাগছে, অথবা খুব রেগে যাচ্ছেন চট করে, বা শরীরে আলস্য হতেই পারে, কোনো ভিটামিনের অভাব। রোজকার খাবারের তালিকায় অবশ্যই রাখুন ভিটামিন ডি, ওমেগা থ্রি, ভিটামিন এ ও বি পাওয়া যায় এরকম খাবার। আসলে খাওয়া যে শুধুই পেট ভরানোর জন্য নয়, এ কথা আমরা ভুলে যাই প্রায়ই আর কি, তাই এই আড্ডার অবসরে একটু মনে করিয়ে দিলাম। এই যা, এই সুস্বাস্থ্যের কথার রেশ রেখে আজ বলি গোলমরিচের কথা। গোলমরিচ হল অ্যান্টি অক্সিডেন্টের খনি। পুষ্টিবিদরা বলেছেন, নিয়মিত গোলমরিচ খেলে নানাবিধ জটিল অসুখের ফাঁদ অনায়াসে এড়িয়ে চলা সম্ভব। তাহলে এবার থেকে রান্নায় এর ব্যবহার বাড়ানো যেতেই পারে, আর স্যালাড বা ফলের ওপরে তো ছড়িয়ে দেওয়া যেতেই পারে, তাই না? আবার গানে যাই, এবার হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান যতবার শুনি ততবার মনে হয় যে সত্যি কি আমরা চিনতে পারি আমাদের বন্ধুদের। কতজন তো এসে এসে চলে যায় জীবনে, হয়তো অনেক ভালো বন্ধুও আমাদের হাতছাড়া হয় শুধুমাত্র চিনতে না পারার জন্য। সে যাই হোক, কিন্তু সকালের আড্ডায় একটা জিনিস, খুব জরুরি জিনিস যেটা ভুলেই যাচ্ছিলাম, যে আপনাদের জানিয়ে দিতে হবে আবহাওয়ার খবর। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? বলছে সাধারণত মেঘলা আকাশ থাকবে নাকি, কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94% ও সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় যদিও বৃষ্টিপাত হয়নি, কিন্তু আবহাওয়া দপ্তর কিন্তু সাবধানবাণী দিয়েছে যে বৃষ্টিপাত হলেও হতে পারে, কোথাও কোথাও তো হতেই পারে। গরম সেভাবে এখনও পড়েনি, তবে গরমের প্রতীক্ষায় আমরা সবাই। গরমকাল আমাদের রাজ্যে শুধুই কিন্তু আমাদের ওরে বাবারে কি গরম, উফ আহ, এসব করতে করতেই চলে যায়। এই সময় যদি আপনাকে বলি বেড়াতে যেতে, আপনি চোখ কপালে তুলে বলবেন এই গরমে কেউ বেড়াতে যায় না? তা এমনি যায় না বটে, তবে জানেন কহিতুর, ঝুমকোরানি, তোতাপুরি, জাহানারা, প্রভাশঙ্কর, অনুপম, ভাদুরি, কোনোদিন এগুলো স্বাদই পাবেন না যদি আপনি এই সময় বেড়াতে না যান। কি এগুলো জানেন না তো? ওই দেখুন, এগুলো আম, আমের নাম। বৈশাখের মাঝামাঝি আর আমের নাম মনে পড়বে না, এ আবার হয় নাকি? আমাদের এই রাজ্যে নাকি আমের বৈচিত্র্য দেশের মধ্যে সব থেকে বেশি। মুঘল দরবারেও এখানকার আমের খ্যাতি পৌঁছেছিল, বিশেষ করে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে। এই দুজন সম্রাট ছিলেন আমের খুব ভক্ত। ভারতে আম চাষের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো এবং বৈচিত্র্যও কিন্তু তেমন। কিন্তু দুঃখের কথা হলো যে এই আমের বেশিরভাগই আপনার স্থানীয় বাজারে এসে পৌঁছয় না। যদি নানান রকম আম চেখে দেখতে চান, তবে সব থেকে ভালো উপায় হলো জেলায় জেলায় আমবাগানে গিয়ে এই আম সংগ্রহ করা। বাজারের থেকে অনেক কম দামে কিনতে পারবেন। যেমন ধরুন সবচেয়ে দামি আম কহিতুর। নবাব সিরাজউদ্দৌলার সময় আমের সংকর ঘটিয়ে কহিতুর প্রথম উৎপাদন করা হয়। কহিনুর নয়, কিন্তু কহিতুর আমের নাম, এবং এই আম খেতেন কেবল নবাব এবং অভিজাতরাই। এখনও নাকি বাজারে প্রতিটি কহিতুরের দাম প্রায় 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে, এবং পাওয়া যায় কোথায়? একমাত্র মুর্শিদাবাদে। সেটা খেতে একবার মুর্শিদাবাদ যেতে পারবেন না? আমাদের এই গ্রামে, এই রাজ্যেরই তো জেলা একটি, যেতেই পারেন অন্তত আম খেতে, কহিতুরের স্বাদ নিতে। সকালের আড্ডায় এখন জানা অজানা।

জানা অজানায় আজ শুনবেন ক্রিমি খেকো ছত্রাক, লিখেছেন ডক্টর অসিত বরণ দে। পৃথিবীতে 15 লক্ষেরও বেশি প্রজাতির ছত্রাকের বাস। সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল থাকায় তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে নিতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। কিন্তু ছত্রাকের শরীরে ক্লোরোফিল না থাকায় তারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। কিছু প্রজাতির ছত্রাক তাই পাউরুটি, মরা পাতা, মরা প্রাণী ইত্যাদি অজীবিত বিভিন্ন রকম বস্তুর উপর জন্মায় আর সেগুলোকে খেয়ে জীবন ধারণ করে। এদের বলে মৃতজীবী ছত্রাক। তেমনি আবার বেশ কিছু ছত্রাক জীবিত উদ্ভিদের বা প্রাণীর দেহে জন্মায় আর তাদের শরীর থেকে খাদ্য শুষে নিয়ে বেঁচে থাকে। এদের বলে পরজীবী ছত্রাক। পরজীবী ছত্রাকদের কিছু কিছু প্রজাতি জলে বাস করে। এরা অনেকে মাছ আর মাছের ডিম খেতে ভালোবাসে। কিছু ছত্রাক আবার আশ্রয় নেয় মানুষের ত্বকে। মানুষের ত্বকের মাংস খেয়ে এরা বেঁচে থাকে আর তার ফলে মানুষের শরীরে তখন ঘটে নানা রকমের চর্মরোগ, ছুলি, দাঁত ইত্যাদি। আরও এক ধরনের ছত্রাক আছে যাদের খাদ্য কৃমি। এদের বলে নেম্যাটোফেগাস, অর্থাৎ কৃমিখেকো ছত্রাক। এইসব কৃমিখেকো ছত্রাকের কথাই আজ বলবো। মাটিতে

0: করে নানা ধরনের কৃমি। এদের মধ্যে বেশ কিছু প্রজাতির কৃমি বিভিন্ন কৃষিজ উদ্ভিদের মূল থেকে রস শুষে খায়, ফলে এই গাছগুলো দুর্বল হয়ে পড়ে, অনেক গাছ মরে যায়, আর যেগুলো বেঁচে থাকে তাদের ফলন অনেক কমে যায়। এর ফলে চাষি মাথার ঘাম পায়ে ফেলে আর অনেক খরচ করে যে চাষ করে তা থেকে তার লাভ তো হয়ই না, উপরন্তু তাদের সম্মুখীন হতে হয় সমূহ ক্ষতির। এই রকম ক্ষতিকর বেশ কিছু কৃমি হল মেলোয়েডোগাইন, হেটারোডেরা, জিফিনিমা ইত্যাদি। এই কৃমিগুলোকে খেয়েই আবার বেশ কিছু ছত্রাক জীবন ধারণ করে। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির কৃমিখেকো ছত্রাকের সন্ধান মিলেছে। এদের কৃমি খাওয়ার পদ্ধতি হরেক রকমের। বেশ কিছু কৃমিখেকো ছত্রাক হল শিকারী ছত্রাক। যেমন করে শিকারীরা ফাঁদ পেতে রাখে শিকার ধরার জন্য, এইসব ছত্রাকও সেইভাবে মাটির মধ্যে ফাঁদ পেতে রাখে। অন্যান্য সমস্ত ছত্রাকের মতোই এদের শরীরটা সুতোর মতো। এই সুতোর মতো শরীর দিয়ে তৈরি হয় এই ছত্রাকগুলোর অনেক চক্রাকার ফাঁদ। প্রত্যেকটা ফাঁদ তৈরি হয় 4 থেকে 5টা করে কোষ দিয়ে। কোনো কৃমি এই ফাঁদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের কোষগুলো ফুলে ওঠে, ফলে ফাঁদের ফাঁকটা ছোট হয়ে যায় আর হতভাগ্য কৃমিটা তখন ওই ফাঁদে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও কৃমিটা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না। তখন ছত্রাক তার সুতোর মতো শরীরটা ওই কৃমির শরীরে ঢুকিয়ে দিয়ে কৃমির শরীরটা খেয়ে নেয়, আর এইভাবে কৃমির শরীর খেয়েই এরা বেঁচে থাকে। বেশ কিছু কৃমিখেকো ছত্রাকের শরীরে ফাঁদও তৈরি হয় না, আর এরা কৃমিও খায় না। এরা খায় কৃমির ডিম। এই সব ছত্রাক তাদের সুতোর মতো শরীরটা কৃমির ভেতরে ঢুকিয়ে দিয়ে ডিমের ভেতরের অংশটা শুষে খেয়ে নেয়, আর এইভাবে কৃমির ডিম খেয়ে এরা বেঁচে থাকে। কাঠ পচনকারী এক ছত্রাক হল প্লিউরোটাস ওস্ট্রিয়েটাস। এটি একটি মাশরুম বা ঝিনুক ছাতু নামে সুপরিচিত। বর্তমানে এই মাশরুমটিকে কৃমি খেতে দেখা গেছে। এই ছত্রাক এক ভিন্ন ধরনের পদ্ধতিতে কৃমি খায়। এরা এদের সূত্রাকার শরীর থেকে নিঃসৃত করে এক বিশেষ ধরনের টক্সিন, অর্থাৎ বিষাক্ত পদার্থ, যা কৃমিটাকে চলনে অক্ষম করে তোলে। এই নিষ্ক্রিয় কৃমিটার মুখের ভেতর দিয়ে তখন এই ছত্রাক তার সুতোর মতো শরীরটা ঢুকিয়ে দেয়, আর তা দিয়ে কৃমির শরীরের ভেতরটা খেয়ে নিঃশেষ করে। কৃমিখেকো ছত্রাক সঙ্গত কারণেই কৃষকের পরম বন্ধু। কৃমি খেয়ে এরা তার চাষের ক্ষতি বহুলাংশে লাঘব করে দেয়। জানা অজানায় আজ শুনলেন কৃমিখেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: জানা অজানা শেষ হতে হতেই দেখছি একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবার বিদায় নিতেই হবে, তবে যাচ্ছি না কোথাও, থাকবো কাছাকাছি, অন্তত মনের তো বটেই। গান রেখে গেলাম শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

সকালের আড্ডা এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বা দী।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। নতুন মাস, নতুন বিষয়, আর এই বিষয়ে আপনারা যারা লিখেছেন তারা কেউ লিখেছেন maitrikatha@gmail.com এই ঠিকানায়, maitrikatha maitrikatha@gmail.com এই ঠিকানায়। আবার কেউ কেউ লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত এই ঠিকানাতেও। তাহলে এই সব চিঠি নিয়েই আমরা আজ বসেছি। কিছু চিঠি স্বাভাবিকভাবেই পড়ার সময় হবে না, থেকে যাবে পরের সপ্তাহের জন্য, আর কিছু চিঠি আজ পড়া হবে, পাশাপাশি প্রাপ্তি স্বীকারও থাকবে কিছু চিঠির। শুরু করি প্রদীপ বসাকের লেখা দিয়ে। সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে আপনি আমাদের লিখেছেন, নতুনত্ব মানেই নতুন কিছু সৃষ্টি নয়, বরং পুরনোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এক অনন্য ক্ষমতা। মানুষের চিন্তা, কাজ ও সৃষ্টির মধ্যেই নতুনত্বের আসল প্রকাশ ঘটে। প্রতিদিনের একঘেয়ে জীবনে নতুনত্বের স্পর্শ আমাদের মনকে সতেজ করে, আগ্রহ বাড়ায় এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে। নতুনত্ব আমাদের শেখায় পরিবর্তনকে গ্রহণ করতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায়। একজন শিল্পী যখন তার চিত্রকর্মে নতুন রঙের ব্যবহার করেন, একজন লেখক যখন ভিন্ন ভাবনার গল্প লেখেন, কিংবা একজন বিজ্ঞানী যখন নতুন আবিষ্কারের পথে এগিয়ে যান, সব ক্ষেত্রেই নতুনত্বই তাদের চালিকা শক্তি। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও সভ্যতার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ধারণা ও প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করে তোলে। তবে নতুনত্ব মানে সবসময় পুরনোকে ত্যাগ করা নয়, বরং পুরনো অভিজ্ঞতার উপর ভিত্তি করেই নতুন পথের সূচনা হয়। তাই জীবনে নতুনত্বকে গ্রহণ করা মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি আমাদের চিন্তায়, কাজে ও স্বপ্নে

এক নতুন আলো জ্বালায় যা আমাদের প্রতিনিয়ত উন্নতির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। লিখেছেন প্রদীপ বসাক, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে চলে আসব সোজা বীরভূমে, নলহাটির শীষ মোহাম্মদের লেখা আমার হাতে। পুরাতনকে সরিয়ে দিয়ে কয়েকদিন আগেই নতুনকে আমরা আহ্বান করেছি। 1432 এখন অতীত, 1433 বর্তমান। কয়েক বছর আগে পুরাতন হেডমাস্টার মশাই অবসর গ্রহণ করলে নতুন ঝকঝকে একজন হেডমাস্টার পেলাম। আমরা প্রথমেই স্কুলের দেওয়াল ঘরগুলো রং করলাম, প্রত্যেকটি ঘরে আরও কিছু ইলেকট্রিক পাখার ব্যবস্থা করলাম, কিন্তু লোডশেডিং হওয়ার কারণ কিংবা লো ভোল্টেজ থেকে মুক্তি পাওয়ার উপায় জানতাম না। একদিন সরকারি তরফে একটা চিঠি এল এবং আমরা আমাদের বিদ্যালয়ের ছাদে ফটোভোল্টেক সেল অর্থাৎ সৌর বিদ্যুৎ উৎপাদনকারী সেল বসালাম, ফলে বিদ্যুৎ আমরা যথাযথভাবে পাচ্ছি। উদ্বৃত্ত বিদ্যুৎ অন্যত্র দেওয়ার ব্যবস্থা করেছি। মিড ডে মিল চালু ছিল কিন্তু বসে খাবার কোনো ব্যবস্থা ছিল না। আমরা ছাদের উপরে তাদের বসে খাবার জন্য ডাইনিং হল তৈরি করেছি। এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। একদিন গার্জিয়ান মিটিংয়ে গার্জিয়ানরা বললেন যে ছেলেরা ঠান্ডা জল খেতে পায় না, পরিশ্রুত ঠান্ডা জল খেলে ছেলেরা বা মেয়েরা খুশি হবে এবং তারা একটি মেশিন দেবেন। তাদের অপেক্ষা না করে আমরা দুইটি পরিশ্রুত সাধারণ উষ্ণতার কল এবং দুইটি পরিশ্রুত ঠান্ডা জলের কলের ব্যবস্থা করেছি। এছাড়া আরও পাঁচটি কলের ব্যবস্থা আছে। বিদ্যালয়ে একটি সৌরচালিত জল উত্তোলনের ব্যবস্থা আছে এবং তার জন্য ট্যাঙ্কে জল জমা হয়, সেই জল ছাত্রছাত্রীরা ব্যবহার করে। পুরনো বাথরুমগুলো খারাপ হয়ে গিয়েছিল, আমরা বালকদের শৌচালয় সুন্দরভাবে নতুন করে টাইলস বসিয়ে দিয়েছি এবং বালিকাদেরও টয়লেট সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একটি বাগান মাস্টারমশাইদের উৎসাহে তৈরি করা হয়েছে। দোতলা একটি নজরুল মঞ্চ তৈরি করা হয়েছে, সেটি ছোট আকারের। মেঝেতে টাইলস এবং বর্তমানে পাখা দেওয়া হয়েছে। নতুন বোর্ড কেনা হয়েছে, স্মার্ট ক্লাস চালু হয়েছে। পুরাতন ব্ল্যাকবোর্ডগুলি আস্তে আস্তে নতুন ফাইবার বোর্ডে উন্নীত করা হচ্ছে এবং কিছু করা হয়ে উঠছে। ছোটখাটো উৎসবের জন্য অনেক চেয়ার কেনা হয়েছে। সর্বোপরি প্রেয়ার করার সময় একটি অ্যাম্পলিফায়ারের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য চলমান নোটিশ বোর্ড বসানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সাহায্যে একটি রঙ্গমঞ্চ তৈরি প্রায় সমাপ্ত এবং অনেক শিক্ষক যখন বিদ্যালয় ছেড়ে নিজেদের এলাকায় চলে গেলেন তখন আমরা ভেবেছিলাম আমরা অসুবিধায় পড়ব। কিন্তু কি আশ্চর্য আমাদের বিদ্যালয়ের ভাগ্য, যারা গিয়েছিলেন তাদের থেকে বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগদান করেছেন এবং বেশি পরিমাণে করবেন আগামীতে। পুরাতন সেই ছোট শিক্ষক শিক্ষিকাদের বসার ঘর আর নেই, এখন মস্ত বড় ঘরের ব্যবস্থা করা হয়েছে। তাদের আলাদা চেয়ার, বড় টেবিল, ঘরে ফ্রিজ রাখা হয়েছে। বিদ্যালয়ে শান্তি রক্ষা করার এবং ছাত্রছাত্রীদের লক্ষ্য করার জন্য বহু আগে থেকে সিসিটিভির ব্যবস্থা করা আছে এবং সম্প্রতি একটি সাইকেল চুরি যাওয়া এবং সেই সাইকেল উদ্ধারে সিসিটিভির ভূমিকা আমরা উপলব্ধি করেছি। বিদ্যালয়ে ঘণ্টা আছে কিন্তু সেটা অটোমেটিক সেটিং, নিজেই বেজে ওঠে, পিরিয়ড শুরু এবং সমাপ্তির ঘোষণা করে। ছাত্রছাত্রীদের আইডেন্টিটি কার্ড আছে, প্রত্যেকের ফোন নম্বর প্রধান শিক্ষকের ফোনের সঙ্গে যুক্ত করা আছে এবং ভবিষ্যতে তাদের গতিবিধিও স্কুল নজর রাখতে পারবে এমন ব্যবস্থা করা হবে। প্রিয় বুধ সকালে, গত চার বছরে আমরা এগুলো করেছি, পুরাতন থেকে নতুনকে নতুনভাবে আহ্বান করেছি। পুরাতন খাতাগুলির তথ্য কম্পিউটারে রেখে দেওয়া হয়েছে, প্রয়োজন মতো ব্যবহার করি আমরা। লিখেছেন শেষ মোহাম্মদ, নলহাটি, বীরভূম থেকে। এবারে সর্বেশ্বর পালের লেখা মাহেশ হুগলির। বিশ্বকবি তো নতুনের জয়গান সারা জীবন ধরে গেয়ে গেছেন, সবুজের অভিযান কবিতার ছত্রে ছত্রে আছে নতুনের আহ্বান। তার আহ্বান, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘাম এরে তুই বাঁচা। মানুষের সভ্যতার ইতিহাস হল ঔৎসুক্য আর উদ্ভাবনের মেলবন্ধন। একটা নতুন কিছু আবিষ্কৃত হলেই তার উৎকর্ষতা বৃদ্ধি সাধনের প্রয়াসে সে ব্রতী হয়, তাই নতুনের সন্ধানে মানুষ সদাই সাধনায় মগ্ন থাকে। বর্তমানে

নতুনত্বের প্রতীক হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তার প্রয়োগে চলছে মানুষের কত উপকার সাধন থেকে শুরু করে যুদ্ধবিগ্রহ, রাসায়নিক অস্ত্র নির্মাণের মতো বহু ধ্বংসাত্মক কাজ, আবার চিকিৎসা বিজ্ঞানের বিপুল সম্ভাবনা সৃষ্টি করে চলেছে। ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে নিঃশ্বাস বায়ুকে বিশ্লেষণ করে অনেক আগে থেকে কিডনির চিকিৎসা শুরু করে রোগীকে রোগমুক্ত করা সম্ভব হচ্ছে। নতুনত্বের সবশেষে যে উদাহরণ দেব তা বোধহয় সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। নেপালের সর্বশেষ সাধারণ নির্বাচন, যেখানে পুরনো ধ্যান ধারণা বদলে দিয়ে ক্ষমতায় এসেছে জিনজি নামধারী একটি রাজনৈতিক শক্তি, যারা এখন একটি জাতিকে সত্যিকারই বাঁচিয়ে চলেছেন অপশাসন আর অপশাসনের নাগপাশ থেকে। লিখেছেন সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে। আরতি সাহার লেখা রামপুরহাট বীরভূমের। জীবনের ১৭টি বছর ধরে যে মানুষটিকে স্বপ্নে দেখারও সুযোগ হয়নি, সেই সম্পূর্ণ অচেনা নূতন মানুষটার হাত ধরে নতুন একটি গায়ে, নতুন পরিবেশে, নতুন সংসারে গিয়ে পড়লাম। আমি এ সংসারের নববধূ, বড় বউ, তাই বাড়িতে পা দেওয়া মাত্রই উলুধ্বনি শাঁখের শব্দ দিয়ে যারা আমায় বরণ করে নিতে এগিয়ে এলো তাদের মধ্যে নিশ্চয়ই একজন নতুন মা তো ছিলই, সঙ্গে ছিল পিসি, দিদি, বোন, আরও পাড়ার কয়েকজন মহিলা। সবাইয়ের দৃষ্টি আমার মুখের দিকে, ভালো লাগছিল বই কি। নূতন পরিবেশ বলে ভয় করছিল না একটুও, বরং নিজেকে আজকের দিনের রানী রানী মনে হচ্ছিল। নূতন মানুষজনের সঙ্গে নূতন রাস্তাঘাট, নূতন স্নানের পুকুর, নূতন দেবতার মন্দির, সবই নূতন। বেশ কয়েকটি মাস বেশ আনন্দের মধ্যেই কাটল। বিশেষ করে যে মানুষটির হাত ধরে এখানে এসেছি সে মানুষটি আমাকে সব কিছু ভুলিয়ে রেখেছিল, কিন্তু যখন একা থাকতাম তখন কেমন যেন নস্টালজিক হয়ে পড়তাম। পুরনো স্মৃতি মনের মধ্যে এসে ভিড় করত। মা, বাবা, দিদি, মা, ভাই দুটো, বিশেষ করে খেলার ও স্কুলে যাওয়ার সঙ্গী সাথীরা বড় বেশি করে এসে ভিড় জমাত মনের মধ্যে। রেডিওতে যখন কবিগুরুর সেই গানখানি, পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায় শুনতাম, তখন মন হু হু করে উঠত। আমার প্রিয় মানুষটি বুঝি আমার মুখের দিকে চাইলেই আমার মনের কথা টের পেয়ে যায়, তাই মাঝে মাঝে কবিগুরুর বধূ কবিতাটি আবৃত্তি করে শোনায়। পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, বেলা যে ফুরিয়ে এলো সখী জলকে চল, শুনতে শুনতে আমার চোখ জলে ভরে উঠত। নূতন সংসারের কর্ত্রী হয়েও আজও পুরানো সেই দিনগুলো মাঝে মাঝে মনকে ভিজিয়ে দেয়। লিখেছেন আরতি সাহা রামপুরহাট বীরভূম থেকে। বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখেছেন জয়ন্ত কুমার সরকার। এবার আপনার লেখা। নতুন মানে পুরনোর অবসান, নতুন মানে প্রথম থেকে শুরু, নতুন মানে আগে না দেখা, আগে না শোনা, আগে না পাওয়ার অনুভূতি, নতুনত্ব মানে আরও ভালো আঙ্গিকে নিজেকে ফিরে পাওয়া। প্রকৃতির নিয়মে পৃথিবীর সব জড়বস্তুই বরাবর একই রকম ঝকঝকে থাকে না, সময়ের সঙ্গে তার জৌলুস ফিকে হয়, জীর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে শেষ হয়, তখন নতুন এসে জায়গা দখল করে। এভাবেই চক্রাকারে আবর্তিত হয় নতুন পুরনোর খেলা। এখন ডিজিটাল দুনিয়ায় সবাই নতুন চায়। ব্যবসায়ী শিল্পপতিরা নিজের উৎপাদিত পণ্যকে ঝকঝকে বিজ্ঞাপনের মলাটে নতুনত্ব দেখিয়ে বাজারে উপস্থাপিত করে, কারণ ব্যাকডেটেড হয়ে যাওয়ার ভয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের প্রতিভা বিকাশের সুযোগ যেমন বেড়েছে, উল্টো দিকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার কি তীব্র আকর্ষণ। নতুনত্ব প্রকাশের এমন উদগ্র ইচ্ছা তো অতীতে ছিল না। সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়তি রোজগারের আশায় সংসারের আবরুটুকুও বিপন্ন। সৃষ্টিসুখের উল্লাস এখন চাপা পড়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার চাপে। তবুও নতুনকে প্রত্যাশা করি আমরা প্রতিনিয়ত। নবজাত শিশুর মুখ কিংবা মেয়েকে নববধূর সাজে নতুন করে দেখার অপার্থিব বাৎসল্যের অনুভূতি, এ নতুনত্বের আনন্দ এক অন্য পাওয়া। সম্প্রতি মেয়ের কোলে চেপে বাড়িতে এক নতুন কুদে অতিথির আবির্ভাব। তোলপাড় এখন রোজনামচার চেনা অভ্যাস। ব্যবহারিক জিনিসপত্র হাতের নাগাল থেকে সরিয়েও এই দামাল শিশুকে নিরস্ত্র করা যাচ্ছে না। নতুন কায়দায় উৎপাতে রোজ নাকাল হচ্ছি আমরা। গতানুগতিক জীবনযাত্রায় নতুনত্ব প্রাপ্তির এও এক অন্য সুখানুভূতি। লিখেছেন
জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বুধ সকালে অনুষ্ঠানে আপনারা লিখেছেন মে মাসের বিষয়ে নতুনত্ব প্রসঙ্গে। এবার যার লেখা পড়ব তিনি কাকলি মণ্ডল ঘোষ, খড়গ্রাম, মুর্শিদাবাদের। সোশ্যাল মিডিয়া খুললেই যখন দেখতাম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শিরা তাদের বিবাহবার্ষিকীতে, জন্মদিনে কত ঘটা করে

সুন্দর করছে, ছবি দিচ্ছে। আমারও খুব ইচ্ছে করতো জীবনের ওই বিশেষ বিশেষ দিনগুলোতে ওদের মতো একটু হই হুল্লোড় করি, ছবি তুলি, স্ট্যাটাস দিই, কিন্তু না, সে আর আমার এ জীবনে হলো না। কর্তামশাইকে এসব নিয়ে বলতে গেলে কে শোনে কার কথা, এক কান দিয়ে ঢোকান তো আর এক কান দিয়ে সব বার করে দেন। সেবার আমাদের ২৫তম বিবাহ বার্ষিকী, আগে থেকেই বলে দিয়েছিলাম এবার আর কোনো ধানাই পানাই চলবে না, বলে দিচ্ছি ২৫ বছর বলে কথা, নতুনত্ব কিছু চাই চাই। কর্তামশাই ঘাড় নেড়ে সম্মতি জানালে আমি তো খুশিতে ডগমগ, মনে মনে ভাবছি যাক বাবা, এতদিনে আমার একটা শখ পূরণ হতে চলেছে। এবার এবার দেখো বাছাধানরা, আমিও কেমন তোমাদের মতন সুন্দর সুন্দর পোজে ছবি দিই, সুন্দর সুন্দর ক্যাপশন লিখে স্ট্যাটাস দিই। নির্দিষ্ট দিনে ওনার প্রতিদিনের মতো অফিস যাওয়ার তাড়া দেখে আমি তো অবাক, কে গো আজও তুমি অফিস যাবে নাকি? কেন কেন, আজ কি হয়েছে গিন্নি? হায় আমার পোড়া কপাল, আজ কত তারিখ, হ্যাঁ বলি তোমার কি কিছুই মনে থাকে না? ও তাই তো, তাই তো, আসলে অফিসে একটা জরুরি মিটিং পড়ে গেছে তো তাই। তবে হ্যাঁ, ফেরার পথে তোমার জন্য একেবারে নতুনত্ব একটা গিফট নিয়ে আসবো, এই তোমাকে ছুঁয়ে বলে যাচ্ছি। পার্টি টাটি নাই বা হলো, গিফট তো ভালো একটা পাচ্ছি। এই আনন্দে বিকেল গড়িয়ে সন্ধে নামলো, তর আর সইছে না। সন্ধ্যা ৭টা নাগাদ উনি ঢুকতেই অন্য দিনের থেকে সেদিন একটু তাড়াতাড়ি চায়ের কাপ ধরিয়ে দিলাম। চা টা খেয়ে এবার কর্তামশাই সাইকেলের কেরিয়ার থেকে ৪-৫টা গাছের চারা এনে আমার হাত ধরিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার গিফট, একেবারে নতুনত্ব, কি বলো গিন্নি? প্রথমটা একটু রাগ হয়েছিল ঠিকই, কিন্তু বছর দুয়েক পর গাছগুলো যখন ফুলে ফলে ভরে উঠল, নানা রকম পাখির কলকাকলিতে আমার বাড়ির পরিবেশটা বদলে গেল, তখন মনে মনে বলি, ভাগ্যিস সেদিন কর্তামশাই আমাকে এত সুন্দর গিফট দিয়েছিলেন। তারপর থেকে জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী, এরকম নতুনত্ব গিফট আমার লাগবেই লাগবে। কাকলি মণ্ডল ঘোষ লিখেছেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। তাপস সাহা শেওড়াফুলি হুগলি থেকে আমাদের লিখেছেন, লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, লিখবেন এভাবেই চিঠি, সঙ্গে থাকবেন আমাদের। অবনীন্দ্র মোহন রায় ব্রহ্মপুর কলকাতা। বেশ কিছুদিন আগের কথা, সুকুমারের কথা বলছি, আমার বন্ধু সে। একসঙ্গে পড়াশুনো শেষ করে আমি যখন চাকরির পথ বেছে নিয়েছি, তখন সে অন্য পেশা নিল, গায়কের জীবন বেছে নিল। গানের টিউশনি আর বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে তার জীবন কাটতে লাগল। এরপর বেশ কিছুদিন কেটে গেছে, অফিস আর সংসারের যাঁতাকলে পড়ে আমার আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, তবে লোকমুখে শুনতে পাই সে ভালো আছে। কথায় আছে, চিরকাল মানুষের একরকম থাকে না, সময়ের পরিবর্তনে মানুষের রুচির বদল হয়। যার উপর সুকুমার এতদিন নির্ভর করেছিল, সেই আধুনিক গানের বাজার আর থাকল না, মানুষ অন্য ধরনের গান শুনতে চায়। এ অবস্থায় সুকুমারের চাহিদা ভীষণ কমে গেল, ভবিষ্যৎ কিভাবে চলবে এই ভেবে সে কুলকিনারা পায় না, মুক্তির রাস্তা দেখা গেল না। এভাবে যখন চলছিল, একদিন ওর সঙ্গে দেখা করলাম, ওর চেহারা দেখে মন খারাপ হয়ে গেল। বললাম, তুমি এক কাজ করো, নতুন কিছু ভাবো, এরকমভাবে চলবে না, নতুন কিছু করতে হবে তোমাকে। সুকুমার করুণ মুখ করে আমার দিকে তাকিয়ে এর উত্তর খুঁজতে চাইল। বললাম, এই মুহূর্তে নতুন ট্রেন্ড হলো বাংলা ব্যান্ড, এতে নতুনত্ব আছে, চেষ্টা করলে হয়তো তোমার পরিস্থিতি বদলে যেতে পারে। সুকুমার আমার কথা শুনল, সে একটি ব্যান্ডের দল খুলল, কিছুদিনের মধ্যে তার ভাগ্য বদলে গেল, তার ব্যান্ড এখন কলকাতার নামি একটি দল। দেখা হতে সে আমাকে জড়িয়ে ধরে বলল, অশেষ কৃতজ্ঞতা বন্ধু, তোমার জন্য বেঁচে গেলাম আমি। লিখেছেন অবনীন্দ্র মোহন রায় ব্রহ্মপুর কলকাতা থেকে। গীতিকা কোলে, ভিআইপি রোড, কলকাতা ৫২, আপনার ঠিকানা। গানের মাস্টারমশাই খুব যত্ন করে ধরে ধরে একটা রবীন্দ্রসঙ্গীত তুলিয়েছিলেন। পরের দিন যখন নিজে গাইলাম, যথারীতি আমার সুর বেসুরো পথে ছুটল। তিনি শুনে রেগে গিয়ে বলেন, এটা কি স্বরচিত রবীন্দ্রসঙ্গীত হচ্ছে নাকি? সবাই হেসেছিল। একজন স্বর বেঁকিয়ে বলেছিল, স্যার, ও রবীন্দ্রসঙ্গীতে নতুনত্ব এনেছে।

আর সেই যুগে সেটা হাসাহাসির পর্যায়ে গেলেও আজকাল দেখি সঙ্গীতের কতই মিশ্রণ, কতই অন্যরকম পরিবেশন। দ্বন্দ্বে পড়ি, ধন্দ্ব মেটে না, ভাবি এটা কি অপরাধ নাকি নতুনত্ব? প্রথাগত ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাই কি নতুনত্ব? প্রতিটি দিনের ওঠানামা এক একটি অধ্যায়, নিঃশ্বাস আর বিশ্বাস যখন একসঙ্গে মিলে যায় তখন দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবি একটু নতুনত্ব এলো। তাই বোধহয় হাজার ঝামেলা এড়িয়ে রুটিন বদলে একটু বেরিয়ে এলে ভালো লাগে, নতুনভাবে বাঁচতে ইচ্ছে করে। হাঁটু কোমর যখন চোখ রাঙায় তখন ডাক্তারের কথায় কিছু সময় শরীরচর্চা করলে শরীর মন দুটোই ফুরফুরে লাগে, মনে হয় যন্ত্রণাদায়ক সময়ের সমাপ্তি ঘটল বুঝি। স্বাস্থ্যের নতুনত্ব খুঁজে পাই, পুরনো ব্যর্থতা ভুলে নতুন করে পথ চলা শুরু করি। আজকের প্রতিযোগিতার দিনে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনত্বের সন্ধান না করলে টিকে থাকা মুশকিল, কারণ সৃজনশীলতাই জীবনের আসল শোভা। খোলস আজকে ছাড়তে হবে, এটাই যেন তত্ত্ব, টিকে থাকার সূত্র পাবে আনো যদি নতুনত্ব। লিখেছেন গীতিকা কোলে, VIP রোড, কলকাতা 52 থেকে। এবারে যার লেখা আমার হাতে, তিনি অভিজিৎ মণ্ডল, বাড়ি খানাকুল, হুগলি। প্রতি বছর 25শে বৈশাখ স্কুলের 10 জন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন এই গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক সারদাবাবু। সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বিশ্বনাথবাবু। এবছর বিশ্বনাথবাবুর অসুস্থতার কারণে সমস্ত দায়িত্ব এসে পড়ল স্কুলেরই নতুন শিক্ষক অভিজ্ঞানবাবুর ওপর। রৌনক, সূর্য, আর্য, আদর্শের পর অভিজ্ঞান স্যার ডাকলেন জয়তুকে। সবাই অবাক, সারদাবাবু ভাবলেন এরপর নতুনদের দায়িত্ব দিলে একটু ভাবনা চিন্তা করে তারপর দায়িত্ব দিতে হবে। ছাত্রছাত্রীরা ভাবল জয়তু কোনোদিনও স্কুলের পরীক্ষায় 10% নম্বরও পায়নি, খেলাধুলোতেও কখনো তৃতীয় স্থানও দখল করেনি, বেশিরভাগ সময় ও স্কুলের জানালা দিয়ে কলতলা না হয় স্কুলের বাগানের দিকে তাকিয়ে থাকে, তাকে কি না কৃতি ছাত্রের সম্মান দেবেন অভিজ্ঞান স্যার? সবাই হতভম্ব। তবে সবচেয়ে বেশি অবাক জয়তু নিজে। সে প্রথমটায় ভেবেছিল হয়তো স্যার অন্য কারোর নামের সঙ্গে তার নামটা গুলিয়ে ফেলেছেন, কিন্তু এ নাম যে এই স্কুলে কেন, এই অঞ্চলের আর কারো আছে বলে তার জানা নেই। তাই সে ভয় ভয় মঞ্চে উঠে তুতলে বলল, থাল আমায় কেন ডাকলেন, আমি আবার কি করলাম? অভিজ্ঞান স্যার মুখের সামনে স্পিকার ধরে বললেন, তুমি অনেক কিছু করেছো জয়তু, স্কুলের জলের কল কেউ খুলে রাখলে তুমি গিয়ে বন্ধ করেছ, টিফিনের সময় যখন সবাই খেলতে ব্যস্ত তখন তুমি মিড ডে মিলে চাল ধোয়া জল স্কুলের বাগানের গাছগুলোতে দিয়েছ। তোমার আর একটা কাজ আমার খুব ভালো লেগেছে, সেটি হলো এই স্কুলের প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই মিড ডে মিলের ভাত সবজি অর্ধেক নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। তোমাকে কিন্তু কখনো আমি ভাত সবজি ডাস্টবিনে ফেলতে দেখিনি, যতটা প্রয়োজন ততটাই নিয়েছ তুমি। এই স্কুলের তুমি যদি না কৃতি ছাত্র হও তাহলে আর কে কৃতি ছাত্র হবে? সারদাবাবু প্রথমটা অভিজ্ঞান স্যারকে ভুল বুঝলেও পরে সম্পূর্ণটা বুঝে তালি বাজাতে শুরু করলেন, আর তার দেখা দেখি সমস্ত স্কুল হাততালিতে ভরে উঠল। লিখেছেন অভিজিৎ মণ্ডল, খানাকুল, হুগলি থেকে। কেকা চৌধুরী হরিপাল, হুগলি থেকে লিখেছেন আপনার লেখা। আমার পুরনো রান্নাঘরে এখন নতুনত্বের ছোঁয়া। না না, ঘরের কোনো পরিবর্তন হয়নি, হয়েছে পদ পরিবর্তন। বর্তমান পরিস্থিতিতে অন্য সব ভাবনা মাথা থেকে বের হয়ে এখন একটাই চিন্তা, কিভাবে গ্যাসের খরচ বাঁচিয়ে সুস্বাদু পদ বানানো যায়। থোড়বড়ি খাড়ার সংসারে কি হেসেলে আর কি জীবনে নতুনত্ব বলে কিছুই নেই। সেই রোজ সকালে সকাল হয়, সাঁঝে নামে সন্ধ্যা, একঘেয়ে জীবনে নেমে আসে ক্লান্তিকর অবসাদ। মাঝে মাঝে বসার ঘরে চেয়ার, শোবার ঘরে খাট, এদিক থেকে ওদিক টানাটানি করতে গিয়ে কোমরে ব্যথা নিয়ে বসে ভাবি, ধুর নতুন কিছুই লাগছে না, সেই তো একই জিনিস। শাড়ির দোকান থেকে জুতোর দোকানে একই চাহিদা, ভাই একটু নতুন কিছু দেখান না, ট্র্যাডিশনালের মধ্যে

এই নতুনত্বের ছোঁয়া এইরকম কিছু। আমাদের মন আসলে সাধারণের বাইরে গিয়ে আলাদা সৃজনশীল কিছুর খোঁজ করে। ঘর সাজানো, নিজেকে সাজানো, খাবার টেবিল, এমনকি সম্পর্কেও একঘেয়েমি কাটাতে খুঁজে বেড়াই নতুনত্ব। বাড়িতে আমি ছাড়া সবাই সৃজনশীল। কর্তামশাই মাটির মূর্তি বানান, খড় পাতা কেটে কোলাজ তৈরি করে নতুনভাবে ঘর সাজান, মেয়ে ফেলে দেওয়া কাঁচের জিনিসে সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে তোলে। এসব দেখে শুনে আমিও পেস্তার খোসা সাজিয়ে একটা আলপনা এঁকে দেখি, বাহ বেশ নতুন ব্যাপার তো। কিন্তু কটা দিন যেতেই আবার একঘেয়ে। আপাতত রান্নাঘরে থোর বড়ি খাড়া থেকে খাড়া বড়ি থোরের রেসিপি। সময় এবং গ্যাসের খরচ বাঁচিয়ে রোজ রোজ নতুন পদের গবেষণায় ব্যস্ত আমি একঘেয়েমির হাত থেকে নিস্তার পেয়ে বেশ আছি। এভাবেই জীবনশৈলীর মাধ্যমে নেতিবাচকতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার মধ্যেই খুঁজে নি জীবনের নতুনত্ব। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এটা সত্যি যে প্রযুক্তিতে ব্যাপক নতুনত্ব নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের কাজের ধরন ও দৈনন্দিন জীবন বদলে দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ব্যবসায়িক ও সৃজনশীল কাজে এআই ব্যবহার হলে তো ভালো, কিন্তু অপরাধমূলক কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। মানুষকে সতর্ক হতে হবে, সরকারি সাইবার ক্রাইম বিভাগকে আরও সক্রিয় হতে হবে। কম খরচে, কম সময়ে এবং সীমিত সম্পদ ব্যবহার করে বেশি ফসল উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষিবিজ্ঞানীরা। প্রিসিশন ফার্মিং এমন একটি পদ্ধতি যেখানে প্রযুক্তির সাহায্যে মাটির ধরন, আর্দ্রতা বিশ্লেষণ করে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সার এবং জল ব্যবহার করা হয়। বর্তমানে কৃষিকাজে স্মার্ট প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে জমির পর্যবেক্ষণ, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। পুরনো উৎপাদন পদ্ধতিতে নতুন প্রযুক্তি বা আইডিয়া ব্যবহার করে পণ্যের মান বৃদ্ধি করে শিল্পেও নতুনত্ব এসেছে। স্বাস্থ্য পরিষেবায় অনেক নতুনত্ব এসেছে। অত্যন্ত নিখুঁতভাবে রোবোটিক সার্জারি যেমন হচ্ছে, তেমনি ইন্টারনেট ব্যবহার করে দূরবর্তী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাও হচ্ছে। এবারে একটু অন্য প্রসঙ্গে আসছি। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সিনেমার অভিনবত্ব ছিল মূলত মানবিক দৃষ্টিভঙ্গি, বাস্তববাদের সংমিশ্রণ। পথের পাঁচালির মাধ্যমে তিনি ভারতীয় সিনেমায় বাস্তববাদের সূচনা করেন। স্টুডিও সেট ছেড়ে তিনি ক্যামেরাকে নিয়ে আসেন বাস্তব জীবনে। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। বীরবাহু সাহা, রামপুরহাট, বীরভূম। নতুন কিছু পেলে, নতুন পরিবেশ এলে মনটা উল্লসিত হয়ে ওঠে ঠিকই, আমারও হয়েছিল। জন্মভূমি মায়ের মাটি ছেড়ে যেদিন এই আধা শহরের বুকে ঘাঁটি গাড়তে হয়েছিল, সেদিন প্রথম প্রথম কয়েকজন সাহিত্য বন্ধুকে পেয়ে দিনগুলো মুখরিত হয়ে উঠেছিল। বলতে গেলে জন্মভূমি গায়ের বুকে তো কোনো সাহিত্য বন্ধু ছিল না, আসলে সেখানে সাহিত্যচর্চার লোকই তো হাতে গোনা, তারা সব কৃষি নিয়েই মেতে থাকে সারাদিন। ক্ষুধার অন্ন জোগাড় করতে হবে তো, যাক গে সেসব। এখানকার কথা বলি, প্রথম দিকে প্রতি রবিবার এই শহরে কিংবা আশপাশের শহরে সাহিত্যের আড্ডা বসত, আর জুটে যাওয়া বন্ধুদের সঙ্গে নিয়ে সেই সব আড্ডায় গিয়ে হাজির হতাম। আমার লেখা পাণ্ডুলিপি পড়ার সুযোগ পেতাম, সমালোচনা হতো, প্রশংসাও যে পেতাম না এমন নয়। বাড়ি ফিরে কলমের ডগায় উঠে আসত নতুন নতুন লেখা। এই নতুনের আনন্দ মন প্রাণকে উজ্জীবিত করে তুলত নিশ্চয়ই। নতুন বন্ধু আর নতুন পরিবেশ পুরনোকে ভুলিয়েই দিয়েছিল বোধহয়। কিন্তু মাত্র কয়েকটি বছর যেতে না যেতেই নতুনত্বের সেই নেশা কেটে গেল। কলমের ডগায় উঠে আসতে লাগল পুরনো জন্মভূমির কথাই। প্রাণ মন আকুলি বিকুলি করে উঠল, বেদনা ভরা হৃদয় গেয়ে উঠল, মা গো ভুলিনি, তোমায় ভুলিনি। কিন্তু যতই সেই পুরনো মাকে স্মরণ করি না কেন, আর তো সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় দেখছি না। ধীরে ধীরে এই নূতন শহরকেই আরও বেশি করে আঁকড়ে ধরেছি। মনে হল এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, রাস্তাঘাট বাঁধানো, কোথাও যেতে চাইলে সঙ্গে সঙ্গে দুয়ারে গাড়ি প্রস্তুত, হাতে টাকা থাকলে যখন যা খুশি কিনতে পাওয়া যাচ্ছে,

0: তার উপরে অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে, সুচিকিৎসা হচ্ছে। তবু জন্মভূমি মাকে মনে পড়লে মন বিষণ্ন হয়ে ওঠে। মনে হয় সব ছেড়ে ছুড়ে এক নিঃশ্বাসে ছুটে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ি। যখন একা একা থাকি তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই। চোখের জলে সিক্ত হয়ে বুক ফেটে বের হয়ে আসে, নূতন তুমি যত সুন্দরী হও না কেন, পুরনোর কাছে হার মানতে তুমি চিরকাল বাধ্য। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়? বীরবাহু সাহা রামপুরহাট বীরভূম থেকে লিখেছেন। রয়ে গেল অনেক চিঠি না পড়া, পড়ব সেসব আগামী দিনগুলোতে, এ মাসের পরবর্তী সপ্তাহে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে।
1: শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনায় দুর্বাদে। আকাশবাণী মৈত্রী। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের।

আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বৈরাগী রাগে খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বৈরাগী রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন সময় মনের মতো গানের। মনের মতো গান যে অনুষ্ঠান আপনারা প্রতিদিন শোনেন সকালবেলায়, সকাল ভারতীয় সময় সকাল 9:30 থেকে 10:30। আজকে মনের মতো গানে যার গান শোনাব তার সম্পর্কে একটা গল্প দিয়ে শুরু করি। যার কণ্ঠে একসময় গোটা বাংলাই মেতে উঠেছিল, শেষ বয়সে তিনি কথাও বলতে পারতেন না, লাল রং ছিল তার ভীষণ প্রিয়, চশমার ফ্রেম থেকে নখ পালিশ সবেতেই থাকত লাল রঙের ছোঁয়া, বাংলা সঙ্গীত জগৎকে বছরের পর বছর ধরে সমৃদ্ধ করেছেন তার নিজের গানে। যে গানগুলো বেঁচে থাকবে শ্রোতাদের মনে চিরকাল, এমনই একটা গান দিয়ে আজকের মনের মতো গান শুরু করা যাক।

সত্যি কি অসাধারণ গান না? নির্মলা মিশ্র আজকে মনের মতো গানে। নিঃসন্দেহে এটা অত্যন্ত জনপ্রিয় গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কালজয়ী গানে সুরারোপ করেছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। আরও একটি গান, যে গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, রতু মুখোপাধ্যায়ের সুর, এই গানটাও কিন্তু কম জনপ্রিয় নয়।

এমন দরদ দিয়ে গানটি নির্মলা মিশ্র গেয়েছেন যে আজও বাঙালি আন্দোলিত হয় এই সমস্ত গানে। আরও একটি গান, এই গানটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ঋতু মুখোপাধ্যায়ের সুরে।

আরও একটি গান আপনাদের জন্য শোনাই, যে গানটা কিন্তু অনেকেরই ফোনেতেও সিগনেচার টিউন। কতদিন আগের করা সেই গান, কিন্তু এখনও আমাদের মনের মনিকোঠায় কিন্তু এই গানটা রয়ে গেছে।

এই যে গানটা আমরা শুনছিলাম, প্রবীর মজুমদারের লেখা এবং সুরে। ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। এই গানটা শুনলে মানুষের চোখের কোণ তো ভিজে ওঠেই। রবি মজুমদারের কথায় সুরে আরও একখানি গান।

এবারে যে গানটি শোনাবো আমরা, এই গানটি প্রেমের ইতিহাসে, মানে বা ভালো লাগার যে ইতিহাস যদি বলা যায়, বা প্রেমের গান যদি বলা যায়, প্রেমের গানের যদি কোথাও কোনো ইতিহাস থাকে, এই গানটা তার মধ্যে তো অবশ্যই থাকবে। নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

ভবিষ্যগুপ্তর লেখা এই অসাধারণ গানটির সুরারোপ করেছিলেন রবীন্দ্র জৈন। যেটা বলছিলাম যে বাংলা গানের যে প্রেমের ইতিহাস, সেখানে কিন্তু এই গানটি চিরকালীন স্থান করে নিয়েছে। 1976 সালে মুক্তি পাওয়া এই গানটি ছিল নির্বাচিত প্রেমের যে গান তার তৃতীয় ভলিউমের অন্তর্গত। নির্মলা মিশ্রেও, যার ডাকনাম ছিল ঝামেলা, জন্মেছিলেন একেবারে গান বাজনার পরিবারে। ছোটবেলায় নাড়া মেধেছিলেন বাবা পণ্ডিত মোহিনী মোহন মিশ্রের কাছে। তখন থেকেই জোর কদমে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করেন। আচমকাই তার টাইফয়েড হয়। সেই সময় টাইফয়েড দুরারোগ্য ব্যাধি। নির্মলা মিশ্রের চিকিৎসা করেছিলেন এক প্রথিত যশা চিকিৎসক বিধানচন্দ্র রায়। ও চিকিৎসায় সুস্থ হন নির্মলা, কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ায় ছোট বয়সেই হৃদরোগ দেখা যায়। বিধানচন্দ্র রায়ের কড়া নির্দেশ ছিল তার গান গাওয়া চলবে না, কিন্তু নির্মলাকে দমায়কে সবাইকে লুকিয়ে আধুনিক গান শিখতে শুরু করেন। অনেক পরে তার বাবা তাকে এই ধরনের গান শেখার অনুমতি দেন। এরপরেই একাধিক ব্যক্তিত্বের কাছে গান শেখা, প্রথম রেকর্ড 1957 সালে। তার আরও একটি গান, সেটিও প্রেমের গান। প্রেমের গানে সেটাও বোধহয় অমর হয়ে আছে।

বেশি মিষ্টি মিষ্টি গান না, আরও একটি গান, এই গানটা যে গানটা আমরা শুনলাম এতক্ষণ, এই গানটিও বলছিলাম যে প্রেমের গান, এই প্রেমের গানকে নিজের স্বকীয়তায় অমর করে গিয়েছেন নির্মলা মিশ্র। এই গানটি লিখেছেন ভাস্কর বসু আর সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে আনন্দ মুখোপাধ্যায়ের কথায় এই গানটিও বেশ ভালো লাগার গান।

আরও একটি গান, এই গানটিও অত্যন্ত প্রিয় গান আমাদের সবার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে নির্মলা মিশ্রর কণ্ঠে। শুনছেন মনের মতো গান।

মণিমুক্তর মতো বাংলা আধুনিক গান গেয়েছেন। গেয়েছেন ছায়াছবির গানও, বিশেষ করে ওড়িয়া ছায়াছবিতে নির্মলা মিশ্রের আলাদা একটা জায়গা ছিল। জনপ্রিয়তার কারণে ওই রাজ্যে নির্মলা মিশ্রের দামের পাশে জলজল করত ফিল্ম কুইন তকমা। গানের পাশাপাশি নির্মলা খুব ভালো তবলাও বাজাতে পারতেন। স্বামী বিবেকানন্দের অন্ধভক্ত ছিলেন তিনি। বাড়িতে পাগড়ি আর গেরুয়া বসনে নিজেকে সাজাতেন, আর তারপর বাড়িতে কেউ এলে বলতেন, দেখো দেখো আমি স্বামী দি সেজেছি। এবারে আরও একটা বেশ আনন্দের গান। আনন্দের গান বলতে যে গানটার কথা আপনাদের, মানে আপনারাও সবাই জানেন এই গানটি, শুনে নি গানটা, তারপরে গানের গল্প।

গীতিকার এই যে গানগুলো, এই গানগুলো কিন্তু বেশ আনন্দের গান। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর ভূপেন হাজারিকার সুর করা গানটি, এই গানটি কিন্তু সত্যি সত্যি দেখুন আজও কি প্রচণ্ড জনপ্রিয়। প্রায় 50 বছর আগে লেখা গান আজও সত্যি সত্যি একেবারে সমান জনপ্রিয়। চলচ্চিত্রে প্রথম কাজ তপন সিংহ পরিচালিত কালামাটি, এই সিনেমায় 1958 সালে। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রবি শঙ্কর। সময় চলচ্চিত্র জীবনে 70টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। নচিকেতা ঘোষ, অনিল বাগচি, কালীপদ সেন, পঙ্কজ মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পবিত্র চট্টোপাধ্যায়, গোপেন মল্লিক, নীতা সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি সঙ্গীত পরিচালকদের সঙ্গে। চলচ্চিত্রে তার গান বললেই প্রথমেই যে গানটা মনে পড়ে সে গানটা আমাদের সকলের খুব প্রিয় গান, মজার গান। এই গানটা শুনি আমরা।

এইসব গান দেখুন চিরকালীন, কি মজার গান। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও কিন্তু এই গান শুনে খুব মজা পায়। আরও একটি গান মায়াবিনী লেনে আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র এবং সঞ্চিতা চ্যাটার্জি গিয়েছিলেন, যে গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অনল চট্টোপাধ্যায়ের সুরে। এই গানটি খুব বেশি শোনা যায় না, কিন্তু এই গানটাও শুনে দেখতে পারেন, বেশ ভালো লাগবে।

সারা জীবনে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অজস্র পুরস্কার। রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মান জানিয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডক্টরেট উপাধি, তার সঙ্গে এই সম্মান পেয়েছেন অমল পালেকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওড়িশা সরকার তাকে দিয়েছেন গান গান্ধর্বী পুরস্কার। একের পর এক গানে চিরকালীন আবেদন রেখে গেছেন অনন্য শিল্পী নির্মলা মিশ্র। আজ মনের মতো গান তাকে নিয়েই শ্রদ্ধা জানালাম আজ আকাশবাণী মৈত্রীতে মনের মতো গান অনুষ্ঠানে। আজকে আমরা যাকে শ্রদ্ধা জানালাম, বাংলা সঙ্গীত জগতে তিনি অমর হয়ে থাকবেন, নির্মলা মিশ্র।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন রামধনু, এই অনুষ্ঠানে শুনবেন নজরুল গীতি, শিল্পী অভিষেক ভূঁইয়া।

শুনছেন রামধনু। এই অনুষ্ঠানে এখন লোকগীতি, শিল্পী আকাশলীনা আমিন।

0: আকাশ লীনা আমিন, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সংগ্রহশালা থেকে শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার। আজ শুনবেন প্রথম পর্ব।
1: আজ আমাদের অতিথি এমন একজন যা সম্পর্কে আমাদের এই সময়ের একজন তরুণ কবি লিখেছিলেন, তাকে বাংলা ছবির এক অন্যতম উজ্জ্বল অধ্যায় বললে কিছুই বলা হয় না। তিনি আসলে আমাদের মতো বহু বাঙালির শৈশব কৈশোরের মোজেকের এমন এক বর্ণময় খণ্ড, গোটা ছবিটার সঙ্গে যার সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি তরুণ মজুমদার, যার প্রতিটি ছবি যেন বাঙালির রুচি সংস্কৃতির এক জ্যান্ত মিউজিয়াম, যেখানে নিবিড় যত্নে, গভীর ভালোবাসায়, অনাবিল আনন্দে বা গহন বেদনায় সাজানো থাকে বাঙালির স্মৃতি, সুখ, স্বপ্ন, আশা। তার পলাতক বা ফুলেশ্বরী, বালিকাবধূ কিংবা শ্রীমান পৃথ্বীরাজ, নিমন্ত্রণ বা দাদার কীর্তি শুধুই সিনেমা নয়, সেলুলয়েডে লেখা এমন এক একটি গীতি কবিতা, ছবি শেষ হয়ে যাওয়ার অনেক পরেও যা আমাদের বুকের মধ্যে বেঁধেই চলে। আমরা কথা বলবো সেই সব কবিতার সিনেমা লেখক তরুণ মজুমদারের সঙ্গে। এই ধরনের সাক্ষাৎকারে একটা খুব সাধারণ কেজো প্রশ্ন দিয়ে আমরা জেনারেলি শুরু করি, যে আপনি কিভাবে ছবি করতে এলেন। আমি একটু বরং ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, চলচ্চিত্রকার না হলে আপনি কি হতে চাইতেন?
2: বলা ভারী মুশকিল, তার কারণ আমি ছিলাম আসলে বিজ্ঞানের ছাত্র, কেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট। তো সেটাও অদ্ভুতভাবে আমি কেমিস্ট্রি আমার সাবজেক্ট হবে এইভাবে ভেবে আসিনি। আমি যখন আমাদের সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় আমি অঙ্কে একটু খারাপ রেজাল্ট করেছিলাম, বাকি তে ভালোই ছিল। মানে অঙ্কে যেহেতু খারাপ রেজাল্ট করেছিলাম, আমার একটা গুণ চেপে গেল যে আমি সায়েন্স নিয়েই পড়ব।
1: আচ্ছা,
2: তারপর সেই সময় দেশভাগটা হয়ে গেছে, আমি কলকাতায় চলে এলাম। কিন্তু আমার আসলে যেহেতু ম্যাট্রিকুলেশনে আমার অঙ্কের ফলাফলটা একটু খারাপ ছিল, সেই জন্য যখন আমি ইন্টারমিডিয়েট পড়তে আসি কলকাতায়, সেই সময় দেশভাগ হয়ে গেছে, তা আমি ঠিক করলাম যে আমি সায়েন্স নিয়ে পড়ব।
1: এটা জেদ চেপে একটা
2: জেদ হয়ে একটা চেপে গেল। তো অসুবিধাটা হলো এইখানে যে যে কলেজেই যাই সবাই বলে আমার রেজাল্ট দেখে যে তুমি যে আর্টসে ভর্তি হতে চাও তো এক্ষুনি করে নিচ্ছি, কিন্তু তোমার তো অঙ্কে এই রেজাল্ট,
1: সায়েন্সটা
2: দেবো না।
1: এখনও হয় আর কি।
2: তো আমি প্রেসিডেন্সিতে গেলাম, এই উত্তর পেলাম। সেন্ট জেভিয়ার্সে গেলাম, এই উত্তর পেলাম। স্কটিশ চার্চে গেলাম, এই উত্তর পেলাম। শেষকালে কোনো রকমে সেন্ট পলস কলেজে গিয়ে ওরা খানিকটা উদার সহানুভূতি কিংবা দয়াপরবশ হয়ে আমাকে বললেন, ঠিক আছে তুমি সায়েন্স পড়তে পারো, কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এবার ইন্টারমিডিয়েট সায়েন্সে আমি ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে খুব ভালো মার্ক পেলাম, কেমিস্ট্রিতে সেই তুলনায় একটু
1: কম আর কি।
2: এবার ঠিক করলাম যে আমি কেমিস্ট্রি অনার্স পড়ব। তো তখন তো সেন্ট পলসে ইন্টারমিডিয়েটের ওপর আর কিছু ছিল না, তো আমাকে স্কটিশে
1: কলেজ বদল করতে হচ্ছে।
2: স্কটিশে এসে আমি সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম, কেমিস্ট্রি। কিন্তু আমার কোথায় মনে হচ্ছিল যে এগুলো কোনোটাই আমার ডেস্টিনেশন নয়, আমার কোনোটাই গন্তব্য নয়। আসলে তারও অনেক দিন আগে থেকে আমি একটু পেছন দিকে চলে
1: যাই। যেমন আমার নিজের একটা মানে মনে আমার যেটা জানা ছিল যে আপনি ভালো ছবি আঁকতেন।
2: না, এটা বলা অত্যন্ত বাড়াবাড়ি হবে। আমি হ্যাঁ আঁকিবুকি করতাম বটে, কিন্তু তাকে কোনো ক্রমেই ভালো ছবি বলা ছিল না। ওই আমার সুবিধার জন্য আমি আঁকিবুকি করতাম, যেটা এখনও আমি স্ক্রিপ্টের পাতায় মাঝে মাঝে করে থাকি। কিন্তু
1: আপনি তো, আমরা তো ছোটবেলায় আমার নিজের পড়া আছে, আপনি আনন্দমেলাতে সদাশিবের কার্টুন লিখতেন এবং সেটা স্কেচগুলো আপনি আগে করে দিতেন, পরে সেগুলো
2: রাফ স্কেচগুলো করে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত বিমল দাস তার ফাইনাল এক্সিকিউশনটা করতেন, অত বড় শিল্পী। তো এখন আমি আমার মানে ছেলেবেলা থেকেই আমার,
1: আপনার ছেলেবেলাটা কেটেছে কোথায়?
2: এখন সেটা আর আমাদের দেশে নেই, সেটা চলে গেছে বাংলাদেশে, উত্তর বাংলার বগুড়া বলে একটা শহর। সেই শহরে মানে ওই রকম
1: এখন মানে একটা জেলাই বলে আলাদা
2: জেলা, তখনও জেলাই ছিল, কিন্তু তার হেডকোয়ার্টার ছিল বগুড়ার
1: শহর
2: টাউন।
1: এই শহরই আপনার ছোটবেলা?
2: হ্যাঁ, খুব ছোট কিন্তু খুব সুন্দর সাজানো শহর, পাশ দিয়ে করতোয়া নদী চলে গেছে। সেই স্মৃতি এখনও মাঝে মাঝে আমাকে তাড়া করে। তো তখন বগুড়াতে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দুটো সিনেমা হল ছিল।
1: আচ্ছা,
2: এবং আপনি শুনে অবাক হবেন যে কলকাতার বাইরে একমাত্র বগুড়াতে একটা রিভলভিং স্টেজ ছিল,
1: তাই?
2: হ্যাঁ,

0: তো সেইখানে আমরা ছবি টবি দেখতাম ওই হল দুটোতে, উত্তরা আর মেরিনা বলে। আমাদের পরিবারে অন্য অনেক পরিবার যেমন বাধা নিষেধ থাকে অল্প বয়সে সিনেমা
1: দেখতে যাওয়ার ব্যাপারে,
0: আমাদের পরিবারে সেটা মোটেই ছিল না। তার একটা কারণ হয়তো এই যে আমাদের পরিবারটাই মানে এমন, যেমন আমার বাবা তখন স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী হিসেবে জেলে গেছেন, সংসারের দায়িত্ব পড়েছে আমার মার ওপরে, আমরা দুই ভাই। আমার মনে হয় এখন মানে পেছন দিকে তাকালে মনে হয় যে অনেক কষ্টে তিনি আমাদের
1: মানুষ
0: বড় করেছেন, মানুষ করতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু বড় করেছেন। তো কিন্তু ভীষণ লিবারেল ছিলেন ওরা, অসম্ভব উদার দৃষ্টিভঙ্গি, এরা এক্সপোজড হোক ওরাই খুঁজে নিতে পারবে যে কোনটা ওদের পক্ষে ভালো কোনটা
1: পড়া উচিত মন উচিত নয়।
0: তো আমরা মাঝে মাঝে ছবি দেখতে যেতাম।
1: কী ধরনের ছবি আসতো তখন ওখানে?
0: আমি সেটাই বলি যে তখন ছবি দেখে রুচি খারাপ হবে এরকম কোনো ভয়ই ছিল না, কারণ আমাদের ওখানে যে ছবিগুলো আসতো ধরুন বাংলা ছবি, নিউ থিয়েটার্সের ছবি,
1: আচ্ছা,
0: কিংবা তখনকার দিনে ভারতলক্ষ্মীর ছবি, সেগুলো বেশিরভাগই সামাজিক ছবি, ভারতলক্ষ্মী মাঝে মাঝে পৌরাণিক ছবি।
1: প্রথম কি ছবি দেখেছেন আপনার মনে আছে স্মৃতিতে সেইভাবে?
0: না, আমার আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে শেষ উত্তর বলে বড়ুয়া সাহেবের একটা ছবি।
1: আচ্ছা,
0: আমার যতদূর মনে পড়ে হয়তো সেটাই প্রথম ছবি হবে। তারপরে ওখানে ছবি দেখতে, আর হিন্দি ছবি তখন বম্বে টকিজ তুঙ্গে, বম্বে টকিজ যেখানে অশোক,
1: কোন সময় মানে কোন সাল
0: এটা? ধরুন আপনার 1940-30 হবে।
1: হ্যাঁ, তখন তো বম্বে টকিজের মানে মালিকানা মানে অশোক কুমারই বোধহয় তখন বম্বে টকিজের চালাচ্ছেন আর কি। আপনি নিউ থিয়েটার্সের ছবি দেখছেন, বম্বে টকিজের ছবি দেখছেন, তখন হলিউডের ছবি ওখানে আসতো?
0: আমরা তো তখন সেগুলোকে হলিউডের ছবি বলে বুঝতে পারিনি, যেটা আসতো সেটা হচ্ছে চ্যাপলিনের ছবি। এবং এখন আমার অদ্ভুত লাগে ভাবতে যে ওই রকম একটা ছোট শহরে যেখানে শহরের মানুষ এবং চারপাশ থেকে অনেক গ্রামের মানুষরাও ছবি দেখতে আসছেন, সেখানে চ্যাপলিনের ছবি কি অসম্ভব জনপ্রিয় ছিল, চ্যাপলিনের সাইলেন্ট ছবিগুলো। তো এইগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি। তারপরে একটা সময় এলো যখন এক কিছুদিনের জন্য আমার ছবি দেখা বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে 42-এর আশেপাশে। 42-এ আপনি জানেন যে মস্ত বড় একটা আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, এবং তাতে আমাদের পরিবার তো বটেই, আমাদের ওই ছোট শহরের একটা বড় অংশ তাতে জড়িয়ে পড়ে।
1: আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
0: আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার কাকা ছিলেন, আমাদের বাড়িতে অনেকেই ছিলেন।
1: এই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি কিছু মনে পড়ে?
0: হ্যাঁ, আমি সেটাই বলতে চাই একটু। আমরা তখন ধরুন 1942-এর কথা বলছি, আমরা তখন কি বলবো, কিশোর বলা যেতে পারে। সেই সময় মানে তুমুল আন্দোলন চলছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি, একটা দুটো পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে, প্রসেশন চলে আসছে সে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে, সেখানে অ্যারেস্ট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরাও সঙ্গে আসছি, কিন্তু তখনও আমরা দর্শকই ধরা যেতে পারে। তো আমার কাকার একটা বেকারির কারখানা ছিল, তাতে করে বিস্কিট পাঞ্চিং মেশিন ছিল। তো যখন বিস্কিট, আপনারা জানেন বোধ হয় যে বিস্কিট যখন প্রথম তৈরি করা হয় বেক করবার আগে, তখন একটা ফ্ল্যাট ইয়ে করে একটা পাঞ্চিং মেশিনের ভিতরে পাস করানো হয়, যাতে করে ওই সাইজের বিস্কিটগুলো হয়, তখন ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট শব্দ হয়। একদিন দেখলাম যে গভীর রাতে আরও কিছু জিনিস আমাদের ওই বেকারির পেছনে একটা ঘর ছিল সেখানে চলে আসছে, পরে আবিষ্কার করলাম যে সেটা একটা ট্রেডল মেশিন, ছাপানো ছাপাবার মেশিন। তখন আমার কাকা যিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি আমাকে বললেন তোদের একটা কাজ করতে হবে। আমি আর আমার এক বন্ধু ছিল অজয় বলে, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। অজয় হচ্ছে সেই ছেলেটি যার ছাঁচে শ্রীমান পৃথ্বীরাজের যে মূল চরিত্র রসিক,
1: আচ্ছা,
0: সেই রসিককে গড়া হয়েছে অজয়ের ছাঁচে,
1: মানে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের তৈরি চরিত্র এবং আপনার এই চেনা চরিত্র এক জায়গায় মিলে গেছে।
0: তো বলে কি করতে হবে, বলে যে এইখান থেকে এক ধরনের জিনিস ছাপা হবে, পরে আমরা বুঝলাম যে সেগুলো ইস্তেহার, জিনিস ছাপা হবে, তো তো যাতে করে ট্রেডল মেশিনের শব্দ বাইরে কারো কানে না পৌঁছয়, সেই জন্য মিচিমিচি ওই বিস্কিট পাঞ্চিংয়ের মেশিনটা তোদের ঘোরাতে হবে, বুঝেছেন? তো বিস্কিট পাঞ্চিং মেশিনের শব্দটা আরও লাউডার, আরও জোর। তো আমরা ওইটাকে ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি, আর ওদিকে যারা ছাপবার তারা চেপে যাচ্ছেন। এইটা হচ্ছে 42-এর আন্দোলনের সঙ্গে আমাদের প্রত্যক্ষ, আমার প্রত্যক্ষ যোগাযোগের শুরু।
1: এই স্মৃতির অনুসঙ্গ আপনি যেটা একটা বললেন যে রসিকের কথা, এই স্মৃতির অনুসঙ্গ পরে আপনার ছবিতে এসছে আর কোনোভাবে, মানে বগুড়া এবং এই স্বাধীনতা যুদ্ধ এই সমস্ত স্মৃতির অনুসঙ্গগুলো
0: এসেছে? এটা আমার খুব একটা কি বলবো, খুব ফন্ড মেমোরি যাকে বলা যায়, খুব একটা আমার খুব প্রিয় স্মৃতি। সেটা হচ্ছে যে আপনি বালিকাবধূ যদি

0: দেখে থাকেন, বালিকা বধূ নামে একটা ছবি তৈরি করেছিলাম, সেখানে একজন খুব বয়স্ক গৃহশিক্ষকের চরিত্র ছিল। সেই ধরনের গৃহশিক্ষক তো এখন হারিয়ে গেছে, তখন সেটা ছিল যে যারা সম্পূর্ণ পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতেন তাদের ছেলে মেয়েদের পড়াতেন, হয়তো বিনে পয়সাতেই পড়াতেন, শুধু থাকা এবং খাওয়া এই জন্য। তো আমি এরকম চরিত্র নিজের চোখে দেখেছি, তো যেটা বিমলকরের বালিকা বধূতে ছিল না সেই রকম একটা চরিত্র আমি বালিকা বধূর চিত্রনাট্যে ঢোকাই। এবং ওই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওই ছবির যে মূল চরিত্র তাদের যে যোগাযোগ সেটা কিন্তু মূল নভেলেটেও ছিল না, সেটা সেই অংশটা ঢোকাই। তো সেখানে
1: আপনার ওই 42 আন্দোলনের স্মৃতি থেকে অনেকটা
0: ওখান থেকে আসে, সেটা হচ্ছে যে ওই মাস্টারমশাই মানে বেহালা বাজাতে ভালোবাসতেন, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি, একেবারে নির্বিরোধ চুপচাপ একটি চরিত্র, শুধু ছেলেদের বাড়ির ছেলেদের পড়ানো, আদারওয়াইজ এরকম যে একটা নির্বিরোধ চরিত্র হতে পারে বোঝা যায় না। মাঝে মাঝে করতোয়া নদীর ধারে উনি বসে আপন মনে গভীর রাত্রে জ্যোৎস্না রাতে বিশেষ করে বেহালা বাজাতেন।
1: আচ্ছা,
0: তো এইখানে বালিকা বধূতে আমি তাকে দেখে একটা চরিত্র আমি তৈরি করি, ও আমার দেশের মাটি ইত্যাদি ইত্যাদি সুর উনি তখন বাজাতেন। এবং একদিন হঠাৎ শেষ রাতে বাড়ি ঘেরাও হয়ে যায় পুলিশে, এবং তারা ওই মাস্টারমশাই যে অংশে থাকতেন সেই অংশে গিয়ে ঘর থেকে সমস্ত জিনিস টেনে টেনে বার করে ফেলে দিতে থাকেন। কী ব্যাপার না, এটা খবর তারা পেয়েছেন যে মাস্টারমশাইদের সঙ্গে সন্ত্রাসবাদী বিপ্লবীদের একটা যোগাযোগ আছে। বাড়ির কর্তা তো থ, যে ছেলে মেয়ে দুটি ছেলে দুটি এদের সঙ্গে পড়ে অমল আর কমল যে চরিত্র, তারাও থ। আর মাস্টারমশাই এক কোণে অসম্ভব বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছেন যে তার জন্য এই গৃহস্বামীদের এই অবস্থা এই পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে, অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি কনস্টেবল ঘরের ভেতর থেকে ওই বেহালা বাজাবার বাক্সটাকে বার করে আনল, সেটা খুলে অফিসারকে দেখাচ্ছে, স্যার দেখুন ওই বেহালার যে বাক্স থাকে তার ভেতরে হাতে বাঁধা বোমা। এবং এরপরে মাস্টারমশাইয়ের কোমরে দড়ি পরানো হয়, দড়ি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা ধরেই নিচ্ছি যে এই ধরনের কেসে সে মাস্টারমশাইয়ের আর বোধহয় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো সেই অবস্থায় হঠাৎ গৃহস্বামী সবাইকে অবাক করে দিয়ে বলেন যে অমল কমল মাস্টারমশাইকে প্রণাম করো। এই যে জিনিসগুলো, যে একটা ফিলিং কী করে আস্তে আস্তে একটা আবেগ কী করে আস্তে আস্তে সঞ্চারিত হতে হতে যায়, প্রথমত একটা মানুষ থেকে তার পরিবারে, পরিবার থেকে তার পারিপার্শ্বিকে, আন্দোলন তো এইভাবেই গড়ে ওঠে। তো এটা আমার করতেও খুব ভালো লেগেছিল, আর আমি এটা করার ফলে আমার মনে হলো যে আমি আমার কৈশোরের সেই স্মৃতিকেও বোধহয় একটু সম্মান জানাতে পারলাম।
1: সেটাই
0: এই পর্যন্ত, পরে অবশ্য শ্রীমান পৃথ্বীরাজেও এরকম একটা ব্যাপার আছে।
1: আপনি তো বললেনই যে ওই রসিককেও আপনি দেখেছেন, মানে বগুড়াতেই দেখেছেন।
0: হ্যাঁ,
1: তো আপনার এই যে বগুড়া থেকে আপনি তারপরে কলকাতাতে আসেন যেটা আপনার আগে আমরা আলোচনা করছিলাম, ওই পড়তে পড়তে আপনার যেটা মনে হচ্ছে যে আপনার কোথাও মনে হচ্ছে যে এইটা আপনার জায়গা নয়, মানে আপনার একটা অন্য জায়গা রয়েছে, তো এই যে অন্য কিছু হওয়ার জায়গাটা সেইটা, মানে আপনি যে সিনেমা পরিচালকই হবেন এই সিদ্ধান্তটাতে কীভাবে আসছেন?
0: এই সিদ্ধান্ত আসার ইতিহাসটা আমি সংক্ষেপে বলি, কিন্তু ইতিহাসটা আবার মজার। বগুড়াতে আমি যখন ছবি দেখতে যেতাম, ছবি ঘরে এই অন্ধকার ছবি ঘরে দর্শকরা বসে আছেন পর্দা সামনে, সেখানে চরিত্ররা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, অনেক সময় ওটা দেখতে দেখতে না আমি একটু অন্যমনস্ক হয়ে যেতাম। আর অন্যমনস্ক হয়ে গিয়ে আমি ওই চরিত্রগুলোকে নিয়ে আমার নিজের মতো করে আলাদা গল্প বুনতাম আর কি,
1: বুঝতে পারছেন,
0: যে যদি এরকম হতো, যদি এরকম হতো, এর সঙ্গে অন্যমনস্ক
1: হয়ে একটা প্যারালাল চিত্রনাট্য তৈরি করছেন আর কি।
0: অনেকক্ষণ পরে আমার মনে হয় আমি কী করছি, এদিকে ছবিতে এগিয়ে গেছে, তখন আমি কিছুক্ষণের জন্য ছবি খেয়েই ধরতে পারছি না। কিন্তু এটাকে আপনি খেলাই বলুন, খেয়ালি বলুন, যাই বলুন, এটা আমার ক্ষেত্রে ঘটত। তো তখন আমার মনে হয়েছিল যে সিনেমা চলচ্চিত্র একটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এতে মানে এটা নিয়ে যারা চর্চা করে তারা আমাদের পৃথিবীর সব থেকে খুশি মানুষ। এরপরে নানা ঘটনা ঘটে যায়, দেশ ভাগ হয়ে যায়, আমারও ম্যাট্রিকুলেশন পরীক্ষা ওখানে শেষ হয়ে যায়, আমাদের পুরো পরিবার আমাদের জন্মভিটে ছেড়ে এদিকে চলে আসতে বাধ্য হই, কলকাতায় আসি, সেন্ট পলস কলেজে ভর্তি হই, ওখানকার হস্টেলে থাকি, পরিবার তখন নানারকম ওঠাপড়া, নানারকম দুর্দশার মধ্যে দিয়ে চলছে।

0: কিন্তু আমি আমার পড়া পড়ছি বটে, কিন্তু আমাকে ওই চলচ্চিত্র কিন্তু আমাকে হন্ট করে যাচ্ছে। যেখানে যেখানে পাচ্ছি ম্যাগাজিন পড়ছি, আজকের মতো অত ম্যাগাজিন কিংবা অত চলচ্চিত্রের উপর বই তো তখন সুলভ ছিল না, একেবারেই ছিল না। আজকে আপনি চাইলে আপনি প্রকাশিত চিত্রনাট্য পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকদের কলকাতায় বসেই আপনি পেতে পারেন।
1: হ্যাঁ,
0: আপনি ত্রুফো গোদার থেকে শুরু করে কার নয়
1: তার চিত্রনাট্য বা তার ছবির ডিভিডি যে কোনোভাবে আমরা মানে খুবই পাওয়াটা ভীষণ সহজ।
0: তখন এগুলো একেবারেই আউট অফ দি কোয়েশ্চেন। আমি পেতাম সেটা অদ্ভুত ব্যাপার। আমি একদিন তখন আমার ছবি দেখতে খুব ভালো লাগতো, কিন্তু ছবি দেখার মতো প্রচুর সঙ্গতি আমার পকেটে ছিল না। তো সেই জন্য আমি কখনো কখনো মেট্রো কি লাইট হাউসে গিয়ে সব থেকে কম দামের যে টিকিট সেই টিকিটের লাইনে আমি দাঁড়াতাম। তখন মেট্রো লাইট হাউসে এই দুটো হল খুব ভালো ছিল, কলকাতার হল, এবং ভালো ভালো ছবি আসতো। আমি বলছি আপনি খেয়াল করে দেখবেন যে সময়টা সেটা হচ্ছে হলিউডের গোল্ডেন ডেজ। একদিন আমি মেট্রোর গলি দিয়ে এরকম মানে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার ধারে এক মুসলমান ভদ্রলোক একবারে ফুটপাথের উপর বসে একটা লুঙ্গি বিছিয়ে তারপরে এক গাদা ওকে সাইক্লো স্টাইল করা কাগজপত্র নিয়ে বসে আছেন। আমার একটু কৌতূহল হলো জিনিসটা কি। তারপরে আমি একটু ভালো করে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে এগুলো যে ছবিগুলো তখন মেট্রোতে আসতো দেখাবার জন্য তার চিত্রনাট্য। চিত্রনাট্য তখন দরকার হতো এখানে সেন্সার করাবার জন্য, এক কপির চিত্রনাট্য।
1: আচ্ছা,
0: তো সেন্সার টেন্সার হয়ে যাওয়ার পরে, ছবি চলে যাওয়ার পরে মেট্রো কর্তৃপক্ষ তারা এগুলো সস্তা দরে, সম্ভবত শেড দরে, তখন তো শেড ছিল, বেচে দিতেন।
1: আচ্ছা,
0: আর এই মুসলমান ভদ্রলোক সেগুলো কিনে একেবারে খুব জলের দরে সেগুলো বিক্রি করতেন। যে আমি তখন আমার যতটুকু সঙ্গতি তার ভেতর থেকে এই চিত্রনাট্যগুলো বেছে বেছে কিনতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। এই করে করে করে করে হয়তোবা চিত্রনাট্য গঠনের একটা ধারণা আমার ভেতরে আস্তে আস্তে আস্তে আস্তে ঢুকে গেল আর কি। এরপর আমি পড়াশুনো চালাতে শুরু করলাম আর এইগুলোও করতে লাগলাম। এগুলো করে শেষকালে পড়াশোনার পার যখন চুকে গেল, সে সময় আমার মনে হলো যে আমি যাই হোক আমি সিনেমাতেই যাব। যদিও সবাই বলছে যে এটা ভীষণ রিস্কি, এটাতে অনেক ঝুঁকি আছে, এটাতে ভবিষ্যতে তুমি দাঁড়াতে পারবে কি না তারই কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার বাবা আমার মা তারা আমাকে বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, তোমাকে অন্য কিছু ভাবতে হবে না, আর যদি তুমি সেই রকমভাবে দাঁড়াতে না পারো তোমার অন্তত একটা সান্ত্বনা থাকবে যে তুমি তোমার পছন্দের জিনিসের ভেতর ঢুকেছ এবং তার যে ফলাফল সেটা তুমি ভোগ করছো, এতে দেখবে যে ফলাফলগুলো ভোগ করতে তোমার অত কষ্ট হবে না। তো আমি তখন
1: সিদ্ধান্ত নিতে একটা
0: খুব সাহায্য, কারণ আমার পরিবারের মধ্যে অনেকেই খুব বিরোধী ছিলেন। আমার এমনি মানে নিজের মুখে বলতে নেই, পরীক্ষার রেজাল্ট দেখে অনেকেই বলেছিলেন যে তোর পড়াশোনার লাইনে থাকা উচিত, থাকলে ভালো হয়। কিন্তু আমি তখন ঠিক করলাম যে আমি সিনেমাতেই ঢুকবো, ফিল্মে ঢুকবো, ফিল্ম মেকিংয়ে ঢুকবো। সেই সময় একটা খুব মজার ব্যাপার হয়ে গেল। আমার মানে আমার একজন আত্মীয়ের পরিচিত এক ভদ্রলোক ছিলেন, তিনি একটা স্টুডিও, তখন তার মালিকানা একটা স্টুডিও ছিল পার্ক সার্কাসে, সেটা এখন পুড়ে গেছে, তার নাম ছিল রূপশ্রী স্টুডিও।
1: আচ্ছা,
0: পার্ক সার্কাসে ঝাউতলাতে সেই স্টুডিওটা ছিল। সেখানে আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি এরকম আমার ভীষণ এদিকে ঝোঁক, আপনি কি আমাকে অ্যাপ্রেন্টিস হিসেবেও ইয়ে করতে পারেন, ঢোকাতে পারেন? তো তিনি বললেন যে দেখো পরিচালকের অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে ঢোকাতে পারবো না, কারণ আমাদের এখানে এই স্টুডিওর ফ্লোর ভাড়া দেওয়া হয়, পরিচালক পাল্টে পাল্টে যায়।
1: আচ্ছা,
0: তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাপ্রেন্টিস থাকে, স্টুডিওর যে নিজস্ব ক্যামেরাম্যান আছে তার অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে চেষ্টা করতে পারি। এবং দুদিন পরেই তিনি এসে বললেন যে তোমার হয়ে গেছে, তুমি অত তারিখে তুমি যাবে, তুমি সন্তোষ গুহ রায় বলে একজন ক্যামেরাম্যান ছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট তারক দাস, এদের সঙ্গে দেখা করবে, এরা তোমাকে যা বলবার বলবেন। তা আমি তো এই প্রথম আমার স্টুডিও চত্বরে ঢোকা, কত কর্মব্যস্ততা। তো সন্তোষবাবু আমাকে ফ্লোরের মধ্যে নিয়ে গেলেন, তিনি আবার সেই ছবির ক্যামেরাম্যান হচ্ছে।
1: আচ্ছা,
0: অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীকালে যিনি আমাকে খুবই স্নেহ করতেন, সেই সময় তিনি একটা ছবির পরিচালনা করছেন, চারদিকে প্রচণ্ড ব্যস্ত,
1: ছবিটার নাম,
0: চারদিকে খুব কর্মব্যস্ততা, আমি এক কোণে সিটিয়ে আছি। আমি ভাবছি যে এখানে মানে আমি কোথায়, আমি কে, এত লোক, এত ভিড়। তখন সন্তোষবাবু আমাকে অর্ধেন্দ্রবাবুর কাছে নিয়ে গেলেন, তো উনি আমার আপাদমস্তক দেখে পরে বুঝতে পেরেছিলাম যে এই ভদ্রলোক অসম্ভব বাইরে একটা কাঠিন্যের আবরণ নিজেকে মুড়ে রেখে দেন, ভেতরটা অত্যন্ত নরম। আমার কি নাম? আমি আমার নাম বললাম। লেখাপড়া কদ্দূর? আমি নিবেদন করলাম সবিনয়। ঠিক আছে, একটু একটু কণ্ঠেসে থেকো। তাই ঠিক আছে, এমন কণ্ঠেসে থাকতে শুরু করলাম যে ওখানে একটা নিয়ম ছিল, বিকেলবেলা 3:30-4 সময় হঠাৎ প্রোডাকশনের ছেলেরা বড় বড় ট্রেতে চা আর প্লেটে করে টোস্ট আর অমলেট নিয়ে আসতো সবার জন্যে। আমার মনে হলো যে আমি কি এর দাবিদার, আমি কি এটা পেতে পারি? কী করে আস্তে আস্তে পালিয়ে চলে আসবো ফ্লোরের বাইরে, সেটা আমার পক্ষে একটা অগ্নি পরীক্ষার মতো ছিল, কারোর নজরে না পড়ে এরকম করে কদিন চালাতে লাগবে। এরপরে একটা ভারী মজার ঘটনা ঘটলো। দিন চারেক এরকম চলে গেছে, তো সেদিন কোনো ফ্লোরে শুটিং নেই, কিন্তু সন্তোষবাবু আমাকে বলেছেন আপনি স্টুডিওতে আসবেন, আমি আপনাকে ক্যামেরাটা একটু ভালো করে দেখিয়ে দেবো। তো পার্ক সার্কাসের ওই বেগবাগানের মোড়ে আমি ট্রাম থেকে নেমেছি, নেমে আমি হাঁটছি, হঠাৎ দেখি আমার থেকে প্রায় 20 হাত সামনে একজন সিনিয়র টেকনিশিয়ান ওই স্টুডিওরই শব্দযন্ত্রী, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো আমার মনে হলো যে এই 4-5 দিন আমি থাকলাম, একমাত্র সন্তোষবাবু আর তারকবাবু ছাড়া কারোর সঙ্গে আলাপ হলো না, তিনি একা যাচ্ছেন, এর সঙ্গে যদি আমার একটু আলাপ হতো। তো ঘটনাচক্রে উনি কিছু দূর গিয়ে একটা পানের দোকানের সামনে থেমে পড়লেন, বোধহয় পান টান কিছু একটা কিনছেন। আমি ভাবলাম আমি এই সুযোগটা নেব, আমি গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। উনি পানটা কিনে ফিরেই আমাকে এরকম দেখে বললেন কী ব্যাপার, কী চাই? আমি তখন বললাম যে আমি এই স্টুডিওতে কদিন হলো অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছি, তো আপনার সঙ্গে আমার আলাপ করার ভীষণ ইচ্ছে। আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছেন, কে আপনাকে অ্যালাউ করেছে? না না, এ তো আপনি করতে পারেন না, এখন চারদিকে অনেক বেকারি, আমাদের অ্যাসোসিয়েশন নিয়ম আছে যে নতুন কোনো ছেলেদের নেওয়া হবে না। আপনি কী করে এলেন?
1: মানে এখন এখন যে ধরনের পরিস্থিতি হয় সেটা তখন ছিল।
0: সিটিএবি বলে একটা অর্গানাইজেশন ছিল, সিনিয়র টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বলে আপনি কী করে এলেন? নাম তো আমি দিয়ে খোঁজ নিচ্ছি। আমার তো আমি তো অপ্রস্তুত, উনি চলে গেলেন, আমিও তার পেছন চলে গেলাম। উনি কার সঙ্গে কী কথাটা বললেন? পরের দিন সন্তোষবাবু আমাকে এসে বললেন আপনি কিছু মনে করবেন না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু এরা কেউই আপনাকে চাইছেন না, আপনি কাল থেকে আর আসবেন না। আমার শেখার ইতি হয়ে গেল। তো এখান থেকে তাড়া খেয়ে আমি তখন ঠিক করলাম যে এবার আমি কী করি, আমি যদি আবার পড়াশোনাতে ফিরে যাই তাহলে পরে তো আমি সারা জীবনের জন্য ওই দিকেই আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেল,
1: মানে ছবি থেকে সরে যেতে হবে।
0: কী করি? তখন একটা ধর্মতলা স্ট্রিটে একটা সংস্থা ছিল যারা ফিল্মের পাবলিসিটি করতো,
1: মানে প্রচার,
0: হ্যাঁ প্রচার, অনুশীলন এজেন্সি বলে, সেখানে আমার পরিচিত একজন ছিল। আমি তাকে গিয়ে বললাম পুরো ব্যাপারটা, তিনি আমাকে বললেন আমার তো মনে হয় তুই অন্তত এই আমাদের এই সংস্থার সঙ্গে লেগে থাক, দেখ এখানে অনেক ফিল্মের ডিরেক্টর প্রডিউসার তারা আসেন, আসা যাওয়া করেন, যদি পরে কোনো একটা সুযোগ হয়ে যায় ইতিমধ্যে তুই পাবলিসিটির কাজ শেখ, কাজ কর। তো আমি সেটা শুরু করে দিলাম, 40 টাকা আমার মাইনে ছিল।
1: আচ্ছা,
0: কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যে সুযোগ পেয়েছিলাম
1: এখানে ছবির সঙ্গে থাকা, মানে
0: ছবির সঙ্গে থাকা, আমি আস্তে আস্তে আস্তে আস্তে আমি পাবলিসিটির কাজটাও শিখতে শুরু করলাম, কিন্তু যে আমার ভালোই লাগতে শুরু করলো, এই লেআউট করা, ক্যাপশন করা, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক নাম করা প্রডিউসাররা আসতেন, ডিরেক্টররা আসতেন, এদের মাধ্যমে আমার দেবকী কুমার বসুর সঙ্গে যোগাযোগ হলো, এবং আমি তো মনে করি উনি একজন কিংবদন্তি চরিত্র, উনি আমাকে খুবই স্নেহ করতে শুরু করলেন, বাড়িতে ডাকতেন। একসময় কানন দেবীও তখন তার শ্রীমতী পিকচার্সের সমস্ত ছবির পাবলিসিটি এখান থেকেই হতো, উনিও আসতেন। তো একদিন কানন দেবী হঠাৎ বলেন যে আমি শুনলাম যে আপনার নাকি ফিল্মে খুব ইন্টারেস্ট, তো আপনি যদি চান আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে আপনি আমার ওখানে আসতে পারেন। এই যে হলো, আমি তো হাতে চাঁদ পেয়ে গেলাম। আমি কী করতাম, সকালবেলা গিয়ে, খুব সকাল সকাল গিয়ে সমস্ত কপি টপি থেকে প্রেসে পাঠিয়ে আমি ওইখানে চলে আসতাম, আর ওর বাড়ি ছিল এইখানে রিজেন্ট পার্কের এলাকাতে, রিজেন্ট গ্রোভ। তো তখন টালিগঞ্জ ট্রাম ডিপোর পরে বাকি যে অংশটা এখন ঘন জনবসতি একেবারে ফাঁকা ছিল, খালের ওপার দিয়ে ধান খেত চলেছে আদিগন্ত, তখন দেখা যেত যানবাহন বলতে একমাত্র রিক্সা সাইকেল। কারণ ওর ওখানে গিয়ে, ওর সেই বিশাল বাড়ির ভেতরের অফিস, ওর ওখানে গিয়ে আমি পড়লাম। দুজন অ্যাসিস্ট্যান্ট ওর ছিল আমার উপরে, শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়, আমি ঢুকলাম অ্যাপ্রেন্টিস হয়ে।
1: এরা দুজন ছিলেন শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন,
0: আগে থেকে কাজ করে। তো আমি গেলাম ওই রকম অথবা একটা বাড়ি, হিম শীতল পাথরের তৈরি বাড়ি, এবং কানন দেবী তার ওই বিশাল চেন। আমার উপর ভার পড়লো কপি করবার, একটা রটে গেল আমার হাতের লেখাটা নাকি মোটামুটি ভদ্রস্থ।
1: কপি করা মানে কি? চিত্রনাট্য?
0: চিত্রনাট্য কপি করা। তো সেই জন্য বলে যে ওকেই দেওয়া হোক এই কাজটা। তো এমন চাপ এসে পড়লো, আমার যিনি পরিচালক হরিদাস ভট্টাচার্য, তিনি যদি সারা পাতার ভেতরে একটা জায়গায় একটা কাটাকুটি করলেন, মানে নিজেই রিভাইজ করলেন একটা জায়গায়, সঙ্গে সঙ্গে এই পাতাটা আরেকবার লিখে দিলেন। আমার মনে আছে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের সময় যখন অন্য সবাই চলে গেছে, উনি এসে আমাকে বললেন আপনি কিন্তু কাইন্ডলি এই কটা পাতা আবার লিখে দিন। একটা স্ক্রিপ্ট হয়তো আমাকে চারবার কপি করতে হচ্ছে, কিন্তু তাতে আমার যে একটা অশেষ উপকার যেটা হয়েছিল লিখতে লিখতে, যেমন পড়বার সময় লিখতে লিখতে পড়লে পরে যেমন একবার মনের ভেতর গেঁথে যায়, তেমনি লিখতে এই চিত্রনাট্য কপি করতে করতে, নকল করতে করতে সেই সমস্ত চিত্রনাট্যের ভেতর এবং বার সমস্ত কিছু আমার কাছে ক্রমশ ছবির মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করলো।
1: মানে চিত্রনাট্য লেখার ধরনটা এবং সেই একই সঙ্গে সেই চিত্রনাট্যের ভেতরকার যে সেই সময় চিত্রনাট্যের যে অনেক ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো সেগুলো তো আপনার চোখে।
0: হ্যাঁ, কেননা তার আগে আমার ওই যেরকম বললাম যে বিদেশি কিছু চিত্রনাট্য পড়ার
1: অভ্যেস,
0: আমার আমি বিদেশি চিত্রনাট্যের সাইক্লোস্টাইল কপির মালিকও হয়ে গিয়েছি তখন।
1: এখানে তো আপনি একটা মানে তুলনাও করার সুযোগ পাই,
0: তুলনা করার সুযোগ। আমার এক এক সময় মনে হতো যে এখানে এতটা স্পেস কেন নেওয়া হচ্ছে, কিংবা যেটা বিদেশি ছবিতে একেবারেই নেই, আমার মালিকানার চিত্রনাট্যে একেবারেই নেই, এখানে আছে যে গানের জন্য স্পেস, বুঝতে পারছেন, এটাতে ভালো হলো না খারাপ হলো, এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো, এই সমস্ত প্রশ্নগুলো আমার মনের ভেতরে উঠতে শুরু করলো। আমি আপনার একটা সত্যি কথা বলি, আমি যা ছবি তৈরি করেছি তার সমস্ত দোষ গুণ, তার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু একটা কথা মানে খুব সৎভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাজার ভেবে ছবি করিনি, বাজার এটা চাইছে সুতরাং আমি এই ছবি করব এটা করিনি। হয়তো ছবি তৈরি করতে গেলে পরে তার একটা বাজার হয়েছে, সেটা আলাদা কথা, তা নইলে মানে সমস্ত ছবিগুলো আমার মতো করেই আমি করেছি, সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে করেছি। এবং একটা জিনিস আজকে হয়তো আমি গর্ব করে বলতে পারি এত বছর পরে, যে সারা জীবন আমি যত ছবি করেছি আমি কোনো দিন কারো ডিকটেশন আমাকে শুনতে হয়নি, সেই পরিস্থিতির ভেতরে আমি যাইনি, আমি ছবি ছেড়ে দিয়েছি, কিন্তু যেখানে আমাকে অন্যের কথা শুনে ছবি করতে হবে সেরকম পরিস্থিতি আমি ডেকে আনিনি। যা করেছি আমি নিজের মতো করেছি, তার দোষগুণ সমস্ত দায় আমার, এটা তো আমি স্বীকার। চিরাচরিত পথ থেকে আপনি বেরিয়ে এলে পরে তার কী সুবিধে সেটা আমাকে শিখিয়েছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেই সময় দেবকী কুমার বসু একটি ছবি করেছিলেন, তার নাম পথিক। পথিকটা হচ্ছে বহুরূপীর একটা নাটকের প্রোডাকশন ছিল তার, তারকে ভিত্তি করে। তো আমি তখন পাবলিসিটিতে কাজ করতাম, তো দেবকীবাবু আমাকে বলেছিলেন যে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করুন, ক্যাম্পেইনের একটা ডিজাইন তৈরি করুন। আমি তখন আনন্দবাজার পত্রিকাতে সাত দিন এক এক কলম করে নিতাম, আর প্রথম দিন পুরো কলমটা ফাঁকা, কিছু নেই। দ্বিতীয় দিন একটি লোক পেছন ফিরে চলেছে, পথিক, কিছু নেই আর, কার ছবি, ছবি কিনা কিচ্ছু নেই। তৃতীয় দিন সেই ক্যারেক্টারটা আরও দূরে চলে গেছে, কয়েকটা পায়ের ছাপ পড়ে আছে। এমনি করতে করতে সপ্তম দিনে শুধু পায়ের ছাপ রেখে পথিক আউট অফ ফ্রেম বেরিয়ে চলে গেছে, নিচে শুধু রেখা দেবকী কুমার বসুর পথিক,
1: অসাধারণ ডিজাইন।
0: এটা তখনকার দিনে খুব চর্চিত হয়েছিল, বুঝতে পারছেন। দেবকী কুমার বসু আমাকে বলেছিলেন যে এখন থেকে আমার পাবলিসিটি আপনি করবেন,
1: অসাধারণ,
0: সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে পারেন, এবং যার ভেতরে যে ক্যাম্পেনের ভেতরে আপনার ইমাজিনেশন আছে, তাহলে পরে কিন্তু সেটা লোকের কাছে গ্রহণীয় হবার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, ছবির ক্ষেত্রেও তাই, আপনাকে সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে হবে, এবং একই সঙ্গে মানুষের মনে দাগ কাটতে হবে। এই দুটো, বিটেন ট্র্যাকের শুধু বাইরে গেলেই হবে না, সেটা মানুষের মনে দাগ কাটতে হবে।
1: হ্যাঁ, মানে আমি ভাঙলাম আবার একই সঙ্গে সঙ্গে পৌঁছলাম।
0: হ্যাঁ, এটা হলে পরে তবে মানে নিজেরও খুব একটা আনন্দ হয়, এবং আমি দেখেছি এত বছর পরে আমার বোধ হয় সেই কথা বলার একটা জায়গা এসেছে, একটা অধিকার এসেছে, যে অনেক বছর তো হয়ে গেল, যে আমি দেখেছি যে মানুষ সে সমস্ত জিনিস পছন্দ করেন।
1: আমাদের আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি, আগামী দিনে আমরা আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করবো।

শুনলেন সংগ্রহশালা থেকে, চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। এখন রম্যগীতি।

প্রথম গানটি শিল্পী শ্যামল বন্দ্যোপাধ্যায়, কথা প্রিয় চট্টোপাধ্যায়, সুর লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

পরের গানটি শিল্পী অগ্নিভুবন্দ্যোপাধ্যায়, গানটির কথা কিরণ শঙ্কর মৈত্র, সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়।

পরের গানটির শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়। গানটির কথা উজ্জ্বল বিশ্বাস, সুর নিশীথ সাধু।

পরের গানটি শিল্পী রবীন বন্দ্যোপাধ্যায় এবং ভারতী কর চৌধুরী। গানটির কথা শ্যামল গুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস।

পরের গানটির শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর কালীপদ সেন।

0: তবে।
1: পরের গানটির শিল্পী হৈমন্তী শুক্লা ও দীপঙ্কর চট্টোপাধ্যায়। গানটির কথা রুবি বাগচি এবং সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এরপর শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল।

কেমন আছো বন্ধু? আমি তো ভালোই আছি। আর তাই আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি তোমাদের যুববাণীর বন্ধু সৃজনী কিন্তু হাজির হয়ে গিয়েছি স্টুডিওতে, আর সঙ্গে করে এনেছি অল্প অল্প গল্প নয়, অনেকখানি গল্প আর বেশ কয়েকটা গান। আজ বরং একটা গল্প দিয়েই শুরু করা যাক, কেমন? কেউ কেউ কোনো বিষয়ে অজ্ঞতা যদি প্রকাশ করে তাহলে কিন্তু ফেলুদার একটা যে স্কুল মাস্টার টাইপের মূর্তি আছে সেটা বেরিয়ে পড়ে। ও বলল টেরা মানে TERRA, ল্যাটিন এবং ইটালিয়ান কথা, এর মানে হলো মাটি। আর কোটা COTTA, এটাও ইটালিয়ান কথা, এর মানে পোড়া। মাটি আর বালি মিশিয়ে তাই দিয়ে নানান রকম মূর্তি ইত্যাদি তৈরি করে উনুনের আঁচে রেখে দিলে তা লাল রঙের চেহারা নেয়, আর তাকেই বলে টেরাকোটা। যেমন সাধারণ ইট যেটা বানানো হয় সেটা যে শুধু দেখতে সুন্দর তা নয়, টেকসইও বটে। এই টেরাকোটার মন্দির ছড়িয়ে আছে সারা পশ্চিম বাংলায় আর বাংলাদেশে। তার মধ্যে সেরা কিছু মন্দির পাওয়া যাবে বীরভূমে। বাংলার এই সম্পদ সম্বন্ধে যে ওয়াকি বহাল নয় সে বাংলার ব্যাপারে কিছুই জানে না। কি দৃশ্যটা চেনা চেনা লাগছে? এই গল্পটা

তো আমরা সবাই ছোটবেলায় পড়েছি, রবার্টসনের রুবি। গল্পের শুরুতেই টিরাকোটা বিষয়ে অজ্ঞতা প্রকাশ করে জটায়ু ফেলুদার কাছে বেশ ধাতানি খেয়েছিলেন বটে, কিন্তু কথা হলো যে আমরাও বা কতটা গভীরে গিয়ে জানতে চেয়েছি এই টেরাকোটা বিষয়টা। ভাবতে অবাক লাগে যে টেরাকোটার কাজ অর্থাৎ মাটিকে পুড়িয়ে তাকে লালচে রং দিয়ে তাই দিয়ে নানান রকম জিনিসপত্র, মূর্তি এগুলো বানানো, সেটা কিন্তু মানব সভ্যতার একদম আদিকাল থেকেই চলে আসছে। পৃথিবীর যে যে জায়গাগুলোতে প্রথম মানব সভ্যতার উন্মেষ ঘটেছিল, যেমন প্রাচীন ইজিপ্ট, গ্রিস, চীন এবং অবশ্যই ভারতবর্ষ, সব জায়গাতেই কিন্তু টেরাকোটার কাজের প্রচলন ছিল। আজ এই টেরাকোটার গল্পই তোমাদেরকে বলবো, ঠিক কিভাবে তৈরি হয় এই টেরাকোটা। আগুনে পোড়ানোর আগে পটার্স হুইল বা স্লিপ কাস্টিংয়ের মাধ্যমে মাটিকে রূপ দেওয়া হয়। তারপর আগুনের চুল্লি বানিয়ে নানান রকম দাহ্য পদার্থ দিয়ে ঢেকে 600 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করে তৈরি হয় এই টেরাকোটা। এই উষ্ণতায় আয়রন অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া চলে আর তারই ফলে তৈরি হয় এই লালচে রংটা। যদিও অবস্থা ভেদে হলুদ, কমলা, গোলাপি, বাদামি এরকম নানান রঙের জিনিসপত্র আমরা দেখতে পাই টেরাকোটাতে, তবে পোড়ানো হয়ে গেলে কিছু ক্ষেত্রে খোদাই করে নানান আকৃতি তৈরি করা হয়। খোদাই করে টেরাকোটার কাজ করার যে পদ্ধতি, এটা কিন্তু বাকি পৃথিবীতে খুব একটা প্রচলিত নয়, কিন্তু বাংলার নানান মন্দির এবং মসজিদে এই ধরনের কাজের বহু নিদর্শন আমরা পাই। টেরাকোটার ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। হরপ্পা এবং মহেঞ্জোদারোর খনন কার্য যখন চলছিল সেই সময় কিন্তু প্রত্নতাত্ত্বিকরা টেরাকোটার তৈরি মাতৃমূর্তি পেয়েছিলেন। এর থেকেই বোঝা যায় যে আজ থেকে প্রায় 5000 বছর আগেও কিন্তু মানুষ টেরাকোটার কাজ জানত। প্রাচীন মেসোপটেমিয়া থেকে পাওয়া বার্নি রিলিফ টেরাকোটার আর্টের কিন্তু একটা পৃথিবী বিখ্যাত নিদর্শন। প্রাচীন মিশরের কথা যদি বলি তাহলে বলতে হয় যে সেখানে কিন্তু মৃতদেহ সমাধিস্থ করবার সময় এক ধরনের ছোট পুতুলও সমাধিস্থ করা হতো। সেই পুতুলকে বলা হতো শাব্দি বা উশাব্দি। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল যে এই পুতুলগুলো মৃত ব্যক্তির অনুচর হিসেবে কাজ করবে। এই পুতুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে টেরাকোটায় তৈরি করা। আবার চীন দেশের ভাস্কর্যে টেরাকোটাকে বহুভাবে ব্যবহার করা হয়েছে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের মৃত্যুর পর তার সৈন্যবাহিনীর টেরাকোটার প্রতিরূপ বানিয়ে তার সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল। এটাকে বলে টেরাকোটা আর্মি। প্রাচীন গ্রিক রোমান ভাস্কর্যের ইতিহাসেও কিন্তু টেরাকোটার তৈরি বহু মূর্তি পাওয়া যায়। তাই বোঝাই যাচ্ছে যে টেরাকোটা আজকের জিনিস নয়, বহু প্রাচীন ইতিহাস রয়েছে এই শিল্পের নামে। সেরকম অনেক গল্প জানা এবং অজানা তোমাদেরকে বলবো, তবে তার আগে আমরা বরং শুনে আসি চট করে শুভমিতার কণ্ঠে একটা সুন্দর মিষ্টি গান, তারপর ফিরে আসছি আবার 8টায়।

তোমাদের বলছিলাম বাংলার টেরাকোটা শিল্পের কথা। ষষ্ঠ শতাব্দীর মধ্যে বাংলায় শক্তিশালী গুপ্ত সাম্রাজ্যের পতন হল। বাংলার ভূখণ্ড বিভিন্ন ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গেল। আগে ছিল বঙ্গ, সমতট এবং হরিকেল। পশ্চিমে গৌড় রাজারা কর্ণসুবর্ণে তাদের রাজধানী স্থাপন করতে থাকল। যদিও গুপ্তদের সামন্ত রাজা শশাঙ্ক গৌড়, বঙ্গ ও সমতটকে একত্রিত করলেন এবং তার বড় ভাই রাজ্যবর্ধনকে হত্যা করে হর্ষবর্ধনের সঙ্গে আঞ্চলিক ক্ষমতার জন্য চেষ্টা করতে থাকলেন। কিন্তু তিনি বেশিদিন টিকতে পারলেন না। শশাঙ্কের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় গৌড় শক্তির অবসান ঘটল। তারপর সপ্তম শতাব্দী থেকে মল্ল রাজারা পশ্চিমবঙ্গ এবং এখনকার ঝাড়খণ্ডের কিছু অংশ শাসন করছিলেন এবং তারা বিষ্ণুপুরের রাজা নামে বিশেষ পরিচিত ছিলেন। মল্ল এই শব্দটার মানে হল কুস্তিগির, আর রাজ্যটার নাম ছিল মল্লভূম। তাদের প্রধান কীর্তি হল অসাধারণ পোড়ামাটির মন্দিরগুলো। এই টেরাকোটার মন্দিরগুলো প্রধানত মল্ল রাজবংশেরই অবদান ছিল, যাদের রাজধানী ছিল বিষ্ণুপুরে। মন্দিরগুলো ইঁট দিয়ে তৈরি এবং পোড়ামাটির টালি দিয়ে ছাওয়া ছিল, যেগুলোতে হিন্দু মহাকাব্য, রামায়ণ, মহাভারতের দৃশ্য এবং দৈনন্দিন জীবনের নানান রকম ছবি আঁকা ছিল। বিষ্ণুপুরের বিভিন্ন রাজা এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। এই রাজবংশটা আদি মল্ল প্রতিষ্ঠা করেন এবং তারপরে শাসন করেন জয় মল্ল। 48তম শাসক পর্যন্ত তারা বিদেশি শক্তির প্রভাব থেকে নিজেদেরকে স্বাধীনই রেখেছিলেন। কিন্তু 49তম শাসক বীর হাম্বির ছিলেন ষোড়শ সপ্তদশ শতকে মুঘল সম্রাট আকবরের সমসাময়িক এবং তিনি তখন বাংলার ভাইসরয়দের বার্ষিক কর প্রদান করা শুরু করলেন। তারপরে শাসক হলেন রঘুনাথ সিংহ, যাকে মুর্শিদাবাদের নবাব এই সিংহ উপাধিতে ভূষিত করলেন। তিনি বিষ্ণুপুরকে প্রাসাদ এবং মন্দিরের একটা সুন্দর নগরী বানিয়ে তুললেন। বেশিরভাগ পোড়ামাটির মন্দিরের অধিষ্ঠাতা দেবতা ভগবান কৃষ্ণ বা রাধাকৃষ্ণ। আর এই যে মন্দিরগুলো, তাদের কিন্তু চূড়ার মধ্যে একটা বিশেষত্ব ছিল, সেগুলোকে মানে যেগুলোর একটা চূড়া ছিল সেই ধরনের মন্দিরগুলোকে বলা হতো একরত্ন এবং পাঁচটা চূড়া বিশিষ্ট মন্দিরকে বলা হতো পঞ্চরত্ন। তার মধ্যে যদি বলতে হয় তাহলে বলতে হয় রাসমঞ্চের কথা। রাসমঞ্চ ছিল প্রাচীনতম মন্দির, যেটা সপ্তদশ শতকে রাজা বীর হাম্বির নির্মাণ করেন। এটা অনেকটা কুঁড়ে ঘরের মতন দেখতে, একটা চূড়া বিশিষ্ট আর তার চারদিকে ঘিরে রয়েছে একটা সুদীর্ঘ করিডোর। মন্দিরটাতে একটা পিরামিড আকৃতির শিখরও রয়েছে। আবার যদি বলি শ্যামরাইয়ের মন্দিরটার কথা, সেটা কিন্তু পঞ্চরত্ন মন্দির, যেটা 1643 সালে রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেন। মন্দিরের কেন্দ্রীয় শিখরটা অষ্টভুজাকৃতি আর বাকি চারটে বর্গাকার। এই অলঙ্কৃত খোদাই কর্মে ভগবান শ্রীকৃষ্ণের জীবন চিত্রিত হয়েছে। এছাড়াও রয়েছে প্রতিটি দিকে তিনটে করে খিলান। কাজেই এই সুন্দর সুন্দর যে মন্দিরগুলো, এগুলো কিন্তু বাংলার যে প্রাচীন টেরাকোটা শিল্প তারই সাক্ষ্য বহন করে রয়েছে। আমরা প্রত্যেকেই, অনেকেই হয়তো যারা ঘুরতে গিয়েছি এই সমস্ত জায়গাগুলোতে, সেখানে আমরা দেখেছি এই ধরনের মন্দিরগুলো যেগুলো এতটাই প্রাচীন। সেই সমস্ত টেরাকোটার কাজের কথা, শিল্পের কথা তোমাদেরকে বলবো। তবে তার আগে রইল এই গানটা রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগে সাময়িক উপস্থাপক উপস্থাপিকাদের একটি প্যানেল তৈরির উদ্দেশ্যে কলকাতা ও বৃহত্তর কলকাতার প্রার্থীদের ফর্ম দেওয়া হচ্ছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থীদের 118 টাকার NEFT করতে হবে। NEFT করবেন এই অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নেম PBBCI SDAIR কলকাতা। অ্যাকাউন্ট নাম্বার 1114363596। আরেকবার বলি, অ্যাকাউন্ট নাম্বার 1114363596। IFSC SBIN 001-4524। 7 মে 2026 থেকে ফর্ম দেওয়া হবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের যুববাণী বিভাগ রুম নম্বর 44 থেকে। সোমবার থেকে শুক্রবার পাবলিক হলিডে ছাড়া বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। নির্বাচিত উপস্থাপক উপস্থাপিকাদের শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে কাজের আমন্ত্রণ জানানো হবে। প্রার্থীরা তাদের 30 বছর বয়স পর্যন্ত

0: সঞ্চালনার কাজে যুক্ত থাকবেন। 30 বছরের পর তারা আর প্যানেলে থাকবেন না। ফর্ম তোলা শেষ তারিখ 26 মে 2026 এবং ফর্ম জমা দেওয়া শেষ তারিখ 29 মে 2026। ফর্মের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল এবং NEFT-র অরিজিনাল রিসিট জমা করতে হবে। এই নির্বাচন সম্পূর্ণরূপে প্রয়োজন ভিত্তিক ও সাময়িক। প্রার্থীরা কোনো অবস্থাতেই স্থায়ী কোনো পদের জন্য বিবেচিত হবেন না। আরও একবার জানানো হচ্ছে, ফর্ম তোলা শেষ তারিখ 26 মে 2026 এবং ফর্ম জমা দেওয়া শেষ তারিখ 29 মে 2026। আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে যুববাণী কলকাতা ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতা ফেসবুক পেজে।
1: বাংলায় এই যে টেরাকোটার শিল্প, এই টেরাকোটা শব্দটার প্রচলন থাকলেও বাংলা ভাষায় একে কিন্তু পোড়ামাটির শিল্পই বলা হয়। নরম কাদা মাটিকে হাতে বা ছাঁচের সাহায্যে ইচ্ছে মতন আকার দেওয়ার পর তারপর সেটাকে গনগনে আঁচে পুড়িয়ে নেন টেরাকোটা শিল্পীরা। এতে শিল্পকর্মটা অসামান্য লালচে কমলাটে রং ধরে আর মজবুত হয়। এককালে বাংলার মন্দির, মসজিদ, রাজবাড়ি এই সমস্ত কিছুর স্থাপত্যে টেরাকোটার কাজ শোভা পেত। পোড়ামাটির ছাঁচে গল্পের মতন ফুটে উঠত লতাপাতা, ফুলের নকশা, আলপনা, পুরাণের গল্প, মানুষের রোজকার জীবন আরও কত কি। পাথরের স্থাপত্য কীর্তি সহজে ভাঙে না, ক্ষয়ে মুছে যেতেও বহু সময় লেগে যায়। কালের নিয়মে টেরাকোটা সমৃদ্ধ বহু নিদর্শন হারিয়ে গেলেও বাংলার টেরাকোটার রাজত্ব যে প্রাক মৌর্য যুগ থেকে শুরু হয়েছে ইতিহাস কিন্তু তার সাক্ষ্য দেয়। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলার পাঁচমুড়া, সোনামুখী, রাজগ্রাম, হামিরপুর এ সমস্ত ছোট ছোট গ্রামগুলো আজও টেরাকোটার স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত। এছাড়াও বাংলাদেশের টাঙ্গাইলের আতিয়া মসজিদ এবং রাজশাহীর গোবিন্দ মন্দির বাংলা টেরাকোটার ঐতিহ্য বহন করছে। অনেকেই টেরাকোটা শিল্পের পীঠস্থান বলতে কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী এবং পাঁচমুড়া গ্রামের কথাই ভেবে থাকেন। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অন্তর্গত কোনো গ্রামের টেরাকোটা শিল্পও কিন্তু এই ক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই। একরত্তি গ্রাম এই কুনো, যার পোড়ামাটির কাজের খ্যাতি এখন কিন্তু জগৎ জোড়া। এখানকার কারিগরেরা টেরাকোটার মূর্তি ছাড়াও তৈরি করেন দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতন নানান রকম জিনিস। মাটির বোতল, বিভিন্ন ধরনের পাত্র, ল্যাম্পশেড, ফুলদানি, ঝাড়বাতি, প্রদীপ, এমন অনেক জিনিস যেগুলো একাধারে ঘর সাজাতে এবং নিত্যনৈমিত্তিক কাজেও প্রয়োজন লাগে। টেরাকোটার ঘোড়ার কথা যদি বলি তাহলে বলতে হয় সেই ঘোড়ার জন্মস্থান কিন্তু বাঁকুড়ার পাঁচমুড়াতেই। দৃপ্ত গ্রীবা, কচি পাতার মতন কান আর লেজওয়ালা এই ঘোড়ার অন্তর্ভাগটা কিন্তু সম্পূর্ণ ফাঁপা। বর্তমানে ভারতীয় লোকশিল্পের নিদর্শন হিসেবে এই ঘোড়া কিন্তু বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। যদিও প্রাথমিকভাবে গ্রামের ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করবার জন্যই এর নির্মাণ হয়েছিল। আজ অল্প অল্প গল্পকথার আড্ডায় আমি সৃজনী তোমার সঙ্গে রয়েছি, বলছি টেরাকোটা নিয়ে জানা অজানা বেশ কিছু গল্প। তবে এখন থাক এই গানটা তোমার জন্য, তারপর চট করে ফিরে আসছি বাকি আড্ডায়।

মৌর্যর বংশের শাসনকালে এই টেরাকোটা দিয়ে মাছের মূর্তি তৈরি হতো, কিন্তু দক্ষিণের সাতবাহন সাম্রাজ্যে টেরাকোটার মূর্তি তৈরি হতো এক অনন্য উপায়ে। মূর্তির সামনের এবং পেছনের অংশের জন্য আলাদা ছাঁচ বানিয়ে আলাদাভাবে তৈরি করা হতো, তারপর সেটা জোড়া হতো, ফলে মূর্তিগুলো হতো ফাঁপা। এই পদ্ধতিটা সম্ভবত রোমানদের কাছ থেকেই শেখা হয়েছিল। এই বিশেষ পদ্ধতিতে টেরাকোটার কাজ এদেশেও আর অন্য কোথাও দেখা যায় না। আধুনিক যুগে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে এখনও টেরাকোটার কাজ চলে আসছে। টেরাকোটার তৈরি বাঁকুড়ার ঘোড়াও খুব বিখ্যাত, যেটা তোমাদের বললাম, সেটা কিন্তু বেঙ্গল স্কুল অফ টেরাকোটার একটা অনন্য অবদান। টেরাকোটা শিল্পের ইতিহাস ধরে রাখার জন্য ভারত সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে সংস্কৃতি মিউজিয়াম অফ ইন্ডিয়ান টেরাকোটা প্রতিষ্ঠা করা হয়েছে। 2010 সালে ইন্ডিয়া পোস্ট সার্ভিস টেরাকোটা শিল্পকে মর্যাদা দিতে একটি নতুন পোস্টাল স্ট্যাম্পও বের করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেছে প্রকৃতির রুখ, আর এই অতিবৃষ্টিতে বন্যা অথবা সুখা মরশুমের যে কাঠফাটা রোদ, সেগুলো ফসলের যেমন ক্ষতি করেছে, তেমন গোটা বিশ্বের ক্লাইমেট চেঞ্জ কিন্তু থাবা বসিয়েছে বাংলার শিল্পেও। সেই ক্লাইমেট চেঞ্জে ক্ষতির মুখে পড়েছে বাংলার এই মন্দির গাত্রে থাকা বিখ্যাত টেরাকোটার কাজ। বয়সের সঙ্গে প্রাকৃতিক কারণে ক্ষয় ধরেছে বিষ্ণুপুর কালনার মন্দিরে টেরাকোটার প্লেটগুলোতে। এই 300-400 বছরের যে প্রাচীন বিষ্ণুপুরের রাসমঞ্চ, শ্যামরাই, জোড়া বাংলো, কিংবা সেখান থেকে শুরু করে কালনার 25 রত্ন বিশিষ্ট টেরাকোটার মন্দির, কিন্তু বয়স হচ্ছে এই মন্দিরগুলোর। সেখানে ধারাবাহিক অতিবৃষ্টিতে টেরাকোটার কাজ প্রায় বিপন্ন হতে বসেছে। মন্দির নির্মাতারা বৃষ্টির হাত থেকে তাদের সৃষ্টিকে বাঁচাতে বিভিন্ন ধরনের চালা চূড়া এগুলোর প্রচলন ঘটিয়েছিলেন ঠিকই, তাদের সেই সময়কার ইঞ্জিনিয়ারিং সত্যিই বিস্ময়কর। প্রকৃতির বিষয়টা মাথায় রেখে মন্দিরগুলো তারা তৈরি করেছিলেন, কিন্তু সংরক্ষণের কথা হয়তো অতটা মন দিয়ে ভাবতে পারেননি। এই মন্দিরগুলো কিন্তু সংরক্ষণের বিশেষ দরকার আমাদের। তাই আমাদের দেশে টেরাকোটার ইতিহাস হরপ্পা সভ্যতা থেকে শুরু হলেও তা কখনো প্রাসঙ্গিকতা হারায়নি। আত্মবিস্মৃতির এই যুগে বাংলা তথা ভারতের টেরাকোটার এক অনন্য ইতিহাস আমাদের সকলের মনে রাখা এবং রক্ষা করা দুটোই কিন্তু প্রয়োজন, না হলে ফেলুদার বকাবকি কিন্তু আমাদের কপালেও আছে নিশ্চিত। এখন ঘড়িবাবু চোখরাঙ্গি আমাকে বলছে যে আমার সময় শেষ হয়েছে। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সৃজন।

আবার আড্ডা হবে অন্যদিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। আমাদের জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আজ তবে আসি, টাটা। আর যেতে যেতে ভূমি থেকে রেখে গেলাম এই গানটা তোমার জন্য।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন নজরুলগীতি, প্রথম গানটির শিল্পী অধীর বাগচী।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আজকের নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সূর্য সরকার, নাটক রাজ সাক্ষী।

ওকে, সিগন্যালটা বিকল করে রেখেছিলাম, মালগাড়ি হিসেব মতোই থেমে গেল। 1, 2, 3, 4, হ্যাঁ, 4 নম্বর। ইঞ্জিনের দিক থেকে 4টি ওয়াগন বাদ দিয়ে পরপর 2খানা ওয়াগন ভর্তি সিমেন্ট আছে। রামু ঘোষ, রহিম শেখ, তোমরা দুজনে তালা ভাঙতে যাও। না না না, ভয় নেই ভয় নেই, এই স্টেশনে পুলিশ থাকে না, যাও চলে যাও। মহিন্দার সিং, মহিন্দার সিং শোনো, লেভেল ক্রসিংয়ে শেঠজি লরি দাঁড়িয়ে আছে, লরিতে মাল তোলা হয়ে গেলেই শেঠজির আদমিকে টাকা দিয়ে যেতে হুকুম দেবে। আমি টাকাটা বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গে শিস দিয়ে তোমাদের জানিয়ে দেবো, লরি ছেড়ে দেবে, তার আগে না, তাড়াতাড়ি কুইক। দাও টাকাটা দাও। 20,000 আছে তো, দেখো বাবা কম টম দিও না। শেঠজিকে সালাম জানিও।

এত রাতে একা ঘরে ভালো লাগে না। একা? আরে সালা দুর্জয়, দুর্জয় সোম, তুই একা কিরে? তুই সালা একাই তো একশো রে, একাই তো সালা একশো। মাই ডিয়ার ফ্রেন্ডস, রামু, রহিম, মহিন্দর, কালু সবাই এসে গেছো? দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে আসি। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, সব কৃতিত্ব তোমাদের। সত্যি মাত্র দু সপ্তাহের মধ্যে থ্রি গ্রেট সাকসেসফুল অপারেশনস, ওয়াগন পুজো স্পেশাল, তারপর সাম্প্রদায়িক হাঙ্গামার সুযোগে লুটপাট। যাক যাক, তোমাদের বসিয়ে রাখবো না। রামু, রহিম, এই নাও, এই নাও তোমাদের শেয়ার, টিকিট টিকিট। মহিন্দর, মহিন্দর শোনো, এই যে লেডিস ঘড়িটা দেখছ, এটা তোমার বউকে দিও, এটা তোমার পুজো প্রেজেন্টেশন। তা এই ঘড়িটা কেন তোমায় দিচ্ছি জানো? ফার্স্ট ক্লাস কামরার সেই কাপুরুষ বাবুর স্ত্রীর হাত থেকে তুমি ঘড়িটা খুলে এনেছিলে, তাই এটা তোমারই প্রাপ্য। বাবুটি চোখ বুঝে স্ত্রীকে কি বলেছিল মনে আছে তো? মনে পড়লে সালা এখনো হাসি পায়। বলেছিল, ডোন্ট রেজিস্ট মাই ডার্লিং, বাংলা করলে দাঁড়ায়, হে প্রিয়তমা করে দাও ক্ষমা। কি বলো? হ্যাঁ বাবুরা, বাবুরা কাপুরুষ না হলে আমাদের কাজ যে ভেরি রিস্কি, এ কথা তোমাদের মানতেই হবে। কি বলো? কাল্লু সর্দার, আমার কালা চাঁদ, তুমি আমায় এই পথে নামিয়েছো, একদিনে নয়, ধীরে ধীরে। সিংহের যেমন কেশর, তোমার তেমনি গোঁপ, বিচুটির মতো ছোবল মারতে উদ্যত। শুধু গোঁপ পাকিয়েই তুমি অনেক কাজ হাসিল করেছো গুরু। গুরু, এই নাও, এই নাও তোমার গুরু দক্ষিণা, এক তারা নোট, ব্যাস। এবার তোমরা কেটে পড়ো দেখিনি, চট করে কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো, আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ শোনো, মনে থাকে যেন কাল রাত 11:35 বনগাঁ লাস্ট ট্রেন, ওকে?

মা কিছুদিনের বিশ্রামের জন্যে মামা বাড়ি গেছেন। কদিন না যেতেই ছুটি নিয়ে বাবাও গেছেন। যাবেন না? দুটিতে যা মিল। বাড়িটা এখন এক অর্থে যক্ষপুরি। পুরনো কাঠের আলমারিতে বইয়ের ভাঁজে ভাঁজে টাকার নোট, টিনের বাক্সে সোনার গয়না। মা বাবা জানেন আমি আমি চাকরির খোঁজে দিন রাত ঘুরে বেড়াই। আসল কথা জানতে পারলে দুজনেই হয়তো হার্ট ফেল করে মারা যাবেন। মা এমনিতেই হার্টের রুগী, বুঝতে পারলে দুঃখ পাবেন, ওয়াগন ব্রেকার বলবেন, ডাকাত বলবেন, এই তো অভিযোগ করলে বলবো বেশ করেছি।

0: বেশ করেছি, আমি লেংটি পরা বাউলের মতো ফকির সাজবো, হ্যাঁ গরিবদের আমি দুচক্ষে দেখতে পারি না, বঞ্চিত সালা রাজার মতো বাজবো, সম্রাটের মতো বাজবো, হ্যাঁ সম্রাটের মতো।
1: ওই সেই বাউলটা পাড়ায় এসে গেছে। বাবা বাউল গান ভালোবাসেন, তাই বাবাজি বাবার উদ্দেশ্যে একটা গান গাইবে, তারপর সামনের ওই নেবুতলায় শুয়ে থাকবে। কি করে তারা বুঝি বাবা মা বাড়িতে নেই বলে উল্টে আমায় সন্দেহ করতে পারে। লোকটা নানা জায়গায় ঘুরে বেড়ায়, রাগিয়ে দিলে কার কাছে কি ফাঁস করে দেয় বলা যায় না, কে জানে, হয়তো হয়তো বেটা সব জানে।

0: অপরাধের দণ্ডদাতারা।
1: পরের মনে আঘাত দিলে অন্তর পুড়ে হবে ছাই, অন্তর পুড়ে হবে ছাই, যেন সালা পৃথিবীতে আমার আগে কেউ আর লুটপাট করেনি, লাগান ভাঙেনি। ট্রেন ডাকাতি শব্দটা বুঝে জীবনে প্রথম শুনলে সালা বাউল, সম্প্রদায়ের সম্প্রদায় মারামারি তা আমি কি করবো রে? মানুষ মরে না, মরেছে। আরে যা, আমার কি নেশা হয়ে গেল নাকি? আমার কি সারা নেশা হয়ে গেল? কি বোকা আমি, কথাটা তো বাউলের, বাউলের গানের পদ, ওটা তো আসল কথা নয়। কথার মধ্যে তো আর দারোগা পুলিশ নেই যে আমায় ধরবে, কাঠগড়া নেই, হাকিম নেই যে বিচার হবে। যা করেছি সালা বেশ করেছি, আমার গরিব মা বাবার ঘর সম্পদে পূর্ণ করেছি। হ্যাঁ, আমার আমার আমার গরিব মা বাবার ঘর আমি সম্পদে পূর্ণ করেছি। ঘরে একটা ভালো চেয়ার টেবিল পর্যন্ত নেই না। বউবাজার থেকে মোস্ট মডার্ন ফার্নিচার কিনে আনবো, ঘরখানা যা সাজাবো না একবার, মা ফিরে এসে চমকে উঠবেন ঘর দেখে, একেবারে চমকে উঠবেন। না না সালা, এই সমস্ত পুরনো আসবাবপত্র এক লাঠি মেরে ফেলে দেবো। সালা, এই সমস্ত আসবাবপত্র এক লাঠি মেরে, এক লাঠি মেরে, এক লাঠি মেরে, লাঠি মেরে ফেলে দেবো, লাঠি মেরে, সারা লাঠি মেরে ফেলে রাখবো। ফেলে রাখলাম, মা এসে এসব দিয়ে উনুন ধরাবেন, কয়লার আঁচ দিতে আর পোড়া কয়লা বাঁচতে বাঁচতে মার চোখ দুটো গেছে, এখন আর খবরের কাগজ পড়তে পারেন না। মাঝে মাঝে অবশ্য বাবার চশমা দিয়ে পড়েন। আর আমি সালা দুর্জয়, আমি সালা দুর্জয় সোম, এতদিন সালা যেন নীরবে ক্রিকেট খেলা দেখে চলেছিলাম। হ্যাঁ সালা কাপুরুষ, সালা কাপুরুষ, কোথাকারের কাপুরুষ। বাবা, এত রাতে আবার কে এলো? পুলিশ টুলিশ নেই তো? আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার, আমি নিজে সালা বিএ পাশ, আমাকে সন্দেহ করা অত সহজ না বুঝলে চাঁদু, পেছনে লেগেছ কি মরেছ? ওই আর তো শব্দ নেই, বাতাসের শব্দ শুনিনি তো? না, কেউ ভুল করে দরজায় আঘাত করছিল, ভুল বুঝতে পেরে চলে গেছে। আসলে আসলে মা বাবা বাড়ি না থাকলে মাথায় বাজে চিন্তার ছারপোকাগুলো কিলবিল করে। তার উপর ওই জ্ঞানদাস বাউল গানে গানে পাপ দণ্ডদাতা ভগবান কি সব আবল তাবল বলে গেল, আর আমার কিরকম সব গোলমাল হয়ে গেল। আমার না, টিনের বাক্সটা একবার খুলে দেখা দরকার, দিনকাল ভালো নয়, মানুষ জাতটাকে বিশ্বাস করতে নেই। মাঝে মাঝে রেল কোম্পানির মতো চেক করা ভালো। হ্যাঁ, কোথায়? আরে বাস, গয়নাগুলো সোনালি রোদের মতো ঝলমল করছে। এ সমস্ত আমার আমার উপায় করা, এ সমস্ত আমার আমার আমার আমার মায়ের একখানা গয়নাও নেই। বিয়ের সময় সামান্য যা পেয়েছিলেন, আমার বিয়ে ক্লাসের বই কেনার জন্য মা বেচে দিয়েছিলেন, আর করতে পারেননি। মা গো, তোমার দুর্জয় সে কথা একদিনের জন্য ভুলেনি মা। কত কত গয়না পড়বে তুমি, কত গয়না পড়বে বলো আমায়। অবশ্য পুরনো গয়না তোমায় পড়তে দেবো না। না, পুজো স্পেশাল ট্রেনের যাত্রীরা যদি থানায় ডায়েরি করে থাকে, তাহলে কে জানে গয়নাগুলো হয়তো গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে, কাজ কি? না মা, মা আমি আমি আমি তোমাকে আমি তোমাকে নতুন গয়না গড়িয়ে দেবো মা, আমি তোমাকে নতুন গয়না গড়িয়ে দেবো, কেমন?
0: ভাবিস না তোর অপরাধের দণ্ডদাতা না, ভাবিস না তোর অপরাধের দণ্ডদাতা।
1: আবার সেই বাউল, আবার সেই বাউল। তাহলে কি একটু আগে উনি দরজায় নক করছিলেন? না লোকটার মতলব ভালো নয় মনে হচ্ছে। বলে দি পঞ্চ।
2: শুনুন শুনুন, মা বাবা বাড়ি ফেরেননি, আরো দু সপ্তাহ পরে ফিরবেন। আজ বরং অন্য পাড়ায় গিয়ে শুয়ে থাকুন গে, ভোরে উঠে নগর কীর্তন গাইবেন। আমাদের বাড়ির সামনে থাকলেই তো সারা রাত দুতারার টুংটাং শব্দ করবেন। শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমি আমি একটু ঘুমোতে চাই। এখন কেটে পড়ুন দেখিনি, কেটে পড়ুন
1: যত সব। জানলার কবাট রোদে পুড়ে ফাঁক হয়ে গেছে, গান বাতাসে ভেসে আসছে, আমার আমার কথা শুনছে না বাউল, আমার কথা শুনছে না। আমি আমি হেল্পলেস, আমি আমি নিঃসহায়।
0: জানিস রে তুই তবু পরের বুকে চরণ রেখে ভাবি শোনাম তো।

0: গোলাপি বাউল ভাবে তাই, কোথায় গিয়ে মন জুড়াবি, কোথায় গিয়ে প্রাণ জুড়াবি বাউল ভাবে তাই।
1: কোন পাগলে বলে আমার আমার বুকের মধ্যে কবর খোঁড়া হচ্ছে? না না না, আরে আমি তিন সত্যি করে বলছি, আমার মনের মধ্যে শ্মশানের আগুন জ্বলছে না। বাউলের কথা গানের পদ সত্যি নয়, কথার মায়াজাল সুরের ফানুষ। এই যে নিষ্কম্মা বাউল, ভেবেই মরো তুমি, ভেবেই মরো। আমি এখন নাইট ডিউটিতে যাব, শিয়ালদা থেকে বনগাঁ লাস্ট ট্রেন 11:35।

Ladies and gentlemen, look at me. Look at my mane at the gate. No. কেউ সিট ছেড়ে উঠবেন না, দু শব্দ করবেন না, করলে একসঙ্গে চারদিক থেকে গুলি করা হবে। আমাদের টার্গেট মাত্র তিনজন, বাকিদের বিন্দু মাত্র ক্ষতি হবে। তিনজনের দুজন দাদা, আপনারা আপনারা দুজন উঠে আসুন। না, কিছু নেই বলে মাথা নড়লে চলবে না। কাঁচাটা খুলুন, কাঁচাটা খুলুন। না, টাকাটা তুলতে হবে না, আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। না, বাধা দেওয়ার চেষ্টা করবেন না, মনে রাখবেন লাইফ ইজ প্রেশাস দ্যান মানি, তাই না? গুড, যান বসে পড়ুন। আমাদের লাস্ট টার্গেট বৌদি, বৌদি গয়না লুকোবার চেষ্টা করবেন না, দিন, খুলে দিন। মনে রাখবেন ইয়ার বডি ইজ পিওর দ্যান গোল্ড, তাই না? কুইক খুলুন। হ্যাঁ, that's like a good girl.

রাত দুটো, বাবা বাড়ি থাকলে এত রাত অবধি জেগে থাকতে দিতেন না, বলতেন খোকা শুয়ে পড়। খোকা বাবা, তোমার খোকা কি আর খোকা আছে? প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড যেন একটা যুগ, কাটতে চায় না, কিছুতেই কাটতে চায় না, কিছুতেই। আমার আমার ঘুম আসছে না কেন, আমার কেন ঘুম আসছে না? আমি আমি অনেক কিছু সইতে পারি, কিন্তু কিন্তু অনিদ্রা একদম সইতে পারি না, অনিদ্রা একদম সইতে পারি না। পরীক্ষার আগে চিন্তা ভাবনায় ঘুম না এলে মা মাথায় হাত বুলিয়ে কপাল টিপে ঘুম পাড়িয়ে দিতেন। মা মা গো মা, আমার আমার ঘুম আসছে না মা, আমি আমি ঘুমোব, বাউলের মতো ঘুমোব, সুন্দর ঘুম, ক্লান্তি দূর করা নিঃস্বপ্ন ঘুম, জীবনকে বাঁচানোর ঘুম। মা মা, আমি আমি একটু ঘুমোতে চাই মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। না না, ঘুম নেই, ঘুম নেই।

0: বাউল ঘুমিয়ে আছে, বাউল কেমন আরামে ঘুমিয়ে আছে। ঘণ্টাখানেক বাদে এক বৈষ্ণবী এসে বাউলদার ঘুম ভাঙাবে, দুজনে মিলে নগর কীর্তন গাইতে যাবে। ও রসকুলি বৈষ্ণবী, যতই কায়দা করো না কেন, জ্ঞানদাসকে প্রেমের ফাঁদে আটকাতে পারবে না। ও পাখি গান গায়, ধরা দেয় না। সকালবেলা তোমাকে একলাই ফিরতে হবে তোমার ছোট্ট আখড়ায়। বাউল সঙ্গে যাবে না গো, সে গাছতলায় শুকনো পাতা জ্বালিয়ে ছোট্ট হাঁড়িতে এক আঁজলা চাল সেদ্ধ করে নেবে, নুন মাখিয়ে খাবে, তাতেই তৃপ্তি, তাতেই তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি না ছাই, ছাই। বাবার মুখে এইসব জ্ঞানের কথা অনেক শুনেছি, অনেক। বাবা বাবা ওকে তৃপ্তি বলে না, ওকে পূর্ণতা বলে না, দারিদ্রকে মহত্ত্ব বলে চালানো যায় না বাবা। আরে আরে আমি আমি কার সঙ্গে কথা বলছি? ঘরে তো কেউ নেই। ঘরে কেউ আছে নাকি? ঘরে কেউ আছো? ঘরে কেউ আছো? না না, কেউ নেই, কেউ নেই। আমি কিন্তু আছি। এই যা, আলোটা নিভে গেল, লোডশেডিং। দেশলাইটা কোথায় গেল? এই যে কিন্তু কিন্তু মোমবাতি তো নেই, হ্যারিকেন। মা বাড়ি না থাকলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আমি একটু রে দুর্জয় সোম। আরে তোর সালা আলোতে কি হবে রে? হ্যাঁ, আলোতে কি দরকার, সালা অন্ধকারে চৌকিতে শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়।
1: যে আগুনে জ্বালাস পরের ঘর,

0: কোন জুড়াবি কোথায় গিয়ে প্রাণ জুড়াবি পাউল পাবি তা।
1: ওই গানটাই আমার মাথা খারাপ করে দেবে, ওই গানটাই আমার মাথা খারাপ করে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও আমিও গান গাইব, আমিও গান গাইব, এই তালি বাজিয়ে তালি বাজিয়ে গান গাইব, হ্যাঁ তালি বাজিয়ে। কিন্তু গান যে আমি শিখিনি, গান যে আমি শিখিনি, শীষ দিয়ে গাইব, শীষ দিয়ে, দেখি দেখি। শীষটা কিরকম ইস হয়ে যাচ্ছে না? আসল কথা দুর্জয়, যে কারণে ঘুম নেই সেই কারণেই গান নেই।
2: আচ্ছা আচ্ছা, প্রিয়জনের কথা ভাবলে নাকি ঘুম নেমে আসে? প্রিয়জন
0: প্রিয়জন প্রিয়জন, মিতালি মিতালি মিতালি বসু, মিতালি বসু, তুমি আমায় তুমি আমায় অবহেলা করো। তুমি তোমার রূপের জোরে, বংশের জোরে, বাবার টাকার জোরে আমায় অবহেলা করো। শোনো শোনো, আমি আমি শো করতে ভয় পাচ্ছি, নইলে নইলে এই মুহূর্তে এই ছোট্ট ঘরটিতে যে সম্পদ আছে জানো জানো তোমাদের তা নেই, জানো জানো ইচ্ছে করলেই আমি বাড়িটা ভেঙে ফেলে নতুন বাড়ি করতে পারি, গাড়ি কিনতে পারি, জানো তোমাকে তোমাকে এক গাছা মুক্ত মালার মতো তোমার মা বাবার কাছ থেকে চুরি করে আনতে পারি, জানো। ভয় নেই ভয় নেই ভয় নেই, আমি এখন সব পারি, কেবল কেবল আমার মায়ের জাতের গায়ে আমি হাত তুলতে পারি না, এখানটাতেই আমার দুর্বলতা। আমি তো মাকে সুখী দেখতে চাই, তাই তো তার জন্য ঘর সাজাবো। ইচ্ছে হয় তুমি সে ঘরে আসবে, না হয় আসবে না, কিন্তু জেনে রাখো আমার আমার সমস্ত পাপ একটি মাত্র পুণ্য ফলে ধুয়ে যাবে, মুছে যাবে। দেখো না দেখো না, ভারতের ভারতের কোটিপতিরা মন্দির প্রতিষ্ঠা করে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি আমি আমি মাটির প্রতিমায় বিশ্বাস করি না, আমার প্রতিমা আমার মা, তাকে সুখী করতে পারলেই তো আমি আমি পাপ মুক্ত। মা মা গো, তুমি তো সারা জীবন দারিদ্র সীমার নিচে কাটালে, বাড়ি ফিরে এসে দেখবে তোমার দুর্জয় দুঃখের ঘরে সুখের ফুল ফুটিয়েছে তোমার জন্য। কিন্তু মা মা, আমি শুধু একটা ভিক্ষে চাই তোমার কাছে মা, শুধু শুধু প্রশ্ন করো না লক্ষ্মী মা আমার, শুধু প্রশ্ন করো না, এত সম্পদ আমি কোথায় পেলাম, কেমন করে পেলাম, সে প্রশ্ন করো না মা, কখন করো না মা, করো না।
2: পুলিশ টুলিশ নয় তো?
0: দরজা আমি খুলব না, কিছুতেই খুলব না।
1: এই যে শুনুন শুনুন, যে হন সে হন, রাত প্রহরে আসবেন, পুরোনো দরজা ভেঙে যাবে যে, আপনারা পেয়েছেন কি বলতো, এটা কি চোর ডাকাতের মানে মানে একটা একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে চলা হওয়ার কোনো মানে হয় না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলছি খুলছি।
2: ভগবান ভগবান যেন দারোগা পুলিশ না হয়, না দরজা নয়, জানলা খুলে কথা বলি, হ্যাঁ জানলা খুলে।
1: এই যে শুনুন শুনুন, জানলার ধারে আসুন, হ্যাঁ হ্যাঁ কথা বলছি কথা বলছি। কে? ওহ ও বৈষ্ণবী ঠাকুরুন, আমি ভাবছিলাম দারোগা পুলিশ। হাত বাড়িয়ে কি দিচ্ছেন? চিঠি? কার চিঠি? কে লিখেছে? দিন দিন দেখি দেখি দেখি,
2: আরে এ তো বাবার হাতের লেখা। না না, জানলার আলো তো পড়া যাচ্ছে না, দেশলাই জ্বালিয়ে নি, দেশলাইটা জ্বালিয়ে নি। আজ রাত দুটো নাগাদ তোমার আজ রাত দুটো নাগাদ তোমার মা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। মৃত্যুর আগে ঠোঁট দুটো একবার মাত্র দু দু করে উঠেছিল। বৈষ্ণবী বৈষ্ণবী আমাদের ওদিকে প্রভাত কীর্তন গাইতে যাচ্ছে, তার হাতে চিঠি পাঠালাম, পত্রপাঠ চলে এসো। কিন্তু তোমার বাবা মা নেই, আমার আমার মা নেই, না না তা হতে পারে না, না না তা হতে পারে না। মা মা গো মা, তুমি তুমি এমন অসময়ে চলে যাবে কেন মা?

দুর্জয়, তোমার দুর্জয় যে তোমার জন্য তোমার তোমার ঘরে ফুল ফোটাতে চেয়েছে মা, তুমি তুমি কার উপর অভিমান করে বিদায় নিলে মা, তুমি কার উপর অভিমান করে বিদায় নিলে মা।

0: আমি মার কাছে যাবো, আমি মার কাছে যাবো, আমি আমি ঘরের দরজাটা খুঁজে পাচ্ছি না কেন, আমি ঘরের দরজাটা খুঁজে পাচ্ছি না কেন, আমি বাইরে যেতে চাই, আমি আলোয় যেতে চাই। এই তো এই তো এই তো দরজা।
1: বাইরে বাইরে কি প্রশান্ত আলো, সুন্দর হাওয়া।
0: আমি আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। মা মা গো, তুমি আমায় ভালো হতে বলতে, মহৎ হতে বলতে, আমি আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করবো মা, তোমার ইচ্ছে পূর্ণ হবে। বাউলদা বাউলদা, তোমরা তোমরা আমায় ধরিয়ে দাও, পুলিশের হাতে তুলে দাও আমাকে। না না না, আমাকে নয়, দুর্জয় সোমকে। হ্যাঁ, পুলিশ পুলিশ পুলিশ, দুর্জয় সোমের ঘর সার্চ করো, পুরনো আলমারি সার্চ করো, টিনের বাক্স ভাঙো। ওই দেখো ওই দেখো, দুর্জয় সোম পালাচ্ছে, তোমাদের তোমাদের আসামি পালিয়ে তার মায়ের কাছে চলে যাচ্ছে। আসামিকে ধরো, ওকে আমি চিনি, আমি সাক্ষী দেবো, ওর নাম ওর নাম দুর্জয় সোম। আসামি আসামিকে আমি চিনি, আমি আমি নিজে সাক্ষী দেবো, সে অপরাধী, সে অপরাধী, দুর্জয় সোম অপরাধী, আমি নিজে সাক্ষী দেবো অফিসার, দুর্জয় সোম অপরাধী অপরাধী অপরাধী।

0: রাজ সাক্ষী নাটকটি এখানেই শেষ হল। দুর্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন গৌতম চক্রবর্তী। সঙ্গীতাংশে প্রহ্লাদ ব্রহ্মচারী, ভগীরথ রায় ও দিলীপ রায়। সম্পাদনা সমরেশ ঘোষ। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সূর্য সরকার।
1: এতক্ষণ শুনলেন বাংলা নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিস রেটিংসের মতে ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে

ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গে শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। মধ্য আফ্রিকার দেশ চাদে এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেছেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। এর আগে 3 দিনের ভারত সফরে আসা ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। শ্রী মোদী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 33% থেকে বাড়িয়ে 37 করার মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করবে। মুডিস রেটিংসের মতে ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রা তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। রিপোর্টে প্রকাশ, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজার অর্থনীতি অস্থির অবস্থাতেই রয়েছে, তবে ভারতের পরিস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। 4 রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়াই সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়েরই এক দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আসামে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুয়াহাটির রাজভবনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। এই পদত্যাগের ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, এর আগে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপালের কাছে পেশ করেন। এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ 126টি আসনের মধ্যে 102টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস 19টি আসন জয় করে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। এ বিষয়ে টিভিকে বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। কংগ্রেসের মুখপাত্র গিরিশ সোরানকার বলেছেন, টিভিকে সমর্থনের বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এদিকে এআইএডিএমকে বিজয়ী প্রার্থী লিমা রোজ বলেছেন, তার দল টিভিকে সমর্থন করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর সত্যতা খণ্ডন করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলছেন, গত বছরের 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলি জ্যাম করে দিয়েছিল। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে, ভিডিওটি এআই নির্মিত একটি ডিপ ফেক ভিডিও। দেশের জনগণকে এ ধরনের ভিডিওর ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। উল্লেখ্য, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া অপারেশন সিন্দুর 7ই মে থেকে সে মাসের 10 তারিখ পর্যন্ত চলে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে পালাবদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করছেন, এই রাজনৈতিক পালাবদলের নেপথ্যে কী রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

0: আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্য আফ্রিকা দেশ চাঁদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম গোষ্ঠী সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, বহু সৈন্য আগত্য, তবে শেষ পর্যন্ত আক্রমণটি প্রতিহত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে চাঁদ, নাইজেরিয়া এবং ক্যামেরুনের মিলনস্থলে অবস্থিত চাঁদ হ্রদের তীরে এই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, এই জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এর আগে 2024 সালের অক্টোবরে বোকো হারামের হামলায় চাঁদের প্রায় 40 জন সেনা নিহত হয়েছিলেন। অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 720 কোটি মার্কিন ডলারের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে দেশের 50 দিনের জ্বালানি চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া তাদের জ্বালানি 80% পশ্চিম এশিয়া থেকে আমদানি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে এক পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উভয় নেতা আলোচনা করেন। আরাকচির এই সফরের ঠিক আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে সে দেশে সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে এক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের আরগাভান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল আগামী 11 মে সংসদের উভয় সভার অধিবেশন ডেকেছেন। সংসদ ভবন সিংহদরবারে দুপুর 2 থেকে অধিবেশন শুরু হবে। নেপালের সংবিধান অনুযায়ী এর আগে মন্ত্রিসভা অধিবেশন ডাকার জন্য পরামর্শ দেয়। তাইওয়ান সরকারের আমন্ত্রণে একটি সর্বদলীয় প্রতিনিধি দল 6 দিনের সফরে সে দেশে গেছেন। তাইওয়ানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই প্রতিনিধি দলে বিজেপি, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, কংগ্রেস এবং শিবসেনা ইউপিটির মতো প্রধান প্রধান ভারতীয় রাজনৈতিক দলগুলির বর্তমান প্রজন্মের নেতারা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, তাইওয়ানে প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি সংস্থা পরিদর্শন করবে এবং নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভারত ও তাইওয়ান যখন একটি শ্রম চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া রয়েছে সেই সময় এই সফর। এই চুক্তির অধীনে তাইওয়ানে 1000 জন ভারতীয় পরিযায়ী শ্রমিক কাজ করার সুযোগ পাবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে আজ ভারী বৃষ্টিপাত সহ রবিবার পর্যন্ত কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে রবিবার পর্যন্ত কোঙ্কণ এবং গোয়ায় গরম ও আর্দ্র আবহাওয়া সহ আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। IPL ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিস রেটিংসের মতে ভারত গত 5 বছরের অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা ব্যান্ডের গান, আজ মা দলের গান শুনব আমরা। প্রথমে আপনাদের পছন্দের এই গানটি।

0: এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই খবর দিল্লি থেকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:48। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা

30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 65%, বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর। আপনাদের অনুরোধের গান সঙ্গে নিয়ে স্টুডিওতে তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর সুরের ভুবনে। অনুষ্ঠানে অতিথি অর্পিতা চক্রবর্তী, নির্মাণ ও সম্পাদনা সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, বিষয় হেরিটেজ অ্যাওয়ার্ড 2026। যুবকদের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনকে উৎসাহিত করবার জন্য ঐতিহ্য পুরস্কার। নির্মাণ ও সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 4:50 লালুন গাথা। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, বিষয় ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি। ফিল হাউস নির্মাণে রাজীব ঘোষ, সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ। এ বিষয়ে ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রৌলিনা সেনগুপ্ত। 6:50 আপনার স্বাস্থ্য, গরমের জলবাহিত জন্ডিস বিষয়ে বলবেন ডাক্তার সুজয় কুমার রায়। 7:00 নাটক রাজ সাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় তথ্যচিত্রের সত্যজিৎ ও NRI। এ বিষয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীত, পুরিয়া কল্যাণের আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক। তবলায় অশোক মুখোপাধ্যায়, সারেঙ্গি আল্লা রাখা কালবন্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 12:00।

এপার ওপার দুপার বাংলার সমস্ত বন্ধুকে স্বাগতম। অনুরোধের আসর, আপনাদের অনুরোধের গানগুলিকে এক সুতোয় গেঁথে আজকের মতন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছি তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? বেশ গরম পড়েছে না? আর মাঝে মাঝে একটু মেঘের আনাগোনা, ঠিক কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না যদিও, তবু ওই একটুখানি জলেই যেন স্বস্তি নেমে আসে, আবার অপেক্ষা। গরমের দাবদাহে অস্থির, কিন্তু ঠিক এই সময়টায় কান পেতে আকাশবাণী মৈত্রীতে যখন আপনাদের অনুরোধের গানগুলি ভেসে আসে, তখন প্রাণ জড়িয়ে যায়, এ তো সবাই জানি। আজ প্রথম যে অনুরোধের গানটি আমার ঝুলিতে রয়েছে মান্নাদের কণ্ঠে, অনুরোধ করেছেন নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্র, কাজোরা গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে। শুনুন মান্নাদের কণ্ঠে আপনাদের অনুরোধের গানটি আমার সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।

ফুল আর কাঁটা আমাদের কাছে তো পারস্পরিক, যেমন গানের কথা সুর আর শিল্পীর নিবেদন। এমনটাই না হলে এই গানগুলিকে আজও এমনভাবে আপনাদের অনুরোধের জায়গা করে নেয়। কতই তো শোনা হয়, তবু অনুরোধ। পরের গানের অনুরোধে নির্মলা মিশ্রের কণ্ঠে শুনতে চেয়েছেন তোমার আকাশ দুটি চোখে। অনুরোধ করেছেন রাহুল সুরাই, রাজকুমার সুরাই এবং শর্মিলা সুরাই। কামারশাল, হাওড়া থেকে।

শিল্পী ও সুরকার সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। বন্ধু যে গানটি শুনতে চেয়েছিলেন, এই মুহূর্তে সেটি আমাদের সংগ্রহ থেকে বাজাতে পারছি না, তবে আপনি অনুরোধ করেছেন শিল্পীর কণ্ঠে যে কোনো একটি গান শুনিয়ে দিতে। আমি শিল্পীর কণ্ঠে এবং সুরে, যেহেতু আপনি উল্লেখ করেছেন শিল্পী ও সুরকার সতীনাথ মুখোপাধ্যায়ের কথা, তাই শ্যামল গুপ্তের কথায় আর শিল্পীর সুরে আপনার জন্য বা আপনাদের জন্য রইল আমার পছন্দের এই গানটি। নিশ্চয়ই আপনার পছন্দ আর আপনাদের পছন্দ, কোথাও না কোথাও আমার পছন্দ একই রকম কথা বলবেই, আমি নিশ্চিত। ওহো, কারা অনুরোধ করেছেন? সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি এবং লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

শিল্পী সুমন কল্যাণপুরের কণ্ঠে আকাশ অজানা তবু শিরোনামে গানটি শোনার জন্য অনুরোধ করেছেন অরুণ বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি, ভট্টাচার্যপাড়া, গুপ্তিপাড়া জেলা, হুগলি থেকে। শুনুন আপনাদের পছন্দের গান।

সামনেই কবিগুরুর জন্মদিন এই পর্বে, তাই গানটি শুনতে চেয়েছিলেন আকাশমণ্ডল গুরুমশাই পাড়া চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। চলে যাই পরের গানের অনুরোধে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে থই থই শাওন এলো ওই। অনুরোধে রয়েছেন মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ বিশ্বাস, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস, কুলিপাড়া, চর সেলামতপুর, মোহাম্মদপুর, মাগুরা, বাংলাদেশ থেকে।

আজ সময় একেবারে শেষ বন্ধুরা, মনেরও দুয়ার খুলিকে শিপ্রা বসুর কণ্ঠে গানটি শুনেছিলাম, অনুরোধ করেছিলেন আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, এবং শেষ গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছেন আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমান ধারা, প্রশান্তধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে। ভালো থাকবেন বন্ধুরা, অনুরোধের আসর থেকে বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আর এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছেন শ্রীতমা মুখোপাধ্যায়।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর সুরের ভুবনে। আচ্ছা, কেমন হয় যদি আমি আপনাদের বাঁকুড়া নিয়ে যাই? রে রে কুর উঠবেন না প্লিজ, যে আমার মাথা কি খারাপ হলো এই প্রচণ্ড গরমে বাঁকুড়া এসব এখন কেউ যায় নাকি? না, আমি তো বলিনি যে আমি কিসে করে নিয়ে যাব, আমি আপনাকে গাড়িতে বা হেঁটে হেঁটে তো নিয়ে যাচ্ছি না, যদি সুরে সুরে নিয়ে যাই।

0: বলে নিশ্চয়ই আপত্তি নেই, চলুন না। সুরে সুরে পৌঁছে যাই বাঁকুড়াতে। কিভাবে? তাহলে পুরোটা থাকতে হবে আমাদের সঙ্গে। কিভাবে যাবেন বাঁকুড়া শোনাই একটু।
1: মোর লাল মাটিতে এলে বাবু, তোর পরানে হাবু ডুবু, তিড়িং বেড়িং পেরিত ফড়িং দমহেলা চুবাক। আমাদের বাঁকুড়াতে গেলে বাবু, তোর পরানে হাবু ডুবু, তিড়িং বেড়িং পেরিত ফড়িং দমহেলা চুবাক। আর বন মহু আর লেসাইরে তোর পরান মুজবাক। আমাদের বিটি চিলাদের খোপাই ফুল গুলাই বেড়ি কানে হাদুল, আর ফুল পাতাতে অঙ্গ সাজাই ফুলাই দেবাক তোকে। গিজিং ইনা মাদল দালে লাজবি তখন সুখে দেখিস, কেমন লাজবি তখন সুখে কি।
0: এবার ভাবুন, এই গলায় যদি সুর বসে তাহলে কেমন হয়? ভাববেন যে আমি সব ভুল করেছি আজকে, এই গরমে বলেছি বাঁকুড়া, বললাম সুরে নিয়ে যাব, শোনালাম কবিতা। না না, বাকি সফরটা সুরেই থাকবে। স্টুডিওতে উপস্থিত অর্পিতা চক্রবর্তী, এবার তুমি প্রমাণ করো তো যে তুমি সুরে সুরে আমাদের বাকিটা সময় নিয়ে যাবে।
1: নমস্কার, আমি লাল মাটি বাঁকুড়ার ভূমিকন্যা অর্পিতা চক্রবর্তী। আমার যাপন, আমার জীবন এবং এখনো আমার পথ চলা মূলত রাঢ় বাংলার লোকগান ঝুমুরকে কেন্দ্র করে, এবং যা নিয়ে শুধু আমার নয়, আমার বাবা শ্রদ্ধেয় ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, যার দীর্ঘ 40-42 বছর এই যাত্রাপথ, এবং আমার আজকের যেটুকু পাওনা, যেটুকু প্রাপ্তি, আমি মনে করি বাবার জার্নি এবং সহ আমার যেটুকু জার্নি পুরোটাকে নিয়ে, মানে পুরোটার একটা
0: সংবৃত্ত
1: একদম, মানে সম্পূর্ণ এই যে আজকে যা ঘটছে এটা আমার, আমার পিতৃদেব এবং তার পূর্ববর্তী যারা ঝুমুরিয়া, যারা নাচনি, যারা রসিক, যারা ওই অঞ্চলের আমার লাল মাটির খেটে খাওয়া মানুষ, সেই শ্রম থেকে উঠে আসা লোকগান, এই টোটাল যাত্রাপথটার আজকে যেটুকু আমরা সামনে সফলতা দেখছি, রেজাল্ট পাচ্ছি, এই সবটার রেজাল্ট হচ্ছে এটা।
0: বাহ,
1: শুধু আমার একার জার্নি।
0: কি সুন্দর কথা বললে। সত্যি তো যে প্রত্যেকটা গানের একটা শেকড় থাকে, দীর্ঘদিন ধরে একটা বীজ উপত করেছিলেন কেউ, সেটা ধীরে ধীরে গাছে পরিণত হয়েছে। যখন তুমি তোমার সেই শেকড়ের কথাই বললে, তখন একটু বলো না, বাবার কথা তো এসেই পড়লো, যে কোথাও কি মনে হয় অর্পিতা চক্রবর্তী সুভাষ চক্রবর্তীকে চেনালো আপামর জনসাধারণের কাছে?
1: প্রথমত যখন মানুষ আমাকে চিনত না, তখন আমার পরিচয়টা ছিল যে ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা, এবং আজও আজও মঞ্চে আমাকে এটা শুনতে হয়, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুযোগ্য কন্যা এটা বলা হয়, যেহেতু আমি সেই কাজ, সেই লেগেসিটাকে মেনটেন করছি এবং এগিয়ে নিয়ে যাচ্ছি রাঢ় বাংলার লোকগানকে। কিন্তু এইটা একটা সবসময় আমার সাথে ছিল, আছে এবং থাকবে, এবং আমি চাই এটা থাকুক, কারণ এটা আমার অনেক বড় একটা পরিচয়। এবার যেটা হলো, ধরো বর্তমান প্রজন্ম যারা এই মানুষটাকে খুব একটা দেখেনি বা শোনেনি, তাদের কাছে আমার মাধ্যমে এইটার প্রচার প্রসার হয়েছে। যারা বাবাকে হয়তো শোনেননি বা জানতেন না, তারা আমাকে বলে অর্পিতা তোমার বাবা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী। আবার যারা আমার বাবাকে জানে না, আমাকে জানেন না, তারা বলে আচ্ছা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা। তো এটা পরিপূরক। কিন্তু এটা সত্যি যে আমার রিয়েলিটি শোতে আসার পর, যেহেতু সেই মঞ্চে এটাকে একটা অনেক বড় করে একটা
0: মানুষের কাছে পৌঁছে
1: দেওয়া, এটা একটা উদযাপন করা হয়েছিল, সত্যি কথা, এটা আমি মানে ভীষণভাবে থ্যাঙ্কফুল চ্যানেলের কাছে। তো এটা সত্যি যে এটা অনেক বড় করে উদযাপন করা হয়েছিল, এবং সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছিল, মানে বলে না এক তুড়িতে পৌঁছে যাওয়া আর কি, এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেশ বিদেশ সব জায়গা থেকে, যেহেতু আমাদের এখন ইন্টারনেটের যুগ, তো সবার কাছে এক মুহূর্তের মধ্যে এটা পৌঁছে গেছে। তো এই প্রচারটা আরো আগেই পসিবল ছিল, কিছু পরিস্থিতি, কিছু মানুষের অসহযোগিতা, এই ক্ষোভটা আমার বাবারও ছিল এবং মৃত্যুর আগের দিন পর্যন্তও ছিল। এই যে একটা গ্যাপ, মানে ইনরেকো থেকে রিলিজ হওয়া একটা গান তখনকার দিনে, ভি ভালসারাজি উনি প্রথম একটা চিঠি পাঠান বাবাকে, তখন বাবা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম বেলিয়াতোর, সত্যি লাল মাটির রাস্তা ছিল, এখন সেটা সিমেন্টের রাস্তা বা পিচের রাস্তা হয়েছে, তখন সত্যি লাল মাটির রাস্তা ছিল। তো তখন পূজোর সংখ্যায় প্রথম বাবার কাছে দুটো দুটো চারটে গানের ইপি রেকর্ডের একটা চিঠি আসে, যেটা পেয়ে আমার দাদু মানে হাউ হাউ করে কেঁদে ফেলে, যে আমি তো ছেলেকে সাপোর্ট করিনি, কারণ আমার দাদু ছিলেন রেলের স্টেশন মাস্টার,
0: আচ্ছা,
1: তো তার ছেলে এরকম মানে বকে গেছে, ছেলে ঝুমুর গান করছে, আদিবাসী গ্রামে গিয়ে পড়ে থাকছে, সাঁওতালি নাচের সাথে ঘুরে বেড়াচ্ছে, পেঁয়াজ মুড়ি খেয়ে রাত কাটিয়ে দিচ্ছে, বাড়ি আসছে না, তার মানে ছেলে একদম বকে গেছে। একটা সময় ঝুমুর ছিল ব্রাত্য, সেই জায়গা থেকে দেখো এই মানুষগুলোর অক্লান্ত চেষ্টা, এই নিজের মাটিটাকে তুলে ধরার যে প্রচেষ্টা, নিজের যে রুট, নিজের সংস্কৃতি, নিজের শিল্প, নিজের সঙ্গীত, মানে নিজের সবটা, এটাকে যে এইভাবে প্রচারিত প্রসারিত করার ইচ্ছা, সেই জায়গা থেকে বাবার একটা বিশাল মানে কন্ট্রিবিউশন এই রাঢ় বাংলার ঝুমুর গানে। তো দাদু যখন জানতে পারছে যে আমার ছেলে তলায় তলায় এত কিছু করে ফেলেছে, বাবা বাড়িতে না জানিয়ে বম্বে চলে গেছে, বিভ আচার্যের কাছে গিয়ে অডিশন দিয়ে এসেছে, এবং শ্রদ্ধেয় বিভ আচার্যজি উনি অবাক হয়ে শুনেছেন এবং মুগ্ধ হয়েছেন যে একটি 17-18 বছরের যুবক সে লাল মাটি বাঁকুড়া থেকে এসে বম্বেতে গিয়ে নিজের সুরে নতুন গান শোনাচ্ছে, যেখানে আর পাঁচজন অন্য অন্য পুরনো শিল্পীদের গানে অডিশন দিচ্ছে, এবং এই জায়গাটা একটা বিশাল বড় অপরচুনিটি বাবার জীবনে আসে। সেখান থেকে পরপর ইনরেকো থেকে ব্যাক টু ব্যাক হিট টু হিট গান বাবার জীবনে আসে, তার মধ্যে একটা লাল পাহাড়ি।
0: হ্যাঁ, একটু হোক গানটা।
1: আচ্ছা চলো। ও তুই লাল পাহাড়ি রে দশা যা, ও তুই রাঙ্গা মাটি রে দশা যা, হে তক তুক

0: দেখো গ, তো এখানে কেমে? এই যে হাই দেখো গো, তো এখানে কেনে, এই কথাটার মধ্যে না এই গানটার ইতিহাসটা লুকিয়ে আছে। হাই দেখো গো, তো এখানে কেনে, কে কাকে বলছে? কোন লাগর কোন লাগরি লাগো, শ্রীরামপুর স্টেশনে একটা মহুয়া গান এবং এই গানের যিনি কবি শ্রী অরুণ কুমার চক্রবর্তী, উনি কিন্তু গানের সুরকার নন,
1: তার লেখা,
0: তার লেখা এবং এটা একটা কবিতা ছিল। এবং উনি চাকরি সূত্রে প্রতিদিন হিন্দ মোটরে চাকরি করতে যেতেন এবং সেই যাতায়াতের পথে উনি শ্রীরামপুর স্টেশনে একটা মহুয়া গাছকে দেখতে পান এবং তাই দেখে কবির এই সুন্দর সৃষ্টি যে তুই এখানে কেনে, তোর তো থাকার কথা লাল মাটিতে, বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায়, হঠাৎ করে গঙ্গাবক্ষে একটা মহুয়া গাছ কি করছে? ঠিক যেন নগর জীবনে নগর কোলাহলে একটা আদিবাসী মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন এরকম একটা রূপ, একটা সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে, ঠিক এরকম রূপ। তো সেই জায়গার থেকে এই কবিতা, এবং এই কবিতা মানে একটা সময় ছিল যখন বাবা নিজের ক্যারিয়ারে চেষ্টা করছে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করার, তখন উৎপল চক্রবর্তী বলে একজন, তাকে আমি জেঠু বলি, মানে বলে এসেছি, উনি এখন আর নেই, উনি আর্ট কলেজের প্রফেসর ছিলেন, কলকাতার মানুষ হলেও উনি এই ক্যারিয়ারের সূত্রে আমাদের লালমাটিতে ওনার থাকা এবং উনি লালমাটিকে ভালোবেসে ফেলে ওখানেই ওনার একটা বৃত্ত তৈরি করেন। উনি ওখানের লোকাল ছেলে মেয়েদের কীভাবে ভালো হবে, তাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনা এবং সেটাকে ইন্সপায়ার করা এবং একটা দল তৈরি করে জায়গায় ওনার যেটুকু সামর্থ্য ছিল সেই মতো তাদেরকে প্রেজেন্ট করা, তাদেরকে আরও অ্যাপ্রিসিয়েট করা, এইভাবে উনি কিন্তু কাজ করে যাচ্ছিলেন। এই মুহূর্তে বাবার কানে এই কথা আসে যে আমাদের পাশের গ্রামে ছান্দার অভিব্যক্তি বলে একটি প্রতিষ্ঠান আছে, সেই অভিব্যক্তি বর্তমানে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে এখন চলে গেছে, যেহেতু ওটা টেক কেয়ার করাটা কতটা কি সম্ভব হবে। তো জেঠু বেঁচে থাকতেই এই কথা বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন শান্তিনিকেতনকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্বভারতীকে দিয়ে চলে গেছে, আমিও ঠিক তার পথই অবলম্বন করব এবং আমি তোমাদের বলে যাচ্ছি যে আমার অবর্তমানে এটা যেন সঠিক রক্ষণাবেক্ষণ হয়। সেই জন্য পরবর্তীতে এটা রবীন্দ্রনাথের পথই অবলম্বন করে ছাঁদার অভিব্যক্তিকে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং সেটা এখন বর্তমানে আর্ট কলেজ হিসাবেই ওখানে রয়েছে। তো এই কথা যখন বাবার কানে আসে যে পাশের গ্রামে এরকম একজন ব্যক্তি এসেছেন যিনি আমাদের এখানের
1: সংস্কৃতিকে
0: তুলে ধরতে চাইছেন, তো তখন বাবা গিয়ে একদিন দেখা করে। তো তখন বাবা অনেক গান শোনায়, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রী যারা যারা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মানুষজন, গুণীজন, তখন শুনে বলেছিলেন যে সুভাষ অনেক তো হলো সলিল হেমন্ত মান্না, তুমি কোথায়, সুভাষ কোথায়? এই কথাটা বাবাকে ভীষণ নাড়া দিয়েছিল এবং বলেছিল যে আমি তোমার মধ্যে কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছু কবিতার বই হাতে দিয়ে বলেছিল যে তুমি এইগুলো নিয়ে যাও, তুমি এক সপ্তাহ পর আমার কাছে এগুলো সুর করে নিয়ে আসবে। এবং তার মধ্যেই ছিল লাল পাহাড়ি, তার মধ্যে আরো বেশ কিছু গান ছিল। তো এরকম ঘটনাচক্রে আজকে এই লাল পাহাড়ির জন্ম, তখন বাবা লাল পাহাড়িদের সুর দিয়ে এই লাল পাহাড়ির জন্ম হলো আর কি।
1: দুই চক্রবর্তী মিলেমিশে লোকগানের ইতিহাসে একটা মাইলস্টোন তৈরি করলেন এবং তারই পরবর্তী আরেক চক্রবর্তী এই মুহূর্তে স্টুডিওতে। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এই যে জানানো বা আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, এইখানে তুমি একজন সঙ্গীতের সাধক হিসেবে, লোকসঙ্গীতের সাধক হিসেবে কতটা মনে করো যে যারা শিখছে তাদের কতটা দায়বদ্ধতা আর যিনি শেখাচ্ছেন তার কতটা দায়বদ্ধতা? যে লোকগান যেহেতু এত ছড়ানো এবং মাটির গান লোকের মুখে মুখে শোনা, সেই জায়গা থেকে ঠিকটা পৌঁছে দেয়। এবং আরো একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে, ধরো একই গানের খুব জনপ্রিয় কোনো একটা গান আমরা নানান অ্যাকসেন্টে শুনি, কেউ বলেন এইটার হচ্ছে এই অ্যাকসেন্ট, কেউ বলে এটাই হচ্ছে আসল, সেই জায়গা থেকে একেবারে যেটা ঠিক তথ্য সেটা পরিবেশন করা এবং সেইটা জানা, সেই জায়গায় একজন শিল্পী একজন শিক্ষার্থী হিসেবে কতটা দায়বদ্ধতাই বলো, দায়িত্ব বলো, দেখা বলো, কিভাবে বিষয়টা বলবে?
0: দেখো প্রথমত আমরা না খুব উলিয়ে ফেলছি বিষয়গুলো, আমাদের একটু আলাদা করতে হবে যে একটা হচ্ছে লোকশিল্পী, একটা হচ্ছে লোকসঙ্গীত শিল্পী। আমি লোক গান গাইছি, আমার ভালো লাগছে গাইতে, এটা আমি পরিবেশন করতে পারছি, আমি দক্ষ এই বিষয়টাতে, সেটা একটা আলাদা বিষয়।
1: ঠিক
0: কিন্তু লোকশিল্পী মানে যারা ওই রুটেই রয়েছে, ওই রুট থেকে তার উৎপত্তি, ওই সয়েলেই তার জন্ম, তার যাপনটাই ওটা। সে সকালবেলা পান্তা ভাতে পেঁয়াজ মেখে খেয়ে যাচ্ছে, তারপর সে কাঠফাটা রোদে বললে একটু আগে যে বাঁকুড়ার গরম, সারাদিন যাপন করছে, সে ওখানের মানুষের সাথে কথা বলছে, তার সব কিছুতেই ওটা। এবং তার সাথে সে ওই অঞ্চলের সংস্কৃতি এবং গান বাজনা সেটাকে বহন করছে, তিনি লোকশিল্পী। এবং লোকসঙ্গীত শিল্পী যদি বলো তাহলে হতে পারে সে নগর জীবনেও রয়েছে। আমাকে যদি বলো, আমি আজকে কিন্তু শুধুমাত্র লোকশিল্পীর জায়গাটাতে আর নেই, আমি তার সাথে আরও অন্য অন্য কাজও করছি এবং চেষ্টা করছি কীভাবে আমাদের এই লোকসঙ্গীতটাকে, আর বাংলার ঝুমুরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে ইন্টারন্যাশনালি রিচ করানো যায়, কীভাবে আপামর স্বীকৃতি দেওয়া যায়, ঠিক শুধুমাত্র অ্যালবামে কেন হবে এর জায়গা, এটা কেন মেন স্ট্রিমে আসবে না, কেন সিনেমার আর পাঁচটা গানের মাঝে একটা জায়গা করে নেবে না, কেন আমি ইন্টারন্যাশনালি কোনো স্টেজে যাচ্ছি, ধরো আমি কোনো ফোক ফেস্টিভ্যালে যাচ্ছি, সেখানে গিয়ে আমি ঝুমুর গান করছি, সবাই একই রকমভাবে এনজয় করছে যেরকম আর পাঁচটা গানে এনজয় করছে। তো এই দুটো দিক আলাদা করতে হবে। আমরা ভাবছি যে ও লোকগান করে, আছে তার মানে এই হচ্ছে একদম সেই মাটির মানুষটা, এ যা বলছে সব ঠিক বলছে। তা আমরা ভেবে দেখছি না বা খুঁজছি না যে তার উৎপত্তিটা কোথায়, তার জন্মটা কোথায়, সে কি দশটা গান তুলে এসে গান করছে, নাকি তার ওটাই রুট,
1: নাকি তার গায়ে প্রাণে মনে সবেতে ওই অঞ্চলটা রয়েছে।
0: দেখো আমি জাস্ট স্টুডিওতে বসার আগে তোমার কাছে জল চাইলাম, একটু জল দেবে, আমি নির্দ্বিধায় তোমার কাছে জলটা খেয়ে নিলাম, কারণ আমি জানি যে এই জলটা পিওর। কিন্তু আমি যখন বাজারে জল খাবো না, আমি 10 বার জলের ব্র্যান্ড দেখবো, জলের স্ট্যাম্প দেখবো, জলের যে
1: সিল করা
0: সিলটা, সিলটা কি আগের থেকে খোলা কিনা দেখবো, কিছু মেশানো আছে কিনা দেখবো, একটু শুকিয়ে দেখবো, বোতলটা গন্ধ পাচ্ছি কিনা, কিছু ভুল কিছু আছে কিনা তার মধ্যে, কারণ আমি ওটা কনজিউম করছি, আমি আমার খাচ্ছি, আমি ওটাকে নিচ্ছি, তা আমি ওটার বেনিফিট, আমি ওটার ক্ষতি, কি পজিটিভ কি নেগেটিভ সব দেখবো, তাই তো। তো এই জায়গাতে আমাদেরকে অনেকটা সচেতন হতে হবে যে আমি কার থেকে নিচ্ছি। এবং দেখো এই লোকসঙ্গীতের যেহেতু কোনো পুঁথি নেই, আর যেহেতু লোকসঙ্গীত মানে একদম নদীর মতো প্রবাহমান, হ্যাঁ, প্রত্যেক 10 কিলোমিটার পর পর তার অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাষার পরিবর্তন হচ্ছে। ধরো এই অঞ্চলে আমি বলছি খাবো নাই, মানে খাবো না, আবার তুমি যখন একটু পুরুলিয়ার দিকে চলে যাচ্ছ বলছে নাই খাবো, ওরা আরো রুড, কারণ হচ্ছে আরো একটু বোল্ড, কারণ আমাদের মাটিটাই ওটা কঙ্করময় মাটি,
1: ঠিক
0: সফট মাটি না, তো এখানে যেমন গঙ্গার মাটি যেরকম একটা নরম মাটি, আমাদের ওখানে তো পুরো কাঁকর মেশানো লাল মাটি, তো আমরা অনেক বোল্ড, আমরা খুব মুখের উপর কথা বলি, নাই লিব, নাই যাব, নাই খাবো, নাই দিব। আবার তুমি যখন বাঁকুড়ার দিকে আসো, এবার আস্তে আস্তে সফট হচ্ছে।

0: ঢুকছে, কিন্তু তুমি এখান থেকে বর্ধমান ঢুকছো, আস্তে আস্তে তুমি এদিকে আসছো, তখন বলছি খাবো নাই, লিবো নাই, যাবো নাই, একটু চেঞ্জ হয়ে গেল। সুতরাং এবার খাবো নাইটাও ঠিক, নাই খাবোটাও ঠিক, এই যাচাইটা তোমাকে করে নিতে হবে।
1: আচ্ছা এবারে খাবো নাই এর মেয়েটা কি, মানে অর্পিতা চক্রবর্তী মেয়েটাও কি এরকম সোজা ভাবে বলে দেয় সবসময়? আর যদি সেটা করে, সেটা করে থাকে, তাহলে তার এই যাত্রাপথে এই গুণটার জন্য কি কখনো বাধা এসেছে বা কিরকম অসুবিধায় পড়েছে সে?
0: শোনো, আমি ছোটোর থেকে না সত্যি বলার জন্য মার খেয়েছি, মানুষ মিথ্যে বলার জন্য মার খাই, আমি সত্যি বলার জন্য মার খেয়েছি, এবং একটা খুব সত্যি কথা বলছি আমি। আমার মা বলতো, তোকে এত সত্যি বলতে কে বলেছে, বড় বড় কাজ হয়ে যাচ্ছে পৃথিবীতে, কত কিছু হয়ে যাচ্ছে, সব কি সত্যির উপর হচ্ছে, তুই মানে বাবা মারা তো শেখায় জীবনে সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, কিন্তু আমার সত্যির জন্য অনেকবার অনেক সমস্যা হয়ে গেছে, মানে অনেক বড় বড় কিছু ফাঁস হয়ে গেছে, বুঝেছো, যে কারণে আমি বকা খেয়েছি, তোমাকে এত সত্যি বলতে কে বলেছে। তারপর বড় হতে গিয়ে যেটা বুঝলাম যে আগে ওটা মায়ের মার ছিল, এখন আমার ওটা কাজের জায়গায় বড় বড় মার আছে, আমি ভীষণ প্রতিবাদ করে ফেলি। বাবার গান নিয়ে যখন রিয়েলিটি শোতে দিনের পর দিন, আজকে ধরো যে কোনো লোকগান যখন কোনো রিয়েলিটি শোতে গাওয়া হচ্ছে, সেখানে কিছু না হলেও 4-5টা গান তো চলেই আসে আমার বাবার, ঝুমুরিয়া সুহাস চক্রবর্তীর, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, লাল পাহাড়ি, বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়া, আরও অজস্র গান রয়েছে। তো এই গানগুলো যখন গাওয়া হচ্ছে একটা এত বড় প্ল্যাটফর্মে, ন্যাশনাল প্ল্যাটফর্মে বা ধরো আমাদের রিজিওনাল যেখানেই হোক, তো এটুকু তো একটা শিল্পী ডিজার্ভ করে যে তাকে স্বীকৃতি দেওয়া হবে, তার তো আর কিছু পাওয়ার নেই, সে তো বলছে না আমাকে টাকা পয়সা দাও, তাকে যোগ্য সম্মানটুকু তো দিতে হবে যেটা তার প্রাপ্য। তো এরকম বহুবার ঘটেছে আমার চোখের সামনে, আমার বাবার চোখের সামনে তাকে আমি অনেকবার কষ্ট পেতেও দেখেছি, তার সেখানে কোনো নাম উচ্চারণ নেই, সেই গানগুলো গাওয়া হচ্ছে। তো আমি পরবর্তীতে যখন মনে হয়েছে যে আমি কিছু মানুষের কাছে হলেও পৌঁছাতে পারবো,
1: যখন তোমার একটা
0: প্ল্যাটফর্ম হয়েছে, আমি প্রতিবাদ করেছি, এবং সেই প্রতিবাদের জন্য আমাকে অনেক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা তো হয়েই থাকে, প্রতি মুহূর্তেই হয়ে থাকে।
1: এই প্ল্যাটফর্মের কথাই যখন এলো, তখন একটু আসি এবারে অর্পিতা চক্রবর্তীর সাফল্যের কাহিনীতে। বাঁকুড়ার মেয়েটা পৌঁছে গেল চেন্নাই, পুষ্পা টু একদম ঘরে ঘরে ঢুকে পড়লো। হ্যাঁ, এই যে জার্নিটা, সেই জার্নিটা যদি একটু ছোট করে শোনাও, কেমন ছিল, সেখান থেকে তুমি নতুন কিছু শিখলে কিনা, বা সবটা মিলিয়ে।
0: পুষ্পা টু না আমার প্রচন্ড সারপ্রাইজিং একটা বিষয় আমার জীবনে, কারণ প্রথমত আমি কখনো প্লেব্যাকের লাইনেই লাইন দিইনি, আমি লোকগানই গেয়েছি, এবং বিশেষ করে রাঢ় বঙ্গের এই লাল মাটির লোকগান ঝুমুর তুমি আমার মঞ্চে তো যদি গান শোনো, সেখানেও আমার 70% জুড়ে রয়েছে এই গান, তারপর 30% যদি আরও অন্য অন্য লোকগানের যে ধারা রয়েছে সেইগুলো, এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাকে আমাকে সেই জন্যই ভালোবাসা দিয়েছে যে এই মেয়েটা একটু আলাদা, এই একটা অন্য জনারকে রিপ্রেজেন্ট করছে। তো আমি একদিন অনুষ্ঠান করে ফিরেছি, রাত্রি তখন 12টা বাজে, হঠাৎ আমার ফোনে একটা ফোন যে এরকম আমরা তোমাকে চাইছি, পুষ্পা টু। আমি ভাবছি কেউ প্র্যাঙ্ক করছে আমার সাথে, এখন তো প্র্যাঙ্ক কল হয়, তো কেউ প্র্যাঙ্ক করছে, আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপর তিমিরদা আমাকে ফোন করে, মানে আমি আর তিমিরদা আমরা এটাতে প্লেব্যাক করেছি একসাথে, তো তিমিরদা ফোন করে বলে যে না এটা তুই কর, আমি করেছি এরকম, শ্রীজাতদা লিখেছে, এটা আমার কাছে কত বড় একটা পাওনা যে শ্রীজাতদার লেখা আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি। এবং DSP দেবীশ্রী প্রসাদ, যার এত এত হিট হিট গান রয়েছে, এবং পুষ্পাতে আমরা প্রত্যেকটা গান মানে একদম হিট হিট গান পেয়েছি তার কাছ থেকে, তো তার ম্যানেজার আমাকে তখন ফোন করেছে যে আমি DSP-র ম্যানেজার বলছি, পুষ্পার যে বাংলা ভার্সন রিলিজ করছে সেখানে পিলিংস বলে একটি গান আছে, সেটা প্লেব্যাকের জন্য আমরা তোমাকে চাইছি, এবং তারা কিন্তু আমার এই ঝুমুর গান শুনেই আমাকে সিলেক্ট করেছে।
1: এটা তো পরম্পরা।
0: হ্যাঁ, আমি সেটাই বলছি, এটাই আমার USP, এটাই আমার হাতিয়ার, এটাই আমার মানে সব কিছু আর কি, মানে আমি কিন্তু অন্য গান গিয়ে আমার যেটুকু আজকে কাজ হচ্ছে, যেটুকু আমি কাজ পাচ্ছি, আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখেই কাজ আসছে।
1: এবার এই কাজ করতে গিয়ে নতুন কিছু শিখলে?
0: অবশ্যই নতুন কিছু শিখলাম, কারণ ওদের ওয়ে অফ সিঙ্গিং, ওদের সুরের চলন সম্পূর্ণ আলাদা, তো সাউথের তো অনেক কিছু, মানে আমি জাস্ট ঢুকেছি, আমি তোমাকে এক্সপিরিয়েন্সটা একটু বলি। ফার্স্ট অফ অল আমি প্রথমবার একা ট্রাভেল করেছি, তাও আবার ফ্লাইটে,

0: তার আগে যতবার গেছি ব্যান্ডের সাথে গেছি, ম্যানেজার থাকে, তারা গাইড করে নিয়ে যায়, যা যা করতে হয় আমি তাদের ফলো করে করে করে ফেলি। এবার এই ব্যাপারটা আমাকে একা নিজেকে নিজের দায়িত্ব নিয়ে যেতে হয়েছে এবং আমার খুব ভয় লাগছিল। আর তার কিছুদিন আগে আমি বাবাকে হারিয়েছি, তো মানে ডিসিশন নেব একাই নিয়েছি, মানে কাকে বলবো, বাবা থাকলে মনে হয় না যেতে, বলতো না আমার দরকার নেই বাবা, পুষ্পা টু ইয়ার তুমি বাড়ি নেমে বাড়িতেই থাকো, কি করতে কি হয়ে যাবে, কারণ বাবারও তো ভীষণ ভয় পায় এগুলো ব্যাপার। তো যাই হোক গেলাম, কিন্তু ওদের টিম এত ভালো, এত হেল্পফুল, প্রত্যেকটা মুহূর্তে আমি কমিউনিকেট করেছি, প্রত্যেকটা মুহূর্তে ওরা আমাকে তার রিপ্লাই করেছে এবং গাইড করেছে। তো ওখানে নামলাম, ফ্লাইট থেকে ওদের লোক ছিল আমাকে টেক কেয়ার করে হোটেলে নিয়ে যাওয়া সবটা। তো আমি প্রথম স্টুডিওতে গেলাম, গিয়ে আমি দুবার গানটা শুনলাম। আমি না শুনে ভাবছি আমি কেন এলাম, ওয়াশরুম যাচ্ছি বলে আমি বেরিয়ে গিয়ে বাড়িতে ফোন করেছি। আমি বলছি আমার না এটা হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ির থেকে বললো একটা এত বড় ব্র্যান্ড, তুমি যেটুকু পাচ্ছ, মানে বিশেষ করে তোমার গানকে পছন্দ করেছে, নির্বাচন করেছে, এটা বিরাট বড় মানে অপরচুনিটি। তো আমি তারপরে বেরিয়ে একদম ফ্রেশ মুডে গেলাম, যাই হোক আলটিমেটলি করেছি। এবং ওখানে হঠাৎ করে ফোনে একজন, আমি সেজাত দা বলছি, তো এটা একটা বিরাট বড় পাওনা। ওখানে গিয়ে বাংলায় কথা বলার জন্য ওই একটা মানুষকেই পেয়েছিলাম, বাকি সবার সাথে মোটামুটি ইংলিশে চালিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ অন্যরকম গায়কই ওদের। আমি তোমাকে একটু গে শোনাবো, ছটাতে একবারে, সাতটাতে একবারে, আবারও একবারে, পৌনে দশটাতে ঘুমোতে যে যাচ্ছি, ঘুম থেকে যেই উঠছি, একলা বসে আমি যখনই ভাবছি, আঙুলটা ছোঁয়াচ্ছে যখনই, একবারই পায়ে পা জড়াচ্ছে যখনই, একবারই সারাক্ষণই ছোঁয়া পাচ্ছে যে তোমারই, কে দারুণ ফিলিং, দারুণ ফিলিং, বারে বারে বোনার মতো আমায় ভাসায় গো। পুরো দেখো একটা ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট প্যাটার্ন, যেটা আমাদের বাংলাতে তো এরকম হয় না।
1: আমার কি সুন্দর একটা ফিলিংস হচ্ছিল হঠাৎ করে, দেখুন এমন একটা সময় না, সময় তো আমাদের খুব অল্প ঠিক কেটে দিতে হলো। এতক্ষণ তো আমরা গানের অর্পিতার কথা শুনছি, মানুষ অর্পিতার কথা শুনছি, তার বাবার কথা শুনছি। এবারে তোমার একটু পড়াশোনার বিষয় বা মূলত তোমার পিএইচডির বিষয়টায় যদি একটু আসি, সেই জায়গাটার কথা যদি একটু বলো, সেই বিষয়টার কথা।
0: আমি প্রথম কলকাতায় পা রাখলাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে লোকগান নিয়ে মাস্টার্স করার সূত্রে। তারপর আমি এখানে আমার যে রার বাংলার লোকগান ঝুমুর, যার এই বিশাল যাত্রাপথ, এই ব্রাত্যতা কাটিয়ে কিভাবে আজকে আধুনিকতার পথে আসলো এবং কিভাবে শহরের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এতটা আকর্ষণীয় হয়ে উঠলো, এই পুরো যাত্রাপথটাই হলো আমার এই পিএইচডির বিষয়। এই পিএইচডি করার সূত্রে আমার এই তাগিদটা তৈরি হয়েছে যে আমি বিষয়টা আরও জানবো। এটার জন্য না আমাকে আরো হেল্প করেছে এবং এইটার প্রতিফলন আমি আমার গানেও এখন দেখতে পাচ্ছি। আমি আরো অনেক ওই অঞ্চলের হারিয়ে যাওয়া কথাগুলোকে আমি আবার ভাবে তুলে আনতে
1: সংরক্ষিত করতে পারছো
0: এবং সেগুলো বিশ্বাস করবে না, যখন একটা সিনেমা রিলিজ করছে প্রত্যাবর্তন, যেখানে আমি লালমাটির এই ঝুমুর গান গেয়েছি এবং অন স্ক্রিন পারফর্ম করেছি, মানুষ আমাকে সিনেমাতে দেখতে পাবে গান গাইতে, এবং আমি লিখেওছি, সেখানে কাজ করতে গিয়ে ডিরেক্টর প্রডিউসার চাইছে আমি ওই অঞ্চলের মানুষের মুখের যে ভাষা সেইগুলোকে আমি তুলে আনি, সেইগুলোকে কিভাবে আমি সেখানে ব্যবহার করে একটা নতুন
1: গান তৈরি করতে পারো,
0: একটা ফ্লেভার যোগ করি মানুষকে। এইগুলো আমাকে আমার পিএইচডি করার সূত্রে আরো আমি এনহ্যান্স হয়েছি, আরো জানতে পেরেছি, আরো বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। এবং আজকে ধরো কোনো নাম করা চ্যানেল, তারাও যখন আমার কাছে আসছে আমার কাজ দেখে, তাদেরকে যখন আমি ধরো আমার একটা বিভিন্ন রকম গান তো লিখছি, শুরু করছি, যখন ধরো একটা যেরকম লাইট ক্লাসিক্যাল হয় তাহলে বলবো লাইট ফোক, ঠিক আছে, ধরো সেরকম গান যখন আমি বানিয়ে দিচ্ছি, তখন কিন্তু তাদের সেই আকর্ষণটা পাচ্ছি না, তারা চাইছে একদম ওই র ফোকটা, ওই রুটের যে
1: সাউন্ডটা,
0: স্মেলটা, সেটা বেশি চাইছে তারা।
1: আসলে এই জন্যই বোধ হয় যাই করা হোক না কেন, পড়াশোনার কোনো বিকল্প নেই, জানার কোনো বিকল্প নেই, তাই জানার চেষ্টাটা করতেই হবে। আর গবেষক যেমন খুঁজে নেয়, স্রষ্টা সাধকও তেমনি খুঁজে নেয়, কিন্তু ওই মানে ঘড়ি চোখ রাঙাচ্ছে যে সময়ে শেষ করতে হবে। আচ্ছা বেশ, এবার একটু অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে দেখো এই বৈশাখ তপ্ত গরমে বসে আছি, লালমাটির দেশের মেয়ে তুমি, সেখানে আরেকজন মানুষকে কথা না বললেই নয়, যার সাথে বিশেষত লোক গানের ভীষণ সম্পর্ক আছে, তাই তাকে দিয়ে আমরা শেষ করব, কারণ তিনি শুরু তিনি শেষ, যেখানেই তিনি থাকুন তাকে দিয়ে আমাদের একটা বৃত্ত সম্পূর্ণ হয়, তিনি রবীন্দ্রনাথ। এই নামটার সঙ্গে সঙ্গে লোকশিল্পী তুমি, সব মিলিয়ে তোমার একটা অনুভূতির কথা বলো।
0: এই মানুষটাই কিন্তু প্রথম শহরকে লোকগানের প্রতি আকৃষ্ট করেছিল। বাবু সমাজে লোকগানকে আগিয়ে দিল, সেই মানুষটাই হলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লোক সুরকে অবলম্বন করে তার নিজের বেশ কিছু প্রাণবন্ত গান আমাদের উনি উপহার দিয়েছেন। এটা উনি করেছিলেন বলেই আজকে আমরা কলকাতার বুকে বলো বা শহরে বা বিশ্বের দরবারে লোকগানকে এইভাবে বলতে পাচ্ছি, এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো যখন গান গিয়ে দিই তখন এটা একটা আলাদাই মাত্রা পেয়ে যায়, এটা একটা লাইসেন্স পেয়ে যায়। উনি তো এই লাইসেন্সটা আমাদের করে দিয়েছে।
1: তোমাকে বললে তোমার কোন গান গুনগুন করে ওঠে, ধরো এক লাইন যদি বলি বা দু লাইন যদি বলি?
0: আমাকে যদি বলো তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান না বলে আমি আমার ভাষায় বলবো, গ্রামে লিয়ে যাবো ঠাকুর, গ্রামে লিয়ে যাবো ঠাকুর, গ্রামে লিয়ে যাবো, বলি রবি ঠাকুর হে তোকে বসে খে গ্রামে লিয়ে যাবো, বলি গেরাম তোমার লাগবে ভালো, কেন না মানুষ গুলেন কালো কালো কালো কালো কালো কালো, বলি গেরাম তোমার লাগবে ভালো, কেন না মানুষ গুলেন কালো কালো, আর মাটির উঠান ঘরকে চলো, আর মাটির উঠান ঘরকে চলো, শহর পানে যাতে না আর দিব, আমার রবি ঠাকুর হে তোকে বসে খে গ্রামে লিয়ে যাব।
1: আমাদের এই ঘরের মেয়ে, সে তো তার রবি ঠাকুরকে ঘরে নিয়ে গেল, আর এই ঘরের মেয়ের এই বাড়ির এই ঘরটাতে এসে কেমন লাগছে?
0: ভীষণ ভালো লাগছে, মানে অনেক না বলতে পারা কথা সেগুলো আজকে বলে ফেলেছি, জানি না আবার কি মার খাবো।
1: নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এবং এই আকাশবাণী বা রেডিও বললেই কি মনে হয় এক কথায়?
0: ইমোশন, ঐতিহ্য, অনেকটা ভালোবাসা, এবং আমি যেখানে আজকে পা দিয়েছি সেখানে কত গুণী মানুষ সেখানে পা দিয়ে গেছে, তাদের পায়ের ধুলো এখানে, আলাদাই একটা নস্টালজিয়া।
1: একেবারেই তাই। আমরাও এই পরম্পরা বলুন, এই ঐতিহ্য বলুন, সেটাকে বহন করে চলেছি 90 বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা বিশ্বাস করি বহুজন হিতায় বহুজন সুখায়। আপনারা সবাই খুব ভালো থাকুন, আর তুমিও খুব ভালো থাকো, এরকম প্রাণবন্ত থাকো, আর ডাকলেই হাজার ব্যস্ততা সরিয়ে চলে আসবে। এতক্ষণ সুরের ভুবনে ছিল ওই যে বললাম, ও নিজেই বারবার বলেছে যে লাল মাটি মেখে থাকা লাল মাটির মেয়ে, বাঁকুড়ার মেয়ে অর্পিতা চক্রবর্তী। যদিও আমি বিশ্বাস করি শিল্পীর কোনো মানচিত্র হয় না, তাই আমাদের বড় আদরের গুণী শিল্পী অর্পিতা চক্রবর্তী এতক্ষণ আমার সঙ্গে ছিল সুরের ভুবনে। আপনারাও নিশ্চয়ই আমার মতো এই ছোট্ট সফরটা খুব এনজয় করেছেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। দুই বাংলার মৈত্রের বন্ধন আরও দৃঢ় হোক। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। আজকের মতো মহিলাদের আসর এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, জমিয়ে থাকুন।

0: এতক্ষণ মহিলাদের আসর শুনলেন শ্রীতমা মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান কলকাতা কলতান।
1: কল্লোলিনী কলকাতা মননের শহর। এই শহরের উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা রাজপথের বাঁকে বাঁকে মিশে আছে ইতিহাসের কত না বলা কথা। আজ আমরা দাঁড়িয়ে আছি রাজাবাজার সায়েন্স কলেজের ঐতিহাসিক এন আর সেন প্রেক্ষাগৃহে। আজ কলকাতা কলতানের বিশেষ এই পর্বে আমরা সাক্ষী এক অনন্য মুহূর্তের। আমি উৎসব সিনহা, সঙ্গে আছি আপনাদের। পুরনো কলকাতার গল্প সোসাইটি আজ হেরিটেজ সম্মান 2026

0: ভূষিত করছে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন বা ISNA ইসনাকে। বাংলার বিজ্ঞান চেতনার যে বৌদ্ধিক উত্তরাধিকার আমাদের গর্ব, আজ তাকেই কুর্নিশ জানানো। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা, পুরনো কলকাতার গল্প সোসাইটির সম্পাদিকা স্বর্ণালী চট্টোপাধ্যায় জানালেন হেরিটেজ অ্যাওয়ার্ড 2026 জন্য ইসনাকে কিভাবে তারা বেছে নিয়েছেন।
1: ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, কিন্তু যেটা পিছনে থেকে একটি জাতি একটি দেশের পিছনে তার ঐতিহ্যকে রক্ষা করে চলে, তো সেই ক্ষেত্রে আমরা রাজাবাজার সায়েন্স কলেজের ইসনা এই যে সংস্থাটি এটিকে এবার বেছে নিয়েছি। কারণ এনারা প্রায় 100 বছর ধরে এই কাজটি করে চলেছেন। এর মধ্যেখানে তো অনেক কিছু হয়েছে, আমরা যদি ইতিহাস ভাবি, মধ্যেখানে স্বাধীনতা এসেছে, তারপর আরও অনেক এখানে ঝড় ঝঞ্ঝা গেছে শহরের বুকে, কিন্তু কোনোভাবে কিন্তু ইসনার কাজ বন্ধ হয়নি। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের সম্পর্কে এই যে সূচনা দেয়া, এদের তাদেরকে একটা সমানে চেতনা তৈরি করা, সেই কাজটি কিন্তু ইসনা করে চলেছে, এবং সেটি একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই কারণে এটিকে আমার মনে হয় অনেক আগেই দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা সেই কাজটি সেই জন্য এবার বেছে নিয়েছি, এই অর্গানাইজেশনকে বেছে নিয়েছি।
0: আমাদের সাথে কথা বললেন পুরনো কলকাতার গল্প সোসাইটির কোষাধ্যক্ষ এবং চৌবাগা হাইস্কুলের শিক্ষক ডক্টর জয়ন্ত সেন। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসের সাথে বিজ্ঞানের যে এই মেলবন্ধন, এটাকে কিভাবে দেখছেন?
2: দেখুন, আমার ধারণা অনুযায়ী সংস্কৃতি বলতে মানুষের এমন কিছু কর্মপদ্ধতি যেটা প্রতিদিন চলে, এমন কিছু চিন্তা যেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, এবং এটার মধ্যে থেকে যদি কোনো দক্ষতা বা স্কিল তৈরি হয় তাহলে সেটাকে আমরা সংস্কৃতি বলি। এবং এই সংস্কৃতি সবসময় কিন্তু পজিটিভ, অর্থাৎ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, ফলে এর মধ্যে বিজ্ঞান নিহিত থাকবে, এটা খুব স্বাভাবিক। কলকাতার মধ্যে যে সমস্ত বিজ্ঞানীদের আমরা পেয়েছি, আচার্য প্রফুল্লচন্দ্র থেকে আরম্ভ করে জগদীশচন্দ্র বসু, বহু বিজ্ঞানীকে আমরা, সত্যি কথা বলতে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতায় যে সমস্ত বিজ্ঞানীরা প্রতিষ্ঠিত হয়েছেন বা যাদেরকে আমরা পড়েছি বা যাদের বিজ্ঞানকে আশ্রয় করে আমরা সমৃদ্ধ হয়েছি, সেই সংখ্যাটা এতটাই বেশি, এবং প্রত্যেককে আমি দেখেছি যে তাদের লেখার মধ্যে কিন্তু, এমনকি সত্যেন বোস উনি নিজে ভালো মিউজিক বাজাতে পারতেন, তো ফলে সংস্কৃতিটা কিন্তু তার মধ্যে থেকেই একটা ধারাবাহিকতা লাভ করেছে। সুতরাং এই সংস্কৃতির সাথে বিজ্ঞানকে আমি যদি যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা একটা দারুণ ঐতিহ্যের মধ্যে আসতে পারবো, এবং সেটা পারা সম্ভব হয়েছে, এবং সেটা হয়েছে বলেই কলকাতা কিন্তু সংস্কৃতির পীঠস্থান হয়েছে। ফলে এই সংস্কৃতির পীঠস্থান হওয়ার ক্ষেত্রে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের একটা বড় ভূমিকা রয়েছে।
0: আজকের দ্রুত পরিবর্তনশীলতার এই ডিজিটাল কলকাতায় আপনাদের সোসাইটি কিভাবে তরুণ প্রজন্মকে শহরের ঐতিহ্য বা শিকড়ের সাথে যুক্ত রাখে?
2: নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে গেলে যেভাবে তাদেরকে ঐতিহ্যের প্রতি আকর্ষণের মধ্যে আনতে হবে, সেক্ষেত্রে পুরনো কলকাতার গল্প নানা রকম কাজ করছে, এবং তার প্রধান এটাই হচ্ছে যে সরাসরি ফিল্ডে আসো, অর্থাৎ ভূমিতে এসে দেখো, চেনো এবং জানো। কলকাতার যে সমস্ত ঐতিহ্য বাড়িগুলো রয়েছে, ঐতিহ্য রাস্তাগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে আমরা রেগুলার, আমরা আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে বা কম বয়সী নতুন যে সমস্ত প্রজন্ম রয়েছে তাদেরকে নিয়মিত কিন্তু আমরা এরকম ভ্রমণ করাই। এছাড়া কলকাতার আশেপাশে পূর্ব কলকাতার জলাভূমি আছে, রামসার সাইট এটা অ্যাকচুয়ালি, সেখানেও প্রতিদিন বা প্রতিনিয়ত ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয় এবং ওই জায়গাটা সম্পর্কে জানানো হয়, কেন ওটা তৈরি হয়েছে, এবং কলকাতার যে সমস্ত বর্জ্য পদার্থগুলো প্রতিদিন প্রায় 4,500 টন সলিড ওয়েস্ট সেটা প্রতিদিন এসে পড়ছে, সেগুলো কিন্তু কীভাবে নিষ্কাশিত হয়েছে সেটাও কিন্তু আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করছি। যতক্ষণ না ও হেরিটেজকে চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কোনো, কারণ কি অনেকের কাছেই মনে হয় এটা একটা ভাঙা বাড়ি, কিন্তু এই ভাঙা বাড়ির মধ্যে যদি বলা হয় যে এখানে এই বাড়িতে বিদ্যাসাগর মহাশয় প্রথম উনি ক্লাস শুরু করেছিলেন, এই বাড়িটিতে বিদ্যাসাগর মহাশয়ের পদস্পর্শ পেয়েছে বাড়িটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একটা মাহাত্ম্য আলাদাভাবে তৈরি হয়, ফলে সে তখন সেই ভাঙা বাড়ির প্রতি তার একটা শ্রদ্ধা তৈরি হয়। ঠিক একই রকমভাবে কলকাতায় এমন প্রচুর রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হেঁটে গেছেন যখন 1905 সালে বঙ্গভঙ্গের যখন প্রতিবাদে রবীন্দ্রনাথ যখন হাঁটছেন যে রাস্তা দিয়ে, সেটাও আমরা কিন্তু পদব্রজে কিন্তু আমাদের যে সমস্ত সদস্য এবং নতুন জেনারেশন তাদেরকে কিন্তু চেনানোর চেষ্টা করেছি।
0: বিজ্ঞানের সাথে সংস্কৃতির বিচ্ছেদ নয়, বরং এক চিরকালীন যুগলবন্দি। এই ছিল 1935 সালে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন বা ইসনা প্রতিষ্ঠার মূল দর্শন। ইসনার যাত্রাপথ নিয়ে বললেন সংস্থার সভাপতি অধ্যাপক বিকাশ চক্রবর্তী।
3: তখন প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর পিসি রে, মানে প্রফুল্লচন্দ্র রায়, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ইউএন ব্রহ্মচারী এস সি ল এরা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রফেসর এম এন সাহা, প্রফেসর বিধুভূষণ রায় এরা দুজনের সেক্রেটারি ছিলেন, প্রফেসর এন আর সেন ট্রেজারার ছিলেন। এইভাবে শুরু হলো 1935-এ, এবং তারপরে তো অনেকেই এখানে এসছেন যারা হয় প্রেসিডেন্ট অথবা অন্যান্যভাবে জড়িত ছিলেন, তারা কেউ কেউ কন্ট্রিবিউট করেছেন। এবং এটার একটা শুরু থেকেই মুখপত্র ছিল সায়েন্স অ্যান্ড কালচার জার্নালটা, তাতে অনেকে কন্ট্রিবিউট করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস করেছেন এবং ভাটনাগর, প্রফেসর ভাটনাগর করেছেন। এই হেরিটেজ এটা তো সত্যি সত্যি মানে ঈর্ষণীয় একটা হেরিটেজ, এবং এটা কন্টিনিউয়াসলি চলেছে।
0: আজকের ডিজিটাল যুগে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার সঞ্চার, সিঞ্চন ও লালনের জন্য পুরনো কলকাতার গল্প সোসাইটি হেরিটেজ সম্মানে সম্মানিত করছে ইসনাকে। সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জানালেন সংস্থার সম্মানিত সচিব ডক্টর অমিত কৃষ্ণ দে।
4: আমাদের যে উদ্দেশ্য যেটা আপনি বললেন, সেইটা হচ্ছে বিজ্ঞান মানসিকতা তৈরি করা। সেই বিজ্ঞান মানসিকতা তৈরি করা নিয়ে কিন্তু আমরা আজকে 91 বছর ধরেই লড়ে চলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটি কোর্স করি যেটা হচ্ছে বিজ্ঞান সাংবাদিকতা অন অ্যান্ড মিডিয়া প্র্যাকটিস নাম দিয়ে। এইটা আমাদের 1983 থেকে চলছে। আমাদের ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা তৈরি করতে শেখাই, বিজ্ঞান মনস্ক হতে চেষ্টা করি। এটা আমরা অনলাইনে এখন করছি, আগে অফলাইনে হতো। সুতরাং ডিজিটালে মোডটাকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমরা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া, এখন রিসেন্টলি যেমন এআই এর ওপর আমরা খুব জোর দিয়েছি, এআই ইন সায়েন্স কমিউনিকেশন বলে একটা কোর্স আমরা চালু করছি। তা আমরা এইগুলো করছি, এবং এইগুলো ছাত্রছাত্রীরা, এগুলো আমাদের যে বিজ্ঞানের ছাত্রছাত্রী হতে হবে তার কোনো মানে নেই, তারা গ্র্যাজুয়েট হতে হবে এবং যে কোনো বয়সের ছেলেমেয়েরা এটা শিখছে। সুতরাং প্রতি বছর আমাদের দুটি কোর্স হয়, একটি বেসিক একটি অ্যাডভান্স, দুটো ভাগ করে করে 6 সপ্তাহ এই কোর্সটা চলছে। এর সঙ্গে আমাদের কিছু কিছু বক্তৃতা হচ্ছে, এন্ডাওমেন্ট লেকচার, যেমন পিসি রায়, এম এন সাহা, এস এন বোস, এই বক্তৃতাগুলো খুব বিশিষ্ট এমিনেন্ট যারা আছেন বৈজ্ঞানিক, তারা লেকচার দেন। তাছাড়া কিছু ডেজ আমরা অবজার্ভ করি, যেমন আজকে আমাদের আর্ট ডে আমরা অবজার্ভ করছি, ধরিত্রী দিবস, তেমনি এনভায়রনমেন্ট ডে করি, ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করি। এগুলো বিভিন্ন সংস্থার সঙ্গে হয়। আর যেটা হয়, আমাদের কিছু পাবলিকেশন আমরা করছি, শুধু সায়েন্স অ্যান্ড কালচার নয়, আমরা কিছু সায়েন্স কমিউনিকেশন নিয়ে পাবলিকেশন করেছি, যেমন ভিস্তাস অফ সায়েন্স কমিউনিকেশন, এলিমেন্টস অফ সায়েন্স কমিউনিকেশন, কমিউনিকেটিং সায়েন্স, স্যার পিসি রায়ের ওপর একটা বই, কিছু ডকুমেন্ট্রি ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু তৈরি করছি। আর সায়েন্স অ্যান্ড কালচার তো একটা মুখ্য পত্রিকা যেটা 1935 থেকে হয়ে চলেছে।
0: যে সময়ে দাঁড়িয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহারা সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার কাজ শুরু করেছিলেন, তা ছিল পরাধীন ভারতে মুক্ত চিন্তার এক অমোঘ হাতিয়ার। আজও সেই প্রাসঙ্গিকতা বিন্দু মাত্র ম্লান হয়নি। সায়েন্স অ্যান্ড কালচার জার্নালটি আজও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে পৌঁছে দিচ্ছে। সেই বিখ্যাত জার্নাল এবং ইসনার অন্যান্য পত্রিকার সম্পর্কে বললেন ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রশান্ত কুমার বসু।
5: আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। সেই অর্থে সায়েন্স অ্যান্ড কালচার, যেটা বলতে গেলে ইসনার বিশিষ্ট পত্রিকা এবং যেটা সারা ভারতে কেন সারা বিশ্বের প্রচার, সেই পত্রিকাটির সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। ভারতবর্ষের কালচারাল দিকটার সম্পর্কেও অনেক কিছু লেখা এর মধ্যে বেরিয়েছে, বেরোচ্ছে, আগামী দিনেও বেরোবে। সময় পাল্টেছে, এখন তো মুঠোফোন এসে গেছে, এখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। তো 4-5 বছর আগে যখন করোনা আমাদের আক্রমণ করলো, সেই সময় আমাদের সেক্রেটারি বা অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, আমরা বৃষ্টির দিনে মিটিংয়ে বসেছিলাম, হঠাৎ আমাদের মধ্যে প্রস্তাব ওঠে যে আমরা এই ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে দুটো ই পেপার বার করি না কেন। তো এবং সবাই দেখলাম এক কথায় রাজি হলেন, এবং নাম দুটো একটু বিশিষ্ট, যেমন আমাদের

ইংরেজি পত্রিকাটার নাম সাইন্টিফিকা কমিউনিকা, এটা অনেকে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার সঙ্গে তুলনা করেন। আর বাংলা নামটা, সেও আমাদের এক ভাইস প্রেসিডেন্টের দেওয়া, বিজ্ঞান কহন। এবং আমরা বছরে দুটি করে ইংরেজি, দুটি করে বাংলা বার করি। এবং সত্যি কথা বলতে কি, সায়েন্স অ্যান্ড কালচার তো আছেই, ইসনা সায়েন্স অ্যান্ড কালচার সমার্থক শব্দ, কিন্তু গত 4-5 বছরে আমরা এই দুটি ই পেপার করে যেরকম

0: পারে না, তার জন্য বিশিষ্ট বিজ্ঞানী হতে হবে, অধ্যাপক হতে হবে। কিন্তু এই আমাদের ই পেপার দুটোতে আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের নিয়ে লেখানো, তারপর আমাদের অন্যান্য বিজ্ঞানী সাংবাদিক অনেকেই এর মধ্যে লেখেন, এবং এর মধ্যে এই দুটো পপুলার হয়েছে। আশা করব আগামী দিনে এটা আরও বেশি জনপ্রিয় হবে যদি সবাই মিলে সহযোগিতা করেন।
1: প্রশান্তবাবু আরও জানালেন ইসনার এই দীর্ঘ যাত্রাপথে হেরিটেজ অ্যাওয়ার্ড 2026 কতটা গুরুত্বপূর্ণ।
0: আমরা নিজেরা একটু মানসিকভাবে উত্তেজিত। পুরনো কলকাতার গল্প সম্পর্কে আপনারা জানেন, প্রতি বছর এই হেরিটেজ ডে উপলক্ষে যেহেতু ওদের নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে পুরনো কলকাতার গল্প, সুতরাং হেরিটেজের সঙ্গে ওদের একটা সম্পর্ক রয়েই গেছে। ওরা সুন্দরবন অঞ্চলে, মানে একদম দুস্থ গ্রামাঞ্চলে সেলাই ঘর বলে একটি প্রকল্প গড়ে তুলেছেন। এছাড়া ওরা বাচ্চাদের জন্য একটি স্কুল করেছেন, তার নাম হচ্ছে বর্ণপরিচয়। তো সে বর্ণপরিচয় একেবারে দুস্থ এই গ্রামের এ তাদেরকে উপযুক্ত পরিমাণে শিক্ষা দেওয়া হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা যে শুধু এই কাজেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন তা নয়, ওরা পরিবেশ নিয়েও অনেক কাজ করেন আর কি। আমাদের সঙ্গে ইসনার সঙ্গে এর আগেও একটা অনুষ্ঠান হয়েছিল, তাতে আমরা জানতে পেরেছিলাম যে ওরা সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে প্রায় 50,000 স্যাপলিং ওরা প্ল্যান্ট করেছেন। ওদের সাম্প্রতিক কাজের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এই যে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি, যেটাকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস বলা হয়, সে নিয়ে ওরা প্রচুর কাজকর্ম করছেন। সুতরাং বলা যেতে পারে বিশেষভাবে সক্রিয় একটি রেজিস্টার্ড সোসাইটি যারা নানা দিকে নিজেদের ব্যাপৃত করে রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে যারা হেরিটেজ তকমাধারী যে সমস্ত সংস্থা বা পার্সোনালিটি, তাদেরকে ওরা প্রতি বছর পুরস্কৃত করেন। আজকের অনুষ্ঠানটার একটা আলাদা মাত্রা পেয়েছে যেহেতু পুরনো কলকাতার সভ্য সভ্যরাও আজকে উপস্থিত আছেন, তারা আজকে উপস্থিত থেকে আমাদের ইসনার কর্মকর্তাদের হাতে এই হেরিটেজ সম্মানটা তুলে দেবেন। এটা আমাদের পক্ষে একটা বিশেষ গর্বের বিষয়। এই সম্মান আমাদের আগের দিকে এগিয়ে যাওয়াতে আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং নতুন কর্মপ্রণালী কার্যপদ্ধতি গ্রহণ করতে আমাদের হয়তো সাহায্য করবে।
1: আজকের অনুষ্ঠানে পুরনো কলকাতার সেই স্মৃতিচারণ আর আধুনিক বিজ্ঞানের অগ্রগতির যে মেলবন্ধন আমরা দেখছি তা এক কথায় অতুলনীয়। সল্টলেক থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন মৌক্তিক সেনগুপ্ত। শুনে নেব তার কাছ থেকে অনুষ্ঠান কেমন লাগলো সেই সম্পর্কে।
2: মানে আমি আজকালকার জেনারেশনের হয়ে যে আজকের দিনেও যে এত সায়েন্স কমিউনিকেশন নিয়ে কাজ হচ্ছে, নতুন পরবর্তী জেনারেশনের কথা ভাবা হচ্ছে, ইজিলি জিনিসটা কমিউনিকেট করা হচ্ছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। বিভিন্ন পত্রিকার মাধ্যমেও যেরকম বিজ্ঞান কহন, সায়েন্টিফিক কমিউনিকা, সায়েন্স অ্যান্ড কালচার, এই ম্যাগাজিনের থ্রু দিয়ে যে সায়েন্সের প্রচারটা হচ্ছে, এটাই মানে ওই যে বিভিন্ন সায়েন্টিস্ট তাদের লেগেসিকে একটা স্মরণ করা আর কি।
1: মানুষের তৈরি চেতনার এই হেরিটেজ অক্ষয়, যে আলাপ আমরা আজ এখানে শুনলাম তা এক দীর্ঘস্থায়ী আলোকবর্তিকার পথ। রাজাবাজার সায়েন্স কলেজের এই প্রেক্ষাগৃহ আজ সাক্ষী থাকলেও বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার এক অঙ্গীকারের। আজকের মতো এখানেই বিদায় নেওয়ার পালা। কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা।
3: শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 590 কিলোহার্টজে। এখন শুনবেন লালন গাথা।

জাত পাত মানুষে মানুষে ভেদাভেদ, আর শতাব্দী প্রাচীন সংস্কার কুসংস্কারের বেড়াজাল, সব কিছুর বিপরীতে লালন এক নাম। লালনের কথা, লালনের গান, লালনের গানের গূঢ় তত্ত্ব অনুধাবন বোধ করি আরেক শতাব্দী পার হয়েও

সম্ভব হবে না। তবু নিরন্তর তাকে ঘিরে তার গানের অর্থের মর্ম ভেদ করে তুলে আনা তার মনের মানুষের সেই আকর, যেখানে লালন মানুষে মানুষে বন্ধন সৃষ্টি করতে পেরেছিলেন। সে বন্ধন ঘৃণার নয়, যা ভেদ করে দেয়, যা বেড়া তুলে দেয়, সে বন্ধন ভালোবাসার। তাই লালন কি যা সংসারে নেহাতি অবান্তর হয়ে আছে মানুষের মনে। প্রথম গানটি অমল পালের কণ্ঠে, অমর পালের কণ্ঠে সব লোকে কয় লালন কি যাত সংসারে।

লালুনকে নিয়ে বিস্ময়ের শেষ নেই। লালুনকে নিয়ে তার সমসাময়িক সময়ের যে চর্চা, সে চর্চার মধ্যে ছিল অনেক রকম আঘাত। কিন্তু সেই সামাজিক আঘাতের বিপরীতেও মানুষটি দাঁড়িয়েছিলেন দৃঢ়ভাবে। তাই লালুন কি যাত সংসারে তার গানের কথায় ঘুরে ফিরে বিভিন্নভাবে এসেছে। তিনি খুঁজে গেছেন মনের মানুষ। হিন্দু মুসলিম বিবাদ ভেদাভেদ অস্বীকার করে মানুষকে যে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, সে কারণেই কি লালুন আজও সব মানুষের অন্তরে একইভাবে রয়ে গেছেন? এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন গবেষক, প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন নানা শ্রেণীর, নানা দেশে নানান আকর্ষণধারী মানুষ। তবে তার দর্শনে গুরুর স্থান অপরিহার্য। তিনি নিজে ছিলেন সিরাজ শাহের শিষ্য হিসাবে, যার নির্দেশে বাউল সাধনায় দীক্ষিত হলেন। আর তারপর এই মনের মানুষ বা অচিন পাখির সন্ধানে লালুন পরমাত্মার সন্ধানে বাইরে না খুঁজে নিজের ভেতরে সেই অনুভবী শক্তিকে গভীর থেকে গভীরে খুঁজেছেন। মানুষের সাথে মানুষের দূরত্ব ঘোচাতে বুকে টেনে নিয়েছেন। তাই তার কাছে এই জাতপাতের প্রশ্ন কখনো হাস্যস্কর, কখনো তাকে গভীরভাবে ভাবিয়েছে কি? সে কারণেই কি তার গানে বারবার সব লোকে কয় লালুন কি জাত সংসারে এ কথা ঘুরে ফিরে আসে? তৎকালীন সমাজে দাঁড়িয়ে অন্তজ প্রান্তজ মানুষ হয়ে এই বিরাট শ্রেণীর মোকাবিলা করা, সমস্ত মানুষের ঘৃণার ওপারে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করা, ঘর বুনে চলা কি করে সম্ভব ছিল একা, এ বিষয় আজও বিস্মিত করে আমাদের। গীতা চৌধুরীর কণ্ঠে পরের গান।

সব লোকের সব প্রশ্নের বিপরীতে এক মানব সত্তা লালন ফকির। লালন মানুষে মানুষে বন্ধন সৃষ্টি করার কাজে জাল বুনেছেন, যেমন করে ঘরামি ঘরের চালে ছায়, তেমনি করে তিনি এক পরম বিশ্বাসের আস্থার ভালোবাসার হাত রেখেছিলেন সেই বিপন্ন মানুষদের মনে বুকে আর তাদের চলার পথে। লালন গাথা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

দুপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে নানান কথা ভাগ করে নিতে স্টুডিওর এ প্রান্তে রয়েছি তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? প্রতিটি দিন যায় নানান কাজে নানা ভাবনায়, কখনো হেলায় ফেলায়, কখনো দুর্দান্ত ব্যস্ততায়। তারই মধ্যে চারপাশে ঘুরতে থাকে কত ঘটনা, কতটুকুই বা জানা হয় আমাদের, কটাই বা ফিরে দেখার অবকাশ হয়। কিন্তু এই আজ সন্ধ্যায় পরন্ত বিকেলে ঘরমুখী মানুষের ভিড় যখন ঠিক ঘরে ফেরা পাখিটির মতন, তখন এ নরম আলোয় আপনাদের সঙ্গে প্রতিদিন আমরা ঝুলি খুলে বসি নানান স্বাদের টুকরো টুকরো খবরের মালা গেঁথে। আজও তেমনি রয়েছে নানান দিকের নানান খবর। অবশ্যই জন্মদিনের পাতায় চোখ রাখব। আজ জন্মদিন স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা মতিলাল নেহরুর, বলবো তাঁর কথা। থাকবে আমাদের চারপাশের চেনা অজেনা জগতের কিছু বিস্ময়কর ঘটনা, আর রয়েছে আগ্নেয়গিরি নিয়ে চমকপ্রদ কিছু তথ্য। না না, ভূমিকম্পে আপনাদের দুলিয়ে দেওয়া নয়, বরঞ্চ একটু সচেতনতার কথাই তুলে ধরব। থাকবে গ্রীষ্মের কিছু সাবধানতার সঙ্গে এই গ্রীষ্মে মৌসুমি ফল, আমের ভালো মন্দের কথা। আর রয়েছে কফি নিয়ে কিছু নতুন নতুন উঠে আসা খবর। এই সব কিছু নিয়ে সাজিয়ে থাকবো আপনাদের সঙ্গে, আর অবশ্যই আপনাদের জন্য থাকবে গান। প্রথমেই চলে যাই একটা ভালো লাগা গানে, তারপর না হয় সবিস্তারে কথা হবে শিল্পী শ্রেয়া ঘোষাল।

আজকের সময়টা পিছিয়ে নিয়ে যাচ্ছে সেই স্বাধীনতা আন্দোলনের উত্তপ্ত দিনগুলিতে। কিন্তু কেন? কারণ আজ স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মতিলাল নেহরুর জন্মদিন। 1861 সালের আজকের দিনে আগ্রাতে তার জন্ম। ছোটবেলায় পিতৃহীন হলেও নিষ্ঠা আর অধ্যবসায় সম্বল করে পড়াশুনোটা ঠিক চালিয়ে যান। আগ্রা, ক্ষেত্রী ও এলাহাবাদে কঠিন সংগ্রামের সঙ্গে কেটেছে তার শৈশব। পরবর্তীকালে অবশ্য তিনি আইন পড়ে একজন সফল ব্যারিস্টার হিসেবে প্রতিষ্ঠিত হলেন। তবে ব্যক্তিগত সাফল্যেই তিনি থেমে থাকলেন না, থাকতে পারলেন না। কারণ ওই যে বন্দী দেশ, দেশের স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে তাই রাজনীতিতে এলেন, দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন। স্বাধীন ভারত ও স্বরাজের দাবি জোরদার হলো তার কণ্ঠে। মহাত্মা গান্ধীর সঙ্গে সত্যাগ্রহ এবং লবণ আইনের বিরুদ্ধেই অবশ্য আন্দোলন করেছিলেন তিনি। 1928 সালে তার নেতৃত্বে প্রণীত নেহরু রিপোর্ট ছিল ভারতের সংবিধান গঠনের প্রথম দিকের গুরুত্বপূর্ণ খসড়া। তিনি শুধু স্বাধীনতা সংগ্রাম অথবা রাজনীতিবিদ না, শুধু এটুকুতেই তিনি সীমাবদ্ধ থাকেননি বা তার পরিচয় পরিবৃত্ত হয়নি। এর বাইরেও মানুষ তাকে জানে সুলেখক হিসাবে। তার লেখনীতে ফুটে উঠত দেশপ্রেম এবং গণতান্ত্রিক চিন্তা চেতনার বলিষ্ঠ কণ্ঠ, যা মানুষকে, বহু মানুষকে উদ্বুদ্ধ সংঘবদ্ধ করেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আপনাদের জন্য পরের গান শিল্পী মান্নাদের কণ্ঠে।

ইচ্ছে তো করে দেশ বিদেশে বেরিয়ে পড়ি, কিন্তু কতটুকুই বা সাধ্য বলুন। নিশ্চয়ই মাথা নাড়ছেন, একেবারেই আপনার জন্যও তাই। কতটুকুই বা জানি, বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, কিন্তু চোখ কান খোলা রাখলে জানা তো যায় অনেক কিছুই। নাই বা হলো যাওয়া সব জায়গায়, তবু মানুষ চোখে বেশ একটা ভ্রমণ হতে পারে। এই যেমন এই পরন্ত বিকেলে আপনাদের নিয়ে আমি বেরিয়ে পড়তে চাই একটু চেনা জগতের বাইরে, অচেনা গণ্ডিতে। প্রথমেই আসি এক অভূতপূর্ব ভৌগোলিক বিস্ময়কর তথ্যের কল্পে। না না, কথাটা খুবই তাত্ত্বিক শোনালেও ব্যাপারটা তেমন নয়। আসলে বলছিলাম বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি মোনাকোর কথা। প্রায় 2 বর্গ কিলোমিটার আয়তন, ঠিকই শুনছেন, মাত্র 2 বর্গ কিলোমিটারের মতন এ দেশটির আয়তন। এতটাই ছোট যে কি আর বলি, ধরুন একটি স্টেডিয়াম, একটি খেলার স্টেডিয়ামের মতো তার আয়তন। অথচ এই ছোট্ট দেশে বিলাসিতা পর্যটন এবং অর্থনীতিতে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দেয়। আবার যদি বলি ফিলিপাইনের কথা, এক অনন্য ভূগোলের গল্প আছে সেখানে। সেখানে এমন এক বিস্ময়কর স্থান রয়েছে যেখানে একটি দ্বীপ আছে একটি হ্রদের ভেতরে, আবার সে হ্রদ একটি দ্বীপে, আর সেই দ্বীপটি রয়েছে আরও একটি হ্রদের মাঝে। ওই কেমন ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে ব্যাগ, অমনটা শোনাচ্ছে তাই তো? এই আশ্চর্য গঠনটি প্রকৃতির এক বিস্ময় যা পৃথিবীর খুব কম জায়গাতে দেখা যায়। এই তথ্যগুলো আসলেই বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবী বড় সুন্দর, বৈচিত্র্যপূর্ণ আর রহস্যময়। ওই যে বললাম কতটুকু জানি, কতটুকুই বা সাধ্য হবে ঘুরে আসার, নিজের চোখে দেখে আসার। তবে তার জন্য আকাশবাণী মৈত্রী আছে তো। সারাদিনে কত রকম দেশ বিদেশে বেড়ানোর গল্প, সুলুক সন্ধান, আর তার সাথে আজ সন্ধ্যায় শোনালাম দুটি ছোট্ট দেশের কথা। চলুন ফিরে যাই আবার একটু গানে। ও হ্যাঁ, আজকের গানগুলো একটু অন্যরকম না? সচরাচর আমরা এই সময়গুলোতে যেমন গান শোনাই তার থেকে একটু ভিন্ন হোক না, এই গানগুলো ভীষণ প্রিয়, ভীষণ শোনা। আর এই যে আমি স্টুডিওর বদ্ধ ঘরে থাকলেও আপনারা রয়েছেন বাইরে, দেখুন তো ভালো লাগাগুলো একই রকম সন্ধ্যা সুরে ভেসে যায় কিনা।

বন্ধুরা, গ্রীষ্মের দাবদাহ তো বেশ চোখ রাঙাচ্ছে, কিন্তু তার সঙ্গে গ্রীষ্মের সাথে এক রসনা জুড়ে আছে আমাদের হৃদয় মন জুড়ে। নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি আমের কথা বলছি। এই আমের মরশুম আর বাংলার আম, এ শুধু ফল নয়, এক অনুভূতি। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমের যদি একমাত্র সান্ত্বনা, তা বোধহয় হৃদয় জোড়ানো এই পাকা আম। কিন্তু কেবলই কি হৃদয় জোড়ানো? গরমের দিনে আম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এমনটাই বলছেন আমাদের বিশেষজ্ঞরা। পরামর্শ দিচ্ছেন এই সময়ে অবশ্যই আম রাখুন পাতে। কিন্তু কেন? কেবলই কি স্বাদের জন্য? নিশ্চয়ই না। এতে রয়েছে শরীরকে ঠান্ডা রাখার নানান উপাদান, এছাড়া ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখে, সে তো রয়েছেই। আমে থাকা প্রাকৃতিক চিনি এবং জলীয় অংশ শরীরকে শক্তি যোগায় এই সময় এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে। আমাদের মালদা বা মুর্শিদাবাদের আম তো সারা দেশেই বিখ্যাত। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, বোম্বাই, এসব জনপ্রিয় আমের সাথে কিন্তু পাল্লা দেয় কোহিতুর, বেগম পাসন্ত, সিঁদুরে, গোপালভোগ ইত্যাদি নানান রকম বিরল কিন্তু সুগন্ধি আম, স্বমহিমায় হাজির এরা। তবে একটি কথা মনে রাখতেই হবে, অতিরিক্ত পরিমাণে আম খাওয়াটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়, সে আমরা জানি। কিন্তু তবুও আরেকবার সাবধান করছেন ডাক্তার। বন্ধুরা, পরিমিত পরিমাণে খান, তাহলে স্বাদ গুণ দুটোই বজায় থাকবে। এমনকি আপনি যদি ডায়াবেটিস রোগী হন, তবুও কিন্তু আম একটু আধটু খেতেই পারেন প্রতিদিন, যেহেতু মরশুমের ফল। কাজেই আর চিন্তা কি, গরমে প্রাণ মন ঠান্ডা করে আম খান, সুস্থ থাকুন আর উপভোগ করুন বাংলার রসনা।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
3: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: বন্ধুরা শুনছেন আজ সন্ধ্যায়, চলছে নানান রকম খবর, ছোট ছোট কথা এবং দেশ বিদেশের বেশ কিছু জানা অজানা তথ্য। তবে আগের দুটি গান আমরা শুনে নিয়েছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আরও খবরের ঝুলি খোলার আগে শুনিয়ে নেব পরপর দুটি গান, তালাত মাহমুদের কণ্ঠে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। তাহলে পরপর দুটি গানের পর আবারও আসছি আপনাদের সঙ্গে চমকপ্রদ কিছু কথা ভাগ করে নিতে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরেলা গান নিশ্চয়ই আপনাকে বেশ নস্টালজিক করেছে। আমিও একটু নস্টালজিয়ে ফেলব এই মুহূর্তে আপনাদের। সেটা চলে যাব আমাদের ছোটবেলার ভূগোলের পাঠে। ভাবছেন তো তাতে আবার নস্টালজিয়া আর কি? মানে আমি যদি এখন ঘুমন্ত আগ্নেয়গিরির কথা বলতে বসি তাহলে তো আপনারা সবাই বলবেন ও তো সবাই জানি, সবাই পড়েছি। কিন্তু আধুনিক কালের গবেষণাপত্রে ভূবিজ্ঞানীরা বলছেন এই ঘুমন্ত আগ্নেয়গিরিকে নিষ্ক্রিয় বা মৃত বলে একেবারেই ভাবা যায় না, হয়তো কিছুকাল তিনি ঘুমিয়ে থাকেন। আসলে গবেষণা বলছে যে কোনো সময় তারা জেগে উঠতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক গবেষণায় গ্রিসের মেথানা আগ্নেয়গিরিকে নিয়ে বিজ্ঞানীরা নতুনভাবে তুলে এনেছেন কিছু তথ্য। বহু হাজার বছর ধরে শান্ত থাকার পরেও এই আগ্নেয়গিরি ভেতরে ভেতরে ধীরে ধীরে জমা করছে ম্যাগমা। আরও জানা যাচ্ছে ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে উঠতে না পেরে ভেতরে জমে আগ্নেয়গিরিকে ঘুমন্ত অবস্থায় রাখে, যা দেখে অনেককালের সুপ্ত আগ্নেয়গিরি দেখে হয়তো জনবসতি ধীরে ধীরে এগিয়ে যায় তার কোল ঘেঁষে। কিন্তু বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরের প্রস্তুতি কিন্তু চলতেই থাকে। গ্রিসের এই আগ্নেয়গিরির ইতিহাস বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন প্রায় 7 লক্ষ বছরের মধ্যে দীর্ঘ বিরতির পরেও এটি সক্রিয়। অর্থাৎ নিষ্ক্রিয় শব্দটি আগ্নেয়গিরির ক্ষেত্রে একেবারেই নিরাপদ নয়। ভূবিজ্ঞানীরা আরও বলছেন আগ্নেয়গিরি দীর্ঘদিন চুপচাপ থাকলেই ফুলে যাওয়া চলবে না, কারণ তা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পেরে গড়ে দিতে পারে নতুন ধ্বংসের ইতিহাস। কে না জানে নীরবতার আড়ালেই লুকিয়ে থাকতে পারে বিশাল শক্তি। পরের গান রইল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বন্য বন্যই অরণ্য ভালোর পর আরেকটি ভালো খবরও আপনাদের শোনাই। আচ্ছা, আপনার কি আমার মতো ব্ল্যাক কফি পানের অভ্যেস আছে? ভাবছেন তো এই প্রচণ্ড গরমে ব্ল্যাক কফি পানের অভ্যেসের কথা বলছি? নিশ্চয়ই সাংঘাতিক অপকারিতা তার, কিন্তু একেবারেই না, ঠিক উল্টোটি বলবো। জানেন কি, আপনার প্রতিদিনের কফি পানের অভ্যেস আপনার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কফি পানকারীদের অন্ত্রে একটি উপকারী ব্যাকটেরিয়া লাসনিব্যাক্টার অ্যাসকারোলাইটিকাসের পরিমাণ বেশি থাকে। হাজার হাজার মানুষের উপর করে দেখা গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করছেন কফি পানকারীদের শরীরে এক গুড ব্যাকটেরিয়া অনেক বেশি সক্রিয়। এ গুড ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া শরীরে বিউটাকারেট নামে এক উপকারী উপাদান তৈরি করে, যা অন্ত্রের কোষকে শক্তিশালী করে, প্রদাহ কমায় এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। আরও আশ্চর্যের বিষয়, ক্যাফিনযুক্ত হোক বা ডিক্যাফ কফি, উভয় ক্ষেত্রেই কিন্তু উপকারী প্রভাব পাওয়া যাচ্ছে। অর্থাৎ কফির ভেতরে থাকা পলিফেনল নামক উপাদানই মূলত এই ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে। তবে বিশেষ

বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত নয়, তা বলে পরিমিত পরিমাণে এর উপকার পাওয়া যায়। তাই এক কাপ কফি শুধু আপনাকে সতেজই করে না, আপনার শরীরকে ভেতর থেকে নীরবে কাজ করিয়ে সুস্থ সুন্দর রাখে। তাই নিয়মিত ব্ল্যাক কফি পানের অভ্যেস একদম ছাড়বেন না, বরং সে অভ্যেস ভালো। যেতে যেতে

সময় একেবারে শেষ বন্ধুরা, আজ সন্ধ্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সবাই।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, শুভ সন্ধ্যা। মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক বন্দ্যোপাধ্যায় আজ স্টুডিওতে উপস্থিত। নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। তো কি কি খবর আজকে বলবো সেটার একটু পূর্বাভাস দিয়ে দিই। যেখানে আইএসএলে এইচ চারি নন্দর দাপটে মুম্বাইকে হারিয়ে মোহনবাগানকে টপকে শীর্ষে পৌঁছালো ওয়েস্টবেঙ্গল।

এছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের খবর, যেখানে 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছল আর্সেনাল। আইপিএলের খবরে সঞ্জুর ব্যাটে জয় পেল চেন্নাই অক্ষরের দিল্লিকে হারিয়ে। এছাড়াও থাকছে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতল আদ্রিয়ান কর্মকার। আইপিএলের ফাইনালের ভেন্যু চেঞ্জ হয়ে অর্থাৎ বেঙ্গালুরুর থেকে সরে গিয়ে এখন নতুন স্থান পেয়েছে আহমেদাবাদে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 2 মাস মাঠে না নেমেও এখনও সিংহাসন ভারতীয়দের দখলে।

প্রথমেই যে খবর বলবো তা হলো আইএসএলের খবর, যেখানে সুপার সাবে বাজিমাত করা অভ্যাস হয়ে গেছে ইস্টবেঙ্গলের। কারণ মঙ্গলবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও সেই একই ছবি আমরা দেখতে পেলাম। আরও একবার পরিবর্ত হিসেবে নেমে চলে উঠলেন ইউসেফ আজিজেরি। সুপার সাবের তালিকায় নাম জুড়ল নন্দকুমারেরও। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কমব্যাক করল ওয়েস্টবেঙ্গল। হাড্ডাহাড্ডি ম্যাচে 2-1 গোলে মুম্বাই সিটিকে হারিয়ে দিল লাল হলুদ। ম্যাচ জিতে আইএসএল জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে গেল তারা। একের পর এক মরশুমের পয়েন্ট তালিকায় তলানিতেই থাকা চেনা ছবি ছিল ওয়েস্টবেঙ্গলের। তবে এই মরশুম যেন উলট পুরাণ। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ওয়েস্টবেঙ্গল। গত ম্যাচে জোড়া গোল করলেও এদিন প্রথম একাদশে ছিলেন না ইউসুফ এজেজারি, তবে প্রথম 11-তে ফেরেন আনোয়ার ও রশিদ। তবে প্রথমার্ধে চেনা ছন্দে একেবারেই দেখা যায়নি ইস্টবেঙ্গলকে, বরং খেলার শুরুর থেকেই ঘন ঘন আক্রমণ শানায় মুম্বাই। 8 মিনিটে লিড নেয় তারা। বা প্রান্ত থেকে লং থ্রো করেন আকাশ মিশ্র, সেই বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা। জটলার মাঝে বল পেয়ে জোরালো শটে গোল করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এরপর অনেক সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি মুম্বাইয়ের ছাংতে বিক্রমরা। বলের দখল এবং ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি ইস্টবেঙ্গল প্রথমাপে। বিপিন সিংহ, পিভি বিষ্ণু, এডমুন্ডারা বিক্ষিপ্ত আক্রমণ গড়ে তুললেও খেই হারিয়ে ফেলেন মুম্বাইয়ের বক্সে এসে। একেবারেই নিষ্প্রভ ছিলেন স্ট্রাইকার অ্যান্টন সয়বাগ। 0-1 গোলেই তাই প্রথমার্ধ পিছিয়ে শেষ করতে হয় ইস্টবেঙ্গলকে। 3 পরিবর্তনেই হলো কামব্যাক। দ্বিতীয়ার্ধে শুরুতে একসঙ্গে 3টে পরিবর্তন করেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার। মাঠে নামলেন মিগুয়েল, ইজেজারি এবং সৌভিক। তুলে নেওয়া হলো জেরি, সয়বার্গ এবং রশিদকে। 56 মিনিটে এডমুন্ডের জায়গায় নামানো হয় নন্দকুমারকে। এই ট্রিকেই বদলে গেল ম্যাচ। 58 মিনিটে পেনাল্টি পেল ইস্টবেঙ্গল। ডান প্রান্ত থেকে বক্সে ঢুকেছিলেন মিগুয়েল, তাকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন মুম্বাইয়ের জনি কাউকো। পেনাল্টি থেকে সমতা ফেরান ইজেজারি। চলতি আইএসএলে নিজের 10 নম্বর গোলটাও করে ফেললেন তিনি। ধীরে ধীরে আক্রমণে আরও ঝাঁঝালো হয় ইস্টবেঙ্গল। 71 মিনিটে আসে দ্বিতীয় গোল। বাঁ প্রান্তে বল পেয়ে কাট করে বক্সে ঢোকার চেষ্টা করেন। তার নেওয়া শট মুম্বাই ডিফেন্ডার বিজয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে এবং জড়িয়ে যায় জালে। এরপর ম্যাচে সমতা ফেরানোর অনেক চেষ্টা করে মুম্বাই, তবে আখেরে কোনো লাভ হয়নি। নির্ধারিত সময়ের 9 মিনিট ইঞ্জুরি টাইম দেন রেফারি। এ সময় বেশ কয়েকটি ভালো সেভ করে মুম্বাইকে গোল শোধ করতে দেয় ইস্টবেঙ্গলের গোলকিপার গিল। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকার অবস্থান, যেখানে মুম্বাইকে হারিয়ে এখন 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল। সমান পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে জামশেদপুর। এক ম্যাচ কম খেলে 9-5-20 পয়েন্ট নিয়ে তাদের চিরাচরিত যে রাইভেল মোহনবাগান। 19 পয়েন্ট নিয়ে 4 ও 5 যথাক্রমে রয়েছে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। আজ আইএসএলে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এবং চেন্নাই। কুড়ি বছর পর ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠল আর্সেনাল। অন্য ফাইনালিস্ট হওয়ার দৌড়ে আজ মাঠে নামছে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। আক্রমণ পাল্টা আক্রমণের কোনো রোমাঞ্চই ছিল না, না ছিল ফুটবল শৈলীর নিপুণ প্রদর্শনীর কোনো ম্যাচ। দুই দলই খেলল নিজেদের পিঠ বাঁচাতে, জাল আগড়ে রেখে তারপর সুযোগ তৈরি করার চেষ্টায়। তবে যেমন খেলা হোক, এই ম্যাচটিতে 1-0 গোলে হারিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদকে আর্সেনাল। প্রথম লেগে 1-1 সমতায় 2 লেগ মিলিয়ে গানারদের জয়ের ব্যবধান 2-1। এই জয়ের পর 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

0: উঠল আর্সেনাল। নিজেদের ইতিহাসে এর আগে শুধুমাত্র 2006 সালেই ফাইনাল খেলেছিল ইংলিশ ক্লাবটি। নর্থ লন্ডনে অ্যাথলেটিকোর মুখোমুখি হওয়ার আগেই মানসিকভাবে এগিয়েছিল আর্সেনাল। চলতি মরশুমে লিগ পর্ব থেকে শুরু করে একটিও ম্যাচ হারেনি মিকেল আর্তেতার এই দল। এমনকি নিজেদের মাঠে খেলা তিন ম্যাচের কোনোটিতে গোলও খায়নি তারা। আজ তাই নিজেদের গোল পোস্ট অক্ষত রেখে অন্তত একটি গোল করার দিনেই যেন বেশি মনোযোগ ছিল আর্সেনাল। দুই লেগ পর্বের এই দেখাতে এমিরেটস 4-0 গোলে হারের দুঃখ স্মৃতি আছে। এই আত্মেতিকর খেলার ধরনও ছিল অনেকটাই রক্ষণ ও মাঝমাঠ কেন্দ্রিক। সেই লড়াইয়ের অবশ্য দুই দলই তাল মিলিয়ে লড়েছে, তবে প্রথমার্ধের শেষ দিকের গোলটা পেয়েছে স্বাগতিকেরাই। ভিক্টর গিওরিকেসে বাড়ানো বল কোনা কোনে শট নিয়েছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বাঁদিক থেকে ঝাঁপিয়ে সেই শট প্রতিহত করেন অ্যাথলেটিকো গোলকিপার ইয়ান ও ব্ল্যাক, তবে বল বিপদমুক্ত করতে পারেননি। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা বুকায়ো সাকা ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন। এবারে চ্যাম্পিয়ন্স লিগে এটি সাকার তৃতীয় গোল, অক্টোবরের পর এই প্রথম। বলের দখল, শট ও সুযোগ তৈরিতে অনেক বেশি ব্যবধানে এগিয়ে না থাকলেও সাকার এই গোলের সুবাদে উজ্জীবিত হয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনাল রক্ষণে কিছুটা চাপ তৈরি করে অ্যাথলেটিকো। 51 মিনিটে গিলিয়ানো সিমিয়ানে শট নেওয়ার দেরি করে সুযোগ নষ্ট করেন, পর মুহূর্তে গ্যাব্রিয়েলের ফাউলেরও শিকার হন। যদিও ভিআর চেক করে জানায় পেনাল্টি দেওয়ার মতো কিছু ঘটেনি। এর 5 মিনিট পর আন্তোয়ান গ্রিজমানের শট আর্সেনালের গোলকিপার ডেভিড রায় রুখে দিলে আরেক দফা হতাশ হয় অ্যাথলেটিকো। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সবথেকে বড় সুযোগ তৈরি করে আর্সেনাল। 66 মিনিটে পিয়েরে ইনকাপিয়ের ক্রস বক্সে পেয়েও গিওরিকেস, তবে গতির ওপর থাকা সুইডিশ ফরওয়ার্ড শট লক্ষ্যে রাখতে পারেননি। ক্রসবারের সামান্য ওপর দিয়ে বল চলে যায়। ম্যাচের বাকি সময় দুই দল চেষ্টা করলেও কোনো গোল হয়নি। শেষ দিকে অঝোর ধারায় শুরু হওয়া বৃষ্টির মধ্যেই জয়োৎসব করে আর্সেনাল। 2006 সালে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যাওয়ার পর আর্সেনাল এবার 30 মে বুদাপেস্টে খেলবে বায়ার্ন মিউনিক বা পিএসজির বিপক্ষে। হ্যাঁ, সেই খবরটি দিচ্ছি আজকে। অন্য ফাইনালে মুখোমুখি হতে চলেছে পিএসজি ও বায়ার্ন। কয়েক বছর আগে হলেও এই দুই ক্লাবের ম্যাচ নিয়ে বেশ কিছু নিউজ খুব একটা আলোচনা হতো না, কিন্তু নতুন যুগের প্যারিস সাঁ জামা অনেক অন্য পর্যায়ে। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা এই মরশুমে সেই দাপুটে ফর্মে ছিলেন না, কিন্তু বড় ম্যাচে লুইস এনরিকের টিম যে কতটা সাংঘাতিক হতে পারে তা টের পেয়েছে খোদ বায়ার্ন। সেমিফাইনালের প্রথম লেগে 5-4 এগিয়ে পিএসজি। যদিও এবার ঘরের মাঠে খেলবে বায়ার্ন, তবুও পিএসজির বাধা অতিক্রম করা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বায়ার্নের জন্য। প্রথম লেগে যে ওপেন ম্যাচ হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন দ্বিতীয় লেগে সেরকম হওয়ার সম্ভাবনা কম। ডিফেন্স শক্তিশালী রেখে মিউনিখের অ্যালিয়ান্স এরিনায় নামবে দুটো টিম। ব্যায়ন অবশ্য এই মরশুমে বাস্তবে কি গোল মেশিন। বুন্দেসলিগায় 32 ম্যাচে তারা 116 গোল করেছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা গোল করেছে 42। হ্যারিকেন অবশ্যই সেরা স্কোরার, শুধু বুন্দেসলিগাতেই তিনি 33 গোল করেছেন। লুইস দিয়াস, মাইকেল ওলিদের সঙ্গে কেনের পার্টনারশিপ ভয়াবহ একটা রূপ নিয়েছে। এবছরে উলিজের যা ফর্ম তাতে অনেকে মনে করছেন বিশ্বকাপে এমবাপের চেয়েও ফ্রান্সের বড় ভরসা হতে চলেছেন তিনি। এনরিকের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বড় ভূমিকা নিতে চলেছে দ্বিতীয় লেগে। এই স্ট্র্যাটেজি ফেল করা মানে এক গোলের ঘাটতি পূরণ বায়ার্নের ফাইনালে যাওয়ার সম্ভাবনাকে আরও জোরদার করে দেবে। প্যারিসের টিমের হয়ে গত সপ্তাহে দারুণ ছন্দে ছিলেন উসমান দেমবেলে। শনিবার লিগের ম্যাচেও বিশ্রাম পেয়েছেন। তার সঙ্গে দুই এক কাওয়ারাজ কেলিয়ার তালমিল কতটা ভালো হয় সেটার উপর নির্ভর করবে পিএসজির জয়ের সম্ভাবনা। তাই আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। দেখা যাক কেমন খেলে এই দুই টিম এবং আর্সেনালের সঙ্গে কাদের দেখা হয় ফাইনালে। এখন শুনবেন ইতিহাসের পাতা থেকে ক্ষণিকের অতিথি, বলছেন রাজীব ঘোষ।
1: যে খেলাগুলিতে শরীরী সংঘর্ষ বেশি হয় সেই খেলাগুলিতেই খেলোয়াড়দের ঝুঁকি থাকে বেশি, যেমন ফুটবল, রাগবি, বক্সিং, কুস্তি, কারাটে, জুডো। কিন্তু ক্রিকেটকে কি এমন খেলার তালিকায় রাখা যায়? বোধ হয় না, কারণ ক্রিকেটে যতটা না শরীরী সংঘর্ষ হয় তার চেয়ে অনেক বেশি সংঘর্ষ হয় ব্যাট ও বলের। এই দুইয়ের লড়াই

তো ক্রিকেট, কিন্তু কখনো কখনো এই দুইয়ের একটি যে প্রায় মারণাস্ত্রে সমান হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া গিয়েছে বহুবার। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই লাল টকটকে চেরির মতো বা সাদা ঝকঝকে চাঁদের মতো দেখতে ক্রিকেটের সিজন বলের কথাই বলছি। ব্যাটসম্যান বা ব্যাটাররা যদি ওই বল ঠিকমতো সামলাতে না পারেন, তাহলে যে তা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে, ফিলিপ হিউজের সেই ভয়ঙ্কর দুর্ঘটনা তো তারই উদাহরণ। কে ভুলতে পারে সেই ঘটনা? 12 বছর আগে নভেম্বরের যে দিনে ফিলিপ হিউজ মাত্র 25 বছর বয়সে মারা যান, সেদিন এক ভয়াবহ ধাক্কা খেয়েছিল ক্রিকেট বিশ্ব। মাথার পাশে হেলমেটের নিচে একটি বাউন্সারের মারাত্মক আঘাতে মৃত্যু হয় তার। সিডনিতে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচে হিউজ একটি হুক করতে গিয়ে মিস করেন, মস্তিষ্কে রক্তক্ষরণ বা সেরিব্রাল হ্যামারেজ হয়। তাকে দ্রুত সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়, কিন্তু তিনি আর জ্ঞান ফিরে পাননি। 23রা ডিসেম্বর তাঁর জন্মস্থান ম্যাক্সভিলে অনুষ্ঠিত হয় তাঁর শেষকৃত্য, যেখানে বিভিন্ন দেশের ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এক যুগ হয়ে গেলেও এখনও তাঁর সেই মর্মান্তিক পরিণতি ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব। ক্রিকেটকে ভালোবেসে অনেক সাধনার পর এক যুবক যখন ক্রিকেট মাঠে সাফল্য পায়, তখন তার স্বপ্ন সফল হয় ঠিকই, কিন্তু ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্ন ভেঙে যায় এক লহমায়, তেমনি এক ক্রিকেটারের স্বপ্নও যে এক লহমায় চুরমার হয়ে যেতে পারে, অকালে ঝরে যেতে পারে তার প্রাণ, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত এই ফিল হিউজ। গত বছর অক্টোবরে নেটে ব্যাট করতে নেমে ফিল হিউজের মতোই মাথায় বলের আঘাত লেগে ফের প্রাণ হারাতে হয় অস্ট্রেলিয়ারই আর এক তরুণ ক্রিকেটার বেন অস্টিনকেও। ম্যাচে নয়, অনুশীলনে, যেখানে সব রকম সাবধানতা অবলম্বন করার কথা, সেখানেও যদি এভাবে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে প্রাণ হারাতে হয়, তার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। দিনটা ছিল 25শে নভেম্বর 2014, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের সেই ম্যাচ চলছিল। সন অ্যাবটের করা একটি বাউন্সার ফিলিপ হিউজের গলার কাছে আঘাত করে, এতে তার ভার্টিব্রাল আর্টারি ছিঁড়ে যায়, যা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রাকনার জানান, এ ধরনের মাত্র প্রায় 100টি ঘটনা আগে নথিভুক্ত হলেও মাত্র 1টি ক্ষেত্রে এর কারণ ছিল ক্রিকেট বলের আঘাত। হিউজকে দ্রুত সেন্ট ভিনসেন্ট হসপিটালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয় এবং কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়। বেশ সংকটজনক অবস্থায় আইসিইউতে ছিলেন ফিল, কিন্তু অস্ত্রোপচারের পরও আর কখনো জ্ঞান ফিরে পাননি তিনি এবং 27 নভেম্বর মৃত্যু হয় তার। স্বতন্ত্র ও কিছুটা অপ্রচলিত টেকনিকে ব্যাটিং করা এই ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক দুর্দান্ত নজির গড়েন। শেফিল্ড শিল্ড ফাইনালে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। 2009 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলেন হিউজ। ডারবানে জীবনের দ্বিতীয় টেস্টেই তিনি ইতিহাস করেন। 20 বছর 96 দিন বয়সে টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হন। তবে শুরুটা স্বপ্নের মতো হলেও এই বাঁহাতি ওপেনারের ফর্মের রেখচিত্রে ওঠানামা শুরু হয় শীঘ্রই। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন পরীক্ষার মুখোমুখি হন তিনি। 2009 অ্যাশেজ সফরে এবং প্রোটিয়াদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের মাত্র 3 টেস্ট পরেই তিনি দল থেকে বাদ পড়েন। এরপরে 4 বছর ধরে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে কখনো বাদ পড়েছেন, কখনো ডাক পেয়েছেন। প্রথমে রিকি পন্টিং এবং পরে মাইকেল ক্লার্কের অধীনে খেলার সুযোগ পান হিউজ। 2012 সাউথ অস্ট্রেলিয়াতে চলে যাওয়া যেন তাকে নতুন করে উদ্দীপ্ত করে তোলে। একই সঙ্গে 50 ওভারের ক্রিকেটেও তিনি নিজের সামর্থ্য দেখান। ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নজির গড়েন ফিলিপ হিউজ। 2014 তিনি আরও একটি অনন্য কীর্তি গড়েন। লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটার হন তিনি। কয়েক সপ্তাহ পর আবার অস্ট্রেলিয়া এর হয়ে তিনি তার সর্বোচ্চ প্রথম শ্রেণী স্কোর 243 করেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি টেস্ট দলে ফেরার জন্য প্রস্তুত। কিন্তু তখন আর কে জানত যে অপরাজিত 63 রানের ইনিংসটি তাঁর জীবনের শেষ ইনিংস হবে। সেই ইনিংসে শেষবারের মতো টেস্ট দলে ফেরার দাবি জোরালো করে তুলেছিলেন তিনি, কিন্তু আর ফেরা হয়নি তার। অস্ট্রেলিয়া হারা এক প্রতিভাবান নজির সৃষ্টিকারী সম্ভাবনাময় টেস্ট ব্যাটসম্যানকে, আর ক্রিকেট বিশ্ব হারায় এক সফল ক্রিকেট শিল্পীকে। তবে তিনিই প্রথম নন, ক্রিকেট বলের মারণ আঘাতের শিকার এর আগে অনেকেই হয়েছেন। রামান লাম্বার কথা কজন ভুলতে পেরেছেন?
1998 ফেব্রুয়ারি

ঢাকার একটি ক্লাব ম্যাচে ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করার সময় মাথায় বলের প্রবল আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও কয়েকদিন পরেই প্রয়াত হন। 1959-এর ঘটনা। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বুকে বল লেগে মারা যান আব্দুল আজিজ। তার 54 বছর পর সেই পাকিস্তানি ফের বুকে বলের আঘাত পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলফিকার ভাট্টি। সে বছরই পুল শট মারতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যু হয় দক্ষিণ আফ্রিকার ড্যারিন র্যান্ডলের। আরও আছে, 1993-এ ইংল্যান্ডের ইয়ান ফলি ব্যাট করার সময় প্রথমে চোখে আঘাত পান এবং পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এসব কিছুর আগে 1870 সালে নটিংহ্যামে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যু হয়েছিল জর্জ সামার্সের। ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে এমন আরও বহু ঘটনার খোঁজ পাওয়া যায়, যা প্রমাণ করে ক্রিকেটের লাল চেরি কোনো ছেলে খেলার জিনিস নয়, এটি প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে যে কোনো সময়। ফিলিপ হিউজের মর্মান্তিক ঘটনা একেবারে বিচ্ছিন্ন নয়। ক্রিকেটকে প্রায় ভদ্রলোকের খেলা হিসেবে রোমান্টিসাইজ করা হয়, কিন্তু যত্নে সাজানো পিচ আর সাদা ফ্লানেলের শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা বিপদের সংকেতকে কখনো অস্বীকার করা যায় না। ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান এক ভয়াবহ চিত্র তুলে ধরে। লাট্রোব ইউনিভার্সিটির গবেষকদের এক বিস্তৃত পর্যালোচনা অনুযায়ী 1864 সাল থেকে অস্ট্রেলিয়ায় অন্তত 174টি ক্রিকেট সংক্রান্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে আধুনিক যুগে চিত্রটা বদলেছে। বড় বড় দুর্ঘটনার পর উদ্ভাবিত নিরাপত্তা ব্যবস্থার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। 1970-এর দশকের শেষ ভাগে হেলমেট চালু হওয়ার আগে এবং 1990-এর দশকে তা বাধ্যতামূলক হওয়ার আগে পর্যন্ত ব্যাটসম্যানরা খালি মাথায় প্রাণঘাতী গতির বলের মুখোমুখি হতেন। ভারতের সুনীল গাভাস্কর ছিলেন তেমনই এক দুঃসাহসী ব্যাটসম্যান। 1962 সালে বার্বাডোস ক্রিকেট টিমের বিরুদ্ধে এক ম্যাচে চার্লি গ্রিফিথের করা একটি বাউন্সার আঘাত করে নরি কন্ট্রাক্টরের মাথায়, যার ফলে তার মাথার খুলিতে গুরুতর চিড় ধরে, যা প্রাণঘাতী হতে পারত। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি। 2000 সালের মে মাসে ঢাকায় এশিয়া কাপ চলাকালীন ভারতের হয়ে উইকেট কিপিং করার সময় অনিল কুম্বলের বোলিংয়ে কিপিং করতে গিয়ে ডান চোখে গুরুতর চোট লাগে সাবা করিমের। এই আঘাতের জন্য তার চোখে অস্ত্রোপচার করতে হয় এবং তার ক্রিকেট কেরিয়ার ওখানেই শেষ হয়ে যায়। সেই সময় মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনকভাবে বেশি, কিন্তু হেলমেট ব্যবহারের ফলে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। মেডিকেল জার্নাল অফ অস্ট্রেলিয়ার একটি গবেষণায় দেখা যায়, 2000 সালের পর থেকে ক্লাব স্তর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 3টি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে হিউজের ঘটনাও রয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা বিরল হয়ে উঠলে অনেক সময় অসতর্কতার জন্ম দেয়। অনেক ঘরোয়া ও জুনিয়র স্তরে এখনও যা ঐচ্ছিক, সেই গলা রক্ষার গার্ড এখনও নিয়মিত ব্যবহার করা হয় না। হিউজের মৃত্যুর পর পেশাদারদের মধ্যে এর ব্যবহার বেড়েছে ঠিকই, কিন্তু অপেশাদার স্তরে এখনও পিছিয়ে রয়েছে। হিউজের মৃত্যুর প্রভাব ক্রিকেটকে অনেক বদলে দিয়েছে। তারপর থেকে ক্রিকেটে এসেছে নতুন হেলমেট প্রযুক্তি, আঘাত প্রতিরোধক নতুন উপকরণের ব্যবহার এবং ব্যাটসম্যানদের সুরক্ষায় আরও উন্নত সরঞ্জাম চালু হয়েছে। কনকাশন বা মাথায় আঘাতজনিত সমস্যা সংক্রান্ত নিয়মও এখন অনেক কঠোর। কোনো খেলোয়াড়ের মাথায় আঘাতের সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে মেডিকেল পরীক্ষা করা হয় এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে মাথা ঘোরা, মাথা ব্যথা বা স্মৃতিভ্রংশের মতো উপসর্গ নজরে রাখা হয়। 12 বছর আগের সেই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনায় ঘুরিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের মোড়। বিশেষ করে ক্রিকেটারদের নিরাপত্তার দিক এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেট সংগঠক ও প্রশাসকদের কাছে। ক্রিকেট ইতিহাসে নিজের পারফরমেন্স সোনার অক্ষরে লিখে যেতে না পারলেও তাঁর এই বলিদানে সারা বিশ্বের ক্রিকেটাররা যথেষ্ট উপকৃত হয়েছে। এও কি ক্রিকেট ইতিহাসে কম বড় অবদান! তাই সবশেষে স্যালুট জানাই প্রয়াত ফিল হিউজকে। তাঁর মৃত্যুই তাকে অমর করে রাখবে ক্রিকেট বিশ্বে, ক্রিকেট ইতিহাসে।

এবার আসি আইপিএলের খবরে। সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল প্লে অফে ওঠার যে আশা তা কিছুটা উজ্জ্বল করল চেন্নাই। চেন্নাইয়ের জয়ের কারিগর সেই সঞ্জু স্যামসন, ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম নায়ক, ফর্মে ফিরে একাই বদলে দিয়েছেন চেন্নাইকে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে দিল্লি করে

সাত উইকেটে 155, জবাবে 17.3 ওভারে 2 উইকেটেই 159 রান তুলে নেয় চেন্নাই। এদিন 8 উইকেটে জয়ের পর 10 ম্যাচে 10 পয়েন্ট পেল চেন্নাই। জয়ের জন্য 156 রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চেন্নাইয়ের। অধিনায়ক গায়কোয়াড় এবং উর্ভিল প্যাটেল তাড়াতাড়ি আউট হয়ে যান। প্রাথমিক চাপ সামলে নিয়ে ভালো খেলতে থাকেন সঞ্জু। 4 নম্বরে নামা কার্তিক শর্মার সাথে ভালো পার্টনারশিপ করেন এবং শেষে তার ব্যাট থেকে আসে 52 বলে 87 রানের একটি ঝকঝকে ইনিংস, যেখানে 7টি 4 এবং 6টি 6, এবং কার্তিক তিনি করেন 2টি 6 এবং 4টি 4-এর সাহায্যে 31 বলে 41 রান, এবং তাদের জুটিটি অপরাজিত থাকে 114 রান সেই জুটিতে ওঠে এবং তারা ম্যাচটি জিতে নেয়। তো আইপিএলের পয়েন্টস টেবিল এখন কি, যেখানে পাঞ্জাব লিড করছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে ব্যাঙ্গালোর, তৃতীয় স্থানে হায়দ্রাবাদ, চতুর্থ স্থানে রাজস্থান, পঞ্চম স্থানে গুজরাট, ষষ্ঠ স্থানে চেন্নাই, সপ্তম স্থানে রয়েছে দিল্লি, অষ্টম স্থানে কলকাতা, নবম স্থানে মুম্বাই এবং অন্তিম স্থানে রয়েছে লখনউ। আর আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। দারুণ ছন্দে চলতে চলতেই হোঁচট খাওয়া এই দুই দল আজ খেলবে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঘরের মাঠে টানা 5 ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ছিল হায়দ্রাবাদ, তবে গত সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের কাছে এসে সেই জয়ের ধারা থেমে যায়। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসও ছন্দ হারিয়েছে। রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা 2 হার তাদের দুরন্ত অভিযানকে ধাক্কা দিয়েছে। 200-এরও বেশি রান তোলা অভ্যস্ত এসআরএইচ এবার এক দলের বিরুদ্ধে নামছে যারা লক্ষ্য তারা করতেও ভয় পায় না। ট্রেভিস হেডের ফর্মে ফেরা স্বস্তি দিলেও হায়দ্রাবাদের পুরো ব্যাটিং ইউনিটকে একসাথে জ্বলে উঠতে হবে যদি এই ম্যাচ জিততে হয়। তো দেখা যাক আজকে হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কেমন খেলে, এবং এই যে আইপিএলের এখন সবথেকে ইম্পর্টেন্ট যে ফেজ, সেই ফেজে কারা ভালো পারফর্ম করতে পারে এবং প্লে অফের লক্ষ্যে কারা এগিয়ে যায়। আইপিএলের কথা যখন বলছি তখন একটু খবর দিয়েই দিই, বেঙ্গালুরু থেকে সরে গেল আইপিএল ফাইনাল। আবারও আইপিএল ফাইনাল হতে চলেছে আহমেদাবাদে। আইপিএল 2026-এর ফাইনাল আয়োজন নিয়ে আজ বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ফাইনাল সরিয়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে এই মরশুমের আইপিএল ফাইনাল। আর চিন্নাস্বামীর ওপর এই কোপ পড়ার কারণ হিসাবে উঠে আসছে কিছু রাজনৈতিক সমস্যা, কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফাইনালে আয়োজনের ক্ষেত্রে এই যে দায়িত্ব কেড়ে নেওয়ার ঘটনা, শেষ মুহূর্তে সেটি মেনে নিতে পারছে না তারা। তো যেটা ডিসাইডেড হলো আইপিএল ফাইনাল তাহলে হতে চলেছে এবার আরও একবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় রেকর্ড গড়ে সোনা আদ্রিয়ান কর্মকারের, ছাপিয়ে গেলেন তিনি বিশ্ব রেকর্ড স্কোর। নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান। ভোপালে কুমার সুরেন্দ্র সিংহ চ্যাম্পিয়নশিপে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে এই কীর্তি গড়েছেন আদ্রিয়ান, ছাপিয়ে গিয়েছেন বিশ্ব রেকর্ডের স্কোরও। গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড করেছিলেন আদ্রিয়ান। তার বিশ্ব রেকর্ড 2 সপ্তাহ আগে কায়রোতে আয়োজিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভেঙে দেন কাজাখিস্তানের আরও এক শুটার। সে কথা মাথায় রেখে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে আদ্রিয়ান। এই প্রতিযোগিতার স্কোর বিশ্ব রেকর্ডের স্মৃতি যে স্বীকৃতি সেটা না পেলেও চেষ্টার ত্রুটি রাখেনি আদ্রিয়ান। জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন পর্বে 360.2 স্কোর করে জাতীয় রেকর্ড গড়ে তিনি ফাইনালে ওঠে, যা বিশ্ব রেকর্ডের থেকে 4.8 পয়েন্ট বেশি। পরে ফাইনালেও সোনা জিতলেন আদ্রিয়ান। প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা পেয়েছেন প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা স্বপ্নীল কুসালে। আদ্রিয়ান তাঁর চেয়েও বেশি স্কোর করেছেন, প্রতিযোগিতা থেকে বাংলাকে এনে দিয়েছেন প্রথম সোনা। দু মাস আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও এখনও টি টোয়েন্টি ক্রিকেটে সিংহাসন ভারতের দখলে। শেষবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারতের খেলতে নেমেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, তারপর 2 মাস আইপিএলেই ব্যস্ত টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে এখনও ভারত এগিয়ে।

দিয়ে। এখনও আইসিসি টি টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থান টিম ইন্ডিয়া, দু নম্বরে ইংল্যান্ড। অবশ্য এক ও দুয়ের ব্যবধান অনেকটা কমেছে। 2024 সালের এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই ফরম্যাটে সেরা ভারত। 2024 থেকে 2026 বিশ্বকাপ এই যে দু বছর তাতে একটিও সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এমনকি 2026 বিশ্বকাপেও ভারত খেতাব জেতে, যার সুফল টিম ইন্ডিয়া পেয়েছে আইসিসি ক্রমতালিকায়। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্রীড়াঙ্গন শেষ করব আজকের দিনে দিয়ে। আজকের দিনে দানি আলভেস, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং ফুটবল ইতিহাসের অন্যতম সফল রাইট ব্যাক, আজকের দিনে 1983 সালে 6 মে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। বার্সেলোনার হয়ে তিনি লিওনেল মেসির সঙ্গে একটি অসাধারণ জুটি গড়ে একাধিক লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আজকে জন্মেছিলেন আরেকজন বাঙালি ক্রিকেট রত্ন, লক্ষ্মী রতন শুক্লা। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বাংলার অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার, ডানহাতি ব্যাটিং এবং মিডিয়াম পেস বোলিংয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আজকের দিনে 1981 সালে জন্মেছিলেন লক্ষ্মী রতন শুক্লা। এই সমস্ত খবর নিয়েই মৈত্রী ক্রীড়াঙ্গন এখানে শেষ করলাম। সঙ্গে ছিলাম আজ স্টুডিওতে আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: ক্রীড়াঙ্গন উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওভি এফ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: পুষ্টি ও সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুখাদ্যাভ্যাস, কিন্তু চাষি ভাইরা শুধুমাত্র খরিফ মৌসুমে ফসল হিসেবে ধান চাষ করলে কিন্তু আমাদের এই খাদ্যের যে সু অভ্যাস এটা কিন্তু তৈরি হয় না। আমাদের প্রয়োজন আরো বেশ কিছু ধরনের ফসল যা আমাদের এই পুষ্টি এবং সুস্বাস্থ্যকে একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় খরিফ মৌসুমে ফসল বৈচিত্র্যকরণ। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রজনন বিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য। নমস্কার।
2: নমস্কার।
1: যেভাবে আমাদের জনসংখ্যা বাড়ছে এবং আমাদের কৃষির জন্য প্রয়োজনীয় যে জমির প্রয়োজন সেটাও কিন্তু ধীরে ধীরে সীমিত হয়ে আসছে, এই অবস্থায় যেখানে আমাদের সুস্বাস্থ্যটাও লক্ষ্য রাখা ভীষণ জরুরি, যারা আমাদের ফসল উৎপাদন করে থাকেন সেই চাষি ভাইদের জন্য আরো লাভবান কি কি ফসল হতে পারে, চাষ করে তারা আরো অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারেন সেটাও আমাদের জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আপনাকে আজকে আমার প্রথম প্রশ্ন যে এই খরিফ মৌসুম আর এবং ফসল বৈচিত্র্যকরণ ব্যাপারটা যদি একটু একসাথে কিভাবে জড়িত সেটা একটু বলেন।
2: দেখুন, খরিফ মৌসুম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল মানে সাধারণত আষাঢ় শ্রাবণ মাসকে আমরা ধরি, মানে ইংরাজি মাস যদি আমরা ধরি তাহলে জুন জুলাই। আর ফসল বৈচিত্র্যকরণ মানে একটা ফসলের বদলে অনেকগুলো ফসলের চাষ। তাহলে বর্ষাকালে ধান ছাড়াও অন্যান্য যতগুলো ফসলের চাষের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে চাষিদের রয়েছে এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা এই আলোচনাটা করব। যেমন ধরুন, ধান ছাড়াও ওই খরিফ মরশুমে ডাল শস্য বিভিন্ন ধরনের উপযোগী ফসল রয়েছে, যেমন অড়হর, কলাই, মুগ, এগুলো। এছাড়াও রয়েছে বাদাম, ভাদুই তিল, সয়াবিন এবং ভুট্টা। তো এতগুলো ফসল কিন্তু খরিফ মরশুমে চাষ হতে পারে। তো কোন জমিতে আমরা এই ফসলগুলো চাষ করব, কোন জমিতে আমরা ধান চাষ করব, এই সব নিয়েই আজকের এই মূলত এই আলোচনা।
1: হ্যাঁ, আপনি যেমন বলছিলেন যে

0: কোন জমিতে কিভাবে চাষ করলে আমরা ধান ছাড়াও অন্যান্য খরিফ মৌসুমের ফসলগুলো পেতে পারি, ঠিক সেই রকম কিভাবে আমরা কোন ধরনের জমি আমরা তৈরি করব এবং কিভাবে তৈরি করব?
1: দেখুন, জনসংখ্যা বাড়ছে, এ সম্বন্ধে তো কোনো দ্বিমত নেই। গোটা ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 140 কোটিতে পৌঁছে গেছে এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 11 কোটিতে পৌঁছে গেছে। এবং সাথে সাথে কিন্তু এটাও সত্যি যে চাষযোগ্য জমির পরিমাণ কমছে বিভিন্ন কারণে, তাই জমির উপর কিন্তু চাপ বাড়ছে। এবং এই অবস্থায় কিন্তু চাষি ভাইদের চিন্তা ভাবনা করতে হবে কোন ফসলটি লাভজনক হবে, কোন ফসলটি অর্থনৈতিকভাবে কম লাভজনক হবে। তো সেই লাভের সচ্ছলতা যদি আমাদের বাড়াতে হয় চাষি ভাইদের মধ্যে, তাহলে কিন্তু একটু পরিকল্পনার দরকার আছে। এবং খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণের কিন্তু একটা দরকার রয়েছে। রবি মরশুমে তো চাষ হচ্ছে, এছাড়াও ধরুন পোস্ট খরিফ বা প্রি খরিফ এই সমস্ত মরশুমেও বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। প্রধানত খরিফ মরশুমে পশ্চিমবঙ্গে চাষিরা কোনো মতেই ধান ছাড়া অন্য কোনো জমিতে যেতে চায় না। যে প্রশ্নটা আপনি করছিলেন যে কোন ধরনের জমিতে আমরা এই ফসল বৈচিত্র্যকরণের দিকে যাব, দেখুন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমের একটা অংশ, এই সমস্ত এলাকায় উঁচু জমিগুলোতে কিন্তু ধান কিন্তু লাগানোটা খুব একটা লাভজনক নয়। চাষিদের মধ্যে আমাদের এমন ভাব মাথায় ঢুকে আছে যে বর্ষাকালে যদি আপনি বলেন যে অন্য কোনো ফসলের চাষ করুন, চাষিরা কিন্তু করতে চায় না। সাধারণভাবে তারা সবসময় কিন্তু ধানের চাষই করতে চান। তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা চাষি ভাইদের অনুরোধ করব যে সমস্ত উঁচু জমিতে যেখানে ধানের ফলন কম 2-3 কুইন্টাল প্রতি বিঘাতে, মানে যদি আমরা দেখি যে 2 টন প্রতি হেক্টারে, সেই সমস্ত জমিতে আমি অনুরোধ করব আপনারা কিন্তু ধান চাষে যাবেন না। কারণটা কি হয়, ওই উঁচু জমিগুলোতে আমরা দেখেছি সেখানে সেচের ব্যবস্থা থাকে না, সেখানে বৃষ্টির উপর নির্ভরশীল হয়। এবং আমরা দেখেছি যে ওই জমিগুলোতে ধান তো কোনো মতে রোয়া হয়ে গেল, তারপরে যখনই শীষ আসে তখন দেখবেন জলের টান পড়লো এবং আলটিমেটলি ফলন কমে গেল। কিন্তু এই সব জমিতে ওই যে ফসলের উল্লেখ আমি করেছিলাম যে মুগ, কলাই বা অড়হর, বাদাম, ভাদুই তিল বা সয়াবিন বা ভুট্টা, এই সমস্ত ফসল যদি চাষ করা যায় তাহলে অল্প জল ব্যবহার করে আমরা অনেক লাভবান হতে পারবো, চাষি ভাইরা অনেক বেশি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন।
0: মানে আমাদের জমি অনুযায়ী আমরা আমাদের কি ফসল চাষ করব সেটা আমাদের নির্ধারণ করে নিতে হবে।
1: একদম। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, ধরুন পশ্চিমাঞ্চলে ওই উঁচু জমির কথাগুলো আমি বলছি, এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সেখানেও কিন্তু এটা সম্ভব বৈচিত্র্যকরণ। কোথায় সম্ভব? ধরুন উঁচু পুকুরের পাড় রয়েছে যেখানে অন্য কোনো চাষ হয় না, যেখানে ধান চাষ হয় না, বা ধরুন মাঠের আল, মানে দুটো জমির যে মাঝখানে যে আল, যদি চওড়া বা উঁচু আল থাকে এই আলগুলোতে, বা ধরুন কোনো উঁচু জমি যদি কোথাও থেকে থাকে অন্যান্য জেলাতে, সেখানেও কিন্তু আমরা ফসল বৈচিত্র্যকরণে ধানের বদলে ওই সমস্ত ফসলের চাষ করতে পারি।
0: শুধুমাত্র বিঘার পর বিঘা মানে ধান চাষ না করে আমরা যতটুকু জমি আমাদের আছে আশেপাশে সেইখানে আমরা আমাদের প্রয়োজনীয় অন্যান্য ফসলগুলো চাষ করে নিতে পারি। মানে একধারে আপনি যেমন বলছিলেন যে পুকুরে ধারে, মানে পুকুরে আমরা যদি মাছ চাষও করতে পারি তার সাথে সাথে আমরা কিন্তু ফসল চাষও করতে পারি।
1: উঁচু জমি অনেক সময় দেখি যে আমরা পড়ে আছে শুধু, সেখানে কিন্তু আমরা কলাই, মুগ বা সয়াবিন এগুলো কিন্তু আমরা চাষ করতে পারি।
0: বাহ, বেশ। খরিফ মৌসুম মানে হচ্ছে তো আপনি বললেনই আষাঢ় শ্রাবণ, এবং অর্থাৎ আমাদের ইংরেজি মাসে হচ্ছে জুন এবং জুলাই। সমস্ত ফসলের কথা বললেন, সবগুলি কি এই সময় চাষ করা যাবে?
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, যে কোনো ফসলের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। যদি ঠিক সময়ে যদি আমরা বুনতে না পারি বা রুইতে না পারি তাহলে কিন্তু ফলন কমবেই। তো এই জন্য আমরা কতগুলো ফসল রয়েছে, এই যে এতগুলো ফসলের নাম আমি বললাম, তার মধ্যে অড়হর, সয়াবিন এবং বাদাম, এগুলো কিন্তু একদম ধান যে সময়ে লাগানো হয় মানে ওই জুন জুলাই আষাঢ় শ্রাবণ এই সময়ে কিন্তু লাগানো যেতে পারে। কিন্তু মুগ, কলাই, ভাদুই তিল এই যে ফসলগুলো রয়েছে না, এগুলো কিন্তু আমাদের একদম বর্ষাতে কিন্তু লাগানো যাবে না, তাহলে কিন্তু পচে যেতে পারে। তো সেই জন্য কি হয়, একদম উপযুক্ত সময় হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় ফোর্টনাইট, মানে হচ্ছে আগস্ট মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ওই কলাই, মুগ এবং ভাদুই তিল এটাকে বুনতে হবে।
0: আচ্ছা, আমরা যেমন ধীরে ধীরে পরিচিত হচ্ছি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, মানে আমাদের সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের বর্ষা কখনো আগে কখনো অনেক দেরিতে, তো এইভাবে সবসময় কি জুন জুলাই ধরেই আমরা করব, নাকি কোন সময়টা করলে এই চাষগুলো অনেক বেশি লাভযোগ্য হবে?
1: হ্যাঁ দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যে সত্যি এখন কিন্তু চাষের কিন্তু সিজন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আগে দেখতাম যে অক্টোবর মাসে বৃষ্টি হতো না, কিন্তু বিগত বেশ কয়েক বছর দেখছি বর্ষা পিছিয়ে যাচ্ছে। তো যেমন বর্ষা পিছাবে, মানে প্রকৃতির সঙ্গে তো আমাদের লড়াই করার ক্ষমতা নেই, আমাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদেরকেও বদলাতে হবে। সেই সময়টা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে, এবং যদি চাষি ভাইরা নিজেরা নির্ধারণ করতে না পারেন

0: তাহলে কাছাকাছি যারা কৃষি বিশেষজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ হচ্ছে গিয়ে সব কিছু তো সবার পক্ষে জানা সম্ভব নয়।
1: না, এটা অনেক সময় দেখা গেছে যারা খুব ছোট কৃষক মানে যারা খুব অল্প সীমিত জায়গার মধ্যে চাষবাস করে থাকেন, তারা অনেক সময় যেতে দ্বিধাবোধ করেন যে হয়তো আমরা খুবই অল্প জমি নিয়ে চাষ করছি, হয়তো আমাদের সেই অনুযায়ী মূল্য দেওয়া হবে না। তো
0: না, দেখুন, ওনাদের কি আগে যেতে হবে, কারণ যে কথাটা আমরা বলছিলাম না যে জমির উপর চাপ বাড়ছে জনসংখ্যা, কারণ জমির পরিমাণ কম আর হচ্ছে গিয়ে লোক সংখ্যা বাড়ছে, কাজেই জমির উপর চাপ বাড়ছে। কাজেই ওনাদেরই কিন্তু পরিকল্পনাটা এমন ভাবে করতে হবে যাতে একই জমিতে বারবার ফসল কিভাবে তুললে তার সংসারটা চলবে। তো আমরা যদি পশ্চিম ভারতের দিকে যাই, সেখানে দেখবেন 300 বিঘে 400 বিঘে সব জমি, সেখানে দেখবেন আখ লাগিয়ে রেখে দিয়েছে, বিঘার পর বিঘা তারা আখ লাগিয়ে রেখেছে, বছরে একটা ফসল নিচ্ছে। কিন্তু আমাদের এখানে এক বছরে একটা ফসল নিলে হবে না, আমাদের এখানে একই জমিতে কম করে 3টে করে ফসল তাকে তুলতেই হবে। তো তার যখনই আমি 3টে করে ফসল তুলবো তখন কি ধরনের পরিকল্পনা করব, কোন ফসল পর কোন করব, কোন জাত লাগাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আপনাকে একটা কথা বলি, যেমন ফসল বৈচিত্র্যকরণ যে আমরা বলছি না, সবচেয়ে বড় একটা দিক হচ্ছে যে ফসল বৈচিত্র্যকরণ করার যে চাষি ভাইদের ক্ষতির সম্ভাবনা কিন্তু কমে যায়। যদি দেখা যায় যে আপনার 10 বিঘে জমি রয়েছে, পুরো জমিতেই আপনি ধান লাগিয়েছেন, কোনো কারণে ধানের সে বছরে মরক লাগলো বা কোনো কিছুর জন্য ফেলিওর হলো, ক্রপ ফেলিওর হলো, তাহলে কি হলো, চাষি কিন্তু একদম পথে বসে যাবে। কিন্তু সেই জায়গায় 10 বিঘে জায়গায় যদি তার 1 বিঘে বা 2 বিঘে বা 3 বিঘে জমিতে, মানে জমির কি ধরনের জমি তার উপর নির্ভর করে, অন্য ফসল যদি থাকে তাহলে পরে সেই ফসলটা উনি পেয়ে যাবেন। তো এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা একটা রয়েছে সেটা হচ্ছে যে জাত, যে কথাটা আপনি বলছিলেন যে জাতের কথাটা একটা, যে জাত হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমি এই কলাইয়ের কথা বলছি, ভাদ্র মাসে চাষ করা যায় কলা এবং মুগ, এই দুটো ফসল কিন্তু বর্ষার আগে এবং বর্ষার পরে চাষ করা যায়। যারা বর্ষার আগে চাষ করেছেন এই মাঘ ফাল্গুন মাসে তারা কিন্তু লাগিয়ে ফেলেছেন ফসলটা, সেই সমস্ত জাত কিন্তু আলাদা। কাজেই কোন জাত শুধুমাত্র খরিফ মরশুমের আগে মানে প্রাক খরিফে হবে, কোন জাত ওই খরিফ মরশুমের যেটা পরে, যেটা খরিফ চাষ আমরা বলছি আগস্ট মাসে হবে, এর কিন্তু একটা নির্দিষ্ট জাত রয়েছে। তো নির্দিষ্ট জাত সেই সময়ই লাগাতে হবে। আবার কিছু কিছু জাত রয়েছে যেমন দুটো মরশুমেই হতে পারে, তাহলে সেই জাতটা আমরা দু জায়গাতে লাগাতে পারি।
1: মানে এবং মাটি তৈরি করাটাও কিন্তু একটা ভীষণ রকম প্রয়োজনীয় এই বিভিন্ন ফসলের জন্য।
0: একদম। তো মাটি তো আসল, মাটি যদি ঠিক না থাকে, শেখ ওয়াজেদ আলী বলেছিলেন যে যেখানের মাটি যত উর্বর সেখানকার কৃষকরা তত ধনী। কাজেই মাটি তো আমাদের সবচেয়ে আগে, মা মানে যে মাটি আমাদের খাবার যোগান করছে সেই মাটিকে কিন্তু আমাদের সুস্থ রাখতেই হবে, সবল রাখতেই হবে, এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই।
1: তার মানে কোনো দ্বিধাবোধ না করে যখনই প্রয়োজন মনে হবে আপনারা কিন্তু এই যারা কৃষি বিশেষজ্ঞ আছেন তাদের কাছে যাবেন এবং প্রয়োজনীয় যতটুকু যা প্রয়োজন আপনাদের জানার নির্দ্বিধায় জেনে নেবেন, কোনো সংকোচ বোধ করবেন না। আচ্ছা, এই ফসল বৈচিত্র্যকরণের সঙ্গে যেমন আমরা পরিচিত তেমনি তাদের যে বিভিন্ন ধরনের জাত সেটারও তো বৈচিত্র্যকরণের প্রয়োজন।
0: একদম। প্রত্যেকটি জাতের একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, কোন জাত জলদি পাকে কোন জাত পরে পাকে, তো এইগুলোর জন্য কিন্তু জাতটা নির্বাচন করা খুব জরুরি। নির্দিষ্ট জাত কোন জমিতে কোন ফসলটা হবে, কোন ফসলের কোন জাতটা হবে, কতদিনের জমিটা আমার গ্যাপ থাকবে। যেমন ধরুন একটা কথা বলি, খরিফ মরশুমে চাষ যখন আমরা করি আমাদের কিন্তু পরিকল্পনাটা করা উচিত রবি মরশুমের জন্য। কিরকম ধরুন সময়, আমি আগেই বলছিলাম আপনাকে যে সময়টা বড় গুরুত্বপূর্ণ। যদি ঠিক সময়ে যদি আমরা বুনতে পারি বা চাষ করতে পারি তাহলে কিন্তু অনেক ফসলের ফলন কিন্তু অনেক বেড়ে যাবে। যেমন ধরুন রবি মরশুমে যখন আমরা সর্ষে বা আলু বা ধরুন আমরা মুসুরি মানে অন্যান্য ডাল শস্য যে সমস্তগুলো হচ্ছে, মুসুরি খেসারি মটর ছোলা এগুলো লাগাই, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় যে এই খরিফ মরশুমে দীর্ঘমেয়াদী একটা ধান দেওয়ার জন্য সেটা কিন্তু দেরি হয়ে যায় লাগাতে। কারণ ধরুন একটা উদাহরণ খুঁজি, ধরুন সর্ষে, সর্ষে আমরা সাধারণত রেকমেন্ড করি আপনারা অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের 10 তারিখের মধ্যে মাটিতে বুনে ফেলুন।
1: বেশ।
0: কিন্তু খরিফ মরশুমে দেখা যায় যে MTU 7029 বলে একটা জাত রয়েছে যেটা কিন্তু চাষিদের মধ্যে বহুল প্রচলিত এবং এটা মেগা ভ্যারাইটি। তো এই MTU 7029 এই জাতটা, এটা কিন্তু মোটামুটি 145 দিনে পাকে। তার মানে যখন আমি এটা ওই জুন জুলাই আষাঢ় শ্রাবণ মাসে আমি যখন লাগাবো, জমিটা কোনো মতেই নভেম্বর মাসের 15 তারিখের আগে খালি হবে না। তাহলে নভেম্বর মাসের যদি 15 তারিখে জমিটা খালি হয়, তারপরে জমি থেকে ধানটা তুলে সে তারপরে ওখানে জমিতে চাষ দিয়ে জমি তৈরি করে যদি আমি ফসল লাগাতে যাই, নভেম্বর মাসের শেষ সপ্তাহ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে যাবে রবি ফসলের চাষের জন্য। সে সর্ষে হতে পারে, সে গম হতে পারে, সে আপনার ভুট্টা হতে

0: ফলনটা কিন্তু হবে না,
1: তার পিছিয়েও যাবে,
0: পিছিয়ে গেল। এবং পিছলেই তো মুশকিল, পিছলেই মুশকিল, কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে টোটাল উইন্টার স্পেল মানে শীত, দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে গরম পড়তে শুরু করে দেয় সাধারণভাবে, দু এক বছর ব্যতিক্রম আমরা দেখি। তো এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাকবে না, তখন ধরুন নভেম্বরের শেষ সপ্তাহে যদি লাগে একটা ফসলের, ধরুন তিন মাস থেকে সাড়ে তিন মাস সময় লাগে রবি ফসলে, এটা পাকবে এপ্রিল মাসে, তাহলে যখন ফুল আসবে তখন দেখবেন তাপমাত্রা অনেক বেশি হয়ে গেল, রোগ পোকার আক্রমণ বেশি হবে, ফলন কমে যাবে। কাজেই রবি মরশুমে সময়ে চাষ করতে গেলে খরিফ মরশুমে তার প্ল্যানিংটা করতে হবে, তার পরিকল্পনা করতে হবে। তাহলে পরে আমি চাষি ভাইদের বলবো যে আপনারা যে জমিতে রবি ফসল চাষ করবেন সেখানে কিন্তু জাতের বৈচিত্র্যকরণ বড্ড গুরুত্বপূর্ণ। দশ বিঘে যে কথাটা বলছিলাম, দশ বিঘে জমি আছে, আপনি চার বিঘে জমিতে রবি ফসলের চাষ করবেন, তাহলে ওই চার বিঘেতে এমন জাতের ধান দেবেন যেটা ১২০ দিনের মধ্যে পেকে যায়। তো এত এসব ক্ষেত্রে অনেকগুলো জাত আমাদের রয়েছে, যেমন ধরুন মিনিকিট বলে, আমরা যদি মিনিকিট বলে কোনো জাত নেই, ওটা শতাব্দী নাম হচ্ছে, মানে ধানের জাতটার নাম হচ্ছে শতাব্দী, বাজারে মিনিকিট বলে চলে। তো মিনিকিট রয়েছে, গোত্রা বিধান ১ আমাদের বিধানচন্দ্র থেকে বেরিয়েছে, গোত্রা বিধান ৩ আর একটা জাত ওখান থেকে বেরিয়েছে, বিধান সুরুচি ১১৫ দিনের মধ্যে পেকে যায়। এই জাতগুলো যেমন রয়েছে, চাষি ভাইরা প্রায়শই আমাদেরকে বলতে থাকেন যে এই জাতগুলোতে তো ফলন MTU 7029 থেকে একটু কম, তাহলে কি আমরা লস করব? তো এই যে প্রশ্নটা, লস যদিও হবে না, কারণ এই ধানগুলো জাতগুলোর কোয়ালিটি ভালো, এক নম্বর দাম বেশি পাওয়া যায়, প্লাস এক মাস আগে জমিটা খালি হয়ে যাচ্ছে, এক মাস আগে আপনি রবি ফসলটা লাগাতে পারছেন এবং ওই ফসলের ফলন কিন্তু অনেক বেড়ে যাবে, এক কুইন্টাল প্রতি বিঘাতে ফলনটা বেড়ে যাবে, কাজে অর্থনৈতিক ভাবে উনি কিন্তু আলটিমেটলি লাভবান হবেন। তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবছর আমাদের হয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা জাত উদ্ভাবন করেছি, সেটা হচ্ছে বিধান ধান ২৪, ডাকনাম হচ্ছে মঙ্গলা। এইটা কিন্তু গত ৩১শে ডিসেম্বর ২০২৫ এইটা অল ইন্ডিয়া বেসে নোটিফাইড হয়েছে ১৭টা রাজ্যের জন্য।
1: আচ্ছা,
0: এইটা কিন্তু ওই MTU 7029 এর কথা বলছিলাম না, যে ওইটার যা ফলন তার থেকে বেশি ফলন, অন্তত সমান ফলন, কম তো হবেই না, কিন্তু এই বিধান ধান ২৪টা কিন্তু ১২২ দিনের মধ্যে পেকে যায়, আর MTU 7029 ১৪৫ দিনে পাকে। তাহলে ফলনের কোনো ক্ষতি না করে চাষি ভাইদেরা যে সমস্ত জমিতে রবি চাষ করবেন সেই জমিতে যদি এই বিধান ধান ২৪ বা মঙ্গলা যাত্রা যদি লাগান, তাহলে কিন্তু জমিটা এক মাস আগে চাষ হয়ে যাবে। এই ধরনের যে পরিকল্পনা, জাতের বৈচিত্র্যকরণ, এগুলো কিন্তু ভাবার সময় এসছে এবং চাষি ভাইদের কিন্তু এগুলোকে বুঝতে হবে।
1: চাষি ভাইরা ঠিক সময়ে সঠিক পরিকল্পনা করে আপনারা কিন্তু ফসল বৈচিত্র্যকরণের মধ্যে দিয়ে লাভবান হতে পারেন। আচ্ছা আচ্ছা, এই যে এত সব ধরনের ফসল এবং জাতের কথা বলছিলেন, চাষি ভাইরা কোথা থেকে এগুলো পাবেন?
0: সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা তো বলে দিলাম অনেকগুলো জাতের নাম বললাম, এবার চাষি ভাইরা যখন বাজারে খুঁজতে যাবে পাবে না, তাহলে কোত্থেকে পাবে? দেখুন, একটা জিনিস হচ্ছে যে বর্তমান দিনে চাষবাস এমন একটা জায়গায় পৌঁছেছে যে চোখ কান খোলা রাখতে হবে, এবং এ বিষয়ে কি করা যাবে? ধরুন দুটো বিশ্ববিদ্যালয় রয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটো জায়গাতে কিন্তু এখন প্রচুর ফার্ম আছে এবং প্রচুর পরিমাণে বীজ উৎপাদন হচ্ছে, নতুন নতুন জাত, যেগুলো আমাদের এই এলাকার জন্য উপযোগী, পশ্চিমবঙ্গের উপযোগী। তো এই জাতগুলো কিন্তু অল্প পরিমাণ, চাষিরা ধরুন পুরো পশ্চিমবঙ্গের যা চাহিদা এটা তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কোনো একটা ফার্ম তো মিট আপ করতে পারবে না, তাহলে অল্প পরিমাণে চাষিরা বীজ সেখান থেকে এনে নিজেরা ওই বীজটাকে তৈরি করে নিতে পারবেন সামনে বছরের জন্য, তো সেখানে পেতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আন্ডারে প্রচুর কৃষি খামার রয়েছে, এই কৃষি খামারগুলোতেও কিন্তু এখন বীজ উৎপাদন চলছে, বিভিন্ন ভালো ভালো জাত। কাজে আপনার নিকটবর্তী যে এলাকায় আপনি বাস করেন সেই এলাকার যে কৃষক মানে কৃষি খামারগুলো আপনাদের রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন, সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ধরুন কোনো একটা জাতের কথা আপনারা শুনলেন যে এই জাতটা ভালো, আপনারা যে স্থানীয় ডিলার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন, ডিলার ওই জাতটা আনছে না তার বিক্রি হবে না বলে, কিন্তু আপনারা যদি ৫০ জন চাষি গিয়ে বলেন যে ৫ কেজি করে আমরা নেবো, তাহলে ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ ৫ এনে দেবে, কিন্তু আপনাকে নিতে হবে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন রয়েছে, আমাদের ন্যাশনাল সিড কর্পোরেশন পশ্চিমবঙ্গের সল্লেকে আমাদের অফিস রয়েছে, এই সমস্ত জায়গাতেও আমরা যোগাযোগ করে বীজ আনাতে পারি। আর সবচেয়ে একটা কথা বলবো যে প্রত্যেকটি ব্লকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার কৃষি বিভাগের একটা করে অফিস রয়েছে, সাব ডিভিশনে রয়েছে, জেলাতেও রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা ঠিক কোনো না কোনো রাস্তা আপনাকে মানে বলে দিতে পারবে যে কোথেকে বীজটা পাওয়া যেতে পারে।
1: বাহ, আচ্ছা, এই যে বীজের যে ধরনের কথা আপনি বললেন, তার সাথে সাথে বীজ অনুযায়ী তো মাটিকেও তৈরি করতে হয় এবং সেই অনুযায়ী সারও প্রয়োজন, তো সেই সব কিছুই কি আমাদের কৃষি বিশেষজ্ঞ যিনি থাকবেন তিনি?
0: দেখুন, কৃষি বিশেষজ্ঞের একটা অফিস মানে সেখানে সমস্ত ধরনের চাষিরা কিন্তু সহায়তা পাবে, যে কোনো ধরনের, সে সার হতে পারে, সে বীজ হতে পারে, সে বিভিন্ন ধরনের পরামর্শ হতে পারে, বাজার হতে পারে, বাজারও তার কোথায় কি পাওয়া যেতে পারে না পাওয়া যেতে পারে সে সম্বন্ধেও

0: পাওয়া যেতে পারে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন।
1: কিন্তু নিজের বীজ কিভাবে নিজে আর কি তৈরি করবেন কৃষকরা?
0: আমাদের কিন্তু একটা স্লোগান হচ্ছে নিজের বীজ নিজে রাখুন। এবার নিজের বীজ নিজে রাখুন কিভাবে? আপনি বীজগুলোকে রাখবেন, ওই যে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম না, বীজটা ধরুন পেলেন আপনি, এবার বীজের যে গুণগত মান সেটা কিভাবে বৈশিষ্ট্যটাকে আপনি বজায় রাখবেন। একটা ভালো বীজ বলতে আমরা কি বুঝি? যে একটা ভালো বীজ বল মানে শুধুমাত্র একটা বীজ কিন্তু চাষির ফলনটাকে 10-20% বাড়িয়ে দিতে পারে, শুধুমাত্র একটা ভালো বীজ। ভালো বীজ বলতে আমরা যেটা বুঝি, তার মধ্যে প্রচুর মানে তার মধ্যে পরিমাণ মতো অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকবে, তার মধ্যে অন্য কোনো জাতের বীজ থাকবে না, মানে জেনেটিক্যালি এটা পিওর হবে, একদম শুদ্ধ হবে, তার মধ্যে কোনো অন্য আগাছার কোনো বীজ থাকবে না। পার্টিকুলারলি কিছু কিছু আগাছা আছে যেগুলো ওই ধানের সঙ্গে ক্রসিং হয় আর কি, পরাগ সংযোগ হতে পারে, কাজেই ধানের বীজের কোনো কোয়ালিটি মানে খারাপ হয়ে যেতে পারে, তো ওই ধরনের কোনো বীজ ওর মধ্যে থাকবে না। কোনো রোগ বা পোকার কোনো ডিম বা কোনো তার লার্ভা ওর মধ্যে কোনো থাকবে না। রোগ পোকা মুক্ত বীজ, অঙ্কুরোদ্গম ক্ষমতা বীজ, এটাকেই বলি আমরা গুণগতভাবে ভালো বীজ। তো এই বীজ যদি আমরা রাখতে হয় তাহলে আমাদের ভাবতে হবে, মানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে ফসলগুলো কত ধরনের হতে পারে। তো ফসলকে সাধারণত আমরা মোটামুটি ভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বপরাগযোগী ফসল, একটা হচ্ছে ইতর পরাগযোগী ফসল। তো স্বপরাগযোগী যে ফসলগুলো সেখানে বীজ রাখা কিন্তু কোনো সমস্যাই নয়। ইতর পরাগযোগী ফসলের যদি বীজ চাষিরা নিজেদের রাখতে চান, দু একটা জিনিস আমি বলে দেবো, আপনারা শুনে নেন, তাহলে পরে আপনারা কিন্তু রাখতে পারবেন। স্বপরাগযোগী ফসলের ক্ষেত্রে কি হবে, আপনি ধরুন কোনো একটা জাতের বীজ রাখবেন, মাঠে লাগিয়েছেন, একটা মাঠে কিন্তু লাগাননি, আপনার হয়তো দেখা গেল 10টা মাঠে আপনি লাগিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের জমি হচ্ছে ক্ষুদ্র এবং ছোট ছোট ফ্র্যাগমেন্টেড। তো এই সমস্ত ধানগুলোকে এনে খামার বাড়িতে নিয়ে আসি, ধানগুলোকে মারাই শুরু হয় এবং পুরো যে একসঙ্গে যে পুরো ইয়েটা হলো মানে বাল্কটা হলো সেখান থেকে একটিন বা দুটিন আমার পরিমাণ মতো যেটুকু লাগবে 20-30 কেজি বীজ আমরা ওখান থেকে তুলে রাখলাম। এবার ধরুন আপনার ওই যে 10টা মাঠের মধ্যে একটা মাঠে কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকা লেগেছিল, তাহলে কি হলো, তো ওই রোগ পোকাগুলো কিন্তু মিশে গেল, তাহলে বীজের কোয়ালিটি কিন্তু একটা খারাপ হয়ে গেল। তাহলে আমি কি বলবো, স্বপরাগযোগী কোনো ফসল যেমন ধরুন ধান গম বা ডাল শস্য, যে কোনো ধরনের ডাল শস্য, এগুলো কি করবেন, আপনার ওই 10টা মাঠের মধ্যে আপনি তো মাঠ পরিদর্শন করছেন, আপনি দেখুন কোন মাঠের সবচেয়ে ভালো হয়েছে, যে মাঠের ফসলটা আপনার ভালো হয়েছে সেই মাঠের আলের দিক থেকে কিছুটা বাদ দিয়ে মাঝখানে ওটাকে আলাদা করে বোঝা বেঁধে কেটে নিয়ে এসে আলাদা করে ওটাকে পিটিয়ে বীজ হিসেবে সংরক্ষণ করুন। তাহলে কি হলো, ধানের গুলো কেন নিতে বারণ করলাম না, স্বপরাগযোগী হলেও কিছু কিছু ইতর পরাগযোগ ঘটতে পারে। তো একদম ধারে ধরুন তার পাশের মাঠে আর একটা অন্য জাতের ফসল রয়েছে, তাহলে যদি কোনো কারণে পরাগ মিলন হয়ে থাকে তাহলে বীজের কোয়ালিটি ডিটোরিয়েট করে যেতে পারে। তো সেই জন্য মাঝখান থেকে ওই যে মাঠটা আপনার সব থেকে ভালো হয়েছে সেখান থেকে মাঝখান থেকে আপনি বেশ কিছুটা ধান বা অন্য ফসল কেটে নিয়ে এসে আলাদা করে পিটিয়ে বীজ হিসেবে রাখুন। 5-6 বছর পর্যন্ত একবার বীজ কিনে আর কিনতে হবে না। ইতর পরাগযোগের ক্ষেত্রে কি করতে হবে, ধরুন এখানে পরাগযোগ মানে অন্যান্য ফসলের সঙ্গে পরাগযোগ হতে পারে, তো সেই জন্য কি করতে হবে, একটু দূরে লাগাতে হবে, যেখানে ওই ফসলটা অন্য কোনো জাতের মানে জাত ওখানে চাষ হয়নি, এরকম একটু দূরে যদি আইসোলেশনে যদি আমরা লাগাই তাহলে পরে ওই একই পদ্ধতি অবলম্বন করব, যে ভালো ভালো গাছ দেখে, যেমন ধরুন সর্ষে বা কলাই বা মুগ, যেগুলো খুব একদম ভালো ভালো গাছ, পুরো মাঠ থেকে প্রায় 100-150 গাছ তুলে নিলাম, দিয়ে 5-6 কেজি যেটুকু আমার বীজের দরকার আমি তুলে আলাদাভাবে রেখে দিলাম। তো এই পদ্ধতি যদি আমরা করি তাহলে কিন্তু বীজটাকে খুব ভালোভাবে আমরা রাখতে পারবো বেশ কয়েক বছর। কিন্তু একটা কথা চাষি ভাইদের মনে রাখতে হবে, কোনো ধরনের কিন্তু হাইব্রিড সিডের বীজ কিন্তু আমরা পরবর্তী বছরে রাখতে পারবো না।
1: আচ্ছা,
0: কারণ হাইব্রিড সিড কিন্তু পরের বছর সিডটা ডিটোরিয়েট করে যায়, মানে ডিজেনারেট করে যায় আমরা বলি, কারণ ওটা আমাদের যে প্রজননবিদ্যা যেটা বলছে সেখানে বলছে যে ওটা সেগ্রিগেট করে যাবে এবং পরের বছরে লাগালে ছোট বড় কোনোটা রোগ হবে, কোনোটা আগে পাকবে কোনোটা পরে পাকবে, কাজে হাইব্রিড সিড যদি বাজার থেকে আমরা কিনি ওই সিডের বীজ রাখা যাবে না, এটা কিন্তু মনে রাখুন, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেন চাষি ভাইরা। আমি অনুরোধ করব যে হাইব্রিড সিড কিন্তু যদি আপনারা লাগান তাহলে প্রতি বছর বাজার থেকেই কিনে লাগাবেন। আর একটা কথা, সংরক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বীজ কিভাবে রাখবেন, বীজে যদি রস বেশি থাকে তাহলে পরে কিন্তু ওর মধ্যে পোকা লেগে যাবে, তাহলে কি করতে হবে, মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে। শুকিয়েছে ঠিকঠাক কিভাবে বুঝবো, না দাঁতের মধ্যে দিয়ে যদি দুটো দাঁত দিয়ে একটু চাপ দি তাহলে কিন্তু একটা কট করে আওয়াজ উঠবে, তার মানে ওটা ঠিক মতো শুকিয়েছে। আর একটা কথা বলবো, রোদে দেওয়ার একটা নিয়ম রয়েছে, একদম প্রখর রোদ্রে দুপুর 12টা 1টার সময় মে মাসের গরমে কিন্তু রোদে দেবেন না।
1: আচ্ছা,
0: কারণ সিড হচ্ছে তার মধ্যে জীবন রয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যেতে পারে, সেই জন্য হয় যদি সকাল থেকে দেন 12টার মধ্যে ওটাকে ছায়ার মধ্যে নিয়ে চলে আসুন, আর যদি বিকেল দিকে দেন তাহলে 3-5টা এই সময়টাতে দেন। রোদ্দুরে দেওয়ার পর ওটা ছায়াতে বেশ কিছুক্ষণ রাখেন,

0: রেখে সেটাকে ঠান্ডা করে তারপরে গুদামজাত করুন, মানে সে হাঁড়িতে হোক বা বিনে হোক সেটা রাখুন।
1: আচ্ছা, আপনি বলছিলেন যে খরিফ মরশুম মানেই চাষি ভাইরা শুধু ধান বোঝেন, এই ধান চাষের জন্য আপনি কি কোনো পরামর্শ চাষি ভাইদের দেবেন?
0: দেখুন, ধান চাষ কিন্তু আমরা সবাই করি, ধান চাষের কিন্তু যদি কাউকে কোনো চাষি ভাইকে আমরা বলি যে ধান চাষে এই করুন ওই করুন, চাষি ভাইরা বলবে যে আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কয়েকটা জিনিস আমি কয়েকটা টিপস দেব, কিন্তু আপনাদের ফলন কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখুন, সবচেয়ে বড় কথা, প্রথম থেকে আমি বারবার কিন্তু এটা বলে আসছি যে সময়ে লাগাতে হবে। ধান চাষে লাগানোর সময় কখন? সাধারণভাবে আমরা বলি যত মাসের ফসল তত সপ্তাহের বীজতলা পর্যন্ত, মানে বীজ আপনি রুইতে পারেন যত মাসের, যদি পাঁচ মাসের ফসল হয় পাঁচ সপ্তাহ পর্যন্ত, যদি চার মাসের ফসল হয় মানে 120 দিনের যদি ফসল হয় বীজ থেকে বীজ, তাহলে পরে 30 দিনের মধ্যে আমাকে চারা, মানে চারাটাকে তুলে আবার রুইতে হবে। কারণ ধান বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে বীজতলা তৈরি করি, তারপরে চারাগুলোকে তুলি, তারপরে মূল মাঠে মূল জমিতে আমরা রোয়া করি। তো এইটার কিন্তু এটা একটা দিক রয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা 3 সপ্তাহ থেকে, মানে 20 থেকে 25 দিনের চারার বয়স যখন, সেই সময়ে যদি আমরা লাগাই, তা এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। তো এটা করতে গেলে কি হয়, চাষি ভাইদের ধরুন সাধারণভাবে গ্রাম বাংলার বুকে আমরা কি করি, যখন ধরুন জ্যৈষ্ঠ মাসে এক পশলা বৃষ্টি হলো, তখন কিন্তু তার যতটা জমি আছে, যদি তার 10 বিঘে জমি থাকে এবং তার জন্য সে যদি মনে করুন 2 বিঘে জমি বা 1.5 বিঘে জমি বা 1 বিঘে জমিতে সে যদি বীজতলা তৈরি করতে চায়, তাহলে সব বীজতলাগুলো কিন্তু এক সময়ে বৃষ্টি জল পেয়েছে। এবার ধান যখন রোয়া শুরু করলো তখন কি হলো, যখন 25 দিনের চারার বয়স তখন সে রোয়াটা শুরু করছে। এবার রুইতে রুইতে দেখা গেল যে প্রথম 2-3 বিঘে ঠিক আছে, কিন্তু তারপরে থেকেই কিন্তু এই চারার বয়স কিন্তু তখন 40 দিন হয়ে গেছে, 45 দিন হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। এবার লম্বা হয়ে গেছে, চাষিটা করে কি, ডগাটা একটু কেটে দিয়ে লাগায়, কিন্তু তার কি তাতে কি তার বয়সটা কমে গেল? তা তো কমলো না, চারার বয়স তো 45 দিন হয়ে গেছে অলরেডি। বয়স বাড়লেই দেখবেন গোড়া থেকে তার পাপ গুলো ছেড়ে যাবে, যে পর্ব বলি আমরা, পাশকাঠি কমে যাবে, আলটিমেটলি ফলন কমে যাবে। তাহলে কি করবো, না 2-3 খেপে আপনি বীজতলাটা লাগান, আজকে লাগান, 7 দিন পরে একটা লাগান, তার 7 দিন পরে একটা লাগান।
1: আচ্ছা,
0: 2 নম্বর হচ্ছে গুচিতে কোনো মতেই 2 থেকে 3টের বেশি চারা দেবেন না। 3 নম্বর হচ্ছে গুচিটা খুব বেশি মাটির নিচে দেবেন না। ওকে, আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো মতেই দুর্বল চারা লাগানো যাবে না, মানে বীজতলা যখন আমরা করবো তখন বেশি পরিমাণে সিড আমাদের একটা টেন্ডেন্সি থাকে দিয়ে দেওয়া, তাতে খুব ঘন হয়ে যায় এবং চারাগুলো দুর্বল হয়। যদি একটু ফাঁক ফাঁক করে যদি লাগানো যায় তাহলে চারা সতেজ হবে, স্ট্রং সিডলিং যেটাকে আমরা বলি, স্ট্রং সিডলিং হলে অটোমেটিক্যালি ফলন বেড়ে যাবে।
1: বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা যেমন প্রথমে শুরু করেছিলাম খরিফ মৌসুমে ফসল বৈচিত্র্যকরণ দিয়ে, মানে ধানের সাথে তো আমরা খুব সহজভাবে পরিচিত, কিন্তু এছাড়াও আমাদের ধান ছাড়াও যে বাকি ফসলের কথা আপনি শুরুতে বলেছিলেন, অড়হর, সয়াবিন, ভুট্টা থেকে লাভবান হতে পারবো।
0: একদম ঠিক কথা বলেছেন আপনি। দেখুন, আমরা খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ আমরা বলি, যে কথাটা আমরা বারবার শুরু করছিলাম যে ফসল বৈচিত্র্যকরণ ক্ষেত্রে ডালশস্য এবং তৈলবীজ, ডালশস্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে চাহিদা তার এখনো পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি 28-30% পর্যন্ত উৎপাদন করতে পারছি, বাকিটা হয় অন্য রাজ্য থেকে কিংবা অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে। তৈলবীজের ক্ষেত্রে আমাদের যা টোটাল চাহিদা তার মাত্র 60% আমরা উৎপাদন করি, বাকি 40% কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে, মানে দেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে। আমাদের যদি স্বাবলম্বী হতে হয়, ডালশস্য এবং তৈলবীজে স্বাবলম্বী হতে গেলে আমাদের কিন্তু খরিফ মরশুমে যে জায়গাগুলোর কথা আমি আগে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই অড়হরের কথা বলুন, এই ডাল শস্যগুলো আমাদের যদি আমরা লাগাই তাহলে কিন্তু পুরো পশ্চিমবঙ্গের চিত্রটাই বদলে যাবে। আর যদি তৈলবীজের কথা বলি আমরা, তাহলে তৈলবীজের ক্ষেত্রে কিন্তু সয়াবিন এবং হচ্ছে ভাদুই তিল, মানে ভাদ্র মাসে যে তিলটা হয় সেই তিলটা যদি আমরা লাগাই তাহলে তৈলবীজের কিন্তু ঘাটতি অনেকটা মিটে যাবে। দেখুন, আমরা কিন্তু একটা কথা চাষি ভাইদের অনুরোধ করব, আপনার ডালশস্য এবং তৈলবীজ কোনোটাই বাজার থেকে কিনবো না, আপনি স্বাবলম্বী হন। আপনি স্বাবলম্বী হলে আপনার মানে ব্লক স্বাবলম্বী হবে, আপনার ডিস্ট্রিক্ট স্বাবলম্বী হবে, জেলা স্বাবলম্বী হবে এবং আলটিমেটলি পশ্চিমবঙ্গের চিত্রটাই কিন্তু বদলে যাবে। নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করুন।
1: বেশ, তাহলে চাষি ভাইরা আপনারা স্বাবলম্বী হয়ে উঠুন এবং তার সাথে দেশকেও স্বনির্ভর হতে, স্বাবলম্বী হতে সাহায্য করুন। আমরা আলোচনা করছিলাম খরিফ মৌসুমে ফসল বৈচিত্র্যকরণ নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রজনন বিদ্যা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
0: নমস্কার।
1: আর সঙ্গে ছিলাম আমি রৌলিনা সেনগুপ্ত।
2: ক্ষেত খামারের কথা এখানে শেষ হলো।

বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম। সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন গরমে জলবাহিত জন্ডিস, বলছেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় কুমার রায়।
1: অফিস থেকে ফিরেই প্রবাল ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। পুরবি একটু অবাকই হয়ে গেল, এই সময় তো ছেলে ফেরে না। প্রবালের কাজের যা চাপ তাতে রোজই ফিরতে বেশ রাত হয়, তাই দুপুরে বাইরেই খাবার খায়। তবে আজ হঠাৎ দুপুরে কেন ফিরে এসে শুয়ে পড়ল? ছেলের কাছে গিয়ে মাথায় হাত রেখে পুরবি জিজ্ঞেস করল, কি হয়েছে রে, শরীর খারাপ বাড়ল নাকি? কদিন ধরেই প্রবালের জ্বর জ্বর ভাব, খুব একটা কিছু খাচ্ছেও না, গা হাত পা ব্যথা, কিন্তু কাজের চাপে ছুটিও নিতে পারছে না প্রবাল। ছেলের চোখের দিকে তাকাতেই পুরবি লক্ষ্য করল চোখটা হলুদ হলুদ লাগছে। ছেলেকে জিজ্ঞাসা করল, তোর পেচ্ছাপের রং কেমন হচ্ছে রে? প্রবাল বলল, আজ সকাল থেকেই ইউরিনটা হলুদ হলুদ হচ্ছে। এই গল্পের সঙ্গে কিন্তু অনেকেরই বাস্তব জীবনের জন্ডিস রোগভোগের মিল পাওয়া যায়। জন্ডিস বলতে আমরা আমাদের চোখের সাদা অংশ বা ত্বকের হলদেটে হওয়াকে বুঝি। এই জন্ডিস নানাবিধ কারণে হতে পারে, তার মধ্যে যখন কোনো ভাইরাসের সংক্রমণে লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন হয় তাকে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি, এবং এই ভাইরাল হেপাটাইটিস জন্ডিসের একটা অন্যতম কারণ। ভাইরাল হেপাটাইটিস সাধারণত দুই প্রকার, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসে ভাইরাসের সংক্রমণে হঠাৎ করে উপসর্গগুলো প্রকাশ পায় এবং তা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে কমে যায়, এবং সাধারণভাবে দুই থেকে চার সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠে। যে যে ভাইরাসের সংক্রমণে অ্যাকিউট হেপাটাইটিস হয় সেগুলো হল হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ ভাইরাস। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকেও অ্যাকিউট হেপাটাইটিসের মতো উপসর্গ সৃষ্টি হতে পারে। যে যে ভাইরাসের সংক্রমণে অ্যাকিউট হেপাটাইটিস হয় সেগুলি হল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস ভি ভাইরাসের সংক্রমণেও অ্যাকিউট হেপাটাইটিসের মতো উপসর্গ সৃষ্টি হতে পারে। হেপাটাইটিস এ বা ই ভাইরাস সংক্রমিত ব্যক্তির স্টুল বা মলের সাথে শরীর থেকে নির্গত হয়, এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওইসব ভাইরাস অপরিষ্কার ও দূষিত খাবার ও জলের মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ সৃষ্টি করে। সাধারণভাবে ভাইরাসের শরীরে প্রবেশ এবং উপসর্গ শুরু হওয়ার সময়কালের মধ্যে দুই থেকে চার সপ্তাহের তফাত থাকে, যাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। এই সময় এ এবং ই ভাইরাস লিভারে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধি করে এবং লিভারের প্রদাহ ও ইনফ্লামেশন তৈরি করে। সাধারণভাবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের চারটি পর্যায় থাকে, প্রোড্রোমাল ফেজ, হেপাটাইটিস ফেজ, কোলেস্টাটিক ফেজ এবং রেজলিউশন ফেজ। প্রথম পর্যায় বা প্রোড্রোমাল ফেজে যে যে উপসর্গগুলো হয় সেগুলো হল গা হাত পা ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, জ্বর হওয়া, ক্ষুধামান্দ হওয়া এবং প্রচণ্ড

0: দুর্বলতা হওয়া। সাধারণভাবে উপসর্গগুলো 3 থেকে 5 দিন স্থায়ী হয়। এর পরের পর্যায়ে জন্ডিস প্রকাশ পায় এবং প্রোড্রোমাল ফেজের উপসর্গগুলো কমে যায় এবং খিদে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এবং এই পর্যায়ে সাধারণত 1 থেকে 2 সপ্তাহ স্থায়ী হয়। এরপর কখনো কখনো কোলেস্টাটিক ফেজ দেখা যায়। যদিও লিভারের প্রদাহ হ্রাস পায় কিন্তু বিলিরুবিন বাড়তে পারে এবং সেজন্য এই পর্যায়ে শরীরে চুলকানি বা ইচিং হতে পারে এবং ফ্যাকাশে রঙের পায়খানা হতে পারে। এই পর্যায়ে সাধারণত ক্ষণস্থায়ী হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণে, কোলেস্টাটিক ফেজ দীর্ঘায়িত হতে পারে এবং তা 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। এরপর লিভার থেকে ভাইরাস বিতাড়িত হয় এবং প্রদাহ ও কোলেস্টাসিস কমে যায় এবং রোগী সুস্থ হয়ে যায়। এই ফেজকে আমরা রেজলিউশন ফেজ বলি। অন্যদিকে ক্রনিক হেপাটাইটিসে লিভারের প্রদাহ অনেক দিন ধরে চলতে থাকে এবং সাধারণত তা 6 মাসের বেশি দিন স্থায়ী হয়। হেপাটাইটিস বি বা সি ভাইরাসের সংক্রমণে লিভারে ক্রনিক হেপাটাইটিস হতে পারে। সাধারণভাবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস সেলফ লিমিটিং ডিজিজ, মানে নিজের থেকে এই রোগ প্রশমিত হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে, যা শতকরা 1 ভাগের কম ক্ষেত্রে, অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে, যা থেকে মৃত্যুও হতে পারে। তাই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে তার কারণ নির্ণয় করা এবং কিছু কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে লিভারের প্রদাহের তীব্রতা নির্ণয় করা জরুরি হয়ে পড়ে। সাধারণত আমরা এসব ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট, প্রথ্রম্বিন টাইম, ভাইরাল সেরোলজি, আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন এসব টেস্ট করি এবং এর মাধ্যমে রোগ নির্ণয় এবং রোগের তীব্রতা পরিমাপ করা হয়। সাধারণত অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের চিকিৎসা উপসর্গগুলোর উপর ভিত্তি করে করা হয়। জ্বর বা বমি কমার ওষুধ প্রয়োগ করা হয়। তবে যেহেতু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নিজের থেকে প্রশমিত হয়, সেই কারণে এই রোগে কোনো নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করা হয় না। এক্ষেত্রে সাধারণভাবে রোগীকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়। তবে একটা প্রচলিত খুব ভুল ধারণা আছে যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে রোগীকে শুধু গ্লুকোজ বা আখের রস এবং সিদ্ধ খাবার খাওয়াতে হবে। এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং রোগীর ইচ্ছামতো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি পুষ্টিকর সুষম খাদ্য খাওয়াতে হবে, যাতে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গরমে জলবাহিত জন্ডিস, বললেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় কুমার রায়।
2: আকাশবাণী মৈত্রী জানিয়ে দেব আজকে মৈত্রী দ্বিতীয় প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। 7টায় নাটক রাজসাক্ষী, রচনা ও প্রযোজনা সৌর সরকার, নাটকটি পুনঃপ্রচারিত হবে। 7:45 আকাশবাণী কলকাতার সংগ্রহশালা থেকে গৃহীত সঙ্গীত রূপক চেনা কথা অচেনা সুর, 9টায় কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় তথ্যচিত্রের সত্যজিৎ ও ইনার আই। এ বিষয়ে সঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ মাইতি। 10:15 শাস্ত্রীয় সঙ্গীত পুরিয়া কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখোপাধ্যায়, সারিঙ্গি আল্লা রাখা কালাভান্ত। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় 12:00। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, স্বর্ণযুগের এ গানের কলি সেদিনের বিকেলের সেই ডাক বাক্সকে সত্যিই যেন রঙিন করে তুলেছিল। বাঙালির চিরকাঙ্ক্ষিত সেই রঙিন খামের মোহ শতগুণ বাড়িয়ে তুলেছিল সেই কালজয়ী কণ্ঠ।

আজও তাঁর দরদি কণ্ঠের জাদুতে মহাচ্ছন্ন করে রেখেছে আপামর গান বিলাসীকে। তিনি অনন্য সঙ্গীত প্রতিভার অধিকারী বনশ্রী সেনগুপ্ত। আজ হারানো দিনের গানের আসর সেজে উঠুক তারই সাদামাটা জীবনের নানান কাহিনী ও গানে। শ্রবণ সঙ্গী মৈত্রী বন্ধু সাধনা রায়, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়, শুনতে ভুলবেন না বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক। আজকের নাটক রাজসাক্ষী। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: আজকের নাটক রাজসাক্ষী, রচনা ও প্রযোজনা সূর্য সরকার। নাটক রাজসাক্ষী।

ওকে, সিগন্যালটা বিকল করে রেখেছিলাম, মালগাড়ি হিসেব মতোই থেমে গেল। 1, 2, 3, 4, হ্যাঁ 4 নম্বর। ইঞ্জিনের দিক থেকে 4টি ওয়াগন বাদ দিয়ে পরপর 2খানা ওয়াগন ভর্তি সিমেন্ট আছে। রামু ঘোষ, রহিম শেখ, তোমরা দুজনে তালা ভাঙতে যাও। না না না, ভয় নেই ভয় নেই, এই স্টেশনে পুলিশ থাকে না, যাও চলে যাও। মহিন্দার সিং, মহিন্দার সিং শোনো, লেভেল ক্রসিংয়ে শেঠজি লরি দাঁড়িয়ে আছে, লরিতে মাল তোলা হয়ে গেলেই শেঠজির আদমিকে টাকা দিয়ে যেতে হুকুম দেবে। আমি টাকাটা বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গে শীষ দিয়ে তোমাদের জানিয়ে দেবো, লরি ছেড়ে দেবে, তার আগে নয়, তাড়াতাড়ি কুইক। দাও টাকাটা দাও। 20,000 আছে তো, দেখো বাবা কম টম দিও না। শেঠজিকে সালাম জানিও।

এত রাতে একা ঘরে ভালো লাগে না। একা? আরে সালা দুর্জয়, দুর্জয় সোম, তুই একা কি রে? তুই সালা একাই তো একশো রে, একাই তো সালা একশো। কে? মাই ডিয়ার ফ্রেন্ডস, রামু, রহিম, মহিন্দর, কালু সবাই এসে গেছো? দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে আসি। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, সব কৃতিত্ব তোমাদের। সত্যি মাত্র দু সপ্তাহের মধ্যে থ্রি গ্রেট সাকসেসফুল অপারেশনস, ওয়াগন পুজো স্পেশাল, তারপর সাম্প্রদায়িক হাঙ্গামার সুযোগে লুটপাট। যাক যাক, তোমাদের বসিয়ে রাখবো না। রামু, রহিম, এই নাও, এই নাও তোমাদের শেয়ার, টিকিট টিকিট। মহিন্দর, মহিন্দর শোনো, এই যে লেডিস ঘড়িটা দেখছো, এটা তোমার বউকে দিও, এটা তোমার পুজো প্রেজেন্টেশন। তা এই ঘড়িটা কেন তোমায় দিচ্ছি জানো? ফার্স্ট ক্লাস কামরার সেই কাপুরুষ বাবুর স্ত্রীর হাত থেকে তুমি ঘড়িটা খুলে এনেছিলে, তাই এটা তোমারই প্রাপ্য। বাবুটি চোখ বুঝে স্ত্রীকে কি বলেছিল মনে আছে তো? মনে পড়লে সালা এখনো হাসি পায়, বলেছিল ঢুন।

কাছে গুরু, গুরু এই নাও, এই নাও তোমার গুরু দক্ষিণা, এক তারা নোট, ব্যাস। এবার তোমরা কেটে পড়ো দেখিনি, চট করে কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো, আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ শোনো, মনে থাকে জানো, কাল রাত 11:35 বনগাঁ, লাস্ট ট্রেন, ওকে?

মা কিছুদিনের বিশ্রামের জন্য মামা বাড়ি গেছেন। কদিন না যেতেই ছুটি নিয়ে বাবাও গেছেন। যাবেন না? দুটিতে যা মিল। বাড়িটা এখন এক অর্থে যক্ষপুরী। পুরনো কাঠের আলমারিতে বইয়ের ভাঁজে ভাঁজে টাকার নোট, টিনের বাক্সে সোনার গয়না। মা বাবা জানেন আমি আমি চাকরির খোঁজে দিন রাত ঘুরে বেড়াই। আসল কথা জানতে পারলে দুজনেই হয়তো হার্ট ফেল করে মারা যাবেন। মা এমনিতেই হার্টের রুগী, বুঝতে পারলে দুঃখ পাবেন, ওয়াগন ব্রেকার বলবেন, ডাকাত বলবেন, এই তো অভিযোগ করলে বলবো বেশ করেছি বেশ করেছি, আমি লেংটি পরা বাউলের মতো ফকির সাজবো, হ্যাঁ গরিবদের আমি দুচক্ষে দেখতে পারি না, বঞ্চিত সালা রাজার মতো বাজবো, সম্রাটের মতো বাজবো, হ্যাঁ সম্রাটের মতো। ওই সেই বাউলটা পাড়ায় এসে গেছে। বাবা বাউল গান ভালোবাসেন, তাই বাবাজি বাবার উদ্দেশ্যে একটা গান গাইবে, তারপর সামনের ওই নেবুতলায় শুয়ে থাকবে। কি করে তাড়াবো, বাবা মা বাড়িতে নেই বলে উল্টে আমায় সন্দেহ করতে পারে। লোকটা নানা জায়গায় ঘুরে বেড়ায়, রাগিয়ে দিলে কার কাছে কি ফাঁস করে দেয় বলা যায় না, কে জানে, হয়তো হয়তো বেটা সব জানে।

0: অপরাধের দণ্ডদাতা।
1: পরের মনে আঘাত দিলে অন্তর পুড়ে হবে ছাই, অন্তর পুড়ে হবে ছাই। জানো সালা, পৃথিবীতে আমার আগে কেউ আর লুটপাট করেনি, লাগান ভাঙেনি। ট্রেন ডাকাতি শব্দটা বুঝে জীবনে প্রথম শুনলে, হ্যাঁ সালা বাউল, সম্প্রদায়ের সম্প্রদায় মারামারি তা আমি কি করবো রে? হ্যাঁ মানুষ মরে না, মরেছে। আরে যা, আমার কি নেশা হয়ে গেল নাকি? আমার কি সারা নেশা হয়ে গেল? কি বোকা আমি, কথাটা তো বাউলের, বাউলের গানের পদ, ওটা তো আসল কথা নয়। কথার মধ্যে তো আর দারোগা পুলিশ নেই যে আমায় ধরবে, কাঠগড়া নেই, হাকিম নেই যে বিচার হবে। যা করেছি সালা বেশ করেছি, আমার গরিব মা বাবার ঘর সম্পদে পূর্ণ করেছি। হ্যাঁ আমার আমার আমার গরিব মা বাবার ঘর আমি সম্পদে পূর্ণ করেছি। ঘরে একটা ভালো চেয়ার টেবিল পর্যন্ত নেই না, বউবাজার থেকে মোস্ট মডার্ন ফার্নিচার কিনে আনবো, ঘরখানা যা সাজাবো না একবার, মা ফিরে এসে চমকে উঠবেন ঘর দেখে, একেবারে চমকে উঠবেন। না না সালা, এই সমস্ত পুরনো আসবাবপত্র এক লাথি মেরে ফেলে দেবো। সালা এই সমস্ত আসবাবপত্র এক লাথি মেরে ফেলে রাখবো। ফেলে রাখলাম, মা এসে এসব দিয়ে উনুন ধরাবে।

0: কয়লার আঁচ দিতে আর পোড়া কয়লা বাঁচতে বাঁচতে মার চোখ দুটো গেছে। এখন আর খবরের কাগজ পড়তে পারেন না। মাঝে মাঝে অবশ্য বাবার চশমা দিয়ে পড়েন। আর আমি আর আমি আমি সালা দুর্জয় আমি সালা দুর্জয় সোম এতদিন এতদিন সালা যেন নীরবে ক্রিকেট খেলা দেখে চলেছিলাম। হ্যাঁ সালা কাপুরুষ, সালা কাপুরুষ, কোথাকারের কাপুরুষ। বাবা এত রাতে আবার কে এলো? পুলিশ টুলিশ নেই তো? আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার, আমি নিজে সালা বিএ পাস, আমাকে সন্দেহ করা অত সহজ না বুঝলে চাঁদু। পেছনে লেগেছ কি মরেছ? ওই আর তো শব্দ নেই, বাতাসের শব্দ শুনিনি তো। না, কেউ ভুল করে দরজায় আঘাত করছিল, ভুল বুঝতে পেরে চলে গেছে। আসলে আসলে মা বাবা বাড়ি না থাকলে মাথায় বাজে চিন্তা ছারপোকাগুলো কিলবিল করে। তার উপর ওই জ্ঞানদাস, ওই জ্ঞানদাস বাউল গানে গানে পাপ দণ্ডদাতা ভগবান কি সব আবোল তাবোল বলে গেল। আর আমার আমার কিরকম সব গোলমাল হয়ে গেল। আমার আমার আমার না, টিনের বাক্সটা একবার খুলে দেখা দরকার। দিনকাল ভালো নয়, মানুষ জাতটাকে বিশ্বাস করতে নেই। মাঝে মাঝে মাঝে মাঝে রেল কোম্পানির মতো চেক করা ভালো। হ্যাঁ কোথায়? এতো এতো
1: আরে বাস, গয়নাগুলো গয়নাগুলো গয়নাগুলো সোনালি রোদের মতো ঝলমল করছে। এ সমস্ত আমার আমার উপায় করা, এ সমস্ত আমার রূপ, আমার আমার আমার মায়ের একখানা গয়নাও নেই। বিয়ের সময় সামান্য যা পেয়েছিলেন আমার বিয়ে ক্লাসের বই কেনার জন্যে মা বেচে দিয়েছিলেন, আর করতে পারেননি। মা মা গো মা, তোমার দুর্জয় তোমার দুর্জয় সে কথা একদিনের জন্য ভুলেনি মা। কত কত গয়না পড়বে তুমি, কত গয়না পড়বে বলো আমায়। অবশ্য অবশ্য পুরনো গয়না তোমায় পড়তে দেবো না। না, পুজো স্পেশাল ট্রেনের যাত্রীরা যদি থানায় ডায়েরি করে থাকে তাহলে তাহলে কে জানে কে জানে গয়নাগুলো হয়তো গয়নাগুলো হয়তো গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে। কাজ কি? না মা মা, আমি আমি আমি তোমাকে আমি তোমাকে নতুন গয়না গড়িয়ে দেবো মা, আমি তোমাকে নতুন গয়না গড়িয়ে দেবো, কেমন?
2: ভাবিস না তোর অপরাধের দণ্ডদাতা নাই, ভাবিস না তোর অপরাধের দণ্ডদাতা।
1: আবার সেই বাউল, আবার সেই বাউল। তাহলে কি একটু আগে উনি দরজায় নক করছিলেন? না, লোকটার মতলব ভালো নয় মনে হচ্ছে। বলে দি পঞ্চ।
3: শুনুন শুনুন, মা বাবা বাড়ি ফেরেননি, আরো দু সপ্তাহ পরে ফিরবেন। আজ বরং অন্য পাড়ায় গিয়ে শুয়ে থাকুন গে, ভোরে উঠে নগর কীর্তন গাইবেন। আমাদের বাড়ির সামনে থাকলেই তো সারা রাত দুতারার টুংটাং শব্দ করবেন। শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমি আমি একটু ঘুমোতে চাই। এখন কেটে পড়ুন দেখিনি, কেটে পড়ুন যত সব।
1: জানলার কবাট রোদে পুড়ে ফাঁক হয়ে গেছে, গান বাতাসে ভেসে আসছে। আমার আমার কথা শুনছে না বাউল, আমার কথা শুনছে না। আমি আমি হেল্পলেস, আমি আমি নিঃসহায়।
2: জানিস রে তুই তবু পরের বুকে চরণ রেখে ভাবি শোনাম তো।

0: ভাবি বাউল ভাবে তাই, কোথায় গিয়ে মন জুড়াবি, কোথায় গিয়ে প্রাণ জুড়াবি বাউল ভাবে তাই।
1: কে কোন পাগলে বলে আমার আমার বুকের মধ্যে কবর খোঁড়া হচ্ছে? না না না, আরে আমি তিন সত্যি করে বলছি, আমার মনের মধ্যে শ্মশানের আগুন জ্বলছে না। বাউলের কথা গানের পদ সত্যি নয়, কথার মায়া জাল, সুরের ফানুষ। ওই যে নিষ্কম্মা বাউল, ভেবেই মরো তুমি, ভেবেই মরো, আমি এখন নাইট ডিউটিতে যাই।

ladies and gentlemen. Look at me. Look at my mane at the gate. No, no, no. কেউ সিট ছেড়ে উঠবেন না, কেউ শব্দ করবেন না, করলে একসঙ্গে চারদিক থেকে গুলি করা হবে। আমাদের টার্গেট মাত্র তিনজন, বাকিদের বিন্দু মাত্র ক্ষতি হবে। তিনজনের দুজন দাদা, আপনারা, হ্যাঁ হ্যাঁ আপনারা, আপনারা দুজন উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। না না না না না না না না না না না না, কিছু নেই বলে মাথা নড়লে চলবে না। কাছাটা খুলুন, কাঁচাটা, কাঁচাটা, হ্যাঁ কাঁচাটা খুলুন। না না না না না না না না না, টাকাটা খুলতে হবে না, আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। না, বাধা দেওয়ার চেষ্টা করবেন না, মনে রাখবেন লাইফ ইজ প্রেশাস দ্যান মানি, তাই না? গুড, যান বসে পড়ুন। আমাদের লাস্ট টার্গেট, লাস্ট টার্গেট, বৌদি, বৌদি, বৌদি, গয়না লুকোবার চেষ্টা করবেন না, গয়না লুকোবার চেষ্টা করবেন না। দিন দিন দিন, খুলে দিন, খুলে দিন। মনে রাখবেন ইয়ার বডি ইজ পিওর দ্যান গোল্ড, তাই না? কুইক কুইক কুইক, খুলুন খুলুন খুলুন। হ্যাঁ, that's like a good girl, huh?

রাত দুটো, বাবা বাড়ি থাকলে এত রাত অবধি জেগে থাকতে দিতেন না, বলতেন খোকা শুয়ে পড়। খোকা, বাবা তোমার খোকা কি আর খোকা আছে? প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড যেন একটা যুগ, কাটতে চায় না, কিছুতেই কাটতে চায় না, কিছুতেই আমার আমার ঘুম আসছে না কেন, আমার কেন ঘুম আসছে না? আমি আমি অনেক কিছু সইতে পারি, কিন্তু কিন্তু অনিদ্রা একদম সইতে পারি না, অনিদ্রা একদম সইতে পারি না। পরীক্ষার আগে চিন্তা ভাবনায় ঘুম না এলে মা মাথায় হাত বুলিয়ে কপাল টিপে ঘুম পাড়িয়ে দিতেন। মা, মা গো, মা আমার আমার ঘুম আসছে না মা, আমি আমি ঘুমাবো, বাউলের মতো ঘুমাবো, সুন্দর ঘুম, ক্লান্তি দূর করা নিঃস্বপ্ন ঘুম, জীবনকে বাঁচানোর ঘুম। মা, মা আমি আমি একটু ঘুমোতে চাই, মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। না, ঘুম নেই, ঘুম নেই। সম্পদ চুরি করা যায়, কিন্তু কিন্তু ঘুম চুরি করা যায় না, কেন কেন কেন?

বাউল ঘুমিয়ে আছে, বাউল কেমন আরামে ঘুমিয়ে আছে। ঘণ্টাখানেক বাদে এক বৈষ্ণবী এসে বাউলদার ঘুম ভাঙাবে, দুজনে মিলে নগর কীর্তন গাইতে যাবে। ও রসকুলি বৈষ্ণবী, যতই কায়দা করো না কেন, জ্ঞানদাসকে প্রেমের ফাঁদে আটকাতে পারবে না। ও পাখি গান গায়, ধরা দেয় না। সকালবেলা তোমাকে একলাই ফিরতে হবে তোমার ছোট্ট আখড়ায়, বাউল সঙ্গে যাবে না গো। সে গাছতলায় শুকনো পাতা জ্বালিয়ে ছোট্ট হাঁড়িতে এক আঁজলা চাল সেদ্ধ করে নেবে, নুন মাখিয়ে খাবে, তাতেই তৃপ্তি, তাতেই তৃপ্তি।

0: তৃপ্তি না ছাই ছাই। বাবার মুখে এইসব জ্ঞানের কথা অনেক শুনেছি অনেক। বাবা বাবা, ওকে তৃপ্তি বলে না, ওকে পূর্ণতা বলে না, দারিদ্রকে মহত্ব বলে চালানো যায় না বাবা।
1: আরে আমি আমি কার সঙ্গে কথা বলছি? ঘরে তো কেউ নেই। ঘরে কেউ আছে নাকি? ঘরে কেউ আছো? না না, কেউ নেই। আমি কিন্তু আছি।
0: যা, আলোটা নিয়ে গেল।
1: লোডশেডিং, দেশলাইটা কোথায় গেল? এই যে কিন্তু কিন্তু মোমবাতি তো নেই। হ্যারিকেন, মা বাড়ি না থাকলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আমি তো রে দুর্জয় সোম, তোর সালা আলোতে কি হবে রে? হ্যাঁ, আলোতে কি দরকার? সালা অন্ধকারে চৌকিতে শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়।

0: মন জুড়াবি, কোথায় গিয়ে প্রাণ জুড়াবি, পাউল ভাবে
1: তার। ওই গানটাই আমার মাথা খারাপ করে দেবে, ওই গানটাই আমার মাথা খারাপ করে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও গান গাইব, আমিও গান গাইব, এই তালি বাজিয়ে তালি বাজিয়ে গান গাইব, হ্যাঁ তালি বাজিয়ে। কিন্তু গান যে আমি শিখিনি, গান যে আমি শিখিনি, শীষ দিয়ে গাইব, শীষ দিয়ে, দেখি দেখি। সালা শীষটা কিরকম ইস হয়ে যাচ্ছে না? আসল কথা দুর্জয়, যে কারণে ঘুম নেই সেই কারণেই গান নেই।
2: আচ্ছা আচ্ছা, প্রিয়জনের কথা ভাবলে নাকি ঘুম নেমে আসে? প্রিয়জন
0: প্রিয়জন প্রিয়জন, মিতালি মিতালি মিতালি বসু, মিতালি বসু, তুমি আমায় তুমি আমায় অবহেলা করো। তুমি তোমার রূপের জোরে, বংশের জোরে, বাবার টাকার জোরে আমায় অবহেলা করো। শোনো শোনো, আমি আমি শো করতে ভয় পাচ্ছি, নইলে নইলে এই মুহূর্তে এই ছোট্ট ঘরটিতে যে সম্পদ আছে জানো, জানো তোমাদের তা নেই, জানো জানো ইচ্ছে করলেই আমি বাড়িটা ভেঙে ফেলে নতুন বাড়ি করতে পারি, গাড়ি কিনতে পারি, জানো তোমাকে তোমাকে এক গাছা মুক্ত মালার মতো তোমার মা বাবার কাছ থেকে চুরি করে আনতে পারি, জানো। ভয় নেই ভয় নেই ভয় নেই, আমি এখন সব পারি, কেবল কেবল আমার মায়ের জাতের গায়ে আমি হাত তুলতে পারি না, এখানটাতেই আমার দুর্বলতা। আমি তো মাকে সুখী দেখতে চাই, তাই তো তার জন্য ঘর সাজাবো। ইচ্ছে হয় তুমি সে ঘরে আসবে, না হয় আসবে না, কিন্তু জেনে রাখো আমার আমার সমস্ত পাপ একটি মাত্র পুণ্য ফলে ধুয়ে যাবে, মুছে যাবে। দেখো না দেখো না, ভারতের ভারতের কোটিপতিরা মন্দির প্রতিষ্ঠা করে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি আমি আমি মাটির প্রতিমায় বিশ্বাস করি না, আমার প্রতিমা আমার মা, তাকে সুখী করতে পারলেই তো আমি আমি পাপ মুক্ত। মা মা গো, তুমি তো সারা জীবন দারিদ্র সীমার নিচে কাটালে, বাড়ি ফিরে এসে দেখবে তোমার দুর্জয় দুঃখের ঘরে সুখের ফুল ফুটিয়েছে তোমার জন্য। কিন্তু মা মা, আমি শুধু একটা ভিক্ষে চাই তোমার কাছে মা, শুধু শুধু প্রশ্ন করো না লক্ষ্মী মা আমার, শুধু প্রশ্ন করো না, এত সম্পদ আমি কোথায় পেলাম, কেমন করে পেলাম, সে প্রশ্ন করো না মা, কখন করো না মা, করো না।
1: পুলিশ টুলিশ নয় তো?
0: দরজা আমি খুলব না কিছুতেই।

0: হন যে হন সে হন রক প্রহলে আসবেন, পুরোনো দরজা ভেঙে যাবে যে। আপনারা পেয়েছেন কি বলুন তো, এটা কি চোর ডাকাতের মানে মানে একটা একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে চলা হওয়ার কোনো মানে হয় না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলছি খুলছি।
1: ভগবান ভগবান যেন দারোগা পুলিশ না হয়। না দরজা নয়, জানলা খুলে কথা বলি। হ্যাঁ জানলা খুলে।
0: এই যে শুনুন শুনুন, জানলার ধারে আসুন। হ্যাঁ হ্যাঁ কথা বলছি কথা বলছি। কে? ওহো বৈষ্ণবী ঠাকুরুন, আমি ভাবছিলাম দারোগা পুলিশ। হাত বাড়িয়ে কি দিচ্ছেন?
1: চিঠি?
0: কার চিঠি? কে লিখেছে? দিন দিন দেখি দেখি দেখি।
1: আরে এ তো বাবার হাতের লেখা।
0: না না জানলার আলোতে পড়া যাচ্ছে না। দেশলাই জ্বালিয়ে নি, দেশলাইটা জ্বালিয়ে নি।
1: আজ রাত দুটো নাগাদ তোমার মা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। মৃত্যুর আগে ঠোঁট দুটো একবার মাত্র দু দু করে উঠেছিল। বৈষ্ণবী বৈষ্ণবী আমাদের ওদিকে প্রভাত কীর্তন গাইতে যাচ্ছে, তার হাতে চিঠি পাঠালাম, পত্রপাঠ চলে এসো। কিন্তু তোমার বাবা মা নেই, আমার মা নেই। না না না, তা হতে পারে না, না তা হতে পারে না। মা মা গো মা, তুমি তুমি এমন অসময়ে চলে যাবে কেন মা? তোমার দুর্জয় যে তোমার দুর্জয় যে তোমার জন্যে তোমার তোমার ঘরে ফুল ফোটাতে চেয়েছে মা। তুমি তুমি কার উপর অভিমান করে বিদায় নিলে মা? তুমি কার উপর অভিমান করে বিদায় নিলে মা?

0: 아이고야 어느 여느 손으로 온
1: 것은 아이 말까지 여보 말까지 여보 아이 거래 놀자라 군자 버티나 가노 아이 거래 놀자라 군자 버티나 가노 아이 마이 레제들 자이 아이 알로이 제들 자이 이도 놀자
2: বাইরে বাইরে কি প্রশান্ত আলো সুন্দর হাওয়া
1: আমি আমি মার কাছে যাব আমি মার কাছে যাব মা গো তুমি আমায় ভালো হতে বলতে মহৎ হতে বলতে আমি আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করব মা তোমার ইচ্ছে পূর্ণ হবে বাউলদা বাউলদা তোমরা তোমরা আমায় ধরিয়ে দাও পুলিশের হাতে তুলে দাও আমাকে না না না আমাকে নয় দুর্জয় সোমকে হ্যাঁ পুলিশ পুলিশ পুলিশ দুর্জয় সোমের ঘর সার্চ করো পুরনো আলমারি সার্চ করো টিনের বাক্স ভাঙো ওই দেখো দুর্জয় সোম পালাচ্ছে তোমাদের তোমাদের আসামি পালিয়ে তার মায়ের কাছে চলে যাচ্ছে আসামিকে ধরো ওকে আমি চিনি আমি সাক্ষী দেবো ওর নাম দুর্জয় সোম আসামি আসামিকে আমি চিনি আমি আমি নিজে সাক্ষী দেবো সে অপরাধী দুর্জয় সোম অপরাধী আমি নিজে সাক্ষী দেবো অফিসার দুর্জয় সোম অপরাধী অপরাধী অপরাধী

0: রাজ সাক্ষী নাটকটি এখানেই শেষ হল। দুর্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন গৌতম চক্রবর্তী। সঙ্গীতাংশে প্রহ্লাদ ব্রহ্মচারী, ভগীরথ রায় ও দিলীপ রায়। সম্পাদনা সমরেশ ঘোষ। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সূর্য সরকার।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন নাটক সূর্য সাক্ষী। নাটকটি শেষ হল।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েবসিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। কারণ হারানো দিনের গান অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, তাই বিষয়টি আরও একবার জানিয়ে দিই আপনাদের। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, স্বর্ণযুগের এ গানের কলি সেদিনের বিকেলের সেই ডাকবাক্সকে সত্যি যেন রঙিন করে তুলেছিল। বাঙালির চিরকাঙ্ক্ষিত সেই রঙিন খামের মোহ শতগুণ বাড়িয়ে তুলেছিল সেই কালজয়ী কণ্ঠ। আজও তাঁর দরদি কণ্ঠের জাদুতে মোহাচ্ছন্ন করে রেখেছেন আপামর গান বিলাসীকে। তিনি অনন্য সঙ্গীত প্রতিভার অধিকারী বনশ্রী সেনগুপ্ত। আজ হারানো দিনের গানের আসর সেজে উঠুক তাঁরই সাদামাটা জীবনের নানান কাহিনী এবং গানে। শ্রবণ সঙ্গী মৈত্রীবন্ধু সাধনা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। বন্ধুরা, শুনতে ভুলবেন না।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্য।

0: এর ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা।
1: আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে সরকার গঠনে তোড়জোড় চলেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন সকাল 10টা থেকেই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী ভট্টাচার্য পরে সাংবাদিক বৈঠকে বলেন,
1: হঠাৎ কিছু 90 বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতি পদ থেকে চলে যাবো। মাফি মাং রায় পুরা জনতা কি সামনে পার্টি কা তরফ সে।
0: এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা রাজ্যে 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এই আনুষ্ঠানিক ফল হস্তান্তরের পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রথা অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাজ্যপাল। কেরলম এবং পুদুচেরিতেও সরকার গঠনের তৎপরতা এখন তুঙ্গে। চেন্নাই রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আড়লেকারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাঘাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে সাঙ্গাত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। উল্লেখ্য, বিজয় 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে 1 আসন থেকে ইস্তফা দিতে হবে। এর মধ্যে রাজ্যের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। আজ সকালেই কংগ্রেস নেতা গিরিশ চোড়াঙ্কর বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে 5 কংগ্রেস বিধায়কের সমর্থনের চিঠি তার হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে ডিএমকে জোট সঙ্গী ভিসিকে প্রধান থোল তিরুমালাভান জানিয়েছেন যে টিভিকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ সম্পর্কে তার দল দ্রুত সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে পুলিশ আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, গত কয়েকদিনে রাজ্যের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে, তবে আজ সকাল থেকে নতুন কোনো অশান্তির খবর আসেনি বলে তিনি জানান। নির্বাচন পরবর্তী সময়ে মোট 200 এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন কালীঘাটে তাঁর বাড়িতে। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 বিজয়ী প্রার্থীর মধ্যে 69 উপস্থিত ছিলেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ের নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসেব নিকেশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
2: আজ হাম আপনে সম্বন্ধো কো এনহ্যান্স কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে যা রহে হ্যায়। কালচার, কানেক্টিভিটি অর ক্যাপাসিটি বিল্ডিং কে সাথ সাথ সিকিউরিটি, সাস্টেনেবিলিটি অর সাপ্লাই চেইন রেজিলিয়েন্স হর ক্ষেত্র মে হামারা সহযোগ নয়ে স্তর পর পৌঁছেগা। ভারত অর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড $25 বিলিয়ন তক পৌঁছানে কে লিয়ে হামনে আজ কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুদৃঢ় এবং গতিশীল করার উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন,
3: जो घरेलू कुकिंग एलपीजी सिलेंडर का प्राइस है वो चेंज नहीं हुआ है। जो इंक्रीज की बात की वो सिर्फ कमर्शियल सिलेंडर के लिए हुई है। मैं दोबारा से कहती हूँ कि डोमेस्टिक एलपीजी सिलेंडर पर कोई इंक्रीज नहीं हुआ है। इसी तरह जो पेट्रोल पंप पर पेट्रोल और डीजल है उसके प्राइस में भी अभी कोई वृद्धि नहीं की गई है।
0: শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবি একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই বিশেষ দলের নাম দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা .ai। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্লদ, মিথসের মতো উন্নত এআই টুলস খুব দ্রুত সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তার অপব্যবহার করতে সক্ষম। এই ধরনের ঝুঁকি থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদিকে ভারতীয় শেয়ারবাজারে আজ বড়সড় উত্থান লক্ষ্য করা গেছে। প্রধান দুটি সূচকই আজ 1% বেশি বৃদ্ধি পেয়েছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স আজ 941 পয়েন্ট বেড়ে 77,959 ঘরে বন্ধ হয়।

0: অন্যদিকে জাতীয় শেয়ারবাজারের সূচক নিফটি 298 পয়েন্ট বেড়ে 24,331 পয়েন্টে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টস জিতে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 2 ওভার 3 বলে বিনা উইকেটে 38 রান করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান একটি বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে সরকার গঠনে তোড়জোড় চলেছে। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংগ্রহশালা থেকে গৃহীত সঙ্গীতালেখ্য, চেনা কথা অচেনা সুর। ভাষ্যপাঠ পার্থ ঘোষ, সম্পাদনা রঞ্জন মিত্র, প্রযোজনা আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগ।
3: আকাশবাণী মৈত্রী
4: শুরু করছে সিনেমা জগৎ।

0: দুঃখিত, এখন শুরু হচ্ছে চেনা কথা অচেনা সুর।
1: রবীন্দ্রনাথ লিখেছেন, এত কাছে একজন একজনকে সবটা দেখতে পায় না, তাই যত দিন যাচ্ছে যত আমরা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ছি, আমাদের মাথায় কচি বরফের ছোপ লাগছে এখানে সেখানে, ঝুলি থেকে বয়স খরচা করতে করতে আমরা নিঃস্ব হয়ে উঠছি, তত লক্ষ্য করছি রবীন্দ্রনাথ তাঁর সমগ্র সত্তা নিয়ে আমাদের কাছে দিনে দিনে স্বচ্ছ ও স্পষ্ট হয়ে উঠছেন। এখনও দুঃখে সুখে, আনন্দে শোকে, লাভ ক্ষতিতে, মিলনে বিচ্ছেদে, পতনে উত্থানে তিনি আমাদের পরম সান্ত্বনা। যেন জানতেন জীবনের কোন কোন পথ মাড়িয়ে আমাদের চলতে হবে। আমাদের আগামী প্রজন্মের কাছে তিনি হয়ে উঠছেন স্মৃতি, সত্তা ও ভবিষ্যৎ। তাই কবির এবছরের জন্মদিনকে আমরা দেখতে পাচ্ছি আর এক দৃষ্টিকোণ থেকে, যেখানে তার মৃত্যুর 50 বছর পূর্তি হচ্ছে, অর্ধ শতাব্দীর আড়ালে আস তিনি। আন্তর্জাতিক আইন অনুসারে মৃত্যুর 50 বছর পরে কোনো লেখকের রয়্যালটির উপর কোনো দাবি থাকে না। কারো কারো মতে এতে একটা পরিবর্তন আসবে, কেউ কেউ বলছেন ভালো হবে, কেউ বলছেন বলা যাচ্ছে না, কেউ সরাসরি মন্তব্য করছেন বিকৃতিতে ভরে যাবে। না, বিভিন্ন মন্তব্যের পাহাড় আপনাদের সামনে এখন তুলে ধরছি না। ইতিহাসের ধূলিচ্ছন্ন আস্তরণ সরিয়ে তার গানের প্রথম যুগে একটু প্রবেশ করব। সেদিন তার গান নিয়ে কি হয়েছিল, সেদিন তার গান কি তার সুরে, তার ভাবনায়, তার ইচ্ছে মতো গাওয়া হয়েছিল, তিনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন তার গানের বিশুদ্ধতা? একবার তার চোখ বুলিয়ে নি রবীন্দ্রনাথের ছোটবেলাকার সংস্কৃতি জগতের পরিবেশটা দিকে। তখন ধনী লোকের আনুকূল্যে বাড়িতে মায়না করা ওস্তাদ কালুয়াদের ভারী গলায় ধ্রুপদ খেয়াল ঠুংরি সুর ভাসছে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ইতিমধ্যে শহরে ইংরেজি পড়ানো স্কুল তৈরি হয়ে গেছে। রামমোহন থেকে বিদ্যাসাগর পর্যন্ত সতীদাহ আর বিধবা বিবাহ নিয়ে

শিল্পীদের কণ্ঠ মাধুর্যের সুরের আকাশ তখন ভরে আছে। আর অন্যদিকে বৈঠকখানায় কারো কারো সন্ধ্যাটা ভরে উঠেছে কবির গান, তরজা, মাঝালি, টপ্পা, খেউর, সখী সংবাদ, বড়ানহাটি কীর্তন কিংবা বাইনাচে। রামনিধি গুপ্ত বা নিধুবাবুর টপ্পা তখন প্রচণ্ড জনপ্রিয়। কালী মির্জা, হরু ঠাকুর, রাম বসু এদের গান রীতিও বেশ লোকের মুখে মুখে ফিরত। এই সময় রবীন্দ্রনাথ কিন্তু তরুণ কবি। 19 শতকের যুগের গানের চেহারাটা অনেকটা ঠিক এরকম ছিল। সমকালীন এই আকাশ বাতাস থেকে তিনি পেয়েছিলেন রসের সন্ধান, যা দিয়ে তিনি সোনা ভুলিয়েছেন। আচ্ছা, আজ থেকে ঠিক 100 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখব রবীন্দ্রনাথের বয়স এখন ঠিক 30 বছর। এই 30 বছর বয়সের মধ্যেই তার বেশ কিছু কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং গান প্রকাশিত হয়েছে। তখন তিনি রীতিমতো জনপ্রিয় কবি, সাহিত্যিক ও গীতিকার। তার রচিত গান তখন লোকের মুখে মুখে ফিরত। স্বয়ং নরেন্দ্রনাথ, তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, 1885 সালের 14 জুলাই বলরাম বসুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান গিয়ে শুনিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। কিন্তু রবীন্দ্রনাথের প্রথম যুগে সেই গানগুলো কেমন করে গাওয়া হয়েছিল তার কিছু নমুনা এখন আপনাদের সামনে আজকে তুলে ধরব। যে গানগুলি নির্বাচন করেছি সেগুলি কবির যৌবন থেকে মধ্য বয়সের রচনা। আজ রেকর্ডগুলি এখন বাজিয়ে শুনেছি সেগুলি বয়স 80 বছর পেরিয়ে গেছে। বলা বাহুল্য, রেকর্ডগুলির অবস্থা কিন্তু খুব একটা ভালো না, একটু কান খাড়া করে শুনতে হবে। সে যুগের গানগুলি কেমন করে গাওয়া হয়েছিল তার কিছু নমুনা এখন আপনাদের দেব। কথা থেকে একেবারে গানে আসি, সময়ের অভাবে কিন্তু সম্পূর্ণ গান আমরা বাজিয়ে শোনাতে পারবো না, অংশ বিশেষ বাজিয়ে শোনাচ্ছি। আজকে প্রথম গান, কেন জামিনি না যেতে জাগালি না। এই গানটি কবির 36 বছর বয়সের রচনা। গানটি রচনাকাল 1304 সালের 7ই আশ্বিন। কল্পনা কাব্যের লজ্জিতা কবিতাটি গান হিসেবে তখন বিখ্যাত হয়ে গেছে। সুর ভৈরবী। সেকালে এই গানটি গিয়েছিলেন দ্বিজেন বাগচি। গানের সুরের কাঠামোটা মোটামুটি ঠিক রেখে প্রকাশভঙ্গি যে কতটা অন্য ধরনের করা যায় তার একটা আন্দাজ এখন পাবেন। কিন্তু সেকালে দ্বিজেন বাগচি অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন, গানের আসরে তার রীতিমতো আমন্ত্রণ থাকত। এই যে রেকর্ডটি বাজাচ্ছি এটি প্রকাশিত হয়েছে 1914 সালের জানুয়ারি মাসে। এবার গানটি বাজিয়ে শোনাচ্ছি।

জীব পথের মজে কদমে জড়িত চরণ দুখানি কেমনে যাইব পথের মজে বেলা হলো মরিলাজে জামিনি না যেতে জাগালে না কেন বেলা হলো মরিলাজে জামিনি না যেতে জাগালে না কেন বেলা হলো মরিলাজে জ্বালা হলো

0: পাকে যাকে বলে গেলে বিভাবের বধু চলে চলে লইয়া গব আমি তো যেতে পাবো।
1: এতক্ষণ যে গানটি শুনলেন পরবর্তীকালে রবীন্দ্রনাথের সুরে এর রূপটা কেমন হয়েছিল সেটি হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে একটু শুনুন।

তখন গিয়েছিলেন মানদা সুন্দরী দাসী। মানদা সুন্দরী সেকালে এক নাম করা টপ্পা গাইয়ে। গানটি প্রকাশিত হয়েছে 1911 সালের নভেম্বর মাসের আগে। রবীন্দ্রসঙ্গীতকে পূর্ণভাবে টপ্পার কাছে আত্মসমর্পণ করলে তার চেহারাটা কেমন দাঁড়ায় একটু শুনুন।

আমার এবারের নির্বাচন, এ গানটি আপনাদের সকলেরই জানা, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। এ গানটি কবির 23 বছর বয়সে রচনা। 1291 সালে 9ই মাঘ জোড়াসাঁকোর বাড়িতে ব্রাহ্ম সম্মেলনে এ গানটি গাওয়া হয়েছে। মূল রাগিনী কাফি। গানটি

এবারের গান আমার মাথা নত করে দাও হে। এটি গীতাঞ্জলি প্রথম গান, কবি তখন বয়স ঠিক 45 বছর। মূল সুরটি ইমন করলেন। গানটি যখন শুনবেন লোক রাখবেন, এই গানের সঙ্গে বাজনা হিসেবে বাঁশির বদলে শিস দেওয়া হয়েছে, আর গানের কথা তো বেশ পাল্টে নেওয়া হয়েছে। চোখের জলকে চক্ষুর জলে বলা হয়েছে, আর কোথা থেকে দয়াল শব্দটি গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তখনকার দিনে শব্দেরও বিশুদ্ধতা থাকতো না, সুরের তো থাকতোই না। গানটি সেকালে গিয়েছেন কে মল্লিক।

আপনাদের একটু বিরক্ত করছি, গানটি একটু থামালাম, একটু রিওয়াইন্ড করে পেছনে চলে যাচ্ছি। এই দয়াল শব্দটা কেমন করে ব্যবহার করা হয়েছে সেটুকু আবার আপনাদের শোনাবো বলে।

এবারে শুনবেন কবির অত্যন্ত জনপ্রিয় একখানি গান, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই গানটি সকলেরই জানা। সেকালে গানটি শিল্পী পূর্ণকুমারী দাসী, রেকর্ড করা হয়েছে 1911 সালে। পূর্ণকুমারী সেকালে থিয়েটারের এক পেশাদারী গায়িকা, মঞ্চে দাপটে অভিনয় করতেন, ঢপ কীর্তন খ্যামটা গানে আশুরা করে মাত করে ছাড়তেন। রবীন্দ্রনাথ গানটি লিখেছেন 1895 সালে শিলাইদহে, তার 34 বছর বয়সে। গানটি পরবর্তীকালে কবি ভিক্টোরিয়া ওকাম্পকে উপহার দেন, কবির বয়স তখন 63 বছর। পূর্ণকুমারী গানটি কেমন করে গিয়েছেন দেখুন তো, আপনাদের চেনা সুরটি এখানে খুঁজে পান কিনা। শুধু তাই নয়, প্রথমেই আমি চিনি গো চিনি কবি লিখছেন, উনি কিন্তু আমি শব্দটিকে বেমালুম বাদ দিয়ে দিয়েছেন, চিনি গো চিনি তোমারে। গানটি বাজাই।

এবারের শিল্পী কৃষ্ণ ভামিনী দাসী, গানটি হল ও যে মানে না মানা। সুরের কাঠামোটি ঠিক রাখার একটা প্রয়াস কিন্তু ছিল, কিন্তু কোথাও ছিল না কবির গানের মধ্যে তার আত্মাটিকে ছোঁয়ার বাসনা। গানের মূল সুরের কাছে আত্মসমর্পণ করেও ভাবের কাছ থেকে অনেক দূরে। কৃষ্ণ ভামিনী সেকালে বিখ্যাত বাঙালি গায়িকাদের মধ্যে একজন প্রথম শ্রেণীর বাইজি। নিজের নাম নিজে বলতেন কেষ্ট ভামিনী। তার বিখ্যাত গান

হৃদয় মাঝারে না তো হে লুকায় রাখি, এই গানখানি শেষে নিজের নাম ইংরেজিতে বলেছেন মাই নেম ইজ কেষ্ট ভামিনী। গানটি হল ও যে মানে না মানা।

এবারে যে গানটি বাজিয়ে শোনাচ্ছি আপনাদের কাছে, সেটিও কবির 23 বছর বয়সের রচনা, সখী ওই বুঝি মাসি বাজে। গানটি গিয়েছেন সেকালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা আশ্চর্যময়ী দাসী। গানটি কবি ব্যবহার করেছেন তার একটি নাটকে, পরে সাপমোচন নৃত্যনাট্যেও কবি কমলিকার গানে এটি ব্যবহার করেছেন। এখন যে সুরটি শুনবেন সেটি দেওয়া হয়েছিল কোনো এক থিয়েটারের প্রয়োজনে। এই গানের স্বরলিপি করে দিয়েছেন স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। গানটি একটু মন দিয়ে শুনতে হবে, কেননা সুরটি সম্পূর্ণ ভিন্ন।

এবারে যে গানটি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি, কবি একটি বিদেশি সুর থেকে এ গানের সুর দিয়েছিলেন, পুরানো সেই দিনের কথা, কবির 23 বছর বয়সের রচনা। গানটি এখন শুনবেন পূর্ণকুমারী দাসের কণ্ঠে। এর গাওয়া একটি গান আগে আপনারা শুনেছেন, এই গানটি শোনানোর লোক কিন্তু ছাড়তে পারছি না। এই রেকর্ডটিও প্রকাশিত হয়েছে 1911 সালের আগে। গানটির কথাটি শুরুতে বদলে দেওয়া হয়েছে, পুরানো সেই দিনের কথাকে করা হয়েছে সে পুরানো দিনের কথা।

কোন এক পাশ্চাত্য কবি তার প্রেমিকার উদ্দেশ্যে বলেছিলেন, কিস মি ওয়েন আই এম ডেড এন্ড আই শ্যাল ফিল ইট। রবীন্দ্রনাথ তার অন্তরতমকে বলেছেন, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। নিজেই বলেছেন, আমার সবকিছু যদি বাঙালি ভুলে যায় আমার গান তাকে গাইতেই হবে। একদিন কবির এই গান নিয়ে যে যেমন ইচ্ছে গিয়েছিল, পরবর্তীকালে বিশ্বভারতী মিউজিক বোর্ড দীর্ঘদিন তার গানের বিশুদ্ধতা রক্ষা করে চলেছেন। আর কদিন পরেই 1991 সালে কবির মৃত্যুর 50 বছরের পূর্তির দিনটি এগিয়ে আসছে। আমাদের যেন স্মরণ থাকে কবির সেই কথা, গান যাতে আমার গান বলে মনে হয় সেটি তোমরা করো। তোমাদের কাছে আমার এই মিনতি, গান যেন আমার গানের কাছাকাছি হয়, আমি যেন শুনে বুঝতে পারি এটা আমার গান। এখন এমন হয় আমার গান শুনে নিজের গান কিনে মাঝে মাঝে বুঝতে পারি না, মনে হয় কথাটা আমার, সুরটা নয়। ভারতবর্ষের অমূল্য সম্পদ রবীন্দ্রসঙ্গীতকে আমরণ আমরা যথার্থ মূল্যে যেন বাঁচিয়ে রাখতে পারি। পূর্বশরীর পূরবী যেন উত্তরশরী বিভাসকে আশীর্বাদ করে চিরকাল, চিরকাল যেন বেঁচে থাকে রবীন্দ্রনাথের গান। আজকে এই অনুষ্ঠানের সার্থকতা সেখানেই।

শুনলেন সংগ্রহশালা থেকে গৃহীত সঙ্গীতালেখ্য চেনা কথা অচেনা সুর, ভাষ্যপাঠ পার্থ ঘোষ, সম্পাদনা রঞ্জন মিত্র, প্রযোজনা আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগ, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথমেই ব্যান্ড পটা।

0: आवागमन पर समझौते के करीब पहुंचने की खबरें और भारतीय मुक्केबाजों ने ताशकंद में अंडर 15 एशियाई मुक्केबाजी चैंपियनशिप में 30 में से 27 पदक पक्के किए। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी मैत्री এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা। বন্ধুরা, এই কথায় গানে অনুষ্ঠান একটি বিশেষ ধরনের অনুষ্ঠান। সেখানে আমরা নানান রকম কথা আর তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু গান আপনাদের শোনাই। তা আজ বন্ধুরা এমন একটি কথা আপনাদের শোনাবো যেটি শুনলে এই যারা খুব বেশি রকম ফিগার কনসাস, শরীর সচেতন, তো তারা কিন্তু একটু বোধহয় ঘাবড়ে যাবেন। আজ আন্তর্জাতিক নো ডায়েট ডে, অর্থাৎ বিশ্ব নো ডায়েট দিবস। নো ডায়েট ডে বলিনি, কিন্তু ডায়েট ডে। তার মানে এই যারা প্রচণ্ড রকম ডায়েটের মধ্যে থাকেন, অর্থাৎ একেবারে স্বাস্থ্য সচেতনতার মেনে খাবার খান, ভীষণ রকমভাবে নিজের খাদ্যাভ্যাসকে বদলে ফেলেছেন, এটা খাবো না ওটা খাবো না, এটা খেলে মোটা হয়ে যাব, ওটা খেলে আমার শরীরে সুগারের লেভেল বেড়ে যাবে, তো এরকম বিভিন্ন ভাবনা চিন্তা করে ডায়েটিশিয়ানদের কাছে গিয়ে রকমারি বড় বড় ডায়েট চার্ট বানিয়ে এনে একেবারে স্ট্রিক্টলি খুব নিয়ম মেনে সেগুলিকে আপনারা পালন করছেন, তো তাদের জন্য কিন্তু আজকের দিনটা বলা হয়েছে যে আজকে কোনোভাবেই সেই ডায়েট করা যাবে না। প্রত্যেক বছর আজকের দিনে, অর্থাৎ এই 6ই মে পালিত হয় আন্তর্জাতিক নো ডায়েট ডে। শরীর নিয়ে নানান ইতিবাচক যে মনোভাব, সেগুলিকে উৎসাহ দেওয়া এবং ক্ষতিকর ডায়েটকে নিরুৎসাহিত করার লক্ষ্যেই কিন্তু এই দিনটি উদযাপিত হয়। স্বাস্থ্যকর জীবনধারা এবং কঠোর ডায়েটের সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত ঝুঁকিপূর্ণ যে অবস্থা তৈরি হয় এবং সেখান থেকে যে বৃহত্তর একটা ক্ষতিকর জায়গা তৈরি হয়, তো সেইগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই নো ডায়েট দিবসের উদযাপন। আর নো ডায়েট যখন বলছি, তখন একটু খাওয়া দাওয়ার গল্প হোক, গানে গানে বরং সেই গল্প আপনাদের শোনাই। কণ্ঠে আরতি মুখোপাধ্যায়।

দেখুন, একটা দিন নো ডায়েট ডে পেয়েছেন মানে আপনি ভর পেট নিজের খুশি মতো খাবার খেতে পারেন। সেদিন তো একটু ভালো খাবার খেতে গেলে ঝকমারি করতেই হবে, তাই না? সেদিনও যদি বলেন আপনি ওই পুঁই ডাঁটা চচ্চড়ি বা ডাল ভাত খাবেন, সেটা কি ভালো দেখায়? তা তো নয়। তো সেজন্য একটু ভালো খাবার খেতে হবে, রসনা তৃপ্ত করতে গেলে একটু ঝকমারি তো করতেই হবে। আর যদি এমন কাউকে পাই যিনি এইসব ঝকমারির রান্না মুহূর্তে সেরে ফেলেন, হ্যাঁ, কার কথা বলেছি বলুন তো? সেই ভজহরি মান্নার কথা। আর তার কথা যখন উঠল তখন গানটা শুনেই নিই বরং তাকে।

সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আইবার বাস গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজ

0: আহা, এমন সব রান্নার কথা শুনলে জিভে তো জল চলেই আসে। কিন্তু ওই যে আছেন যারা কঠোর খাদ্যাভ্যাস, ডায়েট সংস্কৃতি মেনে চলছেন, তাদের কি ক্ষতি হয় জানেন অত্যধিক ডায়েটের ফলে? বডি ডিসফর্মিয়া, এটি কিন্তু এই অত্যধিক বা অস্বাভাবিক খাদ্যাভ্যাসের ঝুঁকি। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যারা ডায়াবেটিক, মূলত তাদের দেখা গেছে যে তারা ডায়াবেটিক বলে তাদের খাদ্য অভ্যাস চেঞ্জ করতে বলাই হয়, ডায়েট একটা মেনটেন করতে বলা হয়, কিন্তু সেই ডায়েট পালন করতে গিয়ে তারা এত বেশিভাবে করে ফেলেন যে প্রায়শই দেখা যায় তারা হাইপো হয়ে যাচ্ছেন, মানে হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছেন, তাদের সুগার লেভেল ফল করছে, পড়ে যাচ্ছে, ফলে তারা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষতি করে ফেলছেন। তাই বলি বন্ধুরা, আজকের এই একটি দিন ওজন মাপার যন্ত্রটিকে বাদ দিন, নিজের চেহারা নিয়ে অযথা ঘাবড়াবেন না, এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আত্মসমালোচনায় একেবারে লিপ্ত হবেন না। সোশ্যাল মিডিয়ায় নানান রকম দেখায় ডায়েট ঠিকই, সেগুলিকে আজকে ভুলে যান, আজকে ওই তাৎক্ষণিক ওজন কমানোর দিকে না গিয়ে বরং একটু নাচ করুন, নাচ শিখুন, ব্যায়াম করুন রেগুলার, এগুলো করে শরীরকে ঠিক রাখুন। শুধুমাত্র ডায়েটিং করে শরীর ঠিক রাখতে হবে না, বরং আজকের এই একটি দিন প্রাণ ভরে খেয়ে যান। তাই তো মনটা আমার খাবো খাবো করছে, তাই এখন আর আটকাতে পারছি না, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ করব আজকের কথায় গানে অনুষ্ঠান।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন।

মাংস পোলাও, সব কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলিহার, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগ ওই আহা সেই।

আমার বেতের মধ্যে ঈশ্বর বাবা গো জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না বাবা গো দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম চিন খাই, গোটা দুনিয়াটা ভাই খাবো রে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ এবং বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দুদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
0: পশ্চিমবঙ্গে পালা বদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ। ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স ঘোষণা প্রশাসনের।
1: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি পেশ করেছেন। ডিএমকে জোট সঙ্গী কংগ্রেস টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। এআইএডিএমকে টিভিকে সমর্থন করবে না বলে জানিয়েছে।
0: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারে মার্কিন ইরান আলোচনায় অগ্রগতি।
1: মধ্য আফ্রিকার দেশ চাঁদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গিদের হামলায় 23 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু।
0: উজবেকিস্তানের তাসখন্দে অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 27টি পদক জয় নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সরকারি খাতের ব্যয় বরাদ্দ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং সংস্কৃতি ও পর্যটন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের মধ্যে আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র এক মাসের মধ্যেই রাষ্ট্রপতি তো লামের প্রথম সরকারি ভারত সফর প্রমাণ করে যে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
2: ভিয়েতনাম কে প্রেসিডেন্ট বনে কে বাদ এক মহিনে কে ভিতরে হি হ্যায় উনকা ভারত আনা আর এক হাই লেভেল ডেলিগেশন সমেত কই বিজনেস লিডার্স কে সাথ আনা ইয়ে স্পষ্ট করতা হ্যায় কি ভে ভারত ভিয়েতনাম সম্বন্ধো কো কিতনি প্রাথমিকতা দেতে হ্যায়। ইতনাই নহি, উনহোনে ভারত কি যাত্রা কি শুরুয়াত বোধ গয়া সে কি। ইয়ে হামারে দোনো দেশো কি সাঝা সভ্যতাগত অর আধ্যাত্মিক পরম্পরা কো দর্শাতা হ্যায়।
0: তিনি বলেন, দু দেশের অভিন্ন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভারত ভিয়েতনামের প্রাচীন চম্পা সভ্যতার মাইসন এবং নাহান টাও মন্দিরগুলোর পুনরুদ্ধার করছে। শ্রী মোদী বলেন, এখন ভারত চম্পা সভ্যতার পাণ্ডুলিপিগুলোকেও ডিজিটাইজ করবে এবং এই অমূল্য ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের অংশীদারিত্বে ঐতিহ্য এবং উন্নয়ন উভয়েরই বিশেষ গুরুত্ব রয়েছে।
2: ভারত আর ভিয়েতনাম কি সাঝেদারি মে বিরাসত আর বিকাশ দোনো কা মহত্ব হ্যায়। হামারি সাঝা বিরাসত কো জীবন্ত রাখনে কে লিয়ে হাম ভিয়েতনাম কে প্রাচীন চম্পা সভ্যতা কে মিসন আর নান টাওয়ার মন্দিরো কা রেস্টোরেশন কর রহে হ্যায়। আব হাম চম্পা সভ্যতা কি ম্যানুস্ক্রিপ্ট কো ডিজিটালাইজ করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী জানান, ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ফলে ভিয়েতনামে ভারতের ওষুধের রফতানির পরিমাণ বৃদ্ধি পাবে। শ্রী মোদী বলেন, ভারতের কৃষি, মৎস্য এবং পশুজাত পণ্য ভিয়েতনামে রফতানির প্রক্রিয়াও এখন আরও মসৃণ হবে। তিনি আরও বলেন, আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে উভয় দেশের নিজ নিজ কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2: আজ হাম আপনে সম্বন্ধ কো এনহ্যান্স কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্ট

0: के स्तर पर ले जा रहे हैं। अब हम अपनी साझेदारी को और ऊंचे लक्ष्यों की ओर अग्रसर करेंगे। कल्चर, कनेक्टिविटी और कैपेसिटी बिल्डिंग के साथ साथ सिक्योरिटी, सस्टेनेबिलिटी और सप्लाई चेन रेजिलियंस, हर क्षेत्र में हमारा सहयोग नए स्तर पर पहुंचेगा।
1: প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে ভিয়েতনামের অবস্থান আমাদের সমর্থন যুগিয়ে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণের পাশে দাঁড়ানোয় ভারত ভিয়েতনামের প্রতি কৃতজ্ঞ। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম বলেছেন, ভারত ভিয়েতনাম 50 বছরের সম্পর্ক এবং বিগত 10 বছরের কৌশলগত অংশীদারিত্বকে ভিয়েতনাম যথেষ্ট গুরুত্ব প্রদান করে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির অস্থিরতা আরও ভালোভাবে মোকাবিলা করার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করবে।
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে ভিয়েতনামের অর্থমন্ত্রী এনগো ভ্যান তুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রীমতী সীতারামন জানান, ওই বৈঠকের সময় উভয় পক্ষই ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্তিকে স্বাগত জানায় এবং একে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার উদ্যোগের বিষয়ে দুজনেই সহমত হন। তিনি আরও জানান, উভয় মন্ত্রী বিশ্ব অর্থনীতি এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। অর্থমন্ত্রী জানান, ভিয়েতনামের পক্ষ থেকে প্রযুক্তি, উদ্ভাবন, জ্বালানি এবং ওষুধ শিল্পের সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করা হয়েছে। শ্রী তুয়ানও ভারতের শক্তিশালী অর্থনীতির প্রশংসা করেন এবং কর সংস্কার, এমএসএমই ক্ষেত্রের উন্নয়ন এবং বৃদ্ধি ত্বরান্বিত করতে সরকারি বিনিয়োগের ভূমিকার বিষয়ে ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান জিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন, ভিয়েতনামের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি আরও জানান, দুই নেতার মধ্যে আলোচনায় ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় আরও গতি আনার উপরেই জোর দেওয়া হয়েছে।
2: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। 4 রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে 4 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল।
1: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খাঁ, দলের নেতা সুনীল বনসাল, শশী অগ্নিহোত্রী আজ সচিবালয় নবান্নে গিয়ে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের শ্রী ভট্টাচার্য বলেন, ওই দিন সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপি পরিচালিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। তার আগে শুক্রবার বিকেল 4টের সময় দলের জয়ী বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবে বলে শ্রী ভট্টাচার্য জানান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদ থেকে পদত্যাগ না করলে সব সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলেও তিনি জানান। এদিকে পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে। কালীঘাটে তাঁর বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
2: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ না করা নিয়ে কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়ের একটি দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
1: রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের কঠোর মনোভাব বোঝাতে আজ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে যৌথ সাংবাদিক সম্মেলন করা হয়। নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন যেভাবে মানুষ সুরক্ষিত অনুভব করেছেন, ঠিক সেভাবেই যাতে মানুষ পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে পারে তা বোঝাতেই এই সাংবাদিক সম্মেলন। প্রতিটি জেলার বৈঠকেই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে শূন্য সহন নীতির কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হবে না বলেও পুলিশ প্রশাসনের কর্তারা জানিয়েছেন। এদিকে নির্বাচন পরবর্তী হিংসা রুখতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য আজ নবান্নে গিয়ে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা ও স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে দেখা করে হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানানোর পরেই মুখ্যসচিব সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য পুলিশ নিজের হাতে আইন না তুলে নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, গত কয়েকদিনে রাজ্যের কয়েক জায়গা থেকে গোলমালের খবর এসেছে, তবে আজ সকাল থেকে নতুন কোনো অশান্তির

0: খবর আসেনি বলে তিনি জানান। রাজ্যে ভোট পরবর্তী হিংসার কোনো বড় ঘটনা এখনও সামনে আসেনি বলে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন।
1: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় সে রাজ্যের রাজ্যপাল বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আর্জি জানিয়েছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তাঁর দলের অন্যান্য নেতা কে এ সেঙ্গোটিয়ান, এন আনন্দ, সি টি আর নির্মল কুমার, প্রাক্তন আইআরএস আধিকারিক অরুণ রাজ, আধা অর্জুন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসন পেয়েছে। এদিকে শ্রী বিজয় দুটি আসনেই জয়লাভ করায় তাকে একটি আসন থেকে পদত্যাগ করতে হবে। এদিকে আজ ডিএমকে জোটসঙ্গী কংগ্রেস টিভিকের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। দলের নেতা গিরিশ চোড়ানকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ের কাছে তাঁর সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে একটি চিঠি দেন। ডিএমকে নেতা ও মুখপাত্র কানিমোঝি এনভিএন সমু জানিয়েছেন, কংগ্রেস টিভিকে সমর্থন করলে তা এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেই পরিগণিত হবে। তিনি আরও বলেন, বহু কঠিন সময় ডিএমকে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। ডিএমকের অপর জোটসঙ্গী ভিসিকেও টিভিকের সঙ্গে জোট গঠনের ব্যাপারে দ্রুত তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ভিসিকের প্রধান থোল থিরুমাভালানভান জানিয়েছেন, জোটে যোগ দেওয়ার জন্য টিভিকের আমন্ত্রণের ব্যাপারে তাঁর দল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দলটির দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে এআইএডিএমকের কিছু বিধায়ক তাদের দলীয় নেতৃত্বকে টিভিকের প্রতি সমর্থন জানানোর আর্জি জানালেও দলের উপমহাসচিব কেপি মনুস্বামী জানান, দল টিভিকে সমর্থন করবে না, এ ব্যাপারে দলের মধ্যে কোনো দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকার আজ তামিলনাড়ুর ষোড়শ বিধানসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করেছেন। নতুন সরকার গঠনের জন্য টিভিকে প্রধানকে অন্য দলের সমর্থন জোগাড় করতে হবে, এজন্য তিনি দুসপ্তাহ সময় চেয়েছেন।
0: আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় শ্রী শর্মা জানান, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ী মন্ত্রিপরিষদকে একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
2: জব তক নয়া মন্ত্রিসভা কা গঠন নেহি হতে হে তব তক মুঝে অর মেরা মন্ত্রিসভা কো কেয়ারটেকার রূপসে কাম চলানে কে লিয়ে রাজ্যপাল মহোদয় নে নির্দেশ দিয়া। বিতে 5 সাল সরকার চলানে মে হামারে রাজ্যপাল মহোদয় নে হামে জো মার্গদর্শন কিয়া ইসকে লিয়ে ভি মে রাজ্যপাল মহোদয় কো ধন্যবাদ অর হামারা অর সে আপনা গ্রেটিটিউড ভি প্রস্তুত কিয়া।
1: বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ আগামীকাল অনুষ্ঠিত হবে। বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
0: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার আজ উপরাষ্ট্রপতি ভবনে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। শ্রী রাধাকৃষ্ণন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তা আজ থেকেই কার্যকর হবে বলে জানান।
1: ভারতের নির্বাচন কমিশনের প্ল্যাটফর্ম ইসিআই নেট চলতি বছরের বিধানসভা ও উপনির্বাচন চলাকালীন রিয়েল টাইম বা তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা বৃদ্ধি সহ নির্বাচনী প্রক্রিয়াগুলিকে সুবিন্যস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ইসিআই নেট অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং এখনও পর্যন্ত এটি 10 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
0: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি সাইবার সুরক্ষা ডট এআই নামের একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। ক্লড মিথসের মতো উন্নত এআই টুলগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে সিস্টেমের দুর্বলতাগুলো শনাক্ত করতে এবং কিছু ক্ষেত্রে ব্যাপক পরিসরে সেগুলোর অপব্যবহার করতে সক্ষম হওয়ার পরিপ্রেক্ষিতেই এ ধরনের পদক্ষেপ।
1: ভারতীয় নাগরিকদের সাইবার দাসত্ব বা সাইবার স্লেভারিতে পাচারকারী একটি চক্রকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই চিহ্নিত করেছে। এই চক্রটি বিদেশে অত্যন্ত লাভজনক চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করার কাজে লিপ্ত ছিল। তদন্তে সিবিআই 4 রাজ্যের 9 স্থানে তল্লাশি অভিযান চালায়। এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সিবিআই ক্রিপ্টোকারেন্সি সহ বিভিন্ন আর্থিক লেনদেনের গতিবিধির উপরও নজরদারি চালায়। মানব পাচারের এই চক্রে জড়িত থাকার দায়ে লখনৌ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
0: পাঞ্জাবে গতরাতে জলন্ধরের কঠোর নিরাপত্তা বেষ্টিত বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে এবং অমৃতসরের খাসায় অবস্থিত সেনাবাহিনীর একটি কেন্দ্রে যে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পেছনে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন আইএসআই এর যোগ আছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে নিয়ে অমৃতসরের খাসায় বিস্ফোরণস্থল পরিদর্শনকালে পুলিশের মহানির্দেশক গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী উভয় স্থানেই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করা হয়েছে।
1: ঝাড়খণ্ডের লাতেহার জেলায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় নিষিদ্ধ সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ জেজিএমপির 2 সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার কুমার গৌরব জানান, গোয়েন্দা তথ্যে কুরুংখেতা এলাকার বনাঞ্চলে তাদের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে দপ্তরের সচিব এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে গুদামে খাদ্যশস্য সংরক্ষণের বিধি পর্যালোচনার লক্ষ্যে একটি বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যোশী জানান, এই বৈঠকে খাদ্য সংরক্ষণাগার উন্নয়ন ও নিয়ন্ত্রণ কাঠামোতে প্রস্তাবিত পরিবর্তনসমূহ এবং কৃষকদের স্বার্থকে কেন্দ্রবিন্দুতে রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
1: মুডিস রেটিং এর মতে ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রা তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে।
0: শশী শেখর ভেমপাতি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন CBFC-র নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, আগামী 3 বছর তিনি এই পদে থাকবেন। গণমাধ্যম সম্প্রচার এবং জনসংযোগের ক্ষেত্রে অভিজ্ঞ ভেমপাতি প্রসূন যোশীর স্থলাভিষিক্ত হবেন।
1: ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে রবিবার পর্যন্ত কোঙ্কণ এবং গোয়ায় গরম ও আর্দ্র আবহাওয়া সহ আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে IMD।
0: কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা খণ্ডন করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেছেন, গত বছরের 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলো জ্যাম করে দিয়েছিল। PIB-র ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে, ভিডিওটি AI নির্মিত একটি ডিপ ফেক ভিডিও। এখন বিদেশের খবর।
1: উপসাগরীয় অঞ্চলে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি সম্পন্ন করার কাছাকাছি এসেছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন। উভয় পক্ষই বর্তমানে 14 দফা প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করতে হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে এবং ইরানের $100 কোটি বাজেয়াপ্ত অর্থ ফিরিয়ে দেবে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলের উপর আরোপিত বিধিনিষেধও উভয় পক্ষ শিথিল করবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন নেতৃত্বাধীন নৌ প্রহরী প্রকল্প প্রজেক্ট ফ্রিডম বন্ধ করার কথা ঘোষণা করার পরই শান্তি চুক্তির পথে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যায়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অবৈধ হিসেবে ঘোষণা করে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানায়। অন্যদিকে ইরানও প্রকাশ্যে ঘোষণা করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে ব্রেন্ট ফিউচার অপরিশোধিত তেলের দাম 8%-এরও বেশি কমে ব্যারেল প্রতি প্রায় $100 নেমে এসেছে।
0: ইরানের রাজধানী তেহরানের কাছে একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত 36। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের আরগাভান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি।
1: বালুচিস্তান জুড়ে সাধারণ নাগরিকদের উপর হিংসা বৃদ্ধির প্রেক্ষাপটে একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা পাকিস্তানি বাহিনীর হাতে 2 নাগরিকের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আরও বেশ কয়েকজনের অপহৃত হয়ে যাওয়ার ঘটনা সামনে এনেছে। ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিভাগ পাঙ্ক জানিয়েছে, গত 3রা মে গদর জেলার পাসনি এলাকার নালেন্ট অঞ্চলে আজমল বালুচ ও সাইদ আহমেদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া মৃতদেহ ফেলে রাখা হয়েছিল। গত বছরের 21 আগস্ট গদর শহর থেকে আজমলকে এবং 9ই ডিসেম্বর সাইদ আহমেদকে তার নিজ বাসভবন থেকে পাকিস্তানের ফ্রন্টিয়ার কোর এবং সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা অপহরণ করেছিল বলে ওই সংস্থা জানিয়েছে।
0: নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল আগামী 11ই মে সংসদের উভয় সভার অধিবেশন ডেকেছেন। সংসদ ভবন সিংহ দরবারে দুপুর 2টো থেকে অধিবেশন শুরু হবে। নেপালের সংবিধান অনুযায়ী এর আগে মন্ত্রিসভা অধিবেশন ডাকার জন্য পরামর্শ দেয়।
1: অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে $720 কোটি একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে দেশের 50 দিনের জ্বালানি চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে।
0: মধ্য আফ্রিকার দেশ চাদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, বহু সৈন্য আহত, তবে শেষ পর্যন্ত আক্রমণটি প্রতিহত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত সোমবার চাদ, নাইজার, নাইজেরিয়া এবং ক্যামেরুনের মিলনস্থলে অবস্থিত চাদ হ্রদের তীরে এই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।
1: ইউক্রেনে প্রস্তাবিত একতরফা যুদ্ধবিরতি মধ্যরাতে কার্যকর হওয়ার মাত্র 2 ঘন্টা আগে দেশটির পূর্বাঞ্চলে রুশ হামলায় 27 জন নিহত হয়েছেন এবং আহত বহু। মস্কো সংঘাত বন্ধের প্রস্তুতি নেওয়ার পরিবর্তে হামলা আরও জোরদার করেছে বলে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন। জাপুজিরিয়ায় বোমার আঘাতে 12 জন নিহত হয়েছেন। ক্রামাতারস্ক, নিপ্রো এবং পোলতাভা অঞ্চলেও হতাহতের খবর পাওয়া

0: গেছে। এবার খেলার খবর।
1: উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা 27টি পদক নিশ্চিত করেছে। অনূর্ধ্ব 15 মহিলা দল আজ 15টির মধ্যে 14টি পদক জয় করেছে। অন্যদিকে অনূর্ধ্ব 15 পুরুষ দলও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 15টির মধ্যে 13টি পদক জয় নিশ্চিত করেছে।
0: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায়। হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব কিংস 2 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে 14 রান করেছে।
1: লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30।
0: ভারতীয় ক্রিকেট বোর্ড আজ আইপিএল এর প্লে অফের 4টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম 26 মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়, এলিমিনেটর 27 মে মুল্লানপুরে, 29 মে ওই মাঠে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে, 31 মে ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে আহমেদাবাদ 3 বার আইপিএল এর ফাইনাল আয়োজন করতে চলেছে।
1: ওয়ার্ল্ড ফেডারেশন অফ অ্যাক্রোব্যাটিক ড্যান্সেস অ্যান্ড ড্যান্স স্পোর্টস ভারতে চলতি বছরের ডাব্লু ফ্যাডস এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাপের আয়োজন করতে চলেছে। ন্যাশনাল ফেডারেশন অফ অ্যাক্রোব্যাটিক্স অ্যান্ড ড্যান্স স্পোর্টস ইন্ডিয়া NFADI এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতামূলক পর্বটি আগামী শুক্রবার নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় প্রায় 120 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।
0: লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে ISL ফুটবলে পাঞ্জাব FC চেন্নাই FC-র মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব FC 1-0 গোলে এগিয়ে আছে।
1: ছত্তিশগড়ের নারায়ণপুরে অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলে স্বামী বিবেকানন্দ ক্লাবের গ্রুপ লীগের ম্যাচে বাংলা ও ওড়িশার ম্যাচটি আজ 2-2 গোলে শেষ হয়েছে। বাংলার পক্ষে সাহিল কর ও তনবীর দে গোল করেছে।
0: মিউনিখের আলিয়ান্স এরিয়ানায় আজ UEFA চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখ গতবারের চ্যাম্পিয়ন PSG-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম লেগের ম্যাচে PSG 5-4 গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছিল। এদিকে গতকাল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আর্সেনাল 1-0 গোলে আথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ম্যাচের 44 মিনিটে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন বুকায়ো সাকা। 2 লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে আর্সেনাল ফাইনালে পৌঁছল।
1: এখন দৃষ্টিকোণ। মূকাভিনেতা যোগেশ দত্তের কিছু কথা, শিল্পীর সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।
2: দেশভাগের সময় ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থীর সঙ্গে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলেন যোগেশ দত্তের পরিবার, কিন্তু এখানে এসেও দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। অল্প সময় তিনি বাবা মাকে হারান, শুরু হয় দুঃখ দুর্দশার জীবন। তবে কখনো হাল ছাড়েননি তিনি, নিজেই মূকাভিনয় শিখলেন, নিজেকে প্রতিষ্ঠিত করলেন ক্রমশ। অশীতিপর এই শিল্পীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এল যোগেশ দত্তের জীবনযুদ্ধের কথা।
3: বাবা মারা যাওয়ার 10 দিন পরে মা হাই ব্লাড প্রেশারে মারা যায়। তখন তো ব্লাড প্রেশারের ওষুধ ছিল না এবং মায়ের 3 দিন কোনো জ্ঞান ছিল না। চতুর্থ দিনে মা চলে গেল আমাদের ছেড়ে। কোথায় যাব আমরা তখন? সালকিয়ে থাকতেন আমার মামা, বিরাট বড় লোক, তখনকার ধীর মার্কা কলাই তাদের। সে মামা বাড়ি এসে দেখে অন্যরকম ব্যাপার, সেই গাড়ি চলছে, কেউ হাঁটছে না। তারপরে দ্বিতীয় কথা, সে ম্যানেজার আছে, সে বাজার করে দেয়, লোক আছে সে অন্য কাজ করে দেয়। শুধু তাই না, মামা বাড়িতে ফুটফর বাস খাটতে খাটতে সময় চলে যেত। তারপরে ওইখানে একটা স্কুলে ভর্তি হলাম, সার্কিয়া হিন্দি হাই স্কুল, এবং পাড়ায় একটা মণিমালা ছিল, সেই মণিমালা যেতাম। একদিন আমি খেতে বসেছি, আমার ভাতের সাথে একটু ছাই। আমি ঠাকুরকে বললাম, ওখানে তো ঠাকুর রান্না করতো, ঠাকুর ছাই দিয়েছো কেন? বলে তোমার মামি মাই বলছে দিয়ে দিতে, ছাই দিয়ে দিতে, তুমি দেখি ভাত খাওয়ার উপযুক্ত না। তা আমি সেই রাত্রেই 3টে টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। হাঁটতে হাঁটতে এসে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে দেখি প্ল্যাটফর্মে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির মধ্যে উঠে শুয়ে পড়লাম। ভোরবেলা উঠে দেখি গাড়িটা ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি গাড়ি? একজনে বলছে গাড়িটা যাবে ভাগলপুর। বসে আছি, কিছুক্ষণ পরে আবার একজন বলল, তুমি কোথা থেকে এসছো? আমি মিথ্যে কথা বললাম যে আমি বাংলাদেশ থেকে

0: কিছু আমার বাবা মায়ের কাছে ফেলাইছে। ভদ্রলোক মায়া হলো, আমাকে একটা টাকা দিলেন, বলে এইটা তোর কাছে রাখ। তার কিছু পরে একজন কন্ডাক্টর এসে আমার কাঁধ ধরে নামিয়ে দিল, তোর টিকিট? আমি টিকিট নেই, বলে তাহলে নাম, যে জায়গাটার নাম বলো, সেই জায়গাটার নাম হচ্ছে রামপুরহাট। রামপুরহাটে নেবে বাঁদিকে স্টেশনের বাঁদিকে শহর, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলাম, গিয়ে দেখি একটা রাস্তা তিনটে দিকে চলে গেছে, বাঁদিকে একটা, ডান দিকে একটা, সোজা একটা, আর মোড়ে একটা চায়ের দোকান। চায়ের দোকানের মালিকের নাম হচ্ছে গুলটন। বলে কি হয়েছে তোর? আমি পালাই আছি। ওনার আমার উপর দয়া হলো, বললো কাপ প্লেট দিতে পারবি, চা দিতে পারবি? হ্যাঁ। উনি আমাকে একটা বড় সিঙ্গারা দিলেন, সেই সিঙ্গারা আর এক কাপ চা খেয়ে রামপুরহাটে কাজে লাগলাম, চায়ের দোকানে। ছাত্র জীবনে আমি ব্যঙ্গ কৌতুক করতাম, তখন এত নোংরা হাস্য কৌতুক হতো যে মা মেয়ে ছেলে একসাথে বসে দেখতে পারত না। তখন তারই প্রতিবাদে আমি করেছিলাম এক্সপ্লয়টেশন অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতন করতে এসেছিলেন, কি শান্তিনিকেতন হয়েছে। তারপরে আরেকটা করেছিলাম আমার ডায়ডির একটি পাতা, সেই ভেজাল তেল খেয়ে সে বেহালায় চোখ অন্ধ হয়ে গেল, সেই ছেলেটি প্রশ্ন রাখে যে আমি দেশের কাছে তোমাদের কাছে কি অন্যায় করেছি যে তেল খেয়ে আমার এই অবস্থা হলো। ছোটবেলা মণিবেলা করতাম, সেই থেকে আবার কিরকম একটা ছিল। একদিন এমনি সব জায়গায় কপি করতে যেতাম, সারা রাত বসে থাকতাম, কোনো আর্টিস্ট না এলে আমায় সুযোগ দেবে। সে অনুষ্ঠানের শেষে যখন আমার সুযোগ হলো না, আমাকে একটু আলুর দম আর লুচি দিল, তাই খেয়ে বাড়িতে চলে আসতাম। এই করতে করতে একদিন ভানুদা বললো, ভানু ব্যানার্জি, বলে তুই তো ভালোই করস কিন্তু পয়সা লোভি, নাহলে তোরে কেউ আদর দিব না। আমি একদিন দুপুরবেলা বসে আছি, এমনি প্রাইভেট বাড়িতে পড়তাম একা একা, অর্থাৎ লেকে দেখি এই যে লেকের কাপল যায়, তাদের অঙ্গভঙ্গি দেখে বসে যায় কে উডবি কাপল, কে লিগাল কাপল, কে ইলিগাল কাপল, কোনটা ফ্রাস্ট্রেটেড কাপল। তখন আমি ভাবলাম কথা না বলে শুধু অঙ্গভঙ্গির দ্বারা যদি আমি কিছু করি তাহলে কি হবে। তখন আমার বয়স হচ্ছে 15। তখন তো আমার কত বন্ধু বান্ধব চেনাশোনা কলকাতার লোক নেই। সুরুবানি বলে একটা স্কুল আছে, তখন খুব বিখ্যাত ছিল, সেই স্কুলে সব আর্টিস্ট আসছে, হেমন্ত দা, মান্না দে, তারপর মানবেন্দ্র মুখার্জি, শ্যামল শ্যামল, সবাই ক্লাস নিত। ওইখানেই আমার সাথে সবাই আলাপ হয়। তারপরে হঠাৎ আমি তাকে একদিন বললাম, তার যে ভদ্রমহিলা যিনি, আমি বললাম ক্যারি তোর ড্রেসিং টেবিলটা আমার একটু ব্যবহার করতে দিবি, বলে তুই আবার ড্রেসিং টেবিলে কি করবি? তখন আমি ওই দরজা বন্ধ করে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম, একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কিভাবে সাজে। এই কয়েকদিন প্র্যাকটিস করে ওকে বললাম আমি একটা নির্বাক কৌতুক করেছি, দেখ তো একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে। সে দেখে বললো মেয়েরা তোকে মারবে, ভালোই করছিস তা আরো ভালো করে প্র্যাকটিস কর।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ এবং বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। দুদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
1: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ। ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স ঘোষণা প্রশাসনের।
2: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি পেশ করেছেন। ডিএমকের জোটসঙ্গী কংগ্রেস টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। AIADMK টিভিকে সমর্থন করবে না বলে জানিয়েছে।
1: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারে মার্কিন ইরান আলোচনায় অগ্রগতি।
2: মধ্য আফ্রিকার দেশ চাঁদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গিদের হামলায় 23 জন নিরাপত্তা কর্মীর মৃত্যু।
1: উজবেকিস্তানের তাসখান্দে অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 27টি পদক জয় নিশ্চিত করেছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, বিশ্ব পরিক্রমা শেষ হলো, এখন শুরু হচ্ছে সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী
2: শুরু করছে সিনেমা জগৎ।
3: রবীন্দ্র জন্মজয়ন্তীর ধারে কাছে মানে অবশ্যই রবীন্দ্রনাথ থাকবেন, তবে এবারে আমরা সঞ্জয় মুখোপাধ্যায়কে পাওয়ার দরুন। সঞ্জয় মুখোপাধ্যায় আপনারা জানেন যে প্রাবন্ধিক, সাহিত্যিক এবং সবথেকে বড় তার পরিচয় আমাদের বাংলায় চলচ্চিত্র চর্চার পথিকৃৎ হিসেবে যদি প্রথম তিন চারজনের নাম আসে তার মধ্যে তিনি। আমি তাকে বলেছিলাম যে সত্যজিতের না সবথেকে কম আলোচিত হচ্ছে তার নির্মিত তথ্যচিত্রগুলো, খুব কম কথা হয়। আমরা সবাই জানি রবীন্দ্র জন্মশতবর্ষে তাঁর জীবনের প্রথম তথ্যচিত্র বানিয়েছিলেন সত্যজিৎ রায়, এবং সেটা আমাদের ফিল্ম টেলিভিশনের প্রযোজনায় হয়েছিল। তো সেই সম্পর্কে খানিকটা কথা আমরা শুনব, তারপরে আমরা তাঁর শ্রেষ্ঠতম তথ্যচিত্র নিয়ে কথা বলবো। আপাতত একটু রবীন্দ্রনাথ তথ্যচিত্র নিয়ে যদি আকাশবাণী মৈত্রী শ্রোতাদের খানিকটা আপনি বলেন।
4: এটা ঠিকই যে তথ্যচিত্রকার সত্যজিৎ রায়কে নিয়ে আমাদের বিশেষ উৎসাহ নেই। আমরা অনেকেই সাধারণভাবেই মনে করি যে তথ্যচিত্র তো নেহাত ফরমায়েশি কাজ। রবীন্দ্রনাথ ফরমায়েশি কাজই ছিল, ভারত সরকারের অনুরোধে সত্যজিৎ রায় করেছিলেন। কিন্তু যদি সত্যজিতের রবীন্দ্রনাথকে ভাবি তাহলে সে অনিবার্যভাবে জ্যোতিরিন্দ্রমৈত্রের গাওয়া সেই অসামান্য গান, নয়ন আমার রূপের পুরে সাত মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই যে রবীন্দ্রনাথের যে জগতের আনন্দ যজ্ঞে উপস্থিতি এবং রবীন্দ্রনাথকে দেখে যে আমরা জগতের আনন্দ উপলব্ধি করছি, এটা সত্যজিৎ রায় সম্পন্ন করেছিলেন ওই তথ্যচিত্রে। কথাটা যত সহজে বললাম তত সহজে কিন্তু বলা যায় না। রবীন্দ্রনাথের জীবনে এত ধরনের কাজ, এত বিচিত্র রকমের কাজ, এবং রবীন্দ্রনাথের কবিতা এবং সাহিত্য রচনার বাইরেও মানুষের সভ্যতার সংকটে যে প্রতিশ্রুতি, সেই সমস্ত কিছুকে সত্যজিৎ জড়ো করতে পেরেছিলেন সংক্ষিপ্ত চিত্রনাট্যে। এটা হয়তো অনেকের মতে ঈষৎ অবিচার তার নিজের প্রতিভার প্রতি, কিন্তু আমি বলবো বা আমরা এখন ভাবি যে রবীন্দ্রনাথের মতন এত সর্বব্যাপক, সর্বস্তরীয় এবং সর্বস্বরীয় মানুষকে আর কীভাবেই বা উপস্থিত করা যেত। বস্তুত রবীন্দ্রনাথ সত্যজিতের করা আমাদের একমাত্র সম্বল।
5: বাল্মীকি প্রতিভা ওয়াজ স্টেজড ইন দ্য টাগোর রেসিডেন্স উইথ রবীন্দ্রনাথ ইন দ্য রোল অফ দ্য ব্যান্ডিট টার্ন পোয়েট।
6: One day, while I stood watching at early dawn the sun sending out its rays from behind a tree, I suddenly felt as if some ancient mist had in a moment lifted from my sight, and the morning light on the face of the world revealed an inner radiance of joy. The poem I wrote on the first day of my surprise was named
4: সত্যজিতের ছবি দেখে আমার সবসময় বিষ্ণুদের কথা মনে হয় যে 1961 সালে কি অবিশ্বাস্য দক্ষতায় সত্যজিৎ রবীন্দ্রনাথের প্রবেশের চাবিকাঠিটি সাধারণ দর্শককে দিয়ে দিয়েছে।
3: এটা একটা বিরাট জায়গা, তার আগে পর্যন্ত সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ ছিল না,
4: ধারণা ছিল না রবীন্দ্রনাথ কিরকম। এবং যদি আপনার তথ্যচিত্রের কথা বলেন তাহলে বলতে হয় আমার নিজের বিচারে সত্যজিৎ একাধিক তথ্যচিত্র করেছেন, যেমন বালা করেছেন নর্তক বালা সরস্বতীকে নিয়ে, যেমন তার বাবা সুকুমার রায়কে নিয়ে সুকুমার করেছেন। এর মধ্যে সুকুমার যেহেতু সত্যজিতের নিজের পিতৃদেব এবং তাকে তিনি দেখেননি বা মনে করতে পারেন না, ঈষৎ নৈর্ব্যক্তিক জায়গা, তিনি জীবনের প্রতি বিশ্বস্ত থাকতে চেয়েছেন এবং কখনো লাজুকভাবে নিজেকে মনে করিয়ে দিয়েছেন যে ব্যক্তি হিসেবে সুকুমার রায়ের পুত্র হাওয়া বিশেষ কৃতিত্বের ব্যাপার নয়। যখন তিনি বালা করছেন তখন তিনি অসাধারণ পরীক্ষা নিরীক্ষা করেছেন যে জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু যেমন ক্যামেরাটা মানুষের দৃষ্টির সঙ্গে আইলাইন ম্যাচিং করার জন্য নিচু করে বসাছেন, তিনিও একজন দর্শক যেভাবে নাচ দেখে সেই জায়গায় ক্যামেরা বসিয়ে ছবিটা তুলেছেন, যার ফলে বালা দেখলেই আমাদের মনে হয় কোথাও একটা অস্বাভাবিকতা আছে, এবং সত্যজিৎ নিজে এটা নিয়ে খুশি ছিলেন না। কিন্তু আমাদের সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ চুকে যায়

0: portion less jagatya, second to me heart body, second portion asya. Your sensation will be quite different than your optical sensation.
1: এই ইনারাই ছবির প্রথম দর্শক ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং একজন ছাত্র গুরুকে আর কিভাবে বন্দনা করতে পারে, এই ছবি দেখা মাত্র আমাদের ললিতকলা একাডেমির ফেলো হিসেবে বিনোদ বিহারীকে বরণ করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী। বস্তুত সত্যজিৎ গুরুর চরণ বন্দনা করেছিলেন। যখন তিনি ছবি তুলছেন 1973 সাল, তখন বিনোদ বিহারী পূর্ণ অন্ধ। অন্ধদের জগৎ কেমন হয় এই কথাটা সত্যজিৎ মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন। বিনোদ বিহারী যেটা বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং সত্যজিৎ সেটা খেয়াল করেছিলেন বলেই বলছি। গিনারাই শুধু বিনোদ বিহারীর ওপর তথ্যচিত্র না, বস্তুত নিজে কেন ছবি করেন সে বিষয়ে সত্যজিৎ একটা প্রাথমিক প্রতিবেদন পেশ করেছেন। বিনোদ বিহারী বলেন, এই যে তুমি, একটা সাধারণ লোক, তুমি যখন খাটটাকে ধরছো, কিছুকে ধরছো, তুমি জানো আকার আয়তন কি। আমি যখন ধরছি তখন আমি ভলিউমটাকে ধরার চেষ্টা করছি, নাহলে আমি বুঝতে পারবো না, আমি তো দেখিনি। এই যে আমি তো দেখিনি, সত্যজিৎ বুঝলেন যে একজন শিল্পী যদি না দেখেও আঁকতে পারেন তাহলে আসলে রবীন্দ্রনাথের প্রত্যাশা পূর্ণ হয়। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহে। কি মর্মান্তিক সেই দৃশ্য যে বিনোদ বিহারী লাঠি দিয়ে মেপে মেপে মুরালের
2: মুরালের স্টাইলগুলো
1: বসাচ্ছেন, কিভাবে টাইলসগুলোকে বসাচ্ছেন, চোখে কালো চশমা। এবং এই ছবি নিয়ে আমি কি বলবো, সত্যজিতের প্রতিভা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, যে যখন বিনোদ বিহারী অন্ধ হয়ে গেলেন সেই মুহূর্তটা, একজন চিত্রকর অন্ধ হয়ে যাচ্ছেন, কালো চশমা থেকে ঘুরে যায় ক্যামেরা। এবং আমরা যদি সঙ্গীত পথ অনুসরণ করি তাহলে সবাই জানেন যে সময় কি মিউজিক ট্র্যাক হতে পারে, পুরবী, অন্য কোনো রাগ যা বিষণ্ণতা যা সন্ধ্যার। আর সত্যজিৎ কি করলেন, ভোরের গান বেজে উঠল আশাবরী। অর্থাৎ এই যে স্টাডি ইন কন্ট্রাস্ট, যে একটা বাইরের ইন্দ্রিয়ের ক্ষতি একজন শিল্পীকে পরাস্ত করতে পারে না, তিনি অন্তর থেকে দেখেন। বেটোফেন বধির হলেও সুর সৃষ্টি করবেন, বিনোদ বিহারী চক্ষুহীন হলেও ছবি আঁকবেন, এবং তার ছবি শুধু ভঙ্গিতে পাল্টাবে, ভলিউম সেখানে, আয়তন সেখানে মূল হয়ে উঠবে। এই যে জায়গা, এমনকি এখন যখন আমরা খেয়াল করি বিনোদ বিহারী যে বাস্তবতা খুঁজে পেয়েছিলেন, সত্যজিতের লেখা অসম্ভব আছে, বিনোদ বিহারী যে বাস্তবতা খুঁজেছিলেন সেটা শান্তিনিকেতনের ঠিক বাইরে সাঁওতাল পল্লীর বাস্তবতা, সেই ছবিগুলো আছেও। এবং মনে রাখবেন যে সত্যজিৎ রায় যে বাস্তবতা খুঁজে পেয়েছিলেন তা কিন্তু সর্বভারতীয় না, তা একেবারেই স্থানীয়, পথে পাঁচালি। অর্থাৎ প্রতি মুহূর্তে সত্যজিৎ রায় গুরুকে দেখছেন, এবং গুরুর কাছ থেকে পাওয়া, এই যে বিনোদ বিহারী জাপানে যাচ্ছেন, জাপানিজ ব্যাসওয়াশ আয়ত্ত করছেন, তুলি ক্ষিপ্র হয়ে উঠছে। মনে রাখবেন যে সত্যজিৎ আকিরা কুরোসাওয়ার রসমান এবং অন্যান্য ছবি দেখে বুঝেছিলেন কত সংক্ষিপ্ত, কত সংহতভাবে, কত চিত্রময়তার সাহায্যে একটা ইমেজ প্রকাশিত করা যায়। সত্যজিৎ বিনোদ বিহারীকে খেয়াল করছেন যে তিনি শুধু রেখার সৌকর্যে নৈকট্যের বাস্তবতা যা তা ধরছেন। এবং কি মিউজিক যখন বিনোদ বিহারী নেপালে যাচ্ছেন, তখন সত্যজিৎ নেপালের মিউজিক প্রয়োগ করছেন।
3: In 1949, Binod Bihari left Shantiniketan for Nepal, where he had been offered the job of curatorship of the National Museum.
1: Binod Bihari jokhon Rajasthaner Banasthali Vidyapiter mural ta akchen, ekta boideshik muraler deshiyo koron, ei je oitijjer attikoron ebong bideshi obhiggotake deshikoron, ei prosonge Satyajiter je observation, sei observation gulo shobshomoy amader mone hoy je ashole Satyajitay nije jante chaichen যে একজন দৃশ্যকলার মানুষ হিসেবে তার কি করা দরকার। সিনেমারও ফান্ডামেন্টাল ইউনিট একক হচ্ছে স্পেস, স্থান। বিনোদ বিহারী জায়গা হচ্ছে স্থান, বিনোদ বিহারী জায়গাটা মেপে ছবিটাকে প্লেস করেন। সত্যজিৎ বুঝতে চাইছেন যে ফ্রেমে তিনি কিভাবে ব্যবহার করবেন। আসলে এটা এই গুরু শিষ্য সংলাপ, চিত্রকলার সঙ্গে চলচ্চিত্রের সংলাপ। ইনারাই এত বড় ছবি এই কারণে অন্তর্দৃষ্টি, যে এই ছবি যতটা বিনোদ বিহারীর ওপরে ততটাও সত্যজিতের নিজের ওপরে। সত্যজিতের আত্মজীবনী লেখেননি, কিন্তু আর যদি আত্মপক্ষের বিবৃতি থাকে চলচ্চিত্র নিয়ে, তাহলে এই ছবিটা দেখলে আমরা সবচেয়ে স্পষ্ট হয়ে বুঝতে পারি যে সত্যজিতের শিল্প বলতে কি বোঝেন। আকিরা কুরোসাওয়া তার গুরু ভান গঘের সম্পর্কে, যখন উনি পেইন্টিং স্কুলের ছাত্র ছিলেন, একটা ছবি

0: করেছিলেন স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত ড্রিমস। আকিরা কুরোসাওয়া দেখিয়েছিলেন যে ক্যামেরার দৃষ্টি এবং রং তুলির দৃষ্টিতে তফাতটা কোথায় আর মিলটা কোথায়। আসলে কুরোসাওয়া ভ্যান গঘের সঙ্গে নিজেকে মেলাতে চাইছিলেন, একটা মতান্তর এবং মনান্তর এবং মিলনের মধ্যে আসতে চাইছিলেন। বিনোদ বিহারীর সঙ্গে সত্যজিতের দেখা হওয়া কি মলিন মুহূর্ত। বিনোদ বিহারী বলছেন যে মানিক তুমি আমার উপর ছবি তুলছো, তুমি খোয়াইয়ে ওই তালগাছটা রেখো, সেইটা আমি ওই একা। সত্যজিৎ রেখেছেন, কিন্তু আরও রেখেছেন গুরুর অকথিত উক্তি এবং একটা তথ্যচিত্র, যাকে ধরুন ভারতীয় নানা ভাষায় যেমন কন্নড় ভাষায় বলে সাক্ষীচিত্র। এটা শুধু ইতিহাসের সাক্ষী না, একজন ব্যক্তির জীবনী না, এটা একজন ব্যক্তির অন্তর্জীবনী, স্বগতোক্তি এবং প্রকাশ্যোক্তি দুই। যদি ইনারাই একটা ছবি হয় তাহলে ভারতীয় তথ্যচিত্র কত দূর যেতে পারে তার প্রমাণ। এবং সত্যজিতায় তথ্যচিত্রের জগতেও প্রমাণ করেছেন তিনি আলগোছে ছবি করেন না। যখন গুরুর পাছন তখন সর্বস্ব দিয়েছেন, তিনি সুকুমার তনয়, তিনি কখনো গুরু বন্দনায় অবহেলা করেন না।
1: Binod Bihari went on to prove that even for a visual artist, loss of sight need not mean the end of creation. That there was an inner eye, an inner vision, born of long experience and deep devotion, which the artist could call upon to come to his aid, to guide his fingers.

0: রবীন্দ্র তর্পণের ভেতরে ভেতরে অনেক শ্রোতার মন হতে পারে যে বিনোদ বিহারী নিয়ে এত কথা। আসলে মজার কথা এটাই, রবীন্দ্রনাথ বেঁচে থাকেন এদের মধ্যে দিয়েই। বিশেষ করে বিনোদ বিহারী কলাভবনের মানুষ।
1: শান্তিনিকেতনের ছাত্র হিসেবে সত্যজিৎ রায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে জানতে পেরেছেন এবং সত্যজিৎ রায় এটা স্বীকারও করেছেন যে এই যে স্কুল অব ওরিয়েন্টাল আর্ট বা তারও আগে অবনীন্দ্রনাথের শাহজাহানের মৃত্যু এইসব ছবি ওর ভালো লাগতো না, ওয়াশ ছবি ওর অত্যন্ত অপছন্দ ছিল। তার রচনাবলীতে দুজন শিল্পীর ওপর লেখা আছে, একজন বিনোদ বিহারী মুখোপাধ্যায় আর একজন রামকিঙ্কর দে।
0: রাইট,
1: বিনোদ বিহারীর কোন বাস্তবতা অন্যতম ভাবে সত্যজিৎকে টেনেছিল সেটা হচ্ছে তার আগে ভারতীয় ছবি বাস্তবের খোঁজে রাজস্থান গেছে, হিমালয়ে গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু এই যে রবীন্দ্রনাথ বলেছেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু, এই একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু হচ্ছে বিনোদ বিহারীর বাস্তবতা। এবং সত্যজিৎ রায় সেখান থেকে শেখেন যে তিনি যদি ছবি বানান তাহলে খুব দূরে যাওয়ার দরকার নেই, তার পাশেই একটা বাস্তব আছে যে বাস্তবটা দেখা যায়নি, সেই বাস্তবটাকে অবলম্বন করা। বস্তুত আমার মনে হয় বিনোদ বিহারীর ছবি না দেখলে সত্যজিৎ রায় পথের পাঁচালী বানাতেও পারতেন নরম চিত্রময় ভাবে।
0: আসলে আমি অশিক্ষিত চোখ থেকে ইনারাই বেশ কয়েকবার দেখলাম, এটা সঞ্জয়দার সামনে স্পর্ধিত উচ্চারণ বলে মনে হবে, যে 58 বছর বয়সে ক্যাটারাক্ট অপারেশনের সময় পুরো দৃষ্টি হারালেন, তার আগে ছবিগুলো কি অসম্ভব ভাবে অনন্দলালীয়, স্বঅর্থী, পৃথক, মানে একটা সিগনেচার বলে প্রত্যেক শিল্পীর
1: স্থানীয় বাস্তবতা।
0: হ্যাঁ, এবং তার অদ্ভুত ঢং। যাই হোক, আজকে অন্যভাবে আমরা রবীন্দ্র তর্পণ করলাম, সঙ্গে ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায়। যে কোনো চলচ্চিত্র চর্চার বৃত্তে, তার বাইরে সাহিত্যে, তার অমিত কথন, তার এই অসামান্য কথন আমাদেরকে মুগ্ধ করে, বিষয় তো আছেই। তো আজকে সিনেমা জগৎ এখানেই শেষ করছি, সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ মাইতি।

0: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9ই মে। অসমে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তিসহ একাধিক ক্ষেত্রে সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান বক্সিং অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা মোট 27টি পদক নিশ্চিত করেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। আগামী 9ই মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।
1: বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে।
0: এদিকে রাজ্য নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্র খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেবেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রথা অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। এরপর শ্রী শাহর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে রাজ্যে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাজ্যপাল। কেরলে কংগ্রেস পরিষদীয় দল বৃহস্পতিবার সকালে বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফের অন্যান্য সহযোগী দলগুলির সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবে। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিল গভেট্রি কাজাগম অর্থাৎ ত্রিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গেত্তাইয়ান, এন আনন্দ এবং আদাব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। উল্লেখ্য, বিজয় 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে 1 আসন থেকে ইস্তফা দিতে হবে। এরই মধ্যে রাজ্যের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। আজ সকালেই কংগ্রেস নেতা গিরিশ চোরাঙ্কর বিজয়ের সঙ্গে দেখা করে 5 কংগ্রেস বিধায়কের সমর্থনের চিঠি তার হাতে তুলে দিয়েছেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আগামীকাল। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাউগি জানিয়েছেন যে আগামীকাল পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 এবং জেডিইউ থেকে 14 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ে নজরদারির স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী অ্যাপটিতে মোট 98.3 কোটিরও বেশি ভিজিট রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 4 তারিখে ভোট গণনার দিন প্রতি মিনিটে গড়ে 3 কোটি হিট রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হিসাব নিকাশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
2: কালচার কানেক্টিভিটি আর ক্যাপাসিটি বিল্ডিং কে সাথ সাথ সিকিউরিটি সাস্টেনেবিলিটি আর সাপ্লাই চেইন রেজিলিয়েন্স হর ক্ষেত্র মে হামারা সহযোগ নয় স্তর পর পৌঁছেগা। ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড পিছলে এক দশক মে ডবল হোকর 16 বিলিয়ন ডলার তক পৌঁছ চুকা হ্যায়। 2030 তক ইসে 25 বিলিয়ন ডলার তক পৌঁছানে কে লিয়ে হামনে আজ কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামে সফররত প্রেসিডেন্ট তো লামের মধ্যে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সরকার প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা।
3: Prime Minister Modi and President To Lam acknowledge the growing threats of terrorism, transnational crime, money laundering and online scams. President To Lam conveyed Vietnam's support on the issue of terrorism and counter-terror cooperation and Prime Minister thanked Vietnam for their strong support on the Pahalgam attack. There was convergence of views on several regional and global issues of interest to both sides, particularly in the Indo-Pacific and the importance of closer cooperation to promote peace, stability and prosperity in the region and
0: সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে এর ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, পশ্চিম এশিয়া সংকটের মধ্যে সরকার রান্নার গ্যাসের 100% এবং বাণিজ্যিক সিলিন্ডারের 70% পর্যন্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, এলপিজি সিলিন্ডারের প্রায় 95% সরবরাহ ওটিপির মাধ্যমে করা হচ্ছে। যুগ্ম সচিব জানান, প্রায় 6,31,000 নতুন পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। অতিরিক্ত 2.67 লক্ষ সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যেই সম্মত হওয়া শর্তগুলি মেনে নিলে অপারেশন এপিক ফিউরি বন্ধ করা হবে। তিনি আরও যোগ করেন যে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালী ইরান সহ বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে মার্কিন বিমান হামলা পুনরায় শুরু হবে। উজবেকিস্তানের তাশখন্দে এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা মোট 27টি পদক নিশ্চিত করেছে। অনূর্ধ্ব 15 মেয়েদের দল আজ অসাধারণ পারফরমেন্সে 15টির মধ্যে 14টি পদক অর্জন করেছে। পাশাপাশি অনূর্ধ্ব 15 ছেলেদের দলের দুরন্ত পারফরমেন্স 15টির মধ্যে 13টি পদক নিশ্চিত করেছে। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব 8 ওভার 2 বলে 4 উইকেট খুইয়ে 72 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 7 মে বৃহস্পতিবারে

সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। 6:05 সুচিন্তন, শুনবেন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত এ কানন, রাগ বিলাওয়াল, গুর্জারি ও ভাস্কর। 6:30 এই মহাজীবন, শুনবেন আশাপূর্ণা দেবীর সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা খাতুন। 6:55 কৃষক বন্ধুদের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডাল শস্যের চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর রাজীব দাস। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সাধনা রায়। আগামীকালের গন্তব্য কর্ণাটকের কুর্গ। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডুর সাথে আলাপচারিতায় দেবর্ষী ঘোষ। 8:45 যুব মনে গানে গানে, উপস্থাপনায় ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক ভৈরবী রাগে শরদ পরিবেশন করবেন সায়ক বড়ুয়া, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন, শিল্পী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করবেন, এরপরে লোকগীতি পরিবেশন করবেন মনিকা রায় কুণ্ডু। সকাল 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় পুনম বাগ। 11:15 রজনীকান্তের গান, পরিবেশনায় কুন্তল চক্রবর্তী। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক কৃতদাসীর স্বাধীনতা, রচনা রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সুনৃতা ব্যানার্জি, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে আকাশবাণী মৈত্রীর 3:30। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ। অতিথি থাকবেন সঙ্গীত শিল্পী পার্বতী দাস বাউল, শব্দগ্রহণ ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল, শুনবেন প্রথম পর্ব। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেতখামারের কথা, গ্রীষ্মকালীন ফসলের মাকড়ের সমস্যা ও প্রতিকার, কিঙ্কর সাহার সাথে আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব রেড ক্রস দিবস, এ বিষয়ে বলবেন ডক্টর গৌতম কুমার জোয়ারদার। 7:00 যুববাণী থেকে লোককথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কাফি রাগে শরদ পরিবেশন করবেন সায়ক বড়ুয়া, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী
এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ পুরিয়া কল্যাণ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অশোক মুখোপাধ্যায় এবং সারঙ্গিতে আল্লারাখা কলাওয়ন্ত। পরিবেশিত হচ্ছে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক, রাগ পুরিয়া কল্যাণ।

এতক্ষণ পুরিয়া কালিয়ান রাগে খেয়াল শুনলেন পণ্ডিত মনোজিৎ মল্লিকের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকে শিরোনামে রয়েছে, ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ এবং বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। দুদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
0: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ। ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স ঘোষণা প্রশাসনের।
1: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি পেশ করেছেন। ডিএমকের জোটসঙ্গী কংগ্রেস টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। এআইএডিএমকে টিভিকে সমর্থন করবে না বলে জানিয়েছে।
0: উজবেকিস্তানের তাসখানদেত অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 27টি পদক জয় নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সরকারি খাতের ব্যয় বরাদ্দ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং সংস্কৃতি ও পর্যটন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের মধ্যে আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র এক মাসের মধ্যেই রাষ্ট্রপতি তো লামের প্রথম সরকারি ভারত সফর প্রমাণ করে যে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন। তিনি বলেন, দুদেশের অভিন্ন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভারত ভিয়েতনামের প্রাচীন চম্পা সভ্যতার মাইসন এবং নহানটাও মন্দিরগুলির পুনরুদ্ধার করেছে। শ্রী মোদী বলেন, এখন ভারত চম্পা সভ্যতার পাণ্ডুলিপিগুলিকেও ডিজিটাইজ করবে এবং এই অমূল্য ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের অংশীদারিত্বে ঐতিহ্য এবং উন্নয়ন উভয়েরই বিশেষ গুরুত্ব রয়েছে।
2: ভারত আর ভিয়েতনাম কি সাঝেদারি মে বিরাসত আর বিকাশ দোনো কা মহত্ব হ্যায়। হামারি সাঝা বিরাসত কো জীবন্ত রাখনে কে লিয়ে হাম ভিয়েতনাম কে প্রাচীন চম্পা সভ্যতা কে মিসন और नान टवर मंदिरों का रेस्टोरेशन कर रहे हैं। अब हम चंपा सभ्यता की मैन्युस्क्रिप्ट को डिजिटलाइज करेंगे।
0: প্রধানমন্ত্রী বলেন, গত বছর যখন ভারত থেকে বৌদ্ধ নিদর্শনগুলি ভিয়েতনামে গিয়েছিল তখন 1.5 কোটিরও বেশি মানুষ সেগুলি দেখতে এসেছিলেন। তিনি জানান, ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলির মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ফলে ভিয়েতনামে ভারতের ওষুধের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। শ্রী মোদী বলেন, ভারতের কৃষি, মৎস্য এবং পশুজাত পণ্য ভিয়েতনামে রপ্তানির প্রক্রিয়াও এখন আরও মসৃণ হবে। তিনি আরও বলেন, আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে উভয় দেশের নিজ নিজ কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী জানান, ভারতের ইউপিআই এবং ভিয়েতনামের ফাস্ট পেমেন্ট ব্যবস্থা খুব দ্রুতই সংযুক্ত হতে চলেছে। তিনি বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভিশন ওশানের একটি মূল স্তম্ভ হিসেবে ভিয়েতনামের অবস্থান আমাদের সমর্থন জুগিয়ে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণের পাশে দাঁড়ানোয় ভারত ভিয়েতনামের প্রতি কৃতজ্ঞ। ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম বলেন, ভারত ভিয়েতনাম 50 বছরের সম্পর্ক এবং বিগত 10 বছরের কৌশলগত অংশীদারিত্বকে ভিয়েতনাম যথেষ্ট গুরুত্ব প্রদান করে। তিনি আরও জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির অস্থিরতা আরও ভালোভাবে মোকাবিলা করার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করবে।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে ভিয়েতনামের অর্থমন্ত্রী এনগো ভ্যান তুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রীমতী সীতারামন জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্তিকে স্বাগত জানায় এবং একে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার উদ্যোগের বিষয়ে সহমত হন। অর্থমন্ত্রী জানান, ভিয়েতনামের পক্ষ থেকে প্রযুক্তি, উদ্ভাবন, জ্বালানি এবং ওষুধ শিল্পে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। শ্রী তুয়ানও ভারতের শক্তিশালী অর্থনীতির প্রশংসা করেন এবং কর সংস্কার, এমএসএমই ক্ষেত্রের উন্নয়ন এবং বৃদ্ধি ত্বরান্বিত করতে সরকারি বিনিয়োগের ভূমিকার বিষয়ে ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আগামীকাল জয়পুরে জয়েন্ট কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে উপস্থিত থাকবেন। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতার উপর দুদিনব্যাপী এই সম্মেলনে আলোচনা চলবে।
1: ক্যারিবীয় দেশগুলোতে তার সরকারি সফরের অংশ হিসেবে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সুরিনামে পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বুভার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে।
1: পুদুচেরিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুবিধাভোগীদের সরাসরি নগদ হস্তান্তরের বদলে ডিজিটাল মুদ্রার মাধ্যমে তাদের আমানতে টাকা জমা পড়বে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার অধীনে পুদুচেরির সমস্ত বিধানসভা এলাকায় গ্রাহকদের ই কেওয়াইসির জন্য ক্যাম্প বসবে।

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল আগামী 11 মে সংসদের উভয় সভার অধিবেশন ডেকেছেন। সংসদ ভবন সিংহ দরবারে দুপুর 2 থেকে অধিবেশন শুরু হবে। নেপালের সংবিধান অনুযায়ী এর আগে মন্ত্রিসভা অধিবেশন ডাকার জন্য পরামর্শ দেয়। শুনছেন উপমহাদেশের খবর।

0: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চার রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের সেই নির্দেশিকা ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল।
1: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খাঁ, দলের নেতা সুনীল বানসাল, শশী অগ্নিহোত্রী আজ সচিবালয়ে নবান্নে গিয়ে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের শ্রী ভট্টাচার্য বলেন, ওই দিন সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপি পরিচালিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। তার আগে শুক্রবার বিকেল 4টার সময় দলের জয়ী বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন বলে শ্রী ভট্টাচার্য জানান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদ থেকে পদত্যাগ না করলে সব সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালীঘাটে তার বাড়িতে ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীদের মধ্যে 69 জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ না করা নিয়ে কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। উল্লেখ্য, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়েরই একটি দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে তিনি মন্তব্য করেন।
1: রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের কঠোর মনোভাব বোঝাতে আজ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যৌথ সাংবাদিক সম্মেলন করা হয়। নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন যেভাবে মানুষ সুরক্ষিত অনুভব করেছেন, ঠিক সেভাবেই যাতে মানুষ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারে তা বোঝাতেই এই সাংবাদিক সম্মেলন। প্রতিটি জেলার বৈঠকেই ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে শূন্য সহনীতির কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হবে না বলেও পুলিশ প্রশাসনের কর্তারা জানিয়েছেন। এদিকে নির্বাচন পরবর্তী হিংসা রুখতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নবান্নে গিয়ে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা ও স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে দেখা করে হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য পুলিশও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় কোনো বড় ঘটনা এখনও পর্যন্ত সামনে আসেনি বলে রাজ্যের বিধায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন।
0: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় সে রাজ্যের রাজ্যপাল বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আর্জি জানিয়েছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তাঁর দলের অন্যান্য নেতা কে এ সেঙ্গোট্টিয়ান, এন আনন্দ, সিটিআর নির্মল কুমার, প্রাক্তন আইআরএস আধিকারিক অরুণ রাজ, আধব অর্জুন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসন পেয়েছে। এদিকে শ্রী বিজয় 2 আসনেই জয়লাভ করায় তাঁকে 1 আসন থেকে পদত্যাগ করতে হবে। এদিকে আজ ডিএমকের জোটসঙ্গী কংগ্রেস টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। দলের নেতা গিরিশ চোরানকর সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ের কাছে তাঁর সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে একটি চিঠি দেন। ডিএমকে নেতা ও মুখপাত্র কানিমোজি এনভিএন সোমু জানিয়েছেন, কংগ্রেস টিভিকে সমর্থন করলে তা এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেই পরিগণিত হবে। তিনি আরও বলেন, বহু কঠিন সময়ে ডিএমকে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। ডিএমকের অপর জোটসঙ্গী ভিসিকে ও টিভিকের সঙ্গে জোট গঠনের ব্যাপারে দ্রুত তাদের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। ভিসিকের প্রধান থোল থিরুমাভালাভান জানিয়েছেন, জোটে যোগ দেওয়ার জন্য টিভিকের আমন্ত্রণের ব্যাপারে তাঁর দল দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দলটির 2 বিধায়ক রয়েছে। অন্যদিকে এআইএডিএমকের কিছু বিধায়ক তাঁদের দলীয় নেতৃত্বকে টিভিকের প্রতি সমর্থন জানানোর আর্জি জানালেও দলের উপমহাসচিব কেপি মনুস্বামী জানান, দল টিভিকে সমর্থন করবে না, এ ব্যাপারে দলের মধ্যে কোনো দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার আজ তামিলনাড়ুর 16 বিধানসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করেছেন। নতুন সরকার গঠনের জন্য টিভিকে প্রধানকে অন্য দলের সমর্থন জোগাড় করতে হবে, এজন্য তিনি 2 সপ্তাহ সময় চেয়েছেন।

0: কেরালামে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে বলে কেরালাম প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। মন্ত্রীপদ বণ্টন সংক্রান্ত বিষয়ে ইউডিএফ এর অন্যান্য শরিক দলগুলির সঙ্গেও আলোচনা হওয়ার কথা। এবার নির্বাচিত বিশিষ্ট কংগ্রেস নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা ভি ডি সতীশন, প্রাক্তন বিরোধী দলনেতা ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিতালা এবং বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সানি জোসেফ। তবে কংগ্রেসের আরেক বিশিষ্ট প্রবীণ নেতা সাংসদ কে সি বেণুগোপালও দৌড়ে রয়েছেন।
1: আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির লোকভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় শ্রী শর্মা জানান, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ী মন্ত্রিপরিষদকে একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
0: বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ আগামীকাল অনুষ্ঠিত হবে। বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও বরিষ্ঠ নেতা পাটনার গান্ধী ময়দানে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
1: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার আজ উপরাষ্ট্রপতি ভবনে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর পদত্যাগপত্র পেশ করেন। শ্রী রাধাকৃষ্ণন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তা আজ থেকেই কার্যকর হবে বলে জানান।
0: শশী শেখর ভেম্পতি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, আগামী তিন বছর তিনি এই পদে থাকবেন। গণমাধ্যম, সম্প্রচার এবং জনসংযোগের ক্ষেত্রে অভিজ্ঞ ভেম্পতি প্রসূন যোশীর স্থলাভিষিক্ত হলেন।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।
0: উজবেকিস্তানের তাস্কান্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা 27টি পদক নিশ্চিত করেছে। অনূর্ধ্ব 15 মহিলা দল আজ 15টির মধ্যে 14টি পদক জয় করেছে। অন্যদিকে অনূর্ধ্ব 15 পুরুষ দলও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 15টির মধ্যে 13টি পদক নিশ্চিত করেছে।
1: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে IPL ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য 236 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথম ব্যাট করতে পাঠায়। হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে পাঞ্জাব কিংস 6 উইকেটে 163 রান করেছে।
0: লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল IPL এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
1: ভারতীয় ক্রিকেট বোর্ড আজ IPL এর প্লে অফের 4টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী 26 মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়, এলিমিনেটর 27 মে মূল্যানপুরে, 29 মে ওই মাঠে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে, 31 মে ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
0: তীরন্দাজি বিশ্বকাপে দ্বিতীয় পর্যায়ে ভারতের পুরুষ ও মহিলা কম্পাউন্ড দল নিজ নিজ বিভাগে পরাজিত হয়েছে। আজ কোয়ার্টার ফাইনালে তুরস্কের কাছে 227-30 পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছে ভারতীয় তীরন্দাজদের। অন্যদিকে পুরুষ দল সেমিফাইনালে পৌঁছে আশা জাগালেও শেষ পর্যন্ত পদক জিততে ব্যর্থ হয়েছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ভারত ও ভিয়েতনাম ডিজিটাল প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জামের নিয়ন্ত্রণ এবং বিরল খনিজ সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। দুদেশের ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা দ্রুত যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
1: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আগামী শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ। ভোট পরবর্তী হিংসা রুখতে জিরো টলারেন্স ঘোষণা প্রশাসনের।
0: তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি পেশ করেছেন। DMK জোট সঙ্গী কংগ্রেস টিভিকে প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে AIADMK টিভিকে সমর্থন করবে না বলে জানিয়েছে।
1: উজবেকিস্তানের তাস্কান্দে অনূর্ধ্ব 15 অনূর্ধ্ব 17 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত 27টি পদক জয় নিশ্চিত করেছে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা শ্রোতা বন্ধুদের, আমার গান বিলাসী শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গান। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, স্বর্ণযুগের গানের এই একটি কলি সেদিনের সেই বিকেলের ডাকবাক্সকে সত্যি যেন আরও রঙিন করে তুলেছিল।

যেন বসন্তের ছোঁয়া এসে লেগেছে বাড়ি বাড়ি সেই ডাকবাক্সে। সে সঙ্গে বাঙালির চিরকাঙ্ক্ষিত সেই রঙিন খামের মোহ শতগুণ বাড়িয়ে তুলেছিল সেই কালজয়ী কণ্ঠ। আজও তাঁর দরদি কণ্ঠের জাদু মোহাচ্ছন্ন করে রেখেছে আপামর গান বিলাসীকে। তিনি সেই সাদামাটা পোশাকের সাদামাটা আদ্যন্ত সেই মানুষটি অনন্য সঙ্গীত প্রতিভার অধিকারী বনশ্রী সেনগুপ্ত। আজকের হারানো দিনের গানে আমরা কিছুক্ষণ থাকব তাঁকে নিয়ে। তাঁরই কথা চর্চিত হবে, তাঁরই গান শুনে আমরা কিছুক্ষণ মোহমুগ্ধ হয়ে থাকব। শুরু করি। দূর আকাশে তার সেই সুর যেভাবে ভাসিয়ে দিয়ে গেছে আমাদের, সে গান দিয়ে।

সত্যিই তিনি দূর আকাশে সুর খুঁজে পেয়েছেন। বাংলা আধুনিক গানের প্রসঙ্গ এলে দেখা গেছে বেশিরভাগ শিল্পী সঙ্গ নিয়েছেন বাংলা সিনেমা জগতের, কিন্তু এমন গুটি কয়েক শিল্পী রয়েছেন বা ছিলেন যারা বাংলা বেসিক গানের উপর নির্ভর করেই তাদের নিজস্ব গীতিময় জগৎ নির্মাণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শিল্পী বনশ্রী সেনগুপ্ত, যার গায়ন স্বাতন্ত্র্য এবং কণ্ঠ মাধুর্য আপন প্রতিষ্ঠাবেদী রচনা করে দিয়েছে। দুই বাংলায় তিনি সমান জনপ্রিয়তা লাভ করেছিলেন, তাই তো তিনি এমনভাবে দূর আকাশে তার সুর ছড়িয়ে দিতে পেরেছেন। ১৯৪৫ সালের আজকের দিনে অর্থাৎ ৬ মে তিনি চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। বাবা শৈলেন্দ্রনাথ রায় ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের বিশিষ্ট শিল্পী এবং শিক্ষক, ফলে সুন্দর সাংগীতিক পরিবেশেই তার বেড়ে ওঠা। খুব ছোট্ট বয়স থেকেই তার সঙ্গীত শিক্ষার শুরু। প্রথম গুরু বাবা, পরবর্তীতে গুরু হিসেবে পেয়েছেন শ্রী রাজেন বিশ্বাস, প্রবীর মজুমদার, শৈলেন বন্দ্যোপাধ্যায়, দীনেন্দ্র চৌধুরী প্রমুখ। কমল গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি গীত ও ভজন শিখেছেন, রামানুজ দাসের কাছে শেখেন নজরুল গীতি, ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেব, পণ্ডিত উষারঞ্জন মুখোপাধ্যায় এমন সঙ্গীত শিল্পীদের কাছেও তিনি শিক্ষা লাভ করেছেন। নানান শাখায় নানান ধারায় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন রবীন্দ্র জৈন, নীতা সেন, সুধীন দাশগুপ্ত প্রমুখ সঙ্গীত শিল্পীদের কাছেও। আজকের এই গানের সভায় পরের গানটি রইল তার কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রের সুরে।

সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালোবাসতেন বনশ্রী সেনগুপ্তের গান। বলা যায় অনুরাগী ছিলেন, বয়সে ছোট হলেও অভিজিৎবাবু তাকে শ্রদ্ধা করতেন তার গানের জন্য। একবার এক ঘটনা বলি, অভিজিৎবাবু নিজেই লিখেছেন তার একটি বইয়ে তার বন্ধু গীতিকার বিশ্বনাথ দাসের কথা। একবার আকাশবাণীর রিসেপশনের সামনে সেদিন দাঁড়িয়েছিলেন, আর সেদিনই তার সেই বন্ধুর সঙ্গে প্রথম পরিচয়। বিশ্বনাথবাবু বলে উঠলেন, ভালোবাসার ডেফিনেশন হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যি তাই, তার সুরে কিভাবে যেন রোমান্টিকতা অনায়াসে চলে আসত। আর অভিজিৎবাবু ভালোবাসতেন বনশ্রী সেনগুপ্ত গীতি গাওয়াতে। তার মনে হতো যেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে সে গান যেন এক আলাদা মাদকতা এনে দেয়, রোমান্টিকতা যেন আরও বেশি করে ফুটে ওঠে তার কণ্ঠে। এবারে যে গানটি শোনাব সেটি বিশ্বনাথ দাসের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে, আর অবশ্যই কণ্ঠ দিয়েছেন বনশ্রী সেনগুপ্ত, যার কণ্ঠের জাদুতে গানটি সত্যি ভালোবাসার এক নিবিড় আকুতি প্রকাশ করে। এর বেশি কিছু চাই না, তোমার ওই দুটি চোখে যদি আমায় জায়গা দাও ভালোবাসার এ বুকে, এর বেশি কিছু চাই না।

তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় HMV থেকে 1966 সালে। বহু চলচ্চিত্রে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গেয়েছেন এবং যথেষ্ট সুনাম অর্জন করেছেন, যেমন তার বেসিক গান, তেমনি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি যথেষ্ট সুনামের অধিকারী হয়েছেন। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি, অসমীয়া, ভোজপুরি এবং ওড়িয়া ছবিতেও তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন। 1972 সালে অপর্ণা ছবিতে শিপ্রা বসুর সঙ্গে তার দ্বৈত কণ্ঠের সেই অনবদ্য গানটি রইল এখন আপনাদের জন্য। যে গানের কথা প্রণব রায় এবং সুর দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়।

1976 সালে তপন সিংহ পরিচালিত কালজয়ী চলচ্চিত্র হারমোনিয়াম, সেখানেও তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন এবং এই সিনেমায় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই গানটি। মান্নাদের সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিল, সেই গানটি রইল এখন আপনাদের জন্য, ময়নামতির পথের ধারে।

আহা, কি অপূর্ব নাটকীয়তা! গানের মধ্যে একেবারে পুরো সেই সময়কার সেই পুরো ছবিটি ফুটে উঠল যেন। 1964 সালে বনশ্রী সেনগুপ্ত আকাশবাণীতে প্রথম গান গাওয়া শুরু করেন। সেখানে তিনি গীত, ভজন, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং সর্বোপরি শিশুদের জন্য প্রচুর গান গেয়েছেন। এবারে শিশুদের জন্য একটি গান রইলো।

আমরা রয়েছি আজ বনশ্রী সেনগুপ্তের সঙ্গে, তার জীবনের নানা কথা এবং গানে। জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয়, ধরার আঙিনা হতে ও শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকের আনি। কলকাতা বেতারের সূচনায় হাতে লিখে আশীর্বাণী পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রথম রেডিও যন্ত্রের সঙ্গে তার সম্পর্ক অম্লমধুর হলেও পরবর্তীকালে জ্যোতির্ময় রবির আলোয় উদ্ভাসিত হয়েছে আকাশবাণী। বেতারে তাঁর জন্মদিন উপলক্ষে আবৃত্তি শোনার জন্য রেডিও কিনেছিলেন বহু বাঙালি। কবির সঙ্গে কলকাতা বেতার আধুরে আকাশবাণীর নানা গল্প ভাগ করে নেবেন আগামীকাল রাতের হারানো দিনের গানে, মৈত্রী প্রচার তরঙ্গে, ভারতীয় সময় রাত 11টা ও বাংলাদেশ সময় রাত 11:30। রবীন্দ্রনাথ ও আকাশবাণী, স্মৃতিচারণায় তৃষিতা মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আগামীকালের হারানো দিনের গানের বিষয়। এবার ফিরে আসি আবার আজকের বিষয়ে, অর্থাৎ বনশ্রী সেনগুপ্তের সঙ্গে।

সত্যিই খুবই সাধারণ মেয়ে ছিলেন তিনি। আদ্যন্ত সহজ সরল সাদামাটা গোছের মানুষ ছিলেন বনশ্রী সেনগুপ্ত। একেবারে নিরহংকারী প্রচার বিমুখ তিনি। সঙ্গীত সাধিকা হৈমন্তী শুক্লা তাঁর এক সাক্ষাৎকারে বলেছেন, বনশ্রীদের মতো সরল মানুষ আমি দেখিনি। সুরশ্রী অর্কেস্ট্রায় সে সময় শিল্পী রবীন চট্টোপাধ্যায় আলাপ করিয়ে দিয়েছিলেন দিদির সঙ্গে। তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন, চুচুড়া থেকে একটি মেয়ে এসেছে, ভারী সুন্দর গলা। সত্যি তাই। অবশেষে নামে একটি ছবি তার সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ, পরেছি চাপা ডুরে শাড়ি। এই ডুরে শাড়িতে যেন তাকে মানাতো বেশি। রইল সেই গান আপনাদের জন্য।

তিনি ভালোবেসে মরেছেন কিনা জানি না, তবে তাঁকে ভালোবেসে আমরা মরেছি, তাই তো তাঁর কণ্ঠ বারে বারে শুনতে ইচ্ছে করে। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চলে সঙ্গীত পরিবেশন করে শরণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী বনশ্রী সেনগুপ্ত। সঙ্গীত জীবনে তিনি বহু পুরস্কারে ভূষিত হন। তিনি পেয়েছেন উত্তম কুমার অ্যাওয়ার্ড, প্রমথেশ বড়ুয়া অ্যাওয়ার্ড, বিএফজে অ্যাওয়ার্ড।

পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে সঙ্গীত সম্মাননা এবং 2013 সালে মহাসঙ্গীত সম্মাননা প্রদান করেন তাকে। তার কণ্ঠে আরও একটি গান শুনে নিই বরং।

বাংলা গানে স্বর্ণযুগে আবির্ভাব বনশ্রী সেনগুপ্তের। সেই স্বর্ণযুগের স্বর্ণকণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের মতো তাবড় তাবড় শিল্পীদের মাঝে বনশ্রী সেনগুপ্ত কিন্তু স্বমহিমায় নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। যদিও একটা সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতেই বেশি ভালোবাসতেন এবং গাইতেনও তাই, সে সময়ে তিনি সন্ধ্যাকণ্ঠী বলেই পরিচিত ছিলেন। তবে এই সন্ধ্যাকণ্ঠী থেকে বনশ্রী সেনগুপ্ত হয়ে ওঠার একটা ছোট্ট গল্প আছে। একদিন এক অনুষ্ঠানে এক গায়ক, সে সময়ের বেশ নাম করা সঙ্গীত শিল্পী, তিনি সন্ধ্যাকণ্ঠী বনশ্রীর সঙ্গে পরিচয় করেন এবং পরিচয় করে তাকে বলেছিলেন যে সন্ধ্যাকণ্ঠী কেন, বনশ্রী সেনগুপ্ত হতে ইচ্ছে করে না? ইচ্ছে প্রকাশ করেছিলেন বনশ্রী সেনগুপ্ত সেদিন, আর সেদিনের সেই গায়ক তাকে পরিচয় করে দিয়েছিলেন বিখ্যাত এক সুরকার সুধীন দাশগুপ্তের সঙ্গে। কে ছিলেন সেদিনের সেই গায়ক জানেন কি? তিনি ছিলেন

মৃণাল চক্রবর্তী। সেই মৃণাল চক্রবর্তীর হাত ধরে সুধীন দাশগুপ্তের সঙ্গে পরিচয় ঘটল বনশ্রী সেনগুপ্তের। আর এই মাহেন্দ্রক্ষণ তার জীবনে নিয়ে এলো এক অভূতপূর্ব মুহূর্ত। তিনি সুধীন দাশগুপ্তের সান্নিধ্যে এসে তার কাছে গান শেখা শুরু করলেন এবং ধীরে ধীরে হয়ে উঠলেন স্বতন্ত্র বনশ্রী, বনশ্রী কণ্ঠী বনশ্রী সেনগুপ্ত। রইল পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে একটি গান তাঁরই কণ্ঠে।

বনশ্রী সেনগুপ্ত কতটা আপন ভোলা সাদামাটা মানুষ ছিলেন তার একটা নমুনা দিই আপনাদের। একবার বনশ্রী সেনগুপ্ত দুর্গাপুরে প্রোগ্রাম করতে এসেছিলেন। এবার অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখলেন বাড়ির চাবিটি হারিয়ে ফেলেছেন। আরেকটি চাবি অবশ্য ছিল, কিন্তু সেটি বাড়ির পরিচারিকার কাছে, আর পরিচারিকা কাজ সেরে সে বাড়ি চলে গেছে। বাইরের গেটে বড় তালা ঝুলছে। অগত্যা নিজের বাড়ির সামনে সেদিন তার স্বামী সঙ্গে ওই গাড়িতে বসেই রাত্রি যাপন করতে হয়। পরদিন সকালে সুধীন দাশগুপ্তর কাছে তার ক্লাস ছিল, ফলে সকালবেলা পরিচারিকা এলে তার কাছ থেকে চাবি নিয়ে বাড়িতে ঢুকে তিনি আবার রেডি হয়ে চলে গেছেন ক্লাসে। ক্লাসে গিয়ে সুধীনবাবুকে সমস্ত ঘটনা, রাত্রির ঘটনা গল্প করে শোনাচ্ছেন। এই গল্প শুনতে শুনতে সুধীনবাবু হারমোনিয়াম টেনে ধরলেন, টেনে নিয়ে বসলেন, এবং বসে সেই মুহূর্তে উনি সৃষ্টি করলেন সেই অনবদ্য গানটি। না, গানটি আমি বলবো না, শোনাবো আপনাদের।

যতই তিনি কাণ্ড করুন না কেন, সত্যিই তো সে কাণ্ড করেছেন তিনি। যে সমস্ত গান আমাদের তিনি উপহার দিয়ে গেছেন, তা যে আমাদের সকলের, আমাদের গান পিয়াসী সকলের মনের মণিকোঠায় রয়ে গেছে। একটা সময় ছিল যখন দুবেলা চিঠি বেরি হতো, তবে বিকেলের ডাক ছিল বেশি রোমাঞ্চকর। তখন তো ওই আজকের মতো ওই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ছিল না, প্রযুক্তি এত উন্নত ছিল না, তখন ছিল চিঠির আদান প্রদান, আর ছিলেন গুণীর কদর করতে জানা শিক্ষিত শ্রোতা। সেই সময় বনশ্রী সেনগুপ্তর বাড়ির ঠিকানায় প্রচুর চিঠি আসতো তার গানের ফ্যান অর্থাৎ গুণমুগ্ধ শ্রোতাদের কাছ থেকে। লাল নীল সাদা হলুদ খামে বা ইংল্যান্ড লেটারে পোস্টকার্ডেও আসতো সেই সব চিঠি। বনশ্রীদি গুরু সুধীন দাশগুপ্তের কাছে ক্লাস করতে গিয়ে প্রায়ই সেই গল্প করতেন। অনুরাগীদের কাছ থেকে পাওয়া সেসব চিঠির কথা নিয়ে সুধীনবাবু লিখে ফেললেন অনবদ্য একটি গান, নীল কাগজে বুঝি না কেন যে। সে গানটি না হয় আজ থাক, অন্যদিন শোনাব, তবে বদলে শোনাই সেই গান আমাদের সকলের কানে বাজে প্রাণে বাজে যে গান। জানি সেই বিকেলের ডাকে আর চিঠি আসবে না, তবুও শোনাই সেই গান, কারণ সেই চিঠি পাওয়ার দিন তো ফুরিয়ে গেছে। মুঠোফোনের বহুল ব্যবহারে পরম আদরের সেই রঙিন কামের চিঠি রয়ে গেছে অতীত স্মৃতির পাতায়, সময়ের সঙ্গে সঙ্গে তা বদলে গেছে। সমাজ বদলেছে, আমাদের মানসিকতা বদলেছে, ক্লান্তিবিহীন পথে সঙ্গীবিহীন পথে তিনিও ভেসে গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন 2017 সালের 19 ফেব্রুয়ারি। তার সুরেলা গীতিময় সফর শেষ করে পাড়ি দিয়েছেন অমৃতলোকে, রেখে গেছেন তার সেই মিষ্টি দরদি কণ্ঠের গান। এই গানের সঙ্গে সঙ্গেই শেষ করব আজকের হারানো দিনের গানের আসর। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা।

0: এই সঙ্গেই শেষ হলো আজকের হারানো দিনের গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 12:02 এবং বাংলাদেশ সময় 12:30:39। একটু পরে শুরু হবে
1: সঙ্গে একযোগে। স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12:28। ক্যালেন্ডারের পাতায় দিন বদলে 7 মে 2026 বৃহস্পতিবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে 12:00 থেকে রাত 2:00 পর্যন্ত বাংলা আধুনিক গান, পরবর্তীতে 2:00 থেকে রাত 3:00 পর্যন্ত বাংলা ছায়াছবির গান এবং 3:00 থেকে ভোর 4:00 পর্যন্ত নানা রঙের গান। আজকের অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন DTH বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজে 29 মিনিট হয়ে 16 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান। এরপরে শুনবেন পরপর দুটি গান শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং রূপঙ্কর বাগচির দ্বৈতকণ্ঠে।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:58 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় আধুনিক গান।

স্টুডিওর ঘড়িকাটা জানান দিতে সময় রাত 1:26 26 মিনিট হয়ে 40 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গান শুনবেন শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন অন্তহীন ছায়াছবি থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

চোখ চালছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

স্টুডিও ঘড়িকাটার সময় বলছে রাত 2:41 হয়ে 46 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এবার শুনবেন বাংলা ছায়াছবি সাথী। এই ছায়াছবি থেকে পরপর দুটি গান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। আর আজকের অনুষ্ঠানের শেষ ছায়াছবির গান শুনব আমরা, ছায়াছবি অমর সঙ্গী থেকে, প্রথম শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাউল গীতি, পরিবেশনায় শিল্পী পূর্ণ দাস বাউল।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 3:29 হয়ে 6 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এখন শুনছেন বাউল গীতি, পরবর্তী শিল্পী কার্তিক দাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন লোকগীতি। শিল্পী অমর পাল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি। শিল্পী উৎসব দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ টোরি। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব ভায়োলিন, শিল্পী দীপঙ্কর হালদার, রাগ আশাপুরী।

আমরা শুনলাম ভায়োলিন, শিল্পী ছিলেন দীপঙ্কর হালদার, রাগ আশাবরী। এই সঙ্গে শেষ হল প্রভাতী। এখন শুনবেন রাগ প্রধান বাংলা গান, শিল্পী রাধিকা প্রসাদ গোস্বামী।

সুপর্ণা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম। আজি মর মরধ্বনি, পরের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। শুনলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে দারুণ সুন্দর একটি রবীন্দ্র গান। এরপর অপর্ণা দে,

0: 7 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: আমরা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে চিরসখা, ছেড়ো না মোড়ে ছেড়ো না। এরপর সৌমি ভট্টাচার্য,